0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலா சுஃபலா மலய ஜ சீதலா.

আজ বুধবার, 31 আষাঢ় 1948 শকাব্দ, 22 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 5ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:04:50, সূর্যাস্ত সন্ধে 6:20:32। আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57:13।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্জয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন প্যারিচাঁদ মিত্রর রচনা থেকে পাঠ।
1: লেখাপড়া শিখিবার তাৎপর্য এই যে সৎ স্বভাব ও সৎ চরিত্র হইবে, সুবিবেচনা জন্মিবে ও যে যে বিষয়ে কর্মে লাগিতে পারে তাহা ভালো করিয়া শেখা হইবে। এই অভিপ্রায় অনুসারে বালকদিগে শিক্ষা হইলে তাহারা সর্বপ্রকারে ভদ্র হয় ও ঘরে বাইরে সকল কর্ম ভালরূপ বুঝিতেও পারে, করিতেও পারে। কিন্তু এমতো শিক্ষা দিতে হইলে বাপমারও যত্ন চাই, শিক্ষকেরও যত্ন চাই। বাপ যে পথে যাবেন, ছেলেও সেই পথে যাবে। ছেলেকে সৎ করিতে হইলে আগে বাপের সৎ হওয়া উচিত। বাপ অসৎকর্মে রত হইয়া নীতি উপদেশ দিলে ছেলে তাহাকে বিড়াল তপস্বী জ্ঞান করিয়া উপহাস করিবে। যাহার বাপ ধর্মপথে চলে তাহার পুত্রের উপদেশ বড় আবশ্যক করে না। বাপের দেখা দেখি পুত্রের সৎ স্বভাব আপনা আপনি জন্মে। মাতারও আপন শিশুর প্রতি সর্বদা দৃষ্টি রাখা আবশ্যক। জননীর মিষ্টি বাক্যে, স্নেহে এবং মুখচুম্বনে শিশুর মন যেমন নরম হয়, এমন কিছুতেই হয় না। শিশু যদি নিশ্চয়রূপে জানে যে এমন এমন কর্ম করিলে আমাকে মা কোলে লইয়া আদর করিবেন না, তাহা হইলেই তাহার সৎ সংস্কার বদ্ধমূল হয়। শিক্ষকের কর্তব্য শিষ্যকে কতগুলো বহি পড়াইয়া কেবল তোতা পাখি না করেন। যাহা পড়িবে তাহা মুখস্থ করিলে স্মরণশক্তির বৃদ্ধি হয় বটে, কিন্তু তাহাতে যদ্যপি বুদ্ধির জোর ও কাজের বিদ্যা না হইল, তবে সে লেখাপড়া শেখা কেবল লোক দেখাবার জন্য। শিষ্য বড় হোক বা ছোট হোক, তাহাকে এমন করিয়া বুঝাইয়া দিতে হইবেক যে পড়াশুনাতে তাহার মন লাগে। সেরূপ বুঝানো শিক্ষার সুধারা ও কৌশলের দ্বারা হইতে পারে, কেবল তাঁইশ করিলে হয় না। কি শিশু, কি যুবা, কি বৃদ্ধ ক্রমাগত চুপ করিয়া অথবা এক প্রকার কর্ম লইয়া থাকিতে পারে না। সমস্ত দিন রাত্রির মধ্যে ভিন্ন ভিন্ন কর্মে সময় কাটাইবার উপায় চাই। শিশুদিগের প্রতি এমন নিয়ম করিতে হইবেক যে তাহারা খেলাও করিবে, পড়াশুনাও করিবে। ক্রমাগত খেলা করা অথবা ক্রমাগত পড়াশুনা করা ভালো নহে। খেলাধুলা করিবার বিশেষ তাৎপর্য এই যে শরীর তাজা হইয়া উঠিলে তাহাতে পড়াশুনা করিতে অধিক মন যায়। ক্রমাগত পড়াশুনা করিলে মন দুর্বল হইয়া পড়ে, যাহা শেখা যায় তাহা মনে ভেসে ভেসে থাকে, ভালো করিয়া প্রবেশ করে না। কিন্তু খেলারও হিসাব আছে। যে যে খেলায় শারীরিক পরিশ্রম হয় সেই খেলাই উপকারক। তাস, পাশা প্রভৃতিতে কিছুমাত্র ফল নাই, তাহাতে কেবল আলস্য স্বভাব বাড়ে। এই আলস্যেতে নানা উৎপাত ঘটে।

0: যেমন ক্রমাগত পড়াশোনা করিলে পড়াশোনা ভালো হয় না, তেমন ক্রমাগত খেলাতেও বুদ্ধি হোঁতকা হয়। কেননা খেলায় কেবল শরীর সবল হইতে থাকে, মনের কিছুমাত্র শাসন হয় না, কিন্তু মন একটা না একটা বিষয় লইয়া অবশ্যই নিযুক্ত থাকিবে। এমন অবস্থায় তাহা কি কুপথে বই সুপথে যাইতে পারে? অনেক বালক এইরূপেই অধঃপাতে গিয়া থাকে।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন প্যারিচাঁদ মিত্রর রচনা থেকে পাঠ। এখন সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে প্রথম গান শুনবেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

প্রথমে ইন্দ্রাণী সেনের কণ্ঠে, পরে সৌম বসুর কণ্ঠে গান শুনলেন। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:30 আজকের চাষবাস। শুনবেন কথিকা পাট পচানোর উন্নত প্রযুক্তি, বলবেন ডক্টর রামপ্রসাদ ঘোষ। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন কথিকা শব্দ দূষণ ও স্বাস্থ্য সচেতনতা, এ বিষয়ে বলবেন ডাক্তার সুশোভন দাস। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সৌগত চট্টোপাধ্যায় ও নীলিমা সাতটা। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সোমা রায়ের কণ্ঠে। 8:00 জানা অজানা, বিষয় চাঁদ ও একটি বাণিজ্যিক সম্ভাবনা, সংকলন ডক্টর শঙ্কর ঘটক, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:05 নজরুল গীতি পরিবেশন করবেন উৎপল উপাধ্যায়। 8:20 বাংলা কথিকা আমার বাবা গিরীন চক্রবর্তী, বলবেন চন্দা চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী কৌশম্বী মুখোপাধ্যায়। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি আলিপুর দুয়ার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সৌম্যদীপ সেন। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান বলতে চাই উপস্থাপনায় সর্বাণী ভট্টাচার্য ও দেবজিৎ অধিকারী। 12:00 পুরাতনী গান শুনবেন রোশনী পালের কণ্ঠে। 12:15 লোকগীতি পরিবেশন করবেন সঙ্গীতা সেন। 12:33 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রী ভবন, কবিতার চারণে কৃষি ও কৃষক পূবালী ধরের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 11:00 বাংলা ছায়াছবির গান। 1:45 মহিলা মহলের অনুষ্ঠান আমার কলম, উপস্থাপনায় উমা মৈত্র। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, এই অনুষ্ঠানে শুনবেন গুগলি, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর ইতিহাস বিষয়টি নিয়ে আলোচনায় স্টুডিওয় উপস্থিত থাকবেন মিতপুকুরিয়া কবিগুরু আদর্শ বিদ্যায়তনের শিক্ষক জয়ন্ত কুমার মণ্ডল, সঙ্গে 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি সরস্বতী কিষ্কু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ ডক্টর স্বপন সরেনের সাক্ষাৎকার শুনবেন দ্বিতীয় পর্ব। 6:38 কৃষি কথার আসর, প্রথমে গবাদি প্রাণী টিকাকরণ ডক্টর অনিমেষ শিকদারের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। এরপরে আমাদের রাজ্যে সামুদ্রিক মাছ চাষের সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য নিয়ে আলোচনায় অতনু রায়, অমলেশ চট্টোপাধ্যায় ও সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা। 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা। 8:30 আইনি কথা, চিকিৎসাগত অবহেলা আইন, এই বিষয়ে আইনজীবী সিদ্ধার্থ গোস্বামীর সাক্ষাৎকার গ্রহণে ও প্রযোজনায় শুভেন্দু বাগ। 8:50 বিধানসভা পর্যালোচনা। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী কৌশম্বী মুখোপাধ্যায়। 9:30 সব ধরনের বাংলা গানের অনুরোধের আসর। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সোমা রায়ের কণ্ঠে। 10:45 নজরুল গীতি পরিবেশন করবেন উৎপল উপাধ্যায়। 11:00 পুরাতনী গান শিল্পী রোশনী পাল। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী তরুণ চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সোমা রায়ের কণ্ঠে। 6:35 রামচরিত মানস শুনবেন 179 পর্ব। 6:45 ভক্তিগীতি শিল্পী সঙ্গীতা সেন। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল। 8:30 নজরুলগীতি শুনবেন উৎপল উপাধ্যায়ের কণ্ঠে। 8:45 শ্যামাসঙ্গীত শুনবেন সৃজনী চক্রবর্তীর কণ্ঠে। 9:00 আধুনিক গান শিল্পী সীমা রাউত। 9:10 রাজধারা, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সাদাব। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 1:10

0: মিনিটে বাস্তুতন্ত্র সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ পরিবেশন করবেন শিল্পী সুরঞ্জনা দাস। সঞ্চিতের প্রচারতরঙ্গে দ্বিতীয় অধিবেশন, 5:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সোমা রায়ের কণ্ঠে, 5:20 উর্বশী, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুলগুলশান, 7:10 পুরাতনী গান শিল্পী রোশনীপাল, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা, 8:30 হরাইজন ইংরেজি সাপ্তাহিক পত্রিকা অনুষ্ঠান, 8:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিড উইক ক্লাসিক্যাল উপস্থাপনা রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চিত প্রচার তরঙ্গের আজকে সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উত্তর ম্যাসিডোনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন। তিনি এই মুহূর্তে সেদেশ সফরে রয়েছেন। আসিয়ান ও কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে যোগ দিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে আজ ম্যানিলায় যাচ্ছেন। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীর স্বাস্থ্যমন্ত্রীদের তিন দিনের বৈঠক শুরু হবে। ধারাবাহিক হামলার জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার চেষ্টা হলে যুক্তরাষ্ট্র শক্তিশালী আঘাত করবে বলে হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে বলে জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান। আসছি বিস্তারিত খবরে। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, নিট নিয়ে আলোচনার বিষয়ে সরকারি আশ্বাস মেলা সত্ত্বেও লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী তাঁর আগেকার অবস্থানের দাবি থেকে সরে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন।
2: सरकार संसद में न केवल इस विषय को लेकर बल्कि इस विषय के साथ संबंधित अन्य सभी विषयों को विस्तृत चर्चा के लिए तैयार है। प्रधानमंत्री जी ने बहुत स्पष्ट कहा है कि नीट और पेपर लीक इत्यादि विषयों को लेकर के जो लोग भी जिम्मेवार हैं उनके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई की जाएगी और हम अपने बच्चों के साथ अन्याय नहीं होने देंगे।
1: এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সহ দলের অন্য সদস্যরা নিট ইস্যু নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোবিন্দ মোহন লোক কল্যাণ মার্গে কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় রাহুল গান্ধী তাদের বলেছিলেন, সরকার সংসদে নিট নিয়ে আলোচনায় রাজি থাকলে তিনি তৎক্ষণাৎ বিক্ষোভ তুলে নেবেন। এরপরই সরকারের আলোচনার দাবি মেনে নেওয়ার কথাটি ডক্টর সিং ঘোষণা করেন। কংগ্রেসের নেতৃবৃন্দকে তা জানানো হলেও শ্রী গান্ধী তার অবস্থান থেকে সরে এসে আরও একাধিক দাবিতে সরব হন। রাহুল গান্ধীর মতো বরিষ্ঠ নেতার কাছ থেকে এভাবে কথার খেলাপ করা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে ডক্টর সিং মন্তব্য করেন। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ অন্য বিরোধী দলের সদস্যদের গতকাল লোক কল্যাণ মার্গের কাছে প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশ আটক করেছে। নিট প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন গতকাল দিনের মতো মুলতবি হয়ে গিয়েছে। লোকসভা এবং রাজ্যসভা দুটিতেই বিরোধীদের হৈহট্টগোলের জন্য তিনবার করে সভা মুলতবি করে দিতে হয়। দিল্লি হাইকোর্ট সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে সাফদারজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমোর করা আবেদনের শুনানিতে গতকাল এই রায় দেন। গত রবিবার হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গীতাঞ্জলি ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত ও উত্তর ম্যাসিডোনিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। তিনি উভয় দেশের ব্যবসায়ীদের পণ্য আদান প্রদানের গণ্ডি পেরিয়ে বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবনের উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে আসতে বলেছেন। স্কোপিয়েতে আয়োজিত ভারত উত্তর ম্যাসিডোনিয়া বিজনেস ফোরামে রাষ্ট্রপতি বলেন, উত্তর ম্যাসিডোনিয়ায় কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম সফর এবং এই সফর ভারতের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। এই দশকের শেষ নাগাদ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
3: आर्थिक सहयोग हमारे द्विपक्षीय संबंधों का एक अत्यंत महत्वपूर्ण स्तंभ है। हम अपने द्विपक्षीय व्यापार को दोगुना करने पर भी सहमत हुए। हमने आईटी, कृषि, फूड प्रोसेसिंग, फार्मास्यूटिकल्स, टेक्सटाइल्स तथा टूरिज्म, हॉस्पिटैलिटी और फिल्म मेकिंग सहित प्रमुख क्षेत्रों में सहयोग पर चर्चा। हम स्वास्थ्य सेवा में सहयोग पर अपने द्विपक्षीय अग्रीमेंट को भी रिन्यूअल कर रहे हैं।
1: বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে আজ ফিলিপিন্সের ম্যানিলায় যাচ্ছেন। এই সফরে তিনি আসিয়ান গোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন বৈঠকে যোগ দেবেন। এর মধ্যে রয়েছে আসিয়ান ভারত বৈঠক, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক। আসিয়ান কেন্দ্রিক এই বৈঠকগুলির পাশাপাশি তিনি কোয়াড গোষ্ঠীর সদস্য দেশ অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন। এর পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের তিন দিনের বৈঠক শুরু হবে। স্বাস্থ্য নিরাপত্তা, ডিজিটাল স্বাস্থ্য, অতিমারির প্রস্তুতি এবং উন্নত মানের স্বাস্থ্য সুরক্ষার সুলভ যোগান সুনিশ্চিত করার বিষয়ে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে ব্রিক্স সদস্য দেশগুলির স্বাস্থ্যমন্ত্রী এবং বরিষ্ঠ স্বাস্থ্য আধিকারিকরা মত বিনিময় করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পূর্ণ শরীলা শ্রীবাস্তব সাংবাদিকদের বলেন, সুসংহত, স্থিতিশীল, উদ্ভাবন ও সহযোগিতা বাড়ানোর মধ্যে দিয়ে আন্তর্জাতিক স্বাস্থ্যক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর ভারতের দায়বদ্ধতার দিকটি তুলে ধরা হবে। আগামীকাল ষোড়শ ব্রিক্স স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সভাপতিত্ব করবেন। শুক্রবার আয়োজন করা হয়েছে এক বিশেষ উচ্চ পর্যায়ের আলোচনা সভা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ধারাবাহিক হামলার জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি পুনরায় গড়ে তোলার চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র সেই কেন্দ্রে অত্যন্ত শক্তিশালী আঘাত করবে। হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, উত্তেজনা অব্যাহত থাকা সত্ত্বেও ইরান আলোচনার চেষ্টা করছে। বিপর্যস্ত হয়ে পড়ায় তেহরান মরিয়া হয়ে আলোচনা চাইছে বলে তাঁর দাবি। ইরানের বিষয়ে নিজের প্রশাসনিক অবস্থান স্পষ্ট করে ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক পরিকাঠামো পুনর্গঠনের প্রচেষ্টা যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না। তিনি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়েও তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর পাল্টা জবাব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। এদিকে ইরানের ইরবিল বিমানঘাঁটিতে একটি আত্মঘাতী ড্রোন ধ্বংস করার সময় মার্কিন সেনার পরিচয় শনাক্ত করা হয়েছে। নর্থ ক্যারোলিনার ফেটভিলের বাসিন্দা সার্জেন্ট মাইকেল ইমানুয়েল সুইন্টন চলতি মাসের 19 তারিখে প্রাণ হারান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। জাতীয় শিল্প ও খনি দিবসে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, সরকারের সিদ্ধান্তগুলি এখন সর্বোচ্চ নেতার নির্দেশের অপেক্ষায় রয়েছে এবং তিনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাবাহিনীর সর্বাধিনায়ক ওলেকজান্ডার সিলস্কিকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন এবং সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে মিখাইলো দ্রাপাতাইকে নিয়োগ করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় জেলেনস্কি বলেন, নেতৃত্বের এই পরিবর্তনের লক্ষ্য হল ইউক্রেনের সামরিক কর্মসূচি জোরদার করা এবং শান্তির পথে আসতে রাশিয়ার ওপর চাপ বাড়ানো। নুরিস্তানে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় ভারত আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে খাদ্য সামগ্রী ও তাঁবুসহ ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। সমাজমাধ্যমে এক বার্তায় ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই কঠিন সময়ে ভারত সেদেশের জনগণের পাশে রয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তামিলনাড়ুর কোয়েম্বাটুর এবং তিরুপ্পুর সফর যাবেন। সফরকালে তিনি কোয়েম্বাটুরের JKNM কলেজ অফ নার্সিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে NHPC-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গের একটি অংশের বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 12 জনের দেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে 6 জন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা। NHPC জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে। কমপক্ষে 25 জন কর্মী দুর্ঘটনার সময় সেখানে কাজ করছিলেন। এখনও পর্যন্ত 13 জন চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এই ঘটনায় এক উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠনের ঘোষণা করেছে। এদিকে সিকিমের সুড়ঙ্গ ধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি মৃতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। বেলজিয়াম ও নেদারল্যান্ডসে হতে চলা আসন্ন FIH বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য 20 সদস্যের পুরুষ দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। 15 থেকে 30 আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হরমতপ্রীত সিং। বিশ্বকাপের গ্রুপ ডিতে খেলছে ভারতীয় দল। এই বিভাগে ভারত ছাড়াও রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েলস। চীনা ওপেন ব্যাডমিন্টনে আজ PV সিন্ধু স্বদেশীয় উন্নতি হুডার মুখোমুখি হবেন। অপর একটি খেলায় লক্ষ্য সেন তাঁর সিঙ্গলস অভিযান আজ শুরু করবেন। সিঙ্গলসের প্রথম রাউন্ডে আয়ুষ শেট্টি মুখোমুখি হবেন আলউই ফারহানের। এছাড়া আজ পুরুষদের ডাবলসে এম আর অর্জুন ও হরিহরণ আমসাকারুনান জুটি, মিক্সড ডাবল জুটি রোহান কাপুর রুদ্ভিকা শিবানী গাড্ডে এবং তানিশা ক্রাস্ট ধ্রুব কাপিলা জুটিও আজ কোর্টে নামবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন। আসিয়ান ও কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে যোগ দিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে আজ ম্যানিলায় যাচ্ছেন। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 7:25।
0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রামবাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে শুনবেন পাট পচানোর উন্নত প্রযুক্তি। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম কৃষি অধিকর্তা পরিকল্পনা ডক্টর রামপ্রসাদ ঘোষ।
1: দেখুন, এখন আমাদের কৃষক বন্ধুরা পাট কেটে জাগ দেওয়া বা পচানোর প্রক্রিয়া শুরু করেছেন। সাধারণভাবে কৃষক বন্ধুরা পাট কেটে কয়েকদিন জমিতে ফেলে রাখেন, তারপরে সেই পাতাগুলো ঝরিয়ে জলাশয়ে নিয়ে যান, ছোট ছোট বান্ডিল করে, মানে আটি বেঁধে, এবং জলাশয়ে তারা জাগ দেন। জাগ দেওয়ার পরে সেই পাটটা, যে জলের মধ্যে যে মাইক্রোবস বা জীবাণু আছে, তারা পাটের তন্তুগুলোকে আলাদা করে দেয়, এবং পাট পচানো হয়ে গেলে সেই তন্তুগুলোকে তারা পাট গাছ থেকে আলাদা করে জলে ধুয়ে সংগ্রহ করেন এবং শুকিয়ে বাজারজাত করেন বা গোদামজাত করেন। তো এই প্রক্রিয়াতে আমরা দেখেছি যে কিছু কিছু আমাদের যারা পাট নিয়ে গবেষণা করছেন, আইসিআরে দুটি গবেষণাগার আছে, একটা আছে আইসিআর ক্রাইজাব এবং আইসিআর নিনফেড, তারা কিছু নতুন প্রযুক্তি ডেভেলপ করেছেন, এবং আমরাও ফিল্ড লেভেলে দেখেছি, আমরাও কৃষকদের জমিতে দেখেছি, সেই প্রযুক্তিগুলো অনেকাংশেই কৃষকদের কাছে কার্যকরী হবে, এবং সেই প্রযুক্তিগুলো যদি কৃষকরা পাট পচান তাহলে আরও ভালো উন্নত আঁশে, গুণমানের আঁশ তারা পেতে পারবেন। তো সেই প্রযুক্তির মধ্যে আমরা প্রথমেই যেটা বলি, ক্রাইজাব সোনা, ক্রাইজাবের উদ্ভাবিত একটি পাউডার বা লিকুইড ফর্মের তারা ডেভেলপ করেছেন। সেই ক্রাইজাব সোনা যদি জাগ দেওয়ার সময় জাকের মধ্যে ধাপে ধাপে যদি কিছুটা ক্রাইজাব সোনা দেওয়া যায়, তাহলে পাট পচন ক্রিয়াটা ত্বরান্বিত হয় এবং আঁশের গুণমান অনেকটা ভালো হয়, এবং কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে পাটের আঁশের পরিমাণটাও কিছুটা সাধারণ অবস্থা থেকে বেশি পাওয়া যায়। এরপরে আসছি যে নিনফেড সাথী, যেটা নিনফেড থেকে ডেভেলপ করেছে, তারাও একটা পাউডার তৈরি করেছে। এই পাউডারটা জীবাণুগুলো পাট পচন প্রক্রিয়াটাকে কাজ করে, সেই জীবাণুগুলোকে তারা খাদ্য হিসাবে তাদেরকে সংখ্যা বৃদ্ধি এবং তাদের সক্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করে, যার ফলে এক্ষেত্রেও কিন্তু যদি আমরা জাগের মধ্যে আমাদের নিনফেড সাথী দেয়া হয় তাহলে পাটের পচন প্রক্রিয়াটা ত্বরান্বিত হবে, কম দিনে পাট পচবে এবং পাটের আঁশের গুণমান ভালো হবে, যেটা আমরা সোনালী তন্তু সেটা পেতে পারবো। আমরা আরেকটি ক্রাইজাপের প্রযুক্তি আমরা দেখেছি এবং ফিল্ড লেভেলে আমাদেরও কিছু ডেমনস্ট্রেশন আমরা করেছি, তাদের ফিল্ডে ডেমনস্ট্রেশন করানোর সুবাদে তাদের সাথে বহুদিন ইন্টারাকশন হয়েছে। এই প্রযুক্তিটা হচ্ছে কম জলে পাট পচানো। কৃষক বন্ধুরা, আমরা দেখেছি যে জমি থেকে জলাশয় অনেক ক্ষেত্রে দূরে থাকে, সেখানে যদি তার জমির কিছুটা অংশ অল্প একটু কোদাল দু কোদাল যদি মাটিটা তুলে চারদিকে সেটা প্রাচীর করে দেওয়া যায়, মানে তার এক বিঘা জমির একটা কর্নারে যেখানটা নিচু সেখানে যদি তিনি ছোট্ট জলাশয় তৈরি করে তার মধ্যে একটু ওই শন বা ধনচা দিয়ে বা ক্রাইজাব সোনা এগুলো নিনফের সাথে এগুলো দিয়ে জলটা মাইক্রোবসের পপুলেশনটা, মাইক্রোবসের সংখ্যাটা বাড়িয়ে নিয়ে তার মধ্যে যদি পাটটা পচান, এবং পাট পচন প্রক্রিয়া সম্পূর্ণ হলে যেহেতু এটা বাঁধ দেওয়া আছে, বাঁধের একটুখানি অংশ দিয়ে পচা জল, কালো জলটা যদি বের করে দেওয়া যায়, তাহলেও কিন্তু আমরা উন্নত গুণমানের পাট পেতে পারি। এছাড়াও আমাদের আরও কিছু গবেষণা চলছে যে পাটের আঁশটাকে ছাড়িয়ে, মানে ছালটাকে ছাড়িয়ে তারপরে পচন করা, যেটা আমরা রিবোনার বলি, সেই প্রক্রিয়াও কিন্তু ক্রাইজাপ এবং নিনফেড দুটোরই ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কিছু নতুন নতুন ডেভেলপ করছেন। এখনো অবধি

0: এখন পাটের পচন প্রক্রিয়া। আমরা এবছর একটু বৃষ্টি বেশি পেয়েছি, স্বাভাবিক কারণে কৃষকদের ক্ষোভটা একটু কম আছে, তা না হলে কিন্তু এই সময়টা পাট চাষিদের কাছে খুব দুর্বিষহ অবস্থা হয়ে দাঁড়ায়, যে পাট পচানোর জলের জন্যে হাহাকার হয়ে যায়। তো এই পদ্ধতিগুলো যদি আমাদের কৃষক বন্ধুরা গ্রহণ করেন তাহলে পাট পচানোর জলটা কম লাগবে। এবং আরেকটা পরামর্শ দেব যে কৃষকরা যেন কোনোভাবেই পাট পচানোর জাকের ওপরে যে কাদা দেয়া বা কলা গাছ দেয়া এই দুটো জিনিস যেন কখনোই দেবেন না, তাহলে কিন্তু আঁশ সোনালি তন্তুর জায়গায় কালচে হয়ে যাবে। তার বিকল্প হিসাবে আমরা কচুরি পানা বা ওই কাঠের গুঁড়ি বা অনেক সময় আমাদের যে স্ল্যাব এগুলো পাওয়া যায়, আর যদি মাটি দিতেই হয় পলিথিনের মধ্যে দিয়ে মাটি দেওয়া, যাতে করে মাটি এবং আঁশ সংস্পর্শে না আসে।
1: এতক্ষণ শুনলেন পাট পচানোর উন্নত প্রযুক্তি, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম কৃষি অধিকর্তা পরিকল্পনা ডক্টর রামপ্রসাদ ঘোষ।
2: এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায়। এক সতর্ক বার্তায় জানানো হয়েছে ভারী বৃষ্টি 7-11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মালদা জেলার দু একটি জায়গায় এবং হিমালয় সন্নিহিত উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন শব্দ দূষণ ও স্বাস্থ্য সচেতনতা, বলছেন বাক ও শ্রবণ বিশেষজ্ঞ চিকিৎসক সুশোভন দাস।
1: শব্দ আমাদের প্রাত্যহিক জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। সকালবেলা আমাদের ঘুমটাই ভাঙে কারোর ডাকে বা অ্যালার্মের শব্দে। শব্দ মানেই বৃষ্টির টাপুর টুপুর, বাতাসের শোঁ, মেঘের গুড়গুড়, পাখির কলতান। প্রকৃতির এই সুমধুর সৃষ্টির অনুভূতির সঙ্গে সঙ্গে বিজ্ঞানের অগ্রগতির ফলে আমরা যেমন সুফল পাচ্ছি, যেমন ধরুন ঘড়ির টিকটিক শব্দ, ওখান থেকে ফোনের রিংটোন, ভেপুর বদলে এসছে এখন ইলেকট্রিক হর্ন। তবে এসবের কিছু কুফলও আমাদের ভোগ করতে হচ্ছে। সব শব্দ তো খারাপ নয়, কিছু জোরালো বা তীব্র শব্দের দীর্ঘক্ষণ ক্ষেপণ মানুষের স্বাস্থ্যের ওপরে সাময়িক বা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে, যার ফলে শারীরিক ও মানসিক নানা অসুবিধে ও ক্ষতি হয়। জোরালো শব্দের ব্যবহারের ফলে শ্রবণযন্ত্রের সমস্যার পাশাপাশি আনুষাঙ্গিক অনেক সমস্যা, যেমন ধরুন উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ঘুমের ব্যাঘাত ও মানসিক বিভিন্ন অসুবিধে দেখা যায়। শব্দ দূষণ বলতে মূলত মাত্রাতিরিক্ত শব্দ, যেমন ধরুন 75 থেকে 80 ডেসিবেলের ওপরের শব্দকে বোঝায়। শব্দবাজির ব্যবহার, ইলেকট্রিক হর্ন, নিয়ন্ত্রণহীনভাবে উচ্চস্বরে ডিজে বক্স বাজানো ইত্যাদি। আবার কাজের বা পেশার দিক দিয়ে অনেকেই প্রতিদিন মাত্রাতিরিক্ত শব্দের মধ্যে থাকেন, যেমন ধরুন পাথর বা কাঠ কাটার যারা কাজ করেন, সিমেন্টের ঢালাই ফাটানোর মেশিন যারা চালান, বিমানের রানওয়েতে যারা কাজ করেন, ট্রেনের চালক, ট্রাফিকে যারা কাজ করেন, বড় বড় কলকারখানায় যারা কাজ করেন যেখানে ইঞ্জিন চলে, অনবরত শব্দ হয় যা শ্রবণ স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। এছাড়াও ইদানিংকালে আরও এক সমস্যা যেটা দিন দিন খুব বাড়ছে, অনবরত হেডফোনের ব্যবহার। ইয়ং জেনারেশনের মধ্যে এই সমস্যা প্রচুর বাড়ছে, পেশার প্রয়োজনে হোক বা বিনোদনের জন্য। দিনে একটানা 6 থেকে 8 ঘন্টার বেশি হেডফোনের ব্যবহার, তা সে সার্কামোরাল হেডফোন, মানে বড় গোল গোল যে হেডফোনটা হয়, বা ছোট ইনসার্ট ইয়ারবাডস, যাই হোক না কেন, তা একজন মানুষের শ্রবণ স্বাস্থ্যের ওপরে প্রভাব ফেলে। অনেক দিনের অভ্যাসে কানের নার্ভের ক্ষতি করে, যাকে আমরা ক্লিনিক্যালি সেন্সরি নিউরাল হিয়ারিং লস বলে থাকি। এবারে আসি সচেতনতার দিকে। উচ্চ শব্দযুক্ত জায়গায় যদি কাজ করতেই হয় সেক্ষেত্রে ইয়ার প্লাগ ব্যবহার করতে হবে, বিশেষত যাদের কর্মস্থলে সবসময় শব্দ উৎপন্ন হয়, সেটা ট্রেনের ড্রাইভার, হেলিকপ্টারের চালক, এমআরআই মেশিনের অপারেটর, কলকারখানার ইঞ্জিনের অপারেটর, সবাইকেই একটু সাবধান হতে হবে। যাদের এমন পরিবেশে থাকতে হয় অবশ্যই বছরে একবার কানের শোনার পরীক্ষা, যেটাকে পিওট্রন অডিওমেট্রি বা পিটিএ টেস্ট বলা হয়, ওটা করাবেন। একজন অভিজ্ঞ কোয়ালিফাইড অডিওলজিস্ট কানের পরীক্ষা করে বলে দিতে পারেন কোনো আর্লি সিমটমস অফ নয়েজ ইনডিউসড হিয়ারিং লস আছে কি না। আমাদের সবাইকে তীব্র শব্দ এড়িয়ে চলতে হবে, রাস্তায় গাড়ির হর্ন যথাসম্ভব কম ব্যবহার করতে হবে, হেডফোনের ব্যবহার কমাতে হবে, সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে সচেতনতা শিবিরের আয়োজন করতে হবে। সর্বোপরি নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন।
0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শব্দ দূষণ ও স্বাস্থ্য সচেতনতা, বললেন বাক ও শ্রবণ বিশেষজ্ঞ সুশোভন দাস।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: নিকষ কালোর মাঝেও একটা আলো থাকে। হঠাৎ ঝুপ করে যখন সন্ধ্যা নামে, সাময়িক আধার অনুভব হয় বটে, তবে তা কিছু পরেই চোখ সইয়ে এক আলোর যোগান দেয়। আমাদের জীবনও সেরকম, হঠাৎ কোনো আঘাত আমাদের এলোমেলো করে দেয় বটে, কিন্তু তা কাটিয়ে উঠে আবার অন্য আলোর সন্ধান পাওয়া যায়। এভাবেই সমাজের আধার, সাহিত্যের আধার, সৃষ্টির আধার কাটিয়ে যারা সমাজে একটা স্থায়ী দাগ রেখে গেছেন, তাঁদের স্মরণ করি আমরা আজকের দিনে। তেমনই একজন মানুষ প্যারিচাঁদ মিত্র।
1: আজ প্যারিচাঁদ মিত্রের জন্মদিন। টেকচাঁদ ঠাকুর ছদ্মনামের আড়ালে যে মানুষটি আলালের ঘরে দুলাল উপহার দিয়েছিলেন, আজ তাঁর জন্মদিন। 1814 সালের 22 জুলাই জন্মগ্রহণ করেছিলেন প্যারিচাঁদ মিত্র, যাঁর ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। বাংলা, ফার্সি এবং ইংরাজি ভাষায় সমান দক্ষ প্যারিচাঁদ মিত্র ছিলেন ডিরোজিও শিষ্যমণ্ডলীর একজন এবং বাংলার নবজাগরণের অন্যতম নেতা। নানা জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন যেমন, তেমনই নিয়মিত লেখক ছিলেন ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, ক্যালকাটা রিভিউ, হিন্দু পেট্রিয়ট প্রভৃতি পত্রিকার। চিরস্থায়ী বন্দোবস্তের সমালোচনায় তাঁর প্রবন্ধ দি জমিন্দার অ্যান্ড রায়টস আলোড়ন সৃষ্টি করেছিল। এছাড়া পঞ্চায়েত ব্যবস্থার দাবিসহ কৃষি বিষয়ক নানা কাজে তিনি নিয়োজিত করেছিলেন নিজেকে। পাদ্রি লং তাঁকে বলতেন ডিকেন্স অব বেঙ্গল। প্যারিচাঁদ মিত্রের জন্মদিনে রইল আমাদের শ্রদ্ধা।
0: আরেকজনের কথাও বলবো, তিনি হেমেন্দ্র মজুমদার বা হেমেন্দ্রনাথ মজুমদার বা হেমেন মজুমদার। এই প্রখ্যাত চিত্রশিল্পীর আজ প্রয়াণ দিবস। 1894 সালে আজকের ময়মনসিংহ বাংলাদেশের গুচিহাটায় তার জন্ম হয়। বাবার নাম দুর্গানাথ মজুমদার, মা গঙ্গাময়ী দেবী। কলকাতা আর্ট কলেজের ছাত্র ছিলেন। পঞ্চম জর্জের ভারত আগমন উপলক্ষে কলেজ তরুণ সাজানোর আদেশ অমান্য করে তিনি কলেজ ত্যাগ করেছিলেন। ভারতের বিভিন্ন শহরে অনুষ্ঠিত চিত্র প্রতিযোগিতায় তিনি তাঁর প্রতিভার পরিচয় রেখেছেন। নিসর্গ দৃশ্য এবং পল্লী জীবন নিয়ে অনেক ছবি এঁকেছেন। 1939 বঙ্গাব্দে তিনি পাঞ্জাবের অন্তর্গত পাতিয়ালা রাজ্যের রাজশিল্পীর পদে অধিষ্ঠিত হন। সদ্যস্নাতা নারী চিত্র অঙ্কনে তার বিশেষ খ্যাতি ছিল। তার সুপ্রসিদ্ধ চিত্রাবলী, স্মৃতি, মানুষ কমল, পরিণাম, সাকী, কমল না কণ্টক, অনন্তের সুর, এগুলো বিখ্যাত ছবি। শিল্পী ইন্ডিয়ান মাস্টার ও আর্ট অফ এইচ মজুমদার নামক চিত্রপত্রিকাগুলোর সম্পাদক এবং তত্ত্বাবধায়ক ছিলেন। ছবির চশমা তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। ইন্ডিয়ান একাডেমি অফ আর্ট নামে নিজের বাড়িতে একটি স্কুল স্থাপন করেছিলেন। দেশের প্রায় সমস্ত পুরনো রাজবাড়িতেই তাঁর আঁকা

ছবি সংরক্ষিত রয়েছে। হেমেন্দ্রনাথ মজুমদার প্রয়াত হন 22শে জুলাই 1948 খ্রিস্টাব্দে। এভাবেই আঁধারের মাঝে আলোর শিখাটুকু যারা জ্বালিয়ে দিয়ে গেছেন, তাদের প্রণাম জানিয়ে আজকের দেশবন্দনা।

0: দেশবন্দনা শুনলেন সমবেত কণ্ঠে।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

0: চাঁদ সোহাগী প্রাত্যহিকী, চাঁদের মায়ায় আমিও ঘায়েল, তুমি তা জানলে কি করে? এমন একটা বিষয় সাজিয়ে টান দিয়েছ যে শিকড়ে। ছোট্টবেলায় দোলনা দুলিয়ে মা যখন ঘুম পাড়াতো, আয় চাঁদ এসে টি দিয়ে যা বলে হাতখানি নাড়াতো, প্রথম ভাগের চন্দ্রবিন্দু সেও যেন এক চাঁদ গো। চন্দ্রবিন্দু চাঁদেই মানায় মায়াবী আলোর ফাঁদ গো। তখন থেকেই মগজে মননে চাঁদের নামটি আকাশে, বাঁকা চাঁদ ক্রমে গোলাকার হয় তাজমহলের আকাশে। পূর্ণিমা রাতে মায়া ভরা চাঁদ সঙ্গে থাকে যে জোছনাও, তারা ভরা ওই আকাশের মাঝে ভেসে যায় যেন ছোট নাও। কুয়োর জলে চাঁদ পড়ে আছে, শক্তির কবিতায় পাই মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে তাই। ঝলসানো রুটি চাঁদকে বলেছে কবি ভারী অভিমানে, সামলে রাখো জোছনা ও চাঁদ পাই আধুনিক গানে। আরেকটি চাঁদ বলবো সে কথা, সে কন্যের চাঁদ মুখ, দুহাতে তখন উথলিয়ে ওঠে মায়াবী আলোর চিরসুখ। কবিতার আকারে এই চিঠি পাঠিয়েছেন ডাক্তার অভয় সামন্ত, মেমারি, পূর্ব বর্ধমান থেকে।
1: পরের চিঠি, নাজির হোসেন বিশ্বাস চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ থেকে লিখেছেন। চাঁদ মামা প্রাত্যহিকী, শিশুবেলায় মায়ের কোলে চেপে প্রথম চাঁদের মায়ায় পড়া, আয় চাঁদ আয়, খোকার কপালে টিপ দিয়ে যা, সেই থেকে চাঁদ হলো চাঁদ মামা। তারপর শিশু থেকে বুড়ো হলাম, কিন্তু চাঁদের মায়া কাটল না। মায়ের গন্ধের মতো চাঁদের মায়া লেগে রয়েছে, সেই চাঁদের মায়া দেশ কাল ছাপিয়ে শুধু ভালোবাসার ডাক দিয়ে যায়। মায়াময় চাঁদের টানেই তো শান্ত সাগর ফুঁসে ওঠে, চাঁদের মায়ায় বাউল কবি ঘর ছেড়ে বেরিয়ে পড়েন মেঠো পথে। চাঁদের মায়ায় কে না বিমোহিত হয়, রাতের নিস্তব্ধতায় আকাশের বুকে রূপলি চাঁদের উপস্থিতি মানুষের মনকে এক অদ্ভুত ও মায়াবী জগতে নিয়ে যায়। সৃষ্টির আদি লগ্ন থেকেই চাঁদ মানুষের কল্পনা, সাহিত্য ও আবেগের এক মস্ত বড় রসদ। অমাবস্যার অন্ধকার পেরিয়ে যখন জ্যোৎস্না রাতে চাঁদের নরম আলো পৃথিবীতে আছড়ে পড়ে,

0: তখন চারপাশের চেনা প্রকৃতিও যেন এক অচেনা রহস্যময় রূপ ধারণ করে। গাছের পাতার ফাঁক দিয়ে গলে পড়ে চাঁদের আলো, কিংবা নদীর বুকে তার রূপলী প্রতিচ্ছবি বিষণ্ণ মনকে নিমেষেই শান্ত করে দেয়। চাঁদের এই স্নিগ্ধ আলোয় শুধু চোখ জুড়ায় না, মনের গভীরে লুকিয়ে থাকা পুরনো স্মৃতি, হারিয়ে যাওয়া দিনগুলোর নস্টালজিয়াকে জাগিয়ে তোলে। কবি সাহিত্যিকদের কলমে চাঁদ কখনো দূর আকাশের ঝলসানো রুটি, আবার কখনো পরম প্রিয় কোনো মুখ। গ্রামীণ উঠোনে চাঁদের আলোয় দাদু দিদার মুখে গল্প শোনার সেই সোনালী অতীত আজও আমাদের আবেগ প্রবণ করে। ব্যস্ত জীবনের সব কোলাহল ভুলে ক্ষণিকের জন্য জানালার গ্রিল ধরে চাঁদের দিকে তাকিয়ে থাকলে এক ধরনের অপার্থিব শান্তি খুঁজে পাওয়া যায়। চাঁদের এই শান্ত, শীতল আর মোহনীয় রূপই হল তার আসল মায়া, যা যুগ যুগ ধরে মানব হৃদয়কে এক অদৃশ্য আঁচলে বেঁধে রেখেছে। লিখেছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: চলে আসি পত্র পাঠে। আসানসোল থেকে লিখেছেন পম্পা সরকার। লিখছেন, যদি চাঁদে কোনোদিন লোডশেডিং হয়, সেদিন আমার বারান্দা ভরা থাকবে কবিতার আলো। কবিতার প্রতি অদ্ভুত ভালোবাসা থেকেই আমার এমন ভাবনা, কিন্তু পরক্ষণেই ভেবেছি যদি সত্যি এমন ঘটনা ঘটত তবে কি হতো সেই রাতে। আমি তখন একাদশ শ্রেণীতে পড়ি। এক বন্ধুর বাড়িতে সন্ধ্যেবেলায় স্যার আসতেন, আমরা একসঙ্গে পড়তাম। ছুটির পর বাবার সঙ্গে বাড়ি ফিরতাম। সেদিন সন্ধ্যায় স্যার আসেননি, বাবাকে জানানোর সুযোগও ছিল না। অগত্যা একাই বাড়ি ফিরছি, বড় রাস্তায় যেই এসেছি অমনি কারেন্ট অফ। ল্যাম্পপোস্টের আলোগুলো নিভে গেল, চোখের সামনে দলা পাকানো জমাট অন্ধকার। একাকি রাস্তায় জাপটে ধরল ভয়। জানুয়ারি মাসেও ঘামছি, হৃৎস্পন্দনের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত হাঁটছি। একটু এগোতে দেখি কালো পিচ রাস্তার ওপর লুটিয়ে পড়েছে বাহারি জ্যোৎস্না। আকাশে হীরকখণ্ডের মতো জলজল করছে চাঁদ। অন্ধকারের ঘোর ছাপিয়ে চাঁদের বাঁধ ভাঙা হাসি তখন উছলে পড়েছে আমাদের লাল কাঁকুড়ে মাটির স্কুল মাঠে, ছাতিম গাছে, কৃষ্ণাচূড়ার পাতায়। মেঘের ভেলায় ভেসে চাঁদ ছুটছে আমার সঙ্গে। বাড়ি ফিরতেই ব্যালকনির ঠিক ওপর থেকে মুখ বাড়িয়ে চাঁদ বলেছিল, বাড়ি পৌঁছে দিলাম তো বন্ধু। সত্যি তো, চাঁদের নিজের বলতে তো কোনো আলোই নেই, সূর্যের আলোতেই সে আলোকিত। অথচ চাঁদের সঙ্গেই আমাদের বন্ধুত্ব বেশি। ছোটবেলায় কোজাগরি পূর্ণিমার রাতে ইচ্ছে করত একটা লম্বা মই বেয়ে পৌঁছে যেতে চরকাবুড়ির রূপলি আলোর দেশে, আর দূরবীনে চোখ রাখলে আজও মনে হয় এই তো ছুঁয়ে ফেলেছি অপার বিস্ময় কাপাস তুলোর মলাটে মোড়া চাঁদকে। যখন ভাবি আমার জানলার বাইরের চাঁদটাই আমার মা বাবা আত্মীয় বন্ধু সবার আকাশে আমার ছোটবেলার ভগ্ন

0: শহরের অলিতে গলিতে সর্বত্র ভেসে বেড়াচ্ছে। তখন নিমেষে মনে হয় আমরা সবাই খুব কাছাকাছি রয়েছি, তাই তো সবাই একই চাঁদ দেখছি। এ যেন প্রকৃতির জাদু, জাদুকর মুঠো খুললেই ডানা মেলবে নতুন কবিতার পঙ্ক্তি। আজ ভেজা ফুটপাত, ভেজা কার্নিশ, বৃষ্টি ভেজা ঘাসেদের বিছানা, বাবুইয়ের ঘরে জোনাকির খুনসুটি, গরম কফিতে চাঁদের আয়না। আমার বারান্দায় কবিতা উৎসবে রইল চাঁদের নিমন্ত্রণ। নমস্কারান্তে পম্পা সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান।
1: উজ্জ্বল পতি আমরদা মোহনপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন। প্রিয় প্রাত্যহিকে, কালের নিরন্তর স্রোতে মানুষ হারিয়ে যায়, অথচ পূর্ণিমার চাঁদ প্রতি মাসে ফিরে এসে স্মৃতির নিভৃত অলিন্দে নিঃশব্দে জাগিয়ে তোলে হারিয়ে যাওয়া প্রিয় মুখগুলোর অনন্ত উপস্থিতি। পূর্ণিমার চাঁদ দেখলেই আমি ফিরে যাই শৈশবের সেই নিভৃত গ্রামের মাটির ঘরের ছোট্ট উঠোনে, যেখানে ঠাকুমার কোলে মাথা রেখে জ্যোৎস্না ভরা আকাশের দিকে তাকিয়ে প্রথম চাঁদের মায়া চিনেছিলাম। কৌতূহলী মনে জিজ্ঞেস করতাম, ঠাকুমা, সবাই চাঁদকে মামা বলে কেন? সত্যি কি চাঁদে বুড়ি চরকা কাটে? ঠাকুমা মৃদু হেসে বলতেন, ওগুলো রূপকথা। কিন্তু সেই রূপকথার মধ্যেই মানুষের ভালোবাসা, স্বপ্ন আর কল্পনা বেঁচে থাকে। সেই জ্যোৎস্না মাখা রাতগুলো আমার শৈশবকে এক অপার্থিব সৌন্দর্যে ভরিয়ে দিয়েছিল। পরবর্তীকালে সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত পঙ্ক্তি, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, পড়ে উপলব্ধি করলাম একই চাঁদ সবার কাছে এক অর্থ বহন করে না। প্রেমিকের কাছে সে ভালোবাসার প্রতীক, কবির কাছে কল্পনার উৎস, আর দুর্ভিক্ষ পীড়িত মানুষের কাছে এক টুকরো রুটির আকাঙ্ক্ষা। তখন বুঝলাম চাঁদের সৌন্দর্য কেবল তার জ্যোৎস্নায় নয়, মানুষের অনুভূতির গভীরতায়। আজ বহু বছর পেরিয়ে গেছে, ঠাকুমা আর এই পৃথিবীতে নেই, তবু পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকালেই মনে হয় সেই চাঁদের বুকে যেন এখনো ভেসে ওঠে তার চাঁদপানা স্নেহময় মুখখানি, তার স্নেহমাখা কণ্ঠস্বর যেন বাতাসে ভেসে আসে, তিনি যেন আবারও রূপকথার সেই গল্পগুলো শোনাচ্ছেন। তখন উপলব্ধি করি মানুষ চলে যায়, কিন্তু ভালোবাসা কখনো হারিয়ে যায় না। তা চাঁদের জ্যোৎস্নার মতোই যুগে যুগে স্মৃতির আকাশে ছড়িয়ে থাকে। তাই আমার কাছে চাঁদ কেবল আকাশের একটি উপগ্রহ নয়, চাঁদ আমার শৈশব, আমার ঠাকুমার অফুরন্ত স্নেহ, আর এমন এক চিরন্তন মায়ার প্রতীক যা সময়ের নির্মম স্রোত কোনো দিন মুছে দিতে পারে না। শুভেচ্ছান্তে উজ্জ্বল পতি আমরদা মোহনপুর পশ্চিম মেদিনীপুর।
0: দেখো নীলিমা, যার আলোটুকু আমাদের কাছে পৌঁছায় আমরা স্মৃতিতে তাকেই রেখে দিই ধরে। সূর্যের আলোয় আলোকিত চাঁদ, কিন্তু সূর্য আমাদের কাছে কাছের, কিন্তু যেন বেশি কাছের, বেশি নিবিড় চাঁদ যে অন্যের আলোয় আলোকিত, কিন্তু তার আলোটুকু আমাদের কাছে পৌঁছে গেছে, পৌঁছতে পেরেছে সে আমাদের কাছে। এভাবেই আমরা যখন আমাদের নিজস্বদের আলো অন্যের কাছে পৌঁছে দিতে পারি, তখন তার কাছে একটা ছোট্ট জায়গা তৈরি হয় আমাদের প্রত্যেক মানুষের, নয় কি?
1: একদমই তাই। প্রত্যেক মানুষেরই চাঁদকে নিয়ে ভালো লাগা, বিভিন্ন রকম ভাবনা, সেরকম চাঁদের আলোয় আলোকিত হোক সকলে, এবং এই বিশ্ব চরাচর এই চাঁদের আলোয় আলোকিত করছে, সেভাবেই আমাদের ভাবনাগুলো এগিয়ে চলছে চাঁদের আলোয়।
0: একদম, সেই হাসি মুখটুকু ধরা থাকে আমাদের সমাজের সমস্ত মানুষের কাছে। পরের চিঠি লিখছেন সমীর দুয়ারি, কুশদ্বীপ বাঁকুড়া থেকে লিখছেন, স্কুল থেকে ফিরে যখন বিকেলে খেলতে যাচ্ছি তখনই মা বলে দিয়েছিল, একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে। কারণটা জানা গিয়েছিল

0: বাবা আর সাথে চাষের কাজে শ্রমিক মানিক কাকু দুপুরের খাবার পর সর্ষে খেতে জলসেচ দিতে গেছে, তাদের ফিরতে রাত হতে পারে, তাই তাদের কাছে টর্চ আর সন্ধ্যের জল খাবার মুড়ি দিয়ে আসতে হবে সন্ধ্যার আগেই। খেলা শেষে বাড়ি ফেরার সময় দেখি সূর্যিমামা পাটে বসেছে। বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে যখন ক্ষেতের উদ্দেশ্যে রওনা হলাম, গোধূলির আলোটুকুও ফুরিয়ে এলো। যখন সেখানে পৌঁছলাম তখন সন্ধে নেমেছে পূব আকাশে পূর্ণিমার চাঁদকে সঙ্গে নিয়ে। দেরি করার জন্য একপ্রস্ত বকুনির পর বাবা জিজ্ঞেস করলো বাড়ি ফিরতে পারবো কিনা। বুকটা দুরুদুরু করলেও সাহস করে বলেই ফেললাম জ্যোৎস্না রাত তো, তাই যেতে পারবো। আসলে না বললে যে বকুনিটা আরও বাড়ত, অগত্যা ভয় ভুলে চাঁদ মামাকে সঙ্গে নিয়ে মেঠো আলপথ ধরতে হলো। কিছুটা হেঁটেই অনুভব করলাম চাঁদের মায়াবী আলোয় প্লাবিত শস্য খেয়ে তার চরাচরের স্নিগ্ধ শান্ত সৌন্দর্য কখন যেন আমার ভয়কে অপার্থিব এক আনন্দে পরিণত করেছে। চারিদিকের অদ্ভুত সেই দৃশ্যমান অস্পষ্টতার মাঝে ঝিঝির ডাক শুনতে শুনতে চাঁদের রূপলি আলোর সাহচর্যে ঠিক পৌঁছে গিয়েছিলাম বাড়ির নিশ্চিন্ত আশ্রয়ে। চাঁদের মায়া ভরা কৈশোরের সেই সন্ধ্যার সুখস্মৃতি আবারও একবার মানস পাটে ভাসিয়ে দিলে প্রাত্যহিকী। সমীর দুয়ারি, গ্রাম ও ডাক কুশদ্বীপ, পাত্র সায়র, বাঁকুড়া। হ্যাঁ, এভাবেই ছোট ছোট স্মৃতিগুলো ভেসে আসে যখন, তখন আজকের দিনটাও খুব সুন্দর হয়ে ওঠে। পরের চিঠি।
1: শুভ্রাংশু বিশ্বাস, সিভি রমন রোড, বেঙ্গালুরু, কর্ণাটক থেকে লিখেছেন। প্রিয় প্রাত্যহিকী, প্রকৃতির বুদ্ধিমান অনুভূতিপ্রবণ সৃষ্টি মানুষ চাঁদে পদার্পণ করেছে আজ থেকে প্রায় 57 বছর আগে। তারপর বিজ্ঞান প্রযুক্তির ঊর্ধ্বগতি যথারীতি অব্যাহত থেকেছে দুর্বার গতিতে, ফলত চাঁদের পৃষ্ঠদেশের অনেকটাই আমরা বিশ্লেষণ ও মানচিত্রে অঙ্কন করতে পেরেছি। চাঁদের বুড়ি, চাঁদের কলঙ্ক বা চাঁদের দেশের বাসিন্দার গল্পের সত্যতা যাচাই করতে রূপকথায় বুঁদ হয়ে থাকা শিশুর কাছে একটি মুঠো ভাষী এখন যথেষ্ট। কল্পনার জগৎ থেকে দৃষ্টি সরিয়ে বাস্তবের আতসকাঁচের সূক্ষ্ম হিসাব তাই বলবে চাঁদে কোনো প্রাণ থাকতে পারে না, আর তার গায়ের নকশা বিভিন্ন গ্রহাণু, ধূমকেতু, উল্কাপাত ইত্যাদির জন্য তৈরি হয়েছে, চরকা কাটার জন্য নয়। সত্যি তো, এত প্রমাণ থাকতে আজও কেন মহাবিষ্ট হয়ে যায় অলস জামিনীতে, জানি না। হয়তো যুক্তি তর্ক প্রতিপত্তি লাভ করা সত্ত্বেও আমরা আবেগের তরে কিছুটা স্থান মনের মধ্যে রেখে দিয়েছি। তাই মনে পড়ে বেশ কয়েক বছর আগের অভ্যাস, রাতের বেলায় সাইকেল নিয়ে মফস্বলে জ্যোৎস্নায় মৃদু আলোকিত গাছের পাতা বা শস্যক্ষেত দেখা, বর্ষার রাতে মেঘ লাঘব হয়ে একটু চাঁদের দেখা পাওয়া, অমাবস্যার কাছাকাছি দিনগুলোতে সরু ফালির চাঁদ চিহ্নিত করার আনন্দ, চন্দ্রাহত হতে আজও রোমাঞ্চিত হয়। পুরো পরিবার যখন একসঙ্গে ফাল্গুনী, চৈতালি, বৈশাখী চাঁদের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে সময় কাটিয়েছি, মজেছি খোশ গল্পে, তখন গরমেও লোডশেডিংকে অভিসম্পাত করিনি। এখন অবশ্য চারদিক অনেক আলোকময়, জীবন অনেক দ্রুত হয়ে উঠেছে। মাথা তুলে চাঁদমামাকে দেখার বদলে মুঠো ভাসিয়েই তার ঝকঝকে উচ্চমানের ছবি দেখতে আমরা বেশি পটু। একটু ভয় অবশ্য এখনো হয়, চাঁদমামা রাগ করবে না তো। শুভেচ্ছা সহ শুভ্রাংশু বিশ্বাস, সিভি রমন রোড, বেঙ্গালুরু, কর্ণাটক।
0: তবে দেখো, চাঁদকে কিন্তু এখন যুদ্ধ করতে হয় আমাদের, আমাদেরকে দেখার জন্য, কারণ বহুতলের আড়ালে ঢাকা পড়ে যায় আকাশ আর চাঁদ উঁকি মারে তার ফাঁক দিয়ে।
1: তবু ওই একটু আঁকিবুকি ফাঁকি দিয়েই কিন্তু আমরা চাঁদকে কিন্তু দেখি,
0: একটা নস্টালজিয়ায় ভাসি তাকে কেন্দ্র করে। পরের চিঠি অনিতা চৌধুরীর, শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন। প্রিয় প্রাত্যহিকীকে বলি, সেবার সমুদ্র সৈকতের ধারে ছুটি কাটাচ্ছি। আমাদের আস্তানাটি ছিল একটু নিরিবিলিতে, মুঠো মুঠো আবির ছড়ানো গোধূলি বেলায় বেলাভূমিতে বেহিসেবি রোমান্টিক মনে ঘুরছি। দেখি পূব দিগন্ত

0: উজ্জ্বল আলোর বিচ্ছুরণ ঘটিয়ে ধীরে ধীরে উদ্ভাসিত হচ্ছে বড় থালার মতো কৌমুদী পূর্ণিমার পূর্ণশশী। তার রূপলী আভার মাধুর্য বিশ্ব চরাচরে ছড়িয়ে পড়ে স্নিগ্ধ কোমল পেলবাতায় ধৌত হচ্ছে সব। মৃদুমন্দ সমীরণে সফেন সমুদ্রের বিশাল তরঙ্গরাজির ওপর মোহময় মায়াবিনী চাঁদের প্রতিবিম্ব ঢেউয়ের সঙ্গে মিতালি পাতিয়ে ছলচ্ছল ধ্বনির অনুরণনে নৃত্যরতা। মনে পড়ল সংস্কৃতর সেই শ্লোকটি, দধি শঙ্খ তুষারাভং ক্ষীরোদর্ণব সম্ভবম নমামি শশীনং সোমং শম্ভু মুকুটভূষণানম। অর্থাৎ গায়ের রং দই শঙ্খ এবং তুষার বা বরফের মতো উজ্জ্বল এবং যিনি ক্ষীর সমুদ্র থেকে উৎপন্ন সেই চন্দ্র বা সোমকে প্রণাম করি, তিনি স্বয়ং মহাদেবের মস্তিষ্কের অলঙ্কার। চন্দ্র রাতেরও অলঙ্কার, আকাশে কোটি কোটি তারা নক্ষত্র বিরাজিত, কিন্তু একা চাঁদে পৃথিবীর আলো আলোকিত। চাঁদের মায়াময় আলোকে পাথেয় করে তট বরাবর হাঁটছি, দেখি এক মা বালুকারাশির ওপর সামান্য বিছানায় তার কয়েক মাসের কন্যাটিকে চাঁদের আলোয় শুয়ে রেখে বিক্রি করছে ফুলের মালা। একমালা 10 টাকা, একমালা 10 টাকা, হাঁকতে হাঁকতে দূরেও চলে যাচ্ছে। চাঁদপানা বাচ্চাটি চাঁদের দিকে চেয়ে হাসছে, খেলছে, কি অপূর্ব নৈসর্গিক দৃশ্য! বাচ্চাটির তখন বন্ধু চাঁদ, অভিভাবকও। হোটেলে ফিরেও মন জোছনায় অঙ্গ ভিজিয়ে ছাদে যাই, মাথার ওপর জাদুকরি চাঁদের আকৃতি তখন একটু ছোট লাগে। মধ্যরাত, শহর ঘুমোচ্ছে, কখনো নিস্তব্ধতাকে ভেঙে দুই একটা গাড়ি ছোট ছোট ছায়া ফেলে আনাগোনা করছে। আমি আর চাঁদ তখন মনের খুব কাছাকাছি, চন্দ্র সুধায় বিভোর। মনের সকল পঙ্কিলতা মলিনতা সরিয়ে কলঙ্কবিলাসীর মায়ায় আবেগে আবেশে প্রাচুর্যে ভাসি। অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর। একটা সুন্দর ছবি এঁকেছেন, এই ছবিটা সত্যি আঁকা থাকলো খুব চেনা ছবি। চাঁদের আলোয় এভাবে শুয়ে রেখে দিয়ে অনেক মাকেই দেখা যায় কোনো কিছুর পসরা সাজিয়ে ব্যবসা করতে। তখন সত্যি সত্যি অভিভাবক হয়ে ওঠেন চাঁদ, ঠিক কথাই, কিন্তু ছবিটা যেন আজ নতুন করে সকালবেলা ধরা দিল।
1: অন্য এক ছবি এঁকেছেন জয়তী নন্দ আচার্য, ধর্মদাস বার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় শশী বিলাসী প্রাত্যহিকী, এই মায়াবী জগতে মহাবিষ্ট পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টি বুঝি চাঁদ। তাকে নিয়ে অসংখ্য গান, কবিতা, উপখ্যান, আরও কত কিছু। আবার ঋতুভেদে বা তিথিভেদে তার অপরূপ লাবণ্যের প্রকাশ ঘটে বৈচিত্র্যের বাংময়াতায়। শীতের গভীর রাতে চন্দ্রালোকের মায়াবী জ্যোৎস্নার আলোয় অজানা রাতজাগা পাখির ডাকে গায়ে কাঁটা দেয়। আবার বর্ষাসিক্ত ভোর রাতের চাঁদের আবছা আলোয় অজানা অশরীরী অস্তিত্ব প্রকট হয় নিস্তব্ধ জনপদে। কবি সুকান্ত ভট্টাচার্যের চাঁদ ঝলসানো রুটি হয়ে আজও বহু মানুষের অস্তিত্বের সংকটকে চোখে আঙুল দিয়ে দেখায়। আবার তাজমহলের রূপ বহু গুণে প্রকাশ পায় যেন সেই চাঁদেরই মায়ায়। গভীর রাতের মেঘমুক্ত আকাশে উড়োজাহাজের থেকে চাঁদের যে পাগল করা রূপ, তা বিমূর্ত চেতনায় অবিস্মরণীয় হয়ে থাকবে হয়তো আমৃত্যু। চাঁদের মায়ায় আচ্ছন্ন পাহাড় থেকে সমুদ্র, ঘন জঙ্গল থেকে মরুভূমি, সেই কোন একরত্তি বয়সে মায়ের কোলে চাঁদমামা হয়ে যে টিপ পড়িয়েছিল তার আলোতেই অমাবস্যার নিকষ কালো অন্ধকারে ঝড় বৃষ্টির সঙ্গে লড়াই করে এগিয়ে চলেছি চড়ুই বেদীর মন্ত্রকে সঙ্গী করে। কৃত্রিম চাঁদের মায়ায় আমার আনন্দময় উপলব্ধিতে তাকে নতুন করে পেয়েছিলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভেতর। আটপৌরে জীবনের হাজারো সমস্যার মাঝে যখন হাঁপিয়ে উঠি, তখন সেই চাঁদের মায়াতেই সব কষ্ট ভুলে যাই আর শুনতে পাই

চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। নমস্কার আন্তে, জয়তী নন্দ আচার্য ধর্মদাসবার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন।

0: শরতের স্নিগ্ধ সমীরণ গায়ে মেখে বেরিয়েছিলাম সেদিন। সারান্ডার বিস্তীর্ণ অরণ্য প্রান্তরে তখন সন্ধ্যা নেমেছে। লিখছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান থেকে। চন্দ্রালোকিত কোজাগরীর সন্ধ্যা, গভীর জঙ্গলের মধ্যে এক অনুচ্চ পাহাড়টিলায় ছোট্ট বাংলো, ডান দিকে বাঁদিকে ছোট বড় পাহাড় শ্রেণী, দূর দিক চক্রবাল অবধি বিস্তৃত শৈলগাত্র সমতল উপত্যকা জুড়ে ঘন নিবিড় বনভূমি কোজাগরীর জ্যোৎস্নায় ধৌত হয়ে চলেছে। কি অপূর্ব অথচ রহস্যময় তার রূপ, সে রূপের বর্ণনা দেওয়া যায় না। পূর্বাকাশে টকটকে চাঁদটার দিকে চাইলাম, স্নিগ্ধ শীতল চাঁদ, শতক মন্নন্তর মহাযুগের বার্তা তার মায়াবী হাসিতে। যে মায়ায় রাজপুত্র সিদ্ধার্থ হন গৃহত্যাগী সন্ন্যাসী, শচীমাতার আদরে নিমাই প্রেম বিলাইতে ঘর ছেড়ে পথে পথে ঘুরে বেড়ান, উদাসী বাউল তার একতারায় সুর বাঁধে, আমি একদিনও না দেখিলাম তারে বাড়ির কাছে আরশিনগর এক পড়শি বসত করে। আবার মধ্যযুগের এক কবি গোবিন্দ দাস এমনই এক শরতের চাঁদের মায়ায় অভিভূত হয়ে লিখলেন, শারদচন্দ পবনমন্দ বিপিনে ভরল কুসুমগন্ধ, দণ্ডপ্রহর পার এগিয়ে চলে রাত্রি, অদূরে কোয়েনার জলকল্লোল সেই তমিশ্র রাত্রির মায়াবী জ্যোৎস্নাকে ইমনের সুরে বাঁধতে চায়। মাথার উপরে বড় কেলিক দম্ব গাছটায় একটা রাতচড়া কর্কশ ডেকে ওঠে, সেই ডাক শৈলগাত্রে প্রতিধ্বনিত হয়ে এগিয়ে চলে যুগান্তরের পথে। কতক্ষণ একভাবে চাঁদের পানে চেয়ে আছি জানি না, ঘন্টা মিনিট সব যেন থমকে দাঁড়িয়েছে। রক্ষীর ডাকে ঘরে ঢুকলাম, দেখি জানলার কাঁচ জ্বলে বিছানায় গড়িয়ে পড়েছে চাঁদের আলো, যেন মায়ার স্পর্শে আমায় ঘুম পাড়াতে চায়। সকাল হতে বাড়ি ফেরার তারা, ছুটি শেষ আবারও কর্মব্যস্ত জীবন, ছুটে চলা প্রাপ্য প্রাপ্তির আশায়। সময়ের অমোঘ নিয়মে কৈশোর তারুণ্যের পথ বেয়ে জীবন এসে দাঁড়ায় প্রৌঢ়ত্বের দ্বারপ্রান্তে। বিস্মরণে ধূসর হয়ে আসে অনেক কিছুই, মায়ার পৃথিবী, মায়ার সংসার, শেষে অপেক্ষমান কোনো চন্দ্রালোকিত মায়াবী রাত্রি, দূরত্ব এক দ্রণমীর। দেবাশিস বন্দ্যোপাধ্যায়, গ্রাম ও ডাক জ্ঞানদাস, কান্দরা, জেলা পূর্ব বর্ধমান।
1: হাতে একদম সময় শেষ হয়ে গেছে, জানিয়ে দিই আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক পরিমাণ ছিল 94%, সর্বনিম্ন 81%। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর।
0: বিদায় নিলাম প্রাত্যহিক রাশির থেকে।
1: আমি নীলিমা।
0: আমি সৌগত।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উত্তর ম্যাসিডোনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন। তিনি এই মুহূর্তে সেদেশ সফরে রয়েছেন। সিকিমের নামচিতে NHPC জলবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মান টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20। উদ্ধারকাজ চলছে। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের 3 দিনের বৈঠক শুরু হবে। আসিয়ান ও কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে যোগ দিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সফরে আজ ম্যানিলা যাচ্ছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার কোনো প্রচেষ্টাই যুক্তরাষ্ট্র ভালোভাবে নেবে না বলে হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে বলে জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান। আসছি বিস্তারিত খবরে। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, নিট নিয়ে আলোচনার বিষয়ে সরকারি আশ্বাস মেলা সত্ত্বেও লোকসভায় বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী তাঁর আগেকার দাবি থেকে সরে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন বলে উল্লেখ করেন শ্রী সিং।
1: सरकार संसद में न केवल इस विषय को लेकर बल्कि इस विषय के साथ संबंधित अन्य सभी विषयों को विस्तृत चर्चा के लिए तैयार है। प्रधानमंत्री जी ने बहुत स्पष्ट कहा है कि नीट और पेपर लीक इत्यादि विषयों को लेकर के जो लोग भी जिम्मेवार हैं उनके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई की जाएगी और हम अपने बच्चों के साथ अन्याय नहीं होने देंगे।
0: এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভড্রা সহ দলের অন্য সদস্যরা নিট ইস্যু নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোবিন্দ মোহন লোক কল্যাণ মার্গে কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলে রাহুল গান্ধী তাদের বলেন, সরকার সংসদে নিট নিয়ে আলোচনায় রাজি থাকলে তিনি তৎক্ষণাৎ বিক্ষোভ তুলে নেবেন। কিন্তু সরকার আলোচনার দাবি মেনে নিলেও শ্রী গান্ধী আরও একাধিক দাবিতে সরব হন। এদিকে লোক কল্যাণ মার্গের কাছে বিক্ষোভস্থল থেকে আটক করার পর দিল্লি পুলিশ কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভড্রা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী দলের সকল নেতাকে মুক্তি দিয়েছে। তারা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিক্ষোভ করছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কংগ্রেস এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা সংসদের বাদল অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। দিল্লি হাইকোর্ট সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে সফদরজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি DK উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমোর করা আবেদনের শুনানিতে এই রায় দেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা PMJDY এর আওতায় চলতি মাসের 1 তারিখ পর্যন্ত মোট 58,63,00,000 জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। এতে জমা থাকা অর্থের পরিমাণ 30,800 কোটি টাকারও বেশি। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে গতকাল কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, এর মধ্যে 32,68,00,000 জনধন অ্যাকাউন্টের মালিক হলেন মহিলারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত ও উত্তর ম্যাসিডোনিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি উভয় দেশের ব্যবসায়ীদের পণ্য আদান প্রদানের গণ্ডি পেরিয়ে বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে আসতে বলেছেন। স্কোপিয়েতে আয়োজিত ভারত উত্তর ম্যাসিডোনিয়া বিজনেস ফোরামে রাষ্ট্রপতি বলেন, উত্তর ম্যাসিডোনিয়ায় কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম সফর এবং এই সফর ভারতের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। এই দশকের শেষ নাগাদ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
2: আর্থিক সহযোগ আমার দ্বিপক্ষীয় সম্বন্ধ কা এক অত্যন্ত মহত্বপূর্ণ স্তম্ভ। হম আপনি দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুণা কারণে পর ভি সহমত হুই। হামনে IT, কৃষি, ফুড প্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইলস তথা ট্যুরিজম, হসপিটালিটি ওর ফিল্ম মেকিং সহিত প্রমুখ ক্ষেত্র মে সহযোগ পর চর্চা। হম স্বাস্থ্য সেবা মে সহযোগ পর আপনি দ্বিপক্ষীয় এগ্রিমেন্ট কো ভি রিনিউয়াল কর রহে হ্যায়।
0: সিকিমের নামচির ঝোলুঙ্গিতে NHPC জলবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মাল টানেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত 20 জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। পশ্চিমবঙ্গের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি প্রশাসনের আধিকারিকরাও দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকি করছেন। খনি বিপর্যয়ে প্রশিক্ষিত একটি দলকে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে সিকিমে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজন শ্রমিক ভেতরে রয়েছেন বলে জানা গেছে। সিকিম প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে 1,40,000 ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। এর আগেই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2,00,000 টাকা অর্থ সহায়তা ঘোষণা করা হয়। এদিকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের 3 দিনের বৈঠক শুরু হবে। স্বাস্থ্য নিরাপত্তা, ডিজিটাল স্বাস্থ্য, অতিমারীর প্রস্তুতি এবং উন্নত মানের স্বাস্থ্য সুরক্ষার সুলভ যোগান সুনিশ্চিত করার বিষয়ে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে ব্রিক্স সদস্য দেশগুলির স্বাস্থ্যমন্ত্রী এবং বরিষ্ঠ স্বাস্থ্য আধিকারিকেরা মতবিনিময় করবেন। আগামীকাল ষোড়শ ব্রিক্স স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সভাপতিত্ব করবেন। শুক্রবার আয়োজন করা হয়েছে এক বিশেষ উচ্চ পর্যায়ের আলোচনা সভার। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সফরে আজ ফিলিপিন্সের ম্যানিলা যাচ্ছেন। এই সফরে তিনি আসিয়ান এবং কোয়াড গোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন বৈঠকে যোগ দেবেন। এর মধ্যে রয়েছে আসিয়ান ভারত বৈঠক, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক। এর পাশাপাশি তিনি কোয়াড গোষ্ঠীর সদস্য দেশ অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া অংশগ্রহণকারী দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। ধারাবাহিক হামলার জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি পুনরায় গড়ে তোলার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র শক্তিশালী আঘাত করবে। হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, উত্তেজনা অব্যাহত থাকা সত্ত্বেও ইরান আলোচনার চেষ্টা করছে। বিপর্যস্ত হয়ে পড়ায় তেহরান মরিয়া হয়ে আলোচনা চাইছে বলে তিনি দাবি করেন। ইরানের বিষয়ে নিজের প্রশাসনিক অবস্থান স্পষ্ট করে ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক পরিকাঠামো পুনর্গঠনের কোনো প্রচেষ্টাই যুক্তরাষ্ট্র মেনে নেবে না। তিনি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়েও তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এর পাল্টা জবাব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। এদিকে ইরাকের ইরবিল বিমান ঘাঁটিতে ইরানের এক আত্মঘাতী ড্রোন ধ্বংস করার সময় নিহত মার্কিন সেনার পরিচয় শনাক্ত করা হয়েছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। প্রেসিডেন্ট পেজেস্কিয়ান বলেন, সরকারের সিদ্ধান্তগুলি এখন সর্বোচ্চ নেতার নির্দেশের অপেক্ষায় রয়েছে এবং তিনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন। ফ্রান্সের পার্লামেন্ট 15 বছরের কম বয়সী শিশুদের সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি যুগান্তকারী বিল পাশ করেছে। পার্লামেন্টের উভয় কক্ষের আইন প্রণেতারা গতকাল এই আইনের পক্ষে ভোট দেন। এই আইনে স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে সমাজমাধ্যমের ওপর এমন সর্বাত্মক নিষেধাজ্ঞা অনুমোদন করল ফ্রান্স। তবে অনলাইন বিশ্বকোষ কিংবা শিক্ষামূলক বা বৈজ্ঞানিক তথ্যভাণ্ডার ব্যবহারের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাবাহিনীর সর্বাধিনায়ক ওলেকজান্ডার সিরস্কিকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন এবং সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে মিখাইলো দ্রাপাতাইকে নিয়োগ করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় জেলেনস্কি বলেন, নেতৃত্বের এই পরিবর্তনের লক্ষ্য হল ইউক্রেনের সামরিক কর্মসূচি জোরদার করা এবং শান্তির পথে আসতে রাশিয়ার ওপর চাপ বাড়ানো। নুরিস্তানে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় ভারত আফগানিস্তানে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে খাবার ও তাঁবু সহ ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। সমাজমাধ্যমে এক বার্তায় ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই কঠিন সময়ে ভারত সেদেশের জনগণের পাশে রয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র সদর দফতরে অনুষ্ঠিত 8ম বাণিজ্য নীতি পর্যালোচনা বৈঠকে ভারত নিয়ম অনুযায়ী স্বচ্ছ এবং বৈষম্যহীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিশ্ব বাণিজ্যে দেশের ক্রমবর্ধমান ভূমিকার ওপর জোর দিয়েছে ভারত। চীনা ওপেন ব্যাডমিন্টনে আজ PV সিন্ধু স্বদেশীয় উন্নতি হুডার মুখোমুখি হবেন। অপর একটি খেলায় লক্ষ্য সেন তাঁর সিঙ্গলস অভিযান আজ শুরু করবেন। সিঙ্গলসের প্রথম রাউন্ডে আয়ুষ শেট্টি মুখোমুখি হবেন আলউই ফারহানের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন। তিনি এই মুহূর্তে সেদেশ সফরে রয়েছেন। সিকিমের নামচিতে NHPC জলবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মাল টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20। উদ্ধারকাজ চলছে। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের 3 দিনের বৈঠক শুরু হবে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নিট প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সরকারের দায়বদ্ধতার কথা

0: অচিরাচরিত বিদ্যুতের ব্যবহার বাড়াতে রাজ্য সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মাণ সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অন্তত 11 জন এরাজ্যের বাসিন্দা। গ্রামোন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য প্রায় 2,525 কোটি টাকা মঞ্জুর করেছে। দীঘার উপর দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন। এর আগে গতকাল এনডিএ সংসদীয় দলের বৈঠক মঙ্গল মিলনে প্রধানমন্ত্রী আগামী দিনে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে সারা দেশের সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বৈঠক চলাকালীন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দেশের যুব সম্প্রদায়ের স্বার্থ সুরক্ষার পাশাপাশি নিট প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সরকারের দায়বদ্ধতার কথা প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন বলে উল্লেখ করেন।
1: আগে পেপার লিক নাই হোনে কে সক্তি সে যে কদম উঠাযা গিয়া হ্যায় উসকে বারে মে ভি প্রধানমন্ত্রী জি নে জানকারি দিয়া অর ইয়ে ভি কাহা কি পেপার লিক সিরফ এক রাজ্য কা মামলা নাই হ্যায় সিরফ কেন্দ্র সরকার কা মামলা নাই দলগত রাজনীতি কা বিষয় নাই হ্যায় ইয়ে দেশ কা বিষয় হ্যায় অর যুবাওঁ কা ভবিষ্য কে সাথ কোই খিলওয়াড় নাই করনে দেনে কে লিয়ে সক্তি সে কদম ভি উঠায়ে সজা ভি দে দোষিয়ো কো অর ফির ফুল প্রুফ সিস্টেম কাম জো আবি কর রহে হ্যায় উসমে ভি সব মিল করকে করে।
0: চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গত 18ই মে নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছিল। বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, কমিশনের রিপোর্ট পেশ করতে অন্তত 6 মাস সময় লাগবে। কমিশন রিপোর্ট দিলে চলতি আর্থিক বছরের শেষের দিকে সপ্তম বেতন কমিশন কার্যকর করার চেষ্টা করা হবে। উল্লেখ্য, এবারের বাজেটে 20% মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করেছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আদেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে।
2: প্রথম 8 থেকে 15 আগে সরকার কিছু দিয়ে গেছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি, বাকি 15 থেকে 19 এটাও আন্ডার প্রসেস আছে। রিটায়ারমেন্ট লোকদের আগে দিচ্ছি, 20% দিয়ে আমরা 42% গ্যাপ আছে। বাজেটে 20% ডিক্লেয়ার হয়েছে এবং ওটা অক্টোবর মাস যেহেতু পুজোর মাস, আপনারা অ্যাডভান্স বেতন পাবেন, তার সঙ্গে আমরা মার্চ করে দিয়ে দেবো 20% দিয়ে। পে কমিশন 7 বানিয়ে দিয়েছি, টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে, তার ডিসকাশন চলবে, মাস 6 তো মিনিমাম লাগে, যখনই দিয়ে দেবে আমি চেষ্টা করবো এই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষের দিকে হলেও 7 পে কমিশন।
0: সাধারণ মানুষকে বিদ্যুৎ বিল থেকে মুক্তি দিয়ে অচিরাচরিত বিদ্যুতের ব্যবহার বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করেন। এখনও পর্যন্ত 1,810 জন গ্রাহক প্রকল্পের সুবিধা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের অসহযোগিতায় রাজ্যে এতদিন এই প্রকল্প চালু করা যায়নি। বাড়ির ছাদে সোলার প্যানেলের মাধ্যমে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য 78,000 টাকা পর্যন্ত কেন্দ্রের ভর্তুকি পাওয়া যাবে। এরপরেও তপশিলি জাতি উপজাতি পরিবারকে রাজ্য সরকার অতিরিক্ত ভর্তুকি দেবে।
3: 100 ইউনিটের ক্ষেত্রে 30,000 টাকা সাবসিডি পাবেন, 200 ইউনিটের ক্ষেত্রে 60,000 টাকা পাবেন, 300 ইউনিটের ক্ষেত্রে 78,000 টাকা পাবেন। আমরা বাজেটে রেখেছি আগস্ট মাস থেকে SC ST পরিবারগুলি, তারা 100 ইউনিটে 5,000 অতিরিক্ত, 200 ইউনিটে 10,000 অতিরিক্ত, 300 ইউনিটে 15,000 অতিরিক্ত পাবেন।
0: বিদ্যুৎ চুরি বা হুকিং আটকাতে ও বকেয়া বিদ্যুতের বিল আদায় করতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের অভিযোগ পেলে অবিলম্বে বিদ্যুৎ দপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধাননগরের বিদ্যুৎ ভবনে গতকাল দপ্তরের শীর্ষ আধিকারিক সহ অন্যদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বিদ্যুতের পরিকাঠামো ও পরিষেবার মানোন্নয়নের উপর জোর দেন। তিনি বলেন, অবিলম্বে হুকিং করে নেওয়া সংযোগ কাটতে হবে, কোনো রাজনৈতিক হস্তক্ষেপ এ ব্যাপারে বরদাস্ত করা হবে না। বকেয়া বিল আদায়ের উপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গৃহস্থালী সংযোগের ক্ষেত্রে বিল বাকি থাকলে নোটিশ দিয়ে তা জানাতে হবে, মানুষের সুবিধা থাকলে তা সহানুভূতির সঙ্গে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন তিনি। উচ্চশিক্ষার মানোন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরি করতে এডু সিটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বিধানসভায় গতকাল উচ্চশিক্ষা দপ্তরের বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, সরকারি বেসরকারি অংশীদারিতে শিক্ষানগরী গড়ে তোলা হবে।

0: হবে।
1: মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, নীতি আয়োগের সঙ্গে, উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে, উচ্চশিক্ষা মন্ত্রকের সঙ্গে আলোচনা করছি যে সারা দেশে যে 5টি এডুসিটি তৈরি হবে, সেই এডুসিটির একটির গন্তব্য যেন পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ হয়। সেখানে শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় মানে ব্র্যান্ড লেভেল বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রয়োজনে বিদেশি বিশ্ববিদ্যালয়কেও আমরা আনার চেষ্টা করব।
0: মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করা হবে, প্রয়োজনীয় যোগ্যতা ছাড়া কোনো শিক্ষককে স্নাতকোত্তর স্তরে পাঠদানের অনুমতি দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যস্তরের এক অনুষ্ঠানে রোজগার মেলায় অংশ নেবেন। কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে প্রস্তাবিত এই অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু যুবক যুবতীর হাতে তিনি চাকরির নিয়োগপত্র তুলে দেবেন বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সিকিমের নামচি জেলার সামারদাঙে এনএইচপিসি তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এদের মধ্যে অন্তত 11 জন এরাজ্যের বাসিন্দা, অধিকাংশই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানের পরিযায়ী শ্রমিক। রাজ্যের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, পাশাপাশি প্রশাসনের আধিকারিকরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকি করছেন। খনি বিপর্যয়ে প্রশিক্ষিত একটি দলকে আসানসোল থেকে সিকিমে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজন শ্রমিক ভেতরে আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। সিকিম প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে এককালীন 4 লক্ষ ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। এর আগেই অবশ্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা অর্থ সহায়তা ঘোষণা করা হয়। এদিকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। রাজ্যে নবনির্বাচিত সরকার গঠনের প্রথম 2 মাসেই গ্রামোন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য প্রায় 2,525 কোটি টাকা মঞ্জুর করেছে। লোকসভায় গতকাল ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেবের প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রক জানিয়েছে, মনরেগা প্রকল্পে 316 কোটি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 455 কোটি ও দীনদয়াল অন্ত্যোদয় যোজনায় প্রায় 480 কোটি টাকা মঞ্জুর হয়েছে। ভিভিজি রামজি প্রকল্পে প্রাথমিকভাবে 1,264 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান জানিয়েছেন। সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে বিপুল টাকার আর্থিক প্রতারণার অভিযোগে ইডি গতকাল রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালায়। উত্তর চব্বিশ পরগনার বনগাঁর 4টি এলাকা সহ জেলার মোট 8 জায়গায় চলে এই তল্লাশি। সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দিতে প্রায় 20,000 আমানতকারীর কাছ থেকে 165 কোটি টাকার বেশি তোলা হয়েছে বলে অভিযোগ। ব্যবসায়ী অভিজিৎ বিশ্বাস ও তার এক প্রতিবেশীর বাড়িতে পৌঁছন আধিকারিকরা, যদিও ওই ব্যবসায়ী পলাতক, তার ব্যাংকের লেনদেন সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। কলকাতার গড়িয়াহাট রোডে বেআইনি গাড়ি পার্কিং, অবৈধ ব্যানার হোর্ডিং ও সেতুর নিচে বেআইনি দখলদার সরাতে কলকাতা পুরসভা ও পুলিশ কি পরিকল্পনা করেছে তা জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ আগামী 6 সপ্তাহের মধ্যে এই তথ্য জানাতে বলেছেন। কলকাতা পুরসভার পক্ষ থেকে গতকাল আদালতে জানানো হয়, প্রশাসন কোনো পদক্ষেপ করতে গেলে বিভিন্ন ক্ষেত্র থেকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠছে, কারো প্রাণহানি যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে পুনর্বাসনের ব্যবস্থা করতে চায় প্রশাসন। দীঘার ওপর দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। এদিকে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমলেও জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে আজ ভারী বৃষ্টি হতে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সরকার জানিয়েছে নিট এবং এই সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নিট প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সরকারের দায়বদ্ধতার কথা প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন। সিকিমে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে অন্তত 11 জন রাজ্যের বাসিন্দা। গ্রামোন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য 2,525 কোটি টাকা মঞ্জুর করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর সকাল 9:15।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার।

0: ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV।
1: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সোমা রায়।

0: এতক্ষণ শিল্পী সোমা রায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার

0: নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: জানা অজানা,
2: জানা অজানায় পরপর তিন দিন শুনছেন ধারাবাহিক কথিকা চাঁদ ও একটি বাণিজ্য সম্ভাবনা। আজ দ্বিতীয় পর্ব। লিখেছেন ডক্টর শঙ্কর ঘটক। চাঁদে থাকা সম্পদ নিয়ে একটু ভাবা যাক। জানা গেছে তাতে চাঁদের মেটেরিয়ালস বা পদার্থ নিয়ে এলে পৃথিবীবাসীর কোনো লাভ লোকসান নেই। চাঁদে যা যা আছে পৃথিবীতেও সেই সব আছে। এইসবের মধ্যে বিজ্ঞানীরা চমকে গেলেন চাঁদের রেগোলিথের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর। অভাবিতভাবে পেয়ে গেলেন এমন কিছু মৌল যা পৃথিবীতে হয় বিরল অথবা অমিল। এর মধ্যে আছে বিরল মৃত্তিকা মৌল, আধুনিক কিছু প্রযুক্তির জন্য অতি প্রয়োজনীয় কিছু মৌলের গোষ্ঠী। চাঁদে আছে লিথিয়াম আর হাইড্রোজেন, আর পাওয়া গেছে হিলিয়ামের একাধিক আইসোটোপ আর হাইড্রোজেনের আইসোটোপ ডয়টেরিয়াম। বিশ্ববাসীর জন্য বড় আহ্লাদের সংবাদ, যেন স্বপ্ন সাকার হওয়া। ক্রমবর্ধমান শক্তি সংকটের সমাধান হতে পারে এগুলো দিয়ে। তেল গ্যাসের মাত্রা ছাড়া ব্যবহারের ফলে পরিবেশের যে বিপর্যয় হচ্ছে তা আটকানোর জন্য যে বিকল্প পরিবেশ বান্ধব জ্বালানির কথা বিজ্ঞানীরা ভাবছিলেন, তাঁর কাঁচামাল হল এই সব আইসোটোপ। প্রক্রিয়াটিকে বলে ফিউশন রিয়াকশন, পরমাণু সংযোজন বিক্রিয়া। এটা ফিশন বা বিভাজন বিক্রিয়ার উল্টো। ফিশন বিক্রিয়ায় কি হয় ব্যাপারটা? বড় অণু ভেঙে ছোট ছোট অণুতে পরিণত হয়। ফিউশন বিক্রিয়ায় ছোট ছোট অণু জুড়ে বড় অণু সৃষ্টি করে। দুটো ক্ষেত্রেই শক্তি উৎপন্ন হয়। ফিউশনের জন্য দরকারি ছোট অণুর তালিকায় আছে হিলিয়াম তিন এবং ডয়টেরিয়াম। সৌর ঝড়ের মাধ্যমে চাঁদে প্রতিনিয়ত আছড়ে পড়ছে প্লাজমা স্রোত। কি সেটা? চার্জড পার্টিকেল, আয়ন, ইলেকট্রন ইত্যাদি। তারই সঙ্গে থাকছে হিলিয়ামের বিভিন্ন আইসোটোপ। এইভাবেই অন্যান্য মৌলের সঙ্গে চাঁদে আছড়ে পড়ছে হিলিয়াম থ্রি ও হিলিয়াম ফোর। চাঁদের রেগোলিথের মধ্যে বন্দি থাকছে সেগুলো। রেগোলিথে এই হিলিয়ামের পরিমাণ প্রতি ঘনমিটারে .007 থেকে .333 গ্রাম। চাঁদের পিঠের আস্তরণের কয়েক মিটার গভীরতার রেগোলিথেই হিলিয়াম সঞ্চিত থাকে বেশি মাত্রায়। 700 ডিগ্রি সেন্টিগ্রেডে এই রেগোলিথকে উত্তপ্ত করলে আটকে পড়া হিলিয়াম মুক্ত হয়ে যায়। সেটা কাজে লাগিয়ে নিউক্লিয়ার চুল্লিতে ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। চন্দ্রপৃষ্ঠ থেকে 3 মিটার গভীর পর্যন্ত আস্তরণের রেগোলিথে যে পরিমাণ হিলিয়াম থ্রি থাকে তার সবটুকু ব্যবহার করতে পারলে বর্তমান বিশ্বের শক্তি খরচের হিসাবে 500 বছর চলে যাবে। এইখানেই শেষ নয়, এর সঙ্গে ডয়টেরিয়াম ব্যবহার করলে সময়টা বেড়ে হবে 1400 বছর। অতএব পৃথিবীর শক্তি সমস্যা এবং এই সমস্যা থেকে উদ্ভূত পরিবেশ দূষণের সমাধান চাঁদে থাকা সম্পদ আহরণ করতে পারলেই সম্ভব হবে। গবেষণা ঠিকমতো এগোলে পৃথিবীর ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল। এই প্রসঙ্গে বলা যায় যে চাঁদে সঞ্চিত হিলিয়াম থ্রি কিন্তু ফুরবে না। এর কারণ, সৌর ঝড়ের মাধ্যমে সূর্যের আবহমণ্ডলের আধানযুক্ত কণার প্রবাহ অন্যান্য রাসায়নিকের সঙ্গে প্রচুর পরিমাণে হিলিয়াম থ্রি বহন করে নিয়ে আসে। চাঁদের আবহমণ্ডল পৃথিবীর মতো বন্ধুত্বপূর্ণ আর চুম্বকীয় নয়, ফলে সহজেই সূর্য থেকে আসা হিলিয়াম থ্রি চাঁদের বুকে আছড়ে পড়তে পারে। চাঁদের সম্পূর্ণ পিঠ যেন হিলিয়াম থ্রি দিয়ে ঢেকে যায়। কিন্তু হিলিয়াম থ্রি এইভাবে থাকতে পছন্দ করে না। তার পছন্দ লোহা, টাইটানিয়াম আর অক্সিজেনের আকরিক ইলমেনাইটের শরীর। স্পঞ্জ যেমন জল শুষে নেয়, ইলমেনাইট তেমনি হিলিয়াম থ্রি শুষে নেয়। 700 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলেই ইলমেনাইট থেকে হিলিয়াম থ্রি মুক্ত হয়ে যায়। অতএব চাঁদে এই মৌল খোঁজ করতে গেলে প্রথমেই ওখানকার ইলমেনাইট আকরিকের সন্ধান।

0: সমাধান করতে হবে। তারপর দেখতে হবে যে তাতে পর্যাপ্ত হিলিয়াম থ্রি মজুত আছে কিনা, তারপরে সেটি ব্যবহারের প্রশ্ন। পরপর তিন দিন জানা অজানায় শুনছেন ধারাবাহিক কথিকা চাঁদ ও একটি বাণিজ্য সম্ভাবনা। আজ শুনলেন দ্বিতীয় পর্ব। লিখেছেন ডক্টর শঙ্কর খটক।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি, শিল্পী উৎপল উপাধ্যায়।

0: নজরুলগীতি শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি। এখন শুনবেন কথিকা আমার বাবা গিরীন চক্রবর্তী, বলছেন চন্দা চট্টোপাধ্যায়।
1: বাবা, এই শব্দটি আমার কাছে একটা মিথ, একটা অনুভূতি। কারণ আমার 4 বছর বয়স হওয়ার আগেই বাবাকে হারিয়ে ফেলি চিরদিনের জন্য। না, ঠিক সেইভাবে হারিয়ে ফেলিনি। মা এমনভাবে আমাকে বড় করেছিলেন, সেখানে বাবা প্রতি মুহূর্তে প্রতি পলে আমার সঙ্গেই ছিলেন। কথা যখন আমার স্পষ্ট হয়নি, মার কাছে শুনেছি বাবাকে আমি তালে তালেই ডাকতাম, ছন্দে ডাকতাম, কথাও বলতাম এই ছন্দে। তখন বাবা গান শিখিয়েছিলেন, তেওড়া তালে গান যে গাব তাল কি আপনি শিখিবেন। আরেকটা গান, কালি কালি মহাকালি পরমা প্রকৃতি শ্যামা, তেওড়া তাল। মেয়ে হিসেবে বাবাকে কাছে পেয়েছি মাত্র কটা দিন, তবে সেই স্মৃতি বড্ড স্পষ্ট হয়ে আজও মনে গেঁথে আছে। আমাকে নিয়ে ট্যাক্সি করে ঘুরতে নিয়ে যেতেন টালিগঞ্জের বাড়িতে, বারান্দায় যখন বসে থাকতাম, চোখের সামনে দিয়ে ট্যাক্সি গেলেই দাঁড় করিয়ে দিতাম, বাবা সঙ্গে সঙ্গে বেড়াতে নিয়ে গিয়ে আবদার মেটাতেন। সঙ্গে আমাদের বাড়ির যত বাচ্চা ছিল তাদেরও নিয়ে যেতেন, বাচ্চাদের সঙ্গে ছিল জ্যাঠামুনির বড় সখ্য। বাবা বেড়াতে, খেতে, খাওয়াতে খুব ভালোবাসতেন। জিলিপি ভাজাভুজি খেতে খুব ভালোবাসতেন, কাঁচা লঙ্কা খেতেন খুব। যারা গান শিখতে আসতেন তারা খেয়ে যেতেন সব সময়, মা রান্না করে রাখতেন। বাবা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যেতেন বিভিন্ন সময়ে। আমার পরম সৌভাগ্য হয়েছিল বাবা মায়ের সঙ্গে নজরুল জন্মোৎসবে যাবার। বাবার সঙ্গে নজরুলের বন্ধুত্বের কথা বলতে শুরু হলে অন্য প্রসঙ্গে আমরা যেতে পারবো না। মনে আছে একবার কাজী নজরুল ইসলামের বাড়িতে গেছি বাবা মার সঙ্গে। বাবা কাজী সাহেব অসুস্থ হওয়ার পরে সরাসরি সামনে যেতেন না, মা আমাকে তাই কবির কাছে নিয়ে যান, কবিকে আমি প্রণাম করি এবং তিনি আমার মাথায় হাত দেন। ব্যাস, এটুকু স্মৃতিকে আমি মূল্যবান রত্নের মতো হৃদয়ে আগলে রেখেছি। বহু দিন গেছে, বহু মাস কেটেছে, কেটে গেছে অনেক বছরও। আমি তখনও নির্বোধ মেয়ে, কেউ যদি জিজ্ঞেস করতো তোমার বাবা কোথায়, আমি বলতাম ফাংশনে গেছে। এইভাবে দিন কাটলো, কেটে গেল মাস বছর। তখন ক্লাস 6, সেই 10 বছর বয়সে বুঝি বাবা আমার আর ফিরবেন না, তিনি চিরদিনের জন্যই চলে গেছেন। বাবা মেয়ের যে আদরের সম্পর্ক তা এই জীবনে অনুভব করতে পারিনি। পাইনি বাবার কাছে গান শেখার সুযোগ, পাইনি মেয়ে হয়েও বাবার কাছে আবদারের সুযোগ। বাবার শ্বাসকষ্টের সমস্যা ছিল মারা যাওয়ার আগের দিন, যেদিন উনি মেডিকেল কলেজে ভর্তি হন। বৃষ্টিতে ভিজছিলাম আমি, বাবা আমায় কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে খুব ভালো করে বোঝান বৃষ্টিতে ভিজতে নেই, ভিজলে ঠান্ডা লাগবে, আর গান করতে হলে তো একদম ঠান্ডা লাগানো চলবে না। এরপর কত শীত কত বর্ষায় ভিজেছি, ভিজতে হয়েছে, বাবা আর ডেকে বলেননি ভিজো না। মায়ের কাছে শোনা, ছোটবেলাতে আমার গলার স্বর ছিল খুব খারাপ, ভাঙা ভাঙা। আদৌ আমি গান গাইতে পারবো কি না এই নিয়ে মা ছিলেন খুব চিন্তিত। বাবা বলতেন উনি ট্রেনিং দিয়ে এমন করে আমায় তৈরি করবেন সবার থেকে আলাদা হবে আমার গান। সেই ট্রেনিং অপূর্ণ রইল। বয়স যত বেড়েছে বাবাকে জেনেছি, বাবার পরিচয় কি, বাংলা গানে বাবার স্থান কোথায় তা বুঝেছি। একটু একটু করে বড় হচ্ছে, যখন বাবার সৃজনশীলতার সম্পর্কে গভীর উপলব্ধি হচ্ছে, জানছি বুঝছি আমার বাবার সমাজে সংস্কৃতি জগতে অবদান কতটা। পরিচিত মানুষজন, আত্মীয় স্বজন, ছাত্রছাত্রী মহল, বন্ধু মহলে শুধু গানের জন্য নয়, হাসি ঠাট্টা খাওয়া দাওয়া করে হই হই করার জন্য জনপ্রিয় ছিলেন। যে কোনো প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দ্বিধাবোধ করতেন না। মায়ের কাছে শোনা, অনুষ্ঠান থেকে ফেরার পথে রাস্তার ধারে থাকা কোনো বয়স্ক মানুষের শীতের দিনে গায়ের পোশাক না থাকলে নিজের গায়ের চাদর দিয়ে দিয়েছিলেন। সঙ্গে চকলেট রাখতেন নানা ধরনের বাচ্চাদের দেওয়ার জন্য, বাচ্চাদের ভালোবাসতেন খুব। বেড়াতে যেতেন সময় পেলেই পাহাড় অথবা জঙ্গল, তবে নদীর দেশের মানুষ হয়েও নদীর পাশে বেড়াতে যেতেন। বাবা চলে যাবার 5-6 বছর আগে থেকে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন খুব, বিশেষত বর্ষা আর শীতে সমস্যা বাড়ত, রাতের দিকে বেশি হতো। সেই কষ্ট নিয়ে অজস্র গান রচনা করেছেন, সুর

0: তৈরি করেছেন বিশেষত মায়ের গান। দেশমাতৃকা আর শ্যামা মা, দুই মা তাঁর কষ্টের সময় বেশি করে মনে এসেছেন। 12-13 বছরে মাকে হারানোর ব্যথা যেন এই সময়ের কষ্টকে বাড়িয়ে তুলেছে বলেই শ্যামাসঙ্গীতে, দেশাত্মবোধক গানে মনের কথাকে মরমীভাবে তুলে ধরেছিলেন। বাবার শিয়ালদহ গোয়ালন্দ গানের জনপ্রিয়তার কথা ভাষায় বর্ণনা করা যায় না। কিশোরগঞ্জে মাসির বাড়ি গানটি আজও জনপ্রিয়তার শীর্ষে। আল্লা ম্যাকদে পানিদে গানটির প্রথম 4 লাইন সংগ্রহ, বাকি রচনা ও সুর এবং ট্রেনিংয়ে আব্বাসউদ্দিন সাহেব রেকর্ড করেছিলেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রথম রেকর্ড বাবার কথা, সুর এবং পরিচালনায় হয়েছিল। আকাশবাণী কলকাতার পল্লীগীতি সম্প্রচারের জন্মলগ্ন থেকেই সম্পৃক্ত ছিলেন বাবা। বাবার তত্ত্বাবধানে তালাত মাহমুদ, হেমন্ত মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, সত্য চৌধুরী, ইন্দুবালা, শৈলদেবী, কমলা ঝরিয়া, রাধারানী দেবী থেকে শুরু করে অমর পাল, হরেকৃষ্ণ বৈষ্ণবী, বিষ্ণুপদ দাস, অপরেশ লাহিড়ী, বাঁশরী লাহিড়ী, চিত্ত রায়, আব্বাসউদ্দিন সাহেব বহু জনপ্রিয় গান করেছেন। কাজী নজরুল ইসলামের বড়ই স্নেহধন্য ছিলেন, প্রায় 70-এরও বেশি গানের সুর দিয়েছেন। বিদ্রোহী কবিতা ও নারী কবিতায় সুর দিয়ে তিনি প্রথম রেকর্ড করেন। কারার ওই লৌহ কপাটও তিনি প্রথম রেকর্ড করে দেশবাসীকে স্বাধীনতার প্রাক্কালে উদ্বুদ্ধ করে তোলেন। স্বদেশী আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। একবার তো মাঝি সেজে অভিনয় করেছিলেন পুলিশের চোখে ধুলো দিতে। বিমান ঘোষের আন্তরিক অনুরোধে আকাশবাণীর বহু অনুষ্ঠানে গান করেছেন নিজের লেখা ও সুরে। তার এমনই প্রতিভা ছিল, রেকর্ডিং রুমে বসে কথা লিখে সুর করে গেয়ে দিতেন। তাই সহযোগী যন্ত্রশিল্পীরা বিষয়টি বুঝে একটু বেশি সচেতন থাকতে বাধ্য হতেন। আমার বাবার সৃষ্টির মধ্যে আধুনিক বাংলা গান, পল্লীগীতির পাশাপাশি রয়েছে অজস্র গীত, গজল, ভজন, হাসির গান প্রভৃতি। এছাড়াও তিনি বাংলা গানের একজন বিশিষ্ট সংগ্রাহক ছিলেন, কবিতা নাটকও লিখেছেন। এর সঙ্গেই অভিনয় করেছেন বেশ কিছু সিনেমাতে, যেমন স্বামী, বৈকুণ্ঠের উইল, ঠিকাদার, কৃষ্ণকান্তের উইল, আবার বন্দি, রক্তের টান প্রভৃতি ছায়াছবিতে সঙ্গীত পরিচালক ছিলেন। যতদিন বাংলা গান থাকবে ততদিন সকলের অন্তরে গিরীন চক্রবর্তী স্রষ্টা হিসেবে রয়ে যাবেন।
1: শুনলেন কথিকা আমার বাবা গিরীন চক্রবর্তী, বললেন চন্দা চট্টোপাধ্যায়।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, শিল্পী কৌশাম্বী মুখোপাধ্যায়, রাগ নট ভৈরব। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন সৌমেন নন্দী, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। রাগ নট ভৈরব।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ নটভৈরব রাগে খেয়াল শুনলেন শিল্পী কৌশাম্বী মুখোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সৌমেন নন্দী, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে।
1: নতুন গাড়ির চেতা সুযোগ, ওয়াও, বাবাকে তাক লাগিয়ে দেবো, বাস একটু ডিটেইলসে ভর্তি করতে হবে।
2: থাম বোকারাম,
1: কি বললি?
3: এসব পপআপস থেকে সাবধান হও, স্ক্যামাররা কিন্তু পার্সোনাল ডিটেইলস অন্যায়ভাবে কাজে লাগাতে পারে।
1: ও,
3: তুই বুঝে গেছিস তো? রিল্যাক্স।
1: কিন্তু গাড়িটা জিততে পারলে বাবা আর হোমওয়ার্ক করাতো না।
3: আরবিআই এ কথা বলে, স্মার্ট হোন কুল ঠাকুর।
0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানেতে আজ এই পর্বে শুনবেন গোলাপ বউ ছবির গান। প্রথম গানের শিল্পী মান্না দে এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

ক্ষমা করো গোসাই ঠাকুর, যেন তোমার মুখে ফুল চন্দন পড়ে।

0: শিল্পী মান্না দে, ছবির নাম গোলাপ বউ।
1: তোমারে বধিবে যে গোকুলে বাড়ি চেষে। আমি বিবেক, আমাকে চিনতে পারছো না?
2: না না না, চিনি না, চিনি না তোমাকে, তুমি চলে যাও।

0: শুনলেন বাংলা ছায়াছবির গানের প্রথম পর্বর গানে গানে। আজ এই পর্বে শুনলেন গোলাপ বউ ছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তর ম্যাসিডোনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন। তিনি এই মুহূর্তে সেদেশ সফরে রয়েছেন। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের তিন দিনের বৈঠক শুরু হবে। কর্ণাটকের কারওয়ারে আজ অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ INS মালভান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। সিকিমের নামচিতে NHPC জলবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মান টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20। উদ্ধার কাজ চলছে। চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর হতে পারে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত ও উত্তর ম্যাসিডোনিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। তিনি উভয় দেশের ব্যবসায়ীদের পণ্য আদান প্রদানের গণ্ডি পেরিয়ে বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে আসতে বলেছেন। স্কোপিয়েতে আয়োজিত ভারত উত্তর ম্যাসিডোনিয়া বিজনেস

0: ফোরামে রাষ্ট্রপতি বলেন, উত্তর ম্যাসিডোনিয়ায় কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম সফর এবং এই সফর ভারতের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। এই দশকের শেষ নাগাদ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
1: আর্থিক সহযোগ আমার দ্বিপক্ষীয় সম্বন্ধ কা এক অত্যন্ত মহত্বপূর্ণ স্তম্ভ। হম আপনি দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুণা করনে পর ভি সহমত হুই। হামনে আইটি, কৃষি, ফুড প্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইলস তথা ট্যুরিজম, হসপিটালিটি আর ফিল্ম মেকিং সহিত প্রমুখ ক্ষেত্র মে সহযোগ পর চর্চা। হম স্বাস্থ্য সেবা মে সহযোগ পর আপনি দ্বিপক্ষীয় এগ্রিমেন্ট কো ভি রিনিউয়াল কর রহে হ্যায়।
0: ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের তিন দিনের বৈঠক শুরু হবে। স্বাস্থ্য নিরাপত্তা, ডিজিটাল স্বাস্থ্য, অতিমারীর প্রস্তুতি এবং উন্নতমানের স্বাস্থ্য সুরক্ষার সুলভ যোগান সুনিশ্চিত করার বিষয়ে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে ব্রিক্স সদস্য দেশগুলির স্বাস্থ্যমন্ত্রী এবং বরিষ্ঠ স্বাস্থ্য আধিকারিকেরা মত বিনিময় করবেন। আগামীকাল ষোড়শ ব্রিক্স স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সভাপতিত্ব করবেন। শুক্রবার আয়োজন করা হয়েছে এক বিশেষ উচ্চ পর্যায়ের আলোচনা সভার। কর্ণাটকের কারওয়ারে আজ মাহে শ্রেণীভুক্ত অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট আইএনএস মালভান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। আইএনএস মালভানে 80% বেশি দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি নির্মাণ করেছে কোচির কোচিন শিপইয়ার্ড লিমিটেড। আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় যুদ্ধজাহাজের নকশা, নির্মাণ এবং সিস্টেম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভারত যে ক্রমবর্ধমান স্বনির্ভর হয়ে উঠেছে তারই প্রতিফলন এই যুদ্ধজাহাজ। এয়ার চিফ মার্শাল এপি সিং এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। এতে উপস্থিত থাকবেন ওয়েস্টার্ন নাভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাতসায়ন সহ নৌবাহিনীর অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। সিকিমের নামচি জেলার সামারদাঙে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এদের মধ্যে অন্তত 11 জন এরাজ্যের বাসিন্দা। অধিকাংশই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানের পরিযায়ী শ্রমিক। পশ্চিমবঙ্গের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি প্রশাসনের আধিকারিকরাও দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করছেন। খনি বিপর্যয়ে প্রশিক্ষিত একটি দলকে আসানসোল থেকে সিকিমে নিয়ে যাওয়া হচ্ছে। সিকিম প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে 1,40,000 ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। এর আগেই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 1,00,000 টাকা অর্থ সহায়তার ঘোষণা করা হয়। জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ারে পুলিশ সন্ত্রাসবাদী কাজকর্মে মদতদাতা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে ওই জেলার চাক্রু এলাকায় সক্রিয় বিদেশি সন্ত্রাসবাদীদের জন্য সহায়তার প্রধান মাধ্যম হিসেবে কাজ করত। ধৃতের নাম মোহাম্মদ রফিক নায়েক। বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগের পূর্ণাঙ্গ বিবরণ জানতে আরও তদন্ত চলছে। এর আগে পুলিশ চাক্রুর বাসিন্দা মুনির আহমেদ ও মাসকুর আহমেদকেও সন্ত্রাসবাদীদের সহায়তার অভিযোগে গ্রেফতার করেছিল। জম্মু ও কাশ্মীর প্রশাসন কাশ্মীর ডিভিশন ও জম্মু ডিভিশনের শীতকালীন অঞ্চলের স্কুলগুলির গরমের ছুটি চলতি মাসের 26 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী সাকিনা ইতু একথা জানিয়েছেন। এর আগে তীব্র গরম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে সরকার এই অঞ্চলের স্কুলগুলির গরমের ছুটি আজ পর্যন্ত বাড়িয়েছিল। এদিকে আবহাওয়া দফতর ওই রাজ্যে 20 থেকে 23 জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টি ও হরফাপানের সতর্কবার্তা দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গত 18 মে নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছিল। বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, কমিশনের রিপোর্ট পেশ করতে অন্তত 6 মাস সময় লাগবে। রিপোর্ট দিলে চলতি আর্থিক বছরের শেষের দিকে সপ্তম বেতন কমিশন কার্যকর করার চেষ্টা করা হবে। উল্লেখ্য, এবার বাজেটে 20% মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করেছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আদেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে।
2: প্রথম 8 থেকে 15 আগে সরকার কিছু দিয়ে গেছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি, বাকি 15 থেকে 19 এটা আন্ডার প্রসেস আছে, রিটায়ারমেন্ট লোকদের আগে দিচ্ছি। 20% দিয়ে আমরা 42% গ্যাপ আছে, বাজেটে 20% ডিক্লেয়ার হয়েছে এবং ওটা অক্টোবর মাস যেহেতু পুজোর মাস আপনারা অ্যাডভান্স বেতন পাবেন, তার সঙ্গে আমরা মার্চ করে দিয়ে দেবো 20% দিয়ে। পে কমিশন 7 বানিয়ে দিয়েছি, টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে, তার ডিসকাশন চলবে, মাস 6 তো মিনিমাম লাগে, যখনই দিয়ে দেবে আমি চেষ্টা করবো এই ফাইন্যান্স।

0: ক্লিয়ারের শেষের দিকে হলো সেভেন্থ পে কমিশন।
1: এবার 2015 থেকে 2019 পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দেবে সরকার। রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার যে ফারাক রয়েছে তা ধীরে ধীরে মেটানো হবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যস্তরের এক অনুষ্ঠানে রোজগার মেলায় অংশ নেবেন। কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের উদ্যোগে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে প্রস্তাবিত এই অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু যুবক যুবতীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন। এর আগে গতকাল এনডিএ সংসদীয় দলের বৈঠক মঙ্গল মিলনে প্রধানমন্ত্রী আগামী দিনে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে সারা দেশের সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বৈঠক চলাকালীন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, দেশের যুব সম্প্রদায়ের স্বার্থ সুরক্ষার পাশাপাশি নিট প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সরকারের দায়বদ্ধতার কথা প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন।
2: আগে পেপার লিক নই হোনে কে লিয়ে সখ্তি সে জো কদম উঠা গিয়া হ্যায় উসকে বারে মে ভি প্রধানমন্ত্রী জি নে জানকারি দিয়া অর ইয়ে ভি কাহা কি পেপার লিক সিরফ এক রাজ্য কা মামলা নই হ্যায় সিরফ কেন্দ্র সরকার কা মামলা নই দলগত রাজনীতি কা বিষয় নই হ্যায় ইয়ে দেশ কা বিষয় হ্যায় অর যুবাও কা ভবিষ্য কে সাথ কোই খিলওয়াড় নই করনে দেনে কে লিয়ে সখ্তি সে কদম ভি উঠায়ে সজা ভি দে দোষিও কো অর ফির ফুল প্রুফ সিস্টেম কাম জো অভি কর রহে হ্যায় উসমে ভি সব মিল করকে করে।
1: এদিকে লোক কল্যাণ মার্গের কাছে বিক্ষোভস্থল থেকে আটক করার পর গতকাল দিল্লি পুলিশ কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী দলের সকল নেতাকে মুক্তি দিয়েছে। এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা গতকাল নতুন দিল্লির ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতাল পরিদর্শন করেন এবং নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানীতে বিক্ষোভে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। মন্ত্রী হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও বৈঠক করেন। এছাড়া লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসাধীন আহত বিক্ষোভকারীদের সঙ্গেও দেখা করেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থিরতা এবং প্রতিকূলতায় জর্জরিত বর্তমান সময়কালে সরবরাহ শৃঙ্খলের ওপর সবচেয়ে বেশি চাপ দেখা গেছে। ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান পোস্ট মিনিস্ট্রিয়াল সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, জ্বালানি খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা সকলের কাছে সুলভ নয় এবং একে সহজাত বিষয় বলে ধরে নিলে চলবে না। ভারত এবং আসিয়ান এ ব্যাপারে অত্যন্ত ইতিবাচক অবস্থান গ্রহণ করেছে। উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলায় সম্ভাব্য সব রকম সুযোগের ওপর নজর দিতে হবে। উল্লেখ্য, ডক্টর জয়শঙ্কর আসিয়ান ও কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের সফরে ম্যানিলা গেছেন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেনেটরদের জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধের জন্য 3,750 কোটি মার্কিন ডলার খরচ হয়েছে। গতকাল রাষ্ট্রপতি ট্রাম্পের অতিরিক্ত তহবিলের অনুরোধের প্রেক্ষিতে সেনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শুনানি চলাকালীন হেগসেথ এই তথ্য প্রকাশ করেন। ফ্রান্সের পার্লামেন্ট 15 বছরের কম বয়সী শিশুদের সমাজ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি যুগান্তকারী বিল পাশ করেছে। এই আইনে স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে অনলাইন বিশ্বকোষ কিংবা শিক্ষামূলক বা বৈজ্ঞানিক তথ্য ভাণ্ডার ব্যবহারের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তর ম্যাসিডোনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন। সিকিমের নামচিতে NHPC জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মীয়মাণ টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20, উদ্ধার কাজ চলছে। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 10:10।
3: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি, আলিপুরদুয়ার থেকে লিখছেন আমাদের সংবাদদাতা সৌম্যদীপ সেন।
4: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি, আলিপুরদুয়ার জেলা থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা সৌম্যদীপ সেন। আগামী 2রা অক্টোবর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বাগানার কথা ঘোষণা করেছেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বক্সার জঙ্গলে বাঘ ছাড়া হবে বলে জানান তিনি। দেশে এর আগে অন্য কিছু জঙ্গলে বাঘ আবারও নিয়ে আসার উদ্যোগ নেওয়া হলেও রাজ্যে এই প্রথম এ ধরনের প্রয়াস নেওয়া হচ্ছে। একদিকে ভারত থেকে কম্বোডিয়ায় বাঘ পাঠানোর আবহের মাঝেই বক্সায় আসতে চলেছে বাঘ। প্রথম কয়েক মাস জঙ্গলের ভেতরে তৈরি এনক্লোজারে রাখা হবে বাঘগুলিকে, এরপর একে একে সেগুলিকে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে। মূলত প্রতিবেশী রাজ্য আসাম কিংবা বিহার থেকে বাগানার পরিকল্পনা রয়েছে বন দফতরের। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বাঘবন তৈরি।

0: লক্ষ্যে 2024 সালে অন্যত্র স্থানান্তর করা হয়েছে জঙ্গল ঘেরা ভুটিয়া বস্তি ও গাঙ্গুটিয়া বনবস্তিকে। আলিপুরদুয়ার জেলার কালচিনির বনছায়া বস্তিতে তাদের পুনর্বাসন দেওয়া হয়েছে। এখন সেই বনছায়া বস্তিতেই পুনর্বাসন দেওয়ার পরিকল্পনা জয়ন্তী গ্রামের বাসিন্দাদেরও। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়াও। শ্রাবণ মাস উপলক্ষে তিনটি প্রধান তীর্থক্ষেত্র ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মধ্যে রয়েছে ভুটান পাহাড় ঘেঁষা জয়ন্তী মহাকালো। পুণ্যার্থীদের কথা মাথায় রেখে শ্রাবণ মাসের প্রথম সোমবার গোটা অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা খুব আঁটোসাঁটো ছিল। কালচিনি পুলিশের তরফে করা হয় বিশেষ শিবিরও। রাজ্যের পালাবদলের পর আলিপুরদুয়ার জেলায় মেডিকেল কলেজ তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে চলেছে সেই কলেজের জন্য জমি চিহ্নিতকরণের কাজ। ভুটান সীমান্ত ঘেঁষা জয়গার পাশাখাগামী এশিয়ান হাইওয়ের ধারে প্রায় 30 একর জমিতে তৈরি হতে চলেছে অত্যাধুনিক ল্যান্ডপোর্ট বা স্থলবন্দর। ইতিমধ্যেই তা অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই স্থলবন্দর তৈরি হলে 11 জন বাসিন্দার বাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হবে বলেও প্রশাসন সূত্রের খবর। তাদের ক্ষতিপূরণের আশ্বাসও দিয়েছেন প্রশাসন। হাসিমারায় তৈরি হতে চলেছে অসামরিক বিমানবন্দর। সম্প্রতি 25 একর জমি দেওয়ার কথা রাজ্য বাজেটে ঘোষণা করা হলেও প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে প্রায় 40 একরেরও বেশি জমি। এর মধ্যে হাসিমারা বায়ুসেনা ছাউনি ঘেঁষা সাঁতালি মণ্ডলপাড়ার প্রায় 31 একর জমি বিমানবন্দরের জন্য জরিপ করেছেন ভূমি ও ভূমি সংস্কার দফতর। ওই অঞ্চলে প্রায় 4 থেকে 6টি বাড়ি ও সুপারিসহ অন্যান্য চাষের জমি এবং যাতায়াতের রাস্তা রয়েছে। পাশাপাশি এই এলাকার পার্শ্ববর্তী মধু চা বাগানের প্রায় 12 একর জমিও বিমানবন্দর তৈরির জন্য প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে। একাধিক চা বাগান ও বনবস্তি ঘেঁষা কালচিনিতে যুবকল্যাণ দফতরের তরফে 2 একর জমিতে তৈরি হবে ইনডোর স্টেডিয়াম। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জমি চিহ্নিতকরণের প্রক্রিয়া। 14 থেকে 20 জুলাই পর্যন্ত জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে অরণ্য সপ্তাহ। বৃক্ষরোপণের পাশাপাশি বক্সার জঙ্গল ঘেঁষা এলাকা ও সড়ক ধারে পড়ে থাকা আবর্জনাও পরিষ্কার করেছেন বনকর্মীরা। পাশাপাশি পরিবেশকে দূষিত না করার বার্তাও দেন তারা। আলিপুরদুয়ার জেলা জুড়ে 30 লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও এর। আগামী 28 জুলাই কুমার গ্রামের খোয়ারডাঙ্গা এলাকায় প্রায় 1 লক্ষ বৃক্ষরোপণ করার কর্মসূচি গ্রহণ করেছেন তিনি। তোরসা নদীর প্রবল জলের স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাসিমারা বায়ুসেনা ছাউনির দেওয়ালের বেশ কিছুটা অংশ। খালি করা হয়েছে নদী সংলগ্ন বায়ুসেনা ছাউনির দুটি আবাসন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুভাষিনী চা বাগানের 100 হেক্টরেরও বেশি জমি। বর্তমানে সেচ দফতরের তরফে ডিফ্লেক্টর তৈরি করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি রাজ্য বাজেটে ভুটান সীমান্তবর্তী জয়গাঁওকে পুরসভা করার ঘোষণা করা হয়েছে। মূলত জয়গাঁও দুটি গ্রাম পঞ্চায়েত ও দলসিংপাড়া গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকা নিয়ে পুরসভা গঠিত হবে বলে খবর। আলিপুরদুয়ার জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে রথযাত্রা। হ্যামিল্টনগঞ্জের রথযাত্রা 108 বছর ধরে একইভাবে নিয়ম রীতি মেনে পালিত হয়ে আসছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। জেলার বিভিন্ন প্রান্তের কয়েক হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন সেই রথযাত্রায়। জেলার চিঠি শেষ হল। আলিপুরদুয়ার জেলা থেকে এটি পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা সৌম্যদীপ সেন।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় পর্ব। এই পর্বে প্রথমে শুনবেন ময়না ছবির গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে প্রথম গানটি শুনলেন পরের গানের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়। ছবির নাম ময়না।

রাত ভোর ছবির গান শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে দুই ভাই ছবির গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: মাগারে। কিরে খামলি কেন, বাজা
1: গামাপা মাগারে।

দুই ভাই। ছবির গানের সঙ্গে শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা।

আমি কিন্তু বলে রেখেছিলাম কোন ছবির গান দিয়ে শুরু করব আজকের গানের ভেলা। যারা গত বুধবারের গানের ভেলা শুনেছেন তারা বেশ মনে করতে পারবেন, শেষ গান বাজিয়েছিলাম রাগ অনুরাগ ছবি থেকে। আর বলেও ছিলাম যে ঠিক যেখানে শেষ করলাম সেখান থেকেই শুরু করব আগামী বুধবারের গানের ভেলা। কারণটা, আমরা গত সপ্তাহে কথা বলছিলাম, খানিক নস্টালজিয়ায় ভাসছিলাম, গান শুনছিলাম সেই সব ছবির যারা তাদের যাত্রাপথের 50 বছর পূর্ণ করছে এবছর, অর্থাৎ 1975 এবং 76-এর এই একটা বছরে মুক্তিপ্রাপ্ত যে ছবিগুলি, যারা 50টি বছর আগে শুরু করেছিল যাত্রা, এখনও তাদের অনেক ছবি মানুষের মনে চিররঙিন হয়ে রয়েছে। বেশ কিছু ছবি স্মৃতির অতলে তলিয়ে গেছে বটে, কিন্তু এ কথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে এমন অনেক ছবি রয়েছে যারা সেই সময় বক্স অফিসে ঢেউ না তুললেও সমালোচকদের মনে জায়গা করে নিয়েছিল এবং জাতীয় পুরস্কারও পেয়েছে এমন বহু ছবি। এবং সেই গল্প করতে গিয়ে দেখা গেল যত ছবি এই একটি বছরে আমাদেরকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়েছিল তার কতটুকুই বা ওই একটি দিনে আনতে পারলাম। অনেক অনেক ছবি বাকি রয়ে গেল যাদের 50 বছরের উজ্জ্বল যাত্রাপথের কথা না বললে অন্যায় হয়, অপরাধ হয়। তাই আসুন বাকি রয়ে যাওয়া ছবির গল্পগুলো গানগুলো একবার আজ আবারও খানিক নাড়াচাড়া করে দেখি। গত সপ্তাহে যেমন সংসার সীমান্তে সন্ন্যাসী রাজা, বাঘবন্দি খেলা অথবা অসময় সেদিন দুজনে, অগ্নিস্বরের মতন ছবির কথা বলা হয়েছে, হারমোনিয়াম, পালঙ্ক, মোহনবাগানের মেয়ে, অমানুষ, এতগুলো ছবির কথা বলেছি আমরা, ছবিগুলির গান শুনেছি, একবার ফিরে দেখেছি।

পেলাম তাদের যাত্রাপথ। অবশ্যই 75 এবং 76 মানে সেই বছরটা একেবারেই উত্তম কুমার ময় বছর, উত্তমময় বছর। তার একগুচ্ছ ছবি এই সময়টা রিলিজ করেছিল এবং বক্স অফিসে ঢেউও তুলেছিল তার মধ্যে অনেকগুলি ছবি, যার মধ্যে বলতেই হয় সন্ন্যাসী রাজা, বাঘবন্দি খেলা, অমানুষের মতন ছবিগুলির কথা, অগ্নিশ্বর। কিন্তু তৎসত্ত্বেও তার পাশে, তার সেই উজ্জ্বল আলোর পাশে ম্রিয়মান হয়ে যায়নি এমন বহু ছবি, ম্রিয়মান একটুও হয়ে পড়েননি এমন বহু অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের ছবিগুলো এখনও আমরা ঠিক ততটাই ভালোবেসে স্মরণ করি। আজ সেই গল্প নিয়ে আবারও, অর্থাৎ 50 বছরের যাত্রাপথ, 1975-76 সময়টাতে যে সকল ছবি রিলিজ করেছিল তাদের নিয়ে গল্প হোক। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা সরকার, আর জানি রেডিও সেটের অপর প্রান্তে আপনারাও আছেন। ডায়াল করুন 221-3134-2 শুরুতে কোড দিতে ভুলবেন না 033। রাগ অনুরাগ ছবির গান শোনালাম। 1975 সালে এই ছবি মুক্তি পেল। প্রাচী, ইন্দিরা, শ্রী, মূলত এই তিনটি ছবি ঘরে আমরা জানি সেই সময় প্রাচী, ইন্দিরা এরকম সমস্ত ছবির সামনে, এরকম ছবি ঘরের সামনে, সিনেমা হলের সামনে পছন্দের নায়ক নায়িকার ছবি হলে রীতিমতো ভিড় উপচে পড়ত। রাগ অনুরাগ যখন মুক্তি পেল 1975 সালের 12ই সেপ্টেম্বর, একেবারেই 50 বছর চলছে তার। সেই সময়টায় রাগ অনুরাগে যারা অভিনয় করলেন তারা কিন্তু উত্তম কুমারের মতন এত ঝলমলে আলো তখনও তাদের কেরিয়ারে আসেনি। অপর্ণা সেন, রঞ্জিত মল্লিক, আর তার সঙ্গে একগুচ্ছ তারকা, অনুপ কুমার, সুমিত্রা মুখোপাধ্যায়, রবি ঘোষ, শেখর চট্টোপাধ্যায়, চিন্ময় রায়, হারাধন বন্দ্যোপাধ্যায়, কাকি ছেড়ে কার কথা বলি। দাক্ষিণি পিকচার্স নিয়ে এলো এই ছবিখানি, দীনেন গুপ্তের পরিচালনায় অসাধারণ ছবিখানি তৈরি হলো এবং তার সঙ্গীতের দায়িত্ব নিলেন হেমন্ত মুখোপাধ্যায় নিজে। দেখা গেল উত্তমময় এই একটা বছরে এই ছবিখানি রাগ অনুরাগ হই হই করে কিন্তু বক্স অফিস মাতিয়ে তুলল। সেই অর্থে নতুন ছবির জগতে এসেছেন রঞ্জিত মল্লিক। অপর্ণা সেনের ততদিনে বেশ কিছু ছবি করা হয়ে গিয়েছে, তাদের এই জুটিকেও ভারী ভালোবেসে আপন করে নিল দর্শক। রাগ অনুরাগের গল্পের পরে এবার যে ছবির গল্পে আসব, গল্পের আগে শোনাব তার গান।

20 আগস্ট 1976, উত্তরা পূরবী উজ্জ্বলা, এই ছবিগুলিতে একটি ছবি মুক্তি পেল। সেই ছবিখানিতে যদি আলাদা করে বলতেই হয় তারকার সেই ঝলমলে দৃশ্য, কোন কোন তারকা রয়েছে, না তারকা খুঁজতে গেলে চলবে না। কি দেখতে হবে যদি এই ছবিকে আমরা স্মরণ করতে যাই, তাহলে দেখতে হবে যে তারকা ছাড়াও একটি ছবি কিভাবে মানুষের মনে জায়গা করে নিতে পারে। সেই সময় ছবি যখন রিলিজ করত বাংলা সিনেমা, তার বিজ্ঞাপন বেরোতো, তার একটা ইনলে কার্ড থাকত, সেখানে কারা কারা অভিনয় করেছেন, কলাকুশলীদের নাম যতটুকু দেওয়ার সেগুলো সব থাকত। আমি সেইখান থেকে, অর্থাৎ সেই ছবির যে ইনলে কার্ড যা বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করা হয়েছিল, সেখান থেকে একটু পড়ে শোনাই আপনাদের। হংসরাজ এবং তার মা, তাদের ছবি, পাশে লেখা, গল্প নয় যা ঘটেছে তাই। সরাসরি সেই ইনলে কার্ড থেকে পড়ছি। সুদূর বীরভূম থেকে বালক বাউল হংসরাজ মাকে লুকিয়ে পালিয়ে এসেছে কলকাতায় তার কণ্ঠ ভরা গান নিয়ে। কিন্তু কেন সে পালিয়ে এসেছে রাঙামাটির পথকে ফেলে, মাকে না বলে এই ইট কাঠ পাথরের কঠিন নগরে, কিসের আশায়? হংস বলে, কেনে নানি দাদা বলে নাই, মামা বাবু যে আমাকে রেডিওয়ে গান করাবেন গো। কিন্তু শেয়াল যেমন নাকের বদলে নরুন পেয়েছিল, তেমনি হংসরাজও পেল গানের বদলে চোর অপবাদ। তাই তো তার কণ্ঠ বড় দুঃখে গেয়ে উঠল, কেউ বিনা দোষে চোর হয়ে যায়, কেউ সাধু সেজে পরাণ বাঁচায়। না, এখানেই শেষ নয়, আরও অনেক ঘটনা আছে, আরও অনেক মজা আছে, আরও অনেক গান আছে। আর কি আছে পর্দায় দেখুন। এখন এই সময় সিনেমার টিজার রিলিজ হয়, তাই না? আমরা আগে যেমন টেলিভিশনেই বিভিন্ন ছবির অ্যাড আসতো, এখন মূলত ইউটিউবে সে সমস্ত টিজার রিলিজ হয়ে যায়। রিলসের মাধ্যমে মানুষ আগে থেকেই জানতে পারে ছবির ছোট ছোট অংশ দেখে। 1975-76 সালে সেসব তো নেই, কোথায় ইন্টারনেট, কোথায় ইউটিউব। সেই সময় মানুষ কি করে আকৃষ্ট হবেন, এই ছবিটি দেখতে যাবেন কেন, যেখানে উত্তম কুমারের মতন কোনো মুখ নেই, সুচিত্রা সেনের মতন কোনো তারা নেই। এইভাবেই কিন্তু ছবির প্রচার তখন হতো। সেই ছবির প্রচার যেখানে ছোট্ট একটুখানির মধ্যে জানিয়ে দেওয়া হতো ছবিটিতে কি আছে, এবং অল্প কয়েকটি শব্দবন্ধের মধ্যে সেই ছবির প্রতি দর্শকের আকর্ষণ তৈরি করার চেষ্টা। সে আকর্ষণ এমনই হল যে শ্রীমান অরিন্দম নামে ছোট্ট একটি বাচ্চা ছেলে, যে এই ছবির মুখ্য চরিত্র, তাকে দেখতে দলে দলে সেই প্রাচীর উত্তরা ভরিয়ে ফেললেন মানুষ। ছবির গানগুলির কথা আলাদা করে বলতেই হয়, এমন সঙ্গীতের নির্মাণ সত্যিই কিন্তু বাংলা ছবিকে এক একটি গানই বা বেশ কিছু গান কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তার অন্যতম উদাহরণের ছবি।

পুলক বন্দ্যোপাধ্যায় ছবির গানগুলি লিখেছেন, সঙ্গীত পরিচালনায় সুধীন দাশগুপ্ত। একেবারে অন্য ধারার এক একটি গান আর তেমনই তার সুর। কাহিনী চিত্রনাট্য পরিচালনা অজিত গাঙ্গুলির,

0: ছোটদের ছবি যদি আমরা বলি বাংলা ছবির ক্ষেত্রে, তাহলে অবশ্যই যে কটি ছবির নাম একদম প্রথমে মনে চলে আসে তার মধ্যে অবশ্যই হংসরাজ ছবির কথা বলতেই হয়। সেই ছবির 50 বছরের গৌরবময় যাত্রাপথ এবছর। ছবির গান শুনলাম, এমনই বহু ছবির কথা আজকেও আলোচনা হবে, যে সকল ছবি বাংলার চলচ্চিত্র জগতে নিজের অবদান অন্য রকমভাবে রেখে গিয়েছে। কথা হবে আপনাদের সঙ্গেও টেলিফোনে, কে রয়েছেন 2213-1342 এই নম্বরে এই মুহূর্তে। নমস্কার। সুপ্রভাত, বলুন।
1: স্নেহাশিস রাহা লক্ষণ দাসেন হাওড়া ময়দান থেকে।
0: বলুন স্নেহাশিস বাবু,
1: ঠিক যে প্রসঙ্গটা চলছে, এই হংসরাজ দুটো গান তো শোনালেন, একটা গান আছে খুব কম শোনা যায় এই ছায়াছবিতে, বড় কষ্টে, গানটির প্রথম দুটো শব্দ। তখন আকাশবাণীর উপর একটা আলাদা শ্রদ্ধা, একটা আলাদা আকর্ষণ এই গানটি আমাকে করেছিল, কারণ এই গানটি আকাশবাণীতে প্রথম গিয়েছিলেন এই হংসরাজ। আসলে কিছু কিছু ছবির কাহিনী, ছবির অভিনয় যখন আমাদের চোখের সামনে আসে, তখন তিনি কতটা প্রতিশ্রুত সেটা কিন্তু থাকে না। আর ছোটবেলায় এই ছবিটা দেখে যে কত চোখের জল ফেলেছি, মাটি জড়িয়ে ধরেছি, সেগুলো আপনি আজকে নস্টালজিক করে তুলছেন। এই ছবি যদি ওই গানটি সম্ভব হয় শোনাবেন, সঙ্গে আছি।

1975 সালে মুক্তি পেয়েছিল যে ছবি রাগ অনুরাগ, তার কথা তো শুরুতেই বললাম, দীনেন গুপ্তের পরিচালনায়। সেই ছবিতে অপর্ণা সেন। আবার 1975-এই দীনেন গুপ্তের পরিচালনায় সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প অবলম্বনে একটি সাসপেন্স থ্রিলার ছবি তৈরি হলো বাংলায়। একেবারে ক্লাসিক মুভি বলা যেতে পারে। সেই ছবিতে দুর্দান্ত অভিনয় করলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, উৎপল দত্ত, বসন্ত চৌধুরী, অনুপ কুমার, ভানু বন্দ্যোপাধ্যায় সহ আরও কতজন। সাসপেন্স, ক্রাইম, থ্রিলার, রহস্য, প্রতি মুহূর্তে কী হয় কী হয়, সেই অর্থে ভারী মিষ্টি রোম্যান্টিক ছবির যে চলন সেই সময়টায় চলছে, তার একেবারে উল্টো দিকে হাঁটলেন দীনেন গুপ্ত এবং এই নিশি মৃগয়া নামক ছবিখানি তৈরি করলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের পরিচালনায় নিশি মৃগয়া ছবির গানও কিন্তু একেবারে অন্য রকমের কিছু টাচ এনেছিল। রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে নিশি মৃগয়ার গান।

0: একেবারে অন্য রকমের একখানি গান, সেই অর্থে কিন্তু খুব যে আমরা এই গান শুনতে পাই নিশিম রেগয়ার গান শুনতে পাই তা তো নয়, এমনকি এই গানটিও স্বল্পশ্রুত যে সকল গান তার মধ্যে অবশ্যই অন্যতম একটি। যে গান শুনলে মনে হয় তাই তো, এমন একখানি গান আমরা সেভাবে শুনি না কেন? এমন অনেক গান রয়েছে, এমন অনেক ছবি রয়েছে যা একবার দেখার পর মনে হয় পঞ্চাশটা বছর পার করে এলো তবু ছবিটা দেখলাম না। নিশিম রেগয়া যারা দেখেননি দেখে নিতে পারেন, কিন্তু এখন তো দেখার অনেক উপায় রয়েছে অনলাইনে নানান মাধ্যমে, একটু খোঁজ করলেই পেয়ে যাবেন। অপর্ণা সেনের কথা বলছিলাম আজকে পর পর, দেখুন রাগ অনুরাগের কথা হলো 1975, নিশিম রেগয়ার কথা হলো 1975, দুটি সম্পূর্ণ ভিন্ন ধারার ছবি, একটি রোম্যান্টিক একটি সাসপেন্স থ্রিলার। আবার 1975 এই অপর্ণা সেন এলেন নির্ভেজাল আনন্দ নিয়ে, হাসি নিয়ে, মজা নিয়ে, কমেডি ছবি নিয়ে, ওই একই বছর কিন্তু। সুতরাং 1975কে আমরা কি শুধুই উত্তমময় বছর বলতে পারি? অপর্ণা সেনময় বছর কেন নয়? এমন একজন অভিনেত্রী যিনি কমেডি ছবি উপহার দিচ্ছেন, যিনি ওই বছরেই আদ্যপান্ত একটি রোম্যান্টিক ছবি উপহার দিচ্ছেন, ওই বছরেই তিনি সাসপেন্স থ্রিলার নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। অবশ্যই অপর্ণা সেনকে কর্নিশ জানাতেই হয় ওই একই বছরে ভিন্ন ভিন্ন ধারার নানান ছবি উপহার দেওয়ার জন্য। কমেডি ছবির কথা হচ্ছে, বাংলা সিনেমার কমেডি ছবি যেগুলি রয়েছে, যেগুলো নির্ভেজাল আনন্দে মন ভরিয়ে দেয়, তার মধ্যে অন্যতম অবশ্যই ছুটির ফাঁদে, যা 1975 কিন্তু মুক্তি পেয়েছিল। অর্থাৎ সেই 50 বছরের যাত্রাপথ তার, মিনার বিজলি ছবিঘর হই হই করে কিন্তু চলেও ছিল এই ছবি সেই সময়। সৌমিত্র চট্টোপাধ্যায় অপর্ণা সেনের যে জুটি যেমন আমাদেরকে বসন্ত বিলাপ উপহার দিয়েছে, অবশ্যই তাদের জুটির আর এক মজার ছবি তারা আমাদের উপহার দিলেন এই ছবির মাধ্যমে, যেখানে বক্স অফিসের আয় সম্পর্কিত তথ্য খুব বেশি এখন আর পাওয়া যায় না, কিন্তু নানান সংবাদপত্র ম্যাগাজিন সবেতেই কিন্তু অকুণ্ঠ প্রশংসা পেয়েছিল এই ছবি, এবং শহুরে মধ্যবিত্ত দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল। করেছিল কেন বলবো, এখনও তা নয় কি? কারণ উৎপল দত্তের মতন এমন বস তা কিন্তু সরকারি বলুন বেসরকারি বলুন বিভিন্ন জায়গাতেই এখনো পর্যন্ত আমরা পাই, এবং তেমন বস তার ভয়, যে ভয়কে কাটাবার জন্য প্রিয়সের সঙ্গে সরাসরি এসে মিলতে পর্যন্ত পারছেন না, দেখা করতে পর্যন্ত পারছেন না ছবির নায়ক নায়ক নায়িকার অসহায়তা, মজা, খুনসুটি, রাগ এবং উৎপল দত্ত সব মিলিয়ে ছুটির ফাঁদে মন ভরানো একখানি ছবি।
1: মুশকিল আসান, মুশকিল আসান।

0: ছুটির ফাঁদে 1975-এর রিলিজ হওয়া যে সকল ছবির কথা বলছি তার মধ্যে অবশ্যই অন্যতম উল্লেখযোগ্য ছবি এই ছুটির ফাঁদে, যা বাংলার কমেডি, বাংলা সিনেমার মজা, নির্ভেজাল আনন্দ সবটাকে ভারী সুন্দর করে গেঁথেছিলেন। আসলে শিল্পের সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন তারা প্রত্যেকেই বলেন, যারা লেখেন অথবা যারা অভিনয় করেন, যারা গান করেন, তাদের প্রত্যেকে তারা এক বাক্যে স্বীকার করেন যে কমেডি ঘরানার শিল্প সেটা সবচাইতে শক্ত। কারণ সূক্ষ্ম হাসি এবং স্থূল কমেডি, এই দুই কমেডির ঠিক মাঝখানে যে সরু সুতোখানি, সেই সুতোয় একটু এদিক থেকে ওদিক হয়ে গেলেই সূক্ষ্ম কমেডি হয়ে যায় স্থূল কমেডি। নির্ভেজাল হাসি কোথাও যেন জোর করে কাতুকুতু দিয়ে হাসানোর মতন হয়ে যায় এবং তখনই কমেডির যে শিল্প সেটা আর শিল্প থাকে না। তাই এইভাবে কমেডির ঘরানার যে সকল বাংলা ছবি, সত্যি নির্ভেজাল আনন্দ দেওয়া ছবিগুলি আমাদের অবাক করে বইকে। সংলাপ, অভিনয়, কমিক টাইমিং সবটা মিলিয়ে আমরা অবশ্যই লাকি, আমরা সমৃদ্ধ, এমন বহু বাংলা ছবি আমরা পেয়েছি। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
1: নমস্কার, আমি সুমিত সেনগুপ্ত গড়িয়াহাট হিন্দুস্তানবাদ থেকে বলছি।
0: বলুন সুমিত বাবু।
1: খুব ভালো একটা অনুষ্ঠান করছেন গত দু সপ্তাহ ধরে। সত্যি আমাদের অনেক বই রিলিজ করে, গান খুব ভালো হয় কিন্তু বই হিট হয় না বলে আমরা গানগুলো ভুলে যাই। যেমন ষাটের শেষে সমান্তরাল বলে একটা বই হয়েছিল, শ্যামল মিত্র পরিচালক ছিলেন, আরতি মুখোপাধ্যায়ও বলেছিলেন, খুব ভালো গান কিন্তু আমরা মনে রাখি না। আমি আপনাকে শুধু অনুরোধ করছি, আমার তো অতটা স্মৃতি আপনাদের মতো নেই যে রেঞ্জার সাহেব আর আমি সিরাজের বেগম, এই দুটো ছবির গান খুব সুন্দর হয়েছিল, এগুলো কি 75-74-এ মুক্তি পেয়েছিল? যদি পেয়ে থাকে আপনি একটু
0: আমি সিরাজের বেগম, কিন্তু তবুও আমি একটু দেখেনি, হলেও হতে পারে, কারণ একটু আপনি বললেন বাটে আমাদের মতন স্মৃতি অত ভালো নয় আপনার। আসলে আমাদেরও কিন্তু স্মৃতি অতটা ভালো যে বলবো কখনোই তা নয়। আমরাও বিভিন্ন তথ্যকে নির্ভর করে বেশ কিছু পড়াশোনা করতে হয়, নানান জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে হয় এবং সেই সকল তথ্যকে মিলিয়ে তবে একখানি অনুষ্ঠান করতে পারি। কারণ 1975-76 সালের সময়কার স্মৃতি আমার থাকারই কথা নয় কোনোভাবেই, সবটাই কিন্তু আমাদের সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে এবং শুধুমাত্র স্মৃতিকে নিয়ে আমরাও কোনো কথা আকাশবাণী থেকে বলতে পারি না যতক্ষণ না তার একেবারে যথাযথ কোনো তথ্য আমরা পাচ্ছি, নির্ভরযোগ্য সূত্র পাচ্ছি। সুতরাং আমি একটু দেখে নিই এই দুটি ছবির কথা, আমি সিরাজের বেগম এবং রেঞ্জা সাহেব।

0: শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে। খুব বেশি যে বাংলা ছবির গান আমরা শ্রাবন্তী মুখোপাধ্যায় শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে পেয়েছি তেমনটা নয়, কিন্তু যা পেয়েছি তাই কিন্তু অমূল্য। তেমনই একখানি ছবির একখানি গান শুনলাম, হারানো প্রাপ্তি নিরুদ্দেশ ছবির। এই ছবিখানি সন্ধ্যা রায় অবশ্যই তার নাম করতেই হয়, দীপঙ্কর দে, আরতি ভট্টাচার্য, অনুপ কুমার, হারাধন বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ, চিন্ময় রায়, গীতা দে, ছায়া দেবী, কালীপদ চক্রবর্তী সকলকে নিয়ে তৈরি করলেন স্বদেশ সরকার। আমরা পেলাম হারানো প্রাপ্তি নিরুদ্দেশ, যে ছবির গান শোনালাম আপনাদের। কথা বলবো টেলিফোনে 50 বছরের যাত্রাপথ পার করেছে এবছরে যে সকল ছবি, বা পেরিয়ে চলেছে এই যাত্রাপথ এবছরে যে সকল ছবি, তাদের নিয়ে কথা হচ্ছে আজ। কে রয়েছেন টেলিফোনে? 2213-1342। নমস্কার। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, নমস্কার।
1: আমি এজেডি পবিত্র সাহা বলছি।
0: বলুন বলুন।
1: নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে।
0: বলুন পবিত্র বাবু।
1: আমার দুখানা ছবির কথা খুব মনে পড়ে, 50 বছর আগে দেখেছিলাম। একটা হলো আপনার অন্নপূর্ণার মন্দির, আর একটা ছবি ছিল ডাক দিয়ে যায়, অনুপ কুমারের।
0: আচ্ছা,
1: এই দুটো ছবি আমি এত টিভিতে ছবি দেয়, কিন্তু এই দুটো ছবি আমি আজ পর্যন্ত দেখতে পাইনি। খুব ভালো লাগতো, ছোটবেলায় দেখেছিলাম খুব। যদি ডাক দিয়ে যায় একটা গান আছে, ডাক দিয়ে যায় আমি ডাক দিয়ে যাই, যদি গানটা একটু বাজাতে পারেন তাহলে গানটাও একটু শুনতে পাবো। এই
0: আচ্ছা, বেশ বেশ, আপনি শুনতে থাকুন পবিত্র বাবু, আমি দেখছি কেমন সম্ভব কিনা আমি দেখছি। পঞ্চাশ বছর আগে আপনি দেখেছিলেন বটে, আমার কাছে তথ্য তেমন নেই যে ডাক দিয়ে যাই, আমাকে এই ছবিখানির কথাও কিন্তু একটু দেখতে হবে, কেমন একটু সময় নিতে হবে আপনাদের কাছ থেকে, দেখা যাক যদি 50 বছরের মধ্যে এই বছর তার যাত্রাপথের হয় নিশ্চয়ই শোনাব। আরও এক শ্রোতা বন্ধুর সঙ্গে কথা বলা যেতেই পারে। নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
2: বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়।
0: বলুন সাধন বাবু।
2: ভারী সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন অনুষ্ঠানটা। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু আলাদা দিকটা বলি, দেখুন দূরদর্শনেরও তো 50 বছর পেরিয়েছি আমরা, জাস্ট গত বছর,
0: একদম গত বছর।

0: সেই জন্য যাদের বয়স আজকে 50-এর কম, তারা কিন্তু সেই রেডিওর এই যে যুগটা সেই চলচ্চিত্রের মাধ্যমে ফিরে দেখার সুযোগ রয়েছে। রেডিও সেই গোল্ডেন এরাতে তো এরা ছিলেন না, উইদিন 50 যাদের, কিন্তু বিভিন্ন ছবিতে যেভাবে দেখায় তারা রেডিওর যে সেই মাহাত্ম অনেকটা তারা কিছুটা হলেও রিয়েলাইজ করতে পারেন। এই দেয়া নেয়ার ছবি তো শুরুই রেডিও দিয়ে,
1: হ্যাঁ
0: এরকম হারানো সুরেও রেডিওতে গান
1: ভেসে,
0: দুজনার দুটি পথ, এরকম অনেক সিনেমাতে রেডিওকে এত সুন্দর ভাবে জুড়ে নেওয়া হয়েছে। এটা এটা শুনে আমি খুব গর্ববোধ করি যে আমরা রেডিওকে আঁকড়ে ধরে এখনো এইভাবে আছি, যার কিছুটা অন্তত আবেশ নবপ্রজন্ম পাচ্ছে যারা, কারণ পুরনো সিনেমা তো দেখে না এমন লোক খুবই কম, নেই বললেই চলে। তো এটা আমাকে খুব আনন্দ দেয়। এই হংসরাজের যে দিদিমণি গানের রানী এসব তো শোনালেন, হংসরাজের গানগুলি প্রায়শই পাই আমরা, তো তখন সেই যে দিদিমণির পা জড়িয়ে যখন চেয়ারের তলায় পা জড়িয়ে দুটি কিশোর পা ধরলো, এই সেই সেই ছবি মানে অংশগুলি কখনো কেউ ভুলতে পারবেন না। রেডিও এইভাবেই জুড়ে আছে আমাদের সঙ্গে, চলচ্চিত্রের সঙ্গে স্বর্ণযুগের, খুব আনন্দের বিষয়। এইটুকুই বললাম,
1: ভালো থাকবেন, ভালো থাকবেন সাধনবাবু। সত্যি তাই, দূরদর্শনের 50 বছর মানে তার আগে, আজ থেকে 50 বছরের ঠিক আগে অবধি রেডিও ছাড়া সেভাবে কিন্তু আমাদের বিনোদন, এভাবে বিনোদনের মাধ্যম তখন অন্যতম একেবারেই এই রেডিও, এবং সেই রেডিওকে কেন্দ্র করেই তখন আবর্তিত হতো আরও বেশ কয়েকটি ইন্ডাস্ট্রি। একথা মেনে নিতে সত্যিই কোনো রকম দ্বিধা আমাদের নেই। পরবর্তীতে যুগের নিয়মে, সময়ের নিয়মে আসবে তো আরও অনেক কিছুই, এসেছেও তাই, কিন্তু কোথাও যেন রেডিওর সেই নস্টালজিয়া যারা জুড়েছিলেন সেই সময়টায় তারা ভুলতে পারেন না।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

বাঁচাতে যে সংসার সব কিছু গেছে তার। রাত ভোর শহরের পথে পথে ঘুরেছে।

মিলে শূন্য কপালে যে ভাগ্যটা শূন্যই জুড়েছে জোর খবর জোর খবর।

বলেন যে বাংলা ছবি মানেই সেই গাছের ডাল ধরে নাচ, আর সেই তো খালি প্রেম বিরহ কান্নাকাটি, শেষে মধুর এনো সমাপয়েত। এমন দুর্নাম আছে বইকি, কিন্তু এ দুর্নাম যারা করেন তারা বাংলা ছবির সম্পর্কে খোঁজ খবর সেভাবে রাখেন বলে মনে হয় না। তাই যদি হয় তাহলে এমন ছবি বাংলায় কি করে রিলিজ হয়? ছবিটির নাম হোটেল স্নোফক্স। 1976 সালের 14 এপ্রিল এই ছবি মুক্তি পেল। যাত্রিকের পরিচালনায় এই ছবি মুক্তি পেল। কাহিনীকার কৌটিল্য গুপ্ত। উত্তমময় বছর বারবার বলছিলাম, এখানেও তাই। উত্তম কুমার, সঙ্গে মিঠু মুখার্জি, অসিত বরণ মুখোপাধ্যায়, গীতা দে। অসাধারণ সুর করেছেন গানে নচিকেতা ঘোষ, কারণ হোটেলের বার সিঙ্গার হিসেবেই উত্তম কুমারের চরিত্রখানি ছিল এই ছবিতে। যারা দেখেছেন তারা মনে করতে পারবেন। এবং একটি দরিদ্র পরিবারের মেয়ের লড়াই, তার সংসারকে সামলানোর লড়াই, যে চরিত্রে মিঠু মুখার্জি। সুতরাং হোটেল স্নোফক্স দেখিয়ে দেয় এমন বহু ছবি আছে, যে ছবিগুলো দেখিয়ে দেয় বাংলা ছবি মানেই শুধু প্রেম বিরহ ভালোবাসা আর কান্নাকাটি, তেমনটা নয়। কিন্তু যারা বলেন তারা একটু দেখতে পারেন, একটু দেখতে পারেন তারা এমন ছবিও, যে ছবির নাম নিধিরাম সর্দার। নিধিরাম সর্দার সেই ওই বছরই অর্থাৎ 1976-এর 28শে সেপ্টেম্বর মুক্তি পেল রবি ঘোষের পরিচালনায়। রবি ঘোষকে ততদিনে আমরা একেবারেই বাংলা ছবি সম্মানের সঙ্গে বুকের মধ্যে জায়গা করে দিয়েছে রবি ঘোষের। সেই সময় তিনি এলেন ক্যামেরার পিছনে, পরিচালনা করলেন নিধিরাম সর্দার, আবার উত্তম কুমার, এবং আবারও এখানে অপর্ণা সেন, সঙ্গে উৎপল দত্ত, তরুণ কুমার। নিধিরাম সর্দার অবশ্যই ভারী সুন্দর একখানে ছবি নিয়ে রবি ঘোষের পরিচালনায়, যারা জানেন এই ছবির কথা নিশ্চয়ই মনে করতে পারবেন। শুধু আলাদা করে বলতেই হয় এই ছবিতে গানের সুর করলেন আনন্দশঙ্কর, যাকে সেভাবে আমরা আর বেশি দিন পেলাম না। খুব তাড়াতাড়ি পরপারে যাওয়ার ডাক এসে গিয়েছিল, কিন্তু আনন্দশঙ্করের যে অসাধারণ মেলোডি আমরা যা যা পেয়েছি, ইনস্ট্রুমেন্টাল যা যা মিউজিক পেয়েছি, তারপরেও যে ছবিতে যখন তিনি স্বাক্ষর রাখলেন, নিধিরাম সর্দারের মতন ছবি যখন তৈরি হলো, রবি ঘোষ আসছেন ক্যামেরার পিছনে, সত্যিই কিন্তু 1976 আমাদেরকে ভরিয়ে দিয়েছে নানান ছবির মধ্যে দিয়ে। এমন আরও অনেক ছবি, আরও অনেক গল্প, আরও অনেক গান, সত্যি সেই 50 বছরের যাত্রাপথের কথা যদি বলতে হয় দুটো কেন, চারটে গানের ভেলাতেও হয়তো শেষ হবে না। তাই আপাতত আজ এই অবধি থাকুক। 50 বছরের যাত্রার পথের যে সকল বাংলা ছবি তাদের দু সপ্তাহ জুড়ে আমরা স্মরণ করলাম নিধিরাম সর্দারের এই গান আনন্দশঙ্করের সুরে। শেষ করছি আজকের গানের ভেলা। ভালো থাকবেন সকলে, নমস্কার। আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার।

0: শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান।

0: সেই পরপারে সেই বিদেশে এক দুয়োরানীর ছেলে এক রাজপুত্র বাস করে। সে তাহার নির্বাসিত মাতার সহিত সমুদ্র তীরে আপন মনে বাল্যকাল যাপন করিতে থাকে।
1: একা একা বসিয়া বসিয়া সে মনে মনে অনন্ত বৃহৎ অভিলাষের জাল বুনিতেছে। সেই জাল দিক দিগন্তরে নিক্ষেপ করিয়া কল্পনায় বিশ্বজগতের নব নব রহস্য রাশি সংগ্রহ করিয়া আপনার দ্বারের কাছে টানিয়া তুলিতেছে। আর এ মাসের বলতে চাই এর বিষয় ছিল আষাঢ়ে গপ্প, যেখানে আমাদের লিসেনার্স অর্থাৎ তোমরা নিজেদের কল্পনার ডানা একদম মেলে ধরেছ। তাই এক ঝুড়ি আষাঢ়ে গপ্প নিয়ে আজকের বলতে চাই এর আড্ডা শুরু করছি। সঙ্গে থাকো 12টা পর্যন্ত, আগামী এক ঘন্টা নানান রকম গল্প নানান রকম আড্ডা নিয়ে আজকে আমরা সঙ্গে রয়েছি। সঙ্গে রয়েছি আমি দেবজিৎ, এবং আমার সঙ্গে রয়েছে
0: আমি শর্মানিয়া রাজ। তোমরা যে সমস্ত সুন্দর কিন্তু আষাঢ়ে গল্পগুলো লিখেছো সেইগুলো আমরা পড়ে শোনাবো তোমাদের, এবং আজকে বলতে চাই এর আড্ডায় একদম শেষে থাকবে এই মাসের অর্থাৎ জুলাই মাসের সেরা পত্রদাতা।

0: আমরা প্রথম চিঠিটা এবার পাঠ করতে পারি কি?
1: হ্যাঁ, আরো ওয়েট করা কিসের। প্রথম চিঠিটা লিখেছে প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়, হাওড়া থেকে। তো এই গল্পটা বুঝলে সর্বাণী আমার বেশ অন্যরকম লেগেছে, কারণ আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষ, মানে আমরা যারা যারা একটু ক্রিয়েটিভ মানুষ, যারা আমরা কোনোভাবে শিল্পের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকেরই না কোথাও না কোথাও ঠিক এরকমই একটা মনে হওয়া থাকে, যেমনটা প্রত্যুষের মনে হয়েছে।
0: একটা অলিক অবাক জগৎ থাকে,
1: একদমই তাই। তো তো প্রত্যুষ লিখেছে খানিকটা আষাঢ়ে গপ্প। আশা শ্রাবণ মানে না তোমন, লতাজির গানটা শুনলেই বারবার মনে জাগে স্মৃতিচারণে কিছু ছবি, ঝমঝমি বৃষ্টি আর নানান রকম সৃষ্টি, আর সাথে যদি থাকে খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড়, শেষ পাতে চাটনি, জীবনে আর কি চাই বলুন তো। আর ভেসে আসে যদি স্বর্ণালী দিনের গান, এই পথ যদি না শেষ হয়, ব্যাপারটা সত্যিই বেশ অন্যরকম হয়। ঝড়ের মধ্যে বেশি না, একটা দুটো আম পেয়ারা খসে পড়ুক, তাহলেই দিনটা সুন্দর যাবে। কিন্তু তার হয় কোথায়? না সে সুস্থ প্রেম, না হয় নিজের ইচ্ছে পূরণ। দিদিনের তানপুরাটা ধরে মাঝে মধ্যে বসে মনে হয় এবার তানসেন হয়ে যাব। গিটারটা হাতে তুললেই মনে হয় পুরো মঞ্চ আমার। ফসিলসে রূপম ইসলাম আমাকে ঠিক ডাকবেন, থাঙ্কুমণি কুট্টি কিংবা কোহিনুর সেন বরারের অনুষ্ঠান দেখি যখন, তখন মনে হয় ইস, নাচটা যদি শিখতে আমিও পারতাম, ধোনির হেলিকপ্টার শটটা মারতে জানলে আমিও বিখ্যাত হতাম, কেন যে অমিতাভ বচ্চন হতে পারলাম না, রবি ঘোষের মতো কমেডি আমিও ঠিকই করতে পারতাম, ব্রতদী ম্যামের ভঙ্গিমা ঠিক আনতে পারতাম, এসির হাওয়ায় কর্পোরেট অফিসে ঠিক চাকরি করতে পারতাম, অরিজিৎ সিং কিংবা হেমন্ত মুখোপাধ্যায়ের মতো কণ্ঠ আমারও হতে পারত। বিষয়টা হলো পারতাম, পেরেছি কি না হয়তো সেইভাবে পারিনি, কারণ সেইভাবে চেষ্টাই করিনি। বটগাছের পাতাগুলো আমাকে নিয়ে ভাবে, ও যে কি করবে। আবার কখনো আয়নার সামনে দাঁড়ালে মনে হয় উড়ন্ত উড়োজাহাজ আমার হাতের মুঠোয়, যদি সত্যি অনেক কিছু পারতাম তাহলে ধরণী মিত্র নিখুঁত ঘোষালের মতো হতো। কিন্তু নিখুঁত সঙ্গীরা হলো কল্পনার সুস্থ জগৎ, শান্তিময় কোলাহল, চারিদিকে ধোঁয়াতে থাকতে চায় না সে। সে জানে স্বাধীনভাবে নিজের পাশাপাশি অন্যদেরকে সঠিক পথে নিয়ে যেতে, কিন্তু কিছু দায়িত্ব আর কর্তব্য, এই সব কাজ করতে তাকে বাধা দেয় বরাবর। তবুও সে স্বপ্ন দেখে ইচ্ছে পূরণের, ঠোঁটের কোণে রাখতে চায় বরাবর আমায় একটু জায়গা দাও। সবার মনে দুঃখের বাক্সে হাসির তালাচাবি হতে চায়, ভাবনাগুলো শুধু বোনা নয় পূরণ করতে চায়। সবচেয়ে বড় সমস্যা আমি, সে আবার আমি, এটিই বারবার ভুল করে ফেলি। আসলে কল্পনার স্রোতে ভেসে চলি, তাই আষাঢ়ে গপ্প তো হবেই, সবশেষে এইটুকুই বলবেন তো, ধুর এ আবার হয় নাকি, হয়তো আবার হয়, নয়তো নয়। হ্যাঁ ডেফিনেটলি হয় প্রত্যুষ, এরকমই হয় অ্যাকচুয়ালি আমরা সবাই, এবং একদমই তাই, আমাদের প্রত্যেকেরই মনে অনেক রকমের কল্পনা থেকে যায়, এরকম নানান রকম কল্পনার মধ্যেই আমরা আমাদের জীবনটা কাটাই, এবং এটাই খুব স্বাভাবিক। যে ভাবনাতে তুমিও আছো সেই ভাবনাতে আমরাও হয়তো আছি, কেউ না কেউ নিশ্চয়ই। তো আমার মনে হয় এরকম তো ডেফিনেটলি হয়, এটা আশারই গল্প নয়, এটা প্রত্যেকটা মানুষের জীবনের গল্পই তুমি যেটা লিখে পাঠিয়েছো আমাদেরকে। তো তোমার এই যে স্বপ্নের মায়াজাল তুমি সুন্দর বুনে যাচ্ছ, এটা দেখে আমার মনে হয় এর পরের গানটা পরশ পাথর বরং সেই সেই রেশটা ধরেই থাক, পরশ পাথরের স্বপ্নের মায়াজাল রইল তোমাদের, একদম।

0: ফিরে এলাম গানের পর, আর আজ বলতে চাইয়ে টপিক হলো আষাঢ়ে গপ্প। আর এই মাসের বলতে চাইয়ে রাড্ডায় আমি শর্বাণী এবং আমার সঙ্গে রয়েছে দেবজিৎ। আর গানে যাওয়ার আগে আমরা তোমাদের লেখা একটা খুব সুন্দর গল্প পড়েছি, তো এইবার সময় দ্বিতীয় গল্প পড়ার। দ্বিতীয় গল্প পাঠিয়েছে প্রাজ্ঞ চাকি। প্রাজ্ঞ লিখেছে, খ্যাতনামা লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আষাঢ়ে গপ্প পড়ে এমন সময় মনে হয়েছিল, বাস্তবে এমন অলৌকিক ঘটনা ঘটেও থাকতে পারে না। কিন্তু 2017 সালের নভেম্বর মাসে আমার নিজের জীবনের একটি অভিজ্ঞতা সেই ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছিল। তখন আমি দশম শ্রেণীর ছাত্র। টেস্ট পরীক্ষার পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি হতে গেছি। প্রথম দুদিন 103 ডিগ্রিরও বেশি জ্বর ছিল। তৃতীয় দিন থেকে জ্বর কমে গেলেও দুর্বলতা কাটেনি। সেদিন গভীর রাতে প্রায় 3টে নাগাদ ঘুম না আসায় ওয়ার্ডের করিডোরে হাঁটতে বেরোলাম। চারিদিকে অদ্ভুত নীরবতা, দূরে শুধু মনিটরের ক্ষীণ বেপ বেপ শব্দ আর জানলার ফাঁক দিয়ে ঢুকে আসা ঠান্ডা বাতাস। করিডোরের একেবারে শেষ প্রান্তে একটি নতুন ফাঁকা ও অন্ধকার ওয়ার্ড ছিল। কৌতূহলবশত সেখানে উঁকি দিতে যাব, এমন সময় হঠাৎ মনে হল কেউ যেন বরফ শীতল হাত দিয়ে আমার কাঁধ চেপে ধরছে। পেছনে ফিরে তাকালাম, কেউ নেই। মুহূর্তের মধ্যে শরীর অস্বাভাবিক ভারী হয়ে গেল। মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি আমাকে ধীরে ধীরে সেই অন্ধকার ঘরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। নাকে এলো হাসপাতালের ওষুধের গন্ধের সঙ্গে মিশে থাকা তীব্র পচা মাংসের গন্ধ। বুক ধরফর করছে, অথচ গলা দিয়ে একটিও শব্দ বেরোচ্ছে না। ঠিক তখনই দরজার চৌকাঠে মানুষের মতো, অথচ মানুষ নয়, এমন একটি কালো ছায়ামূর্তি দেখতে পেলাম। মনে হলো সে নড়ছে না, কিন্তু আমার দিকেই তাকিয়ে আছে। চোখ সরাতে চাইলাম, অথচ পারছিলাম না। পা দুটো যেন নিজের ইচ্ছায় আর চলছিল না। শেষ মুহূর্তে প্রাণপণে পিছিয়ে আসতে চাইলাম, কিন্তু আসতে গিয়েই সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে জ্ঞান ফিরলে জানতে পারি, আমাকে ওই ওয়ার্ডের সামনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল। পরে শুনলাম সেই রাতেই পাশের ওয়ার্ডে এক রোগীর মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল কি না আজও জানি না। হয়তো এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, হয়তো নেই। তবে আজও গভীর রাতে হাসপাতালের করিডোর, সেই বরফ শীতল স্পর্শ, পচা গন্ধ আর কালো ছায়ামূর্তির কথা মনে পড়লে শরীর শিউরে ওঠে। বাবা প্রাজ্ঞ, তুমি কিন্তু হাসপাতালের নামটা মেনশন করতে পারতে, তাহলে আমরা একটু সতর্ক হয়ে যেতাম যে অমুক হাসপাতালে ভূত রয়েছে।
1: আমার কিন্তু এবারে বেশ ভয় লাগতে শুরু করেছে।
0: আর হিম করা গল্প,
1: কারণ একটা জিনিস আমি লক্ষ্য করলাম, বুঝলে,

0: শর্বাণী, সেটা হচ্ছে যে আমাদের বিষয়টা, টপিকটা যখন থেকে রিলিজ হয়েছে তারপর থেকে বোধহয় সবাই নিজের ওই ভৌতিক ঘটনা স্মৃতিচারণার দিকেই এগিয়েছে। কারণ আমি পরের চিঠিটাও পাচ্ছি, অয়ন প্রামাণিক, সে বুরুল নোদাখালী থেকে লিখছে, বৃষ্টি রাতের বিভীষিকা, জুলাই মাস, স্যাঁতস্যাঁতে আবহাওয়া। বাবা, এই মাসেরই গল্প নাকি? যাই হোক, পরেরটা পড়ি। দুদিন হলো বৃষ্টির বেগ একটু কমেছে, এখন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ফোটার জন্য গাছের পাতায় টিপটিপ করে শব্দ হচ্ছে, শীতল ঝোড়ো হাওয়া এই ঝিরি ঝিরি বৃষ্টির শব্দ দিচ্ছে। ঝড় বৃষ্টির জন্য ইলেকট্রিক নেই, বারান্দায় একটা নীরব অন্ধকার খেলা করছে। বাবা, ভাবলেই ভয় লাগছে আমার। রাতের খাবার খেয়ে দোতলার ঘরে চলে এসেছি বিশ্রাম নিতে। আমার বিছানার দিকে জানলাটা রাত্রে খোলাই থাকে, তাই আজও তার অন্যথা হয়নি। আমি বিছানায় শুয়ে পড়েছি, আজকের পরিবেশটা আমার স্বস্তির মনে হচ্ছে না। এই বৃষ্টি ভেজা রাতের ঠান্ডা পরিবেশেও আমার ঘুম আসতে দেরি হচ্ছে, কেন জানি না ঘুম আসছে না, অস্বস্তি হচ্ছে। এই সব কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। হঠাৎ ঘুম ভাঙল একটা অদ্ভুত স্বপ্ন দেখে, খুব ভয় পেয়েছি। আমি স্বপ্নে দেখলাম কে যেন আমাকে সমস্ত শক্তি দিয়ে আমার বিছানাটা নাড়িয়ে চলেছে। যিনি এই কাজটি করছেন তিনি অদৃশ্য, তাকে আমি চোখে দেখতে পাচ্ছি না। ভীষণ রকমভাবে ভয় পেয়ে গেছি আমি। এই ঠান্ডা পরিবেশেও আমার সারা শরীরে বিন্দু বিন্দু ঘাম। ফোনে দেখলাম তখন রাত দুটো বেজে গেছে, পরিবেশটা খুব অস্বাভাবিক লাগছিল। ঘর থেকে বেরিয়ে বাইরের বারান্দায় এসে টর্চ জ্বেলে দেখছি বারান্দায় আমার দুটো ছায়া পড়েছে, একটা ছায়া তো আমার, তাহলে অন্য ছায়াটা কার? কি ভয়ঙ্কর! এই দৃশ্য দেখে আমি আরও আতঙ্কিত হয়ে পড়লাম। আমি সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে চলে এসেছি। আমি বেশ বুঝতে পাচ্ছি আজ সারা রাত আমার ঘুম আসবে না, তাও একটু ঘুমোবার চেষ্টা করছি। যখনই চোখের পাতা বন্ধ করবার চেষ্টা করছি তখনই মনে হচ্ছে কেউ আমার উপর নজর রাখছে। যিনি নজর রাখছেন তিনি অদৃশ্য, অদৃশ্য হয়েও তিনি দৃশ্যমান হয়ে উঠছেন দুটো চোখ বন্ধ করে নেওয়ার পরেও। এই ঘরে বারবার তার উপস্থিতি আমাকে তিনি জানান দিচ্ছেন। সারাটা রাত এইভাবে ভয় ভয় কেটেছে। ভোরের আলো ফুটতে মাত্র দুই এক ঘন্টার জন্য ঘুমোতে পেরেছিলাম।
1: শিউরে উঠলাম। কিন্তু জানো তো দেবজিৎ, আমার এক বন্ধু একবার একা একা এরকমই একটা ঘটনার সম্মুখীন হয়েছিল। এবার তারপরে সে একেবারে বীর দর্পে আমাকে এসে বলল যে আমি তো একা গেছিলাম, সে অ্যাকচুয়ালি সোলো ট্রাভেলার, তো একা গেছিল। এবার আমায় বলল যে ওই মোমেন্টে আমার কি মনে হচ্ছিল জানো, আমি তো একা এসেছিলাম, যাক আমার সঙ্গে আরেকটা দ্বিতীয় কেউ আছে, এই ভেবে মনে বেশ খানিকটা আনন্দ পাচ্ছিলাম। এটা কি সত্যি? আমি জানি না, আমি শুনে ফ্যালফ্যাল করে তার দিকে চেয়েছিলাম, এটা কি আদৌ সত্যি? তোমার কি মনে হয়?
0: আমি জানি না, মানে হতেই পারে, আমাদের আশেপাশে হয়তো এরকম মানুষজন থাকেই, হয়তো আমাদের অজান্তেই আমাদের সঙ্গে কেউ না কেউ থেকে যায়
1: একেবারেই তাই। এবং আমাদের যেমন ভূতের অভিজ্ঞতা কিঞ্চিত রয়েছে, বন্ধুদের কিন্তু ভূতের অভিজ্ঞতা দেখছি ভরে ভরে রয়েছে।
0: হ্যাঁ, সেটাই আমি দেখছি। কারণ আষাঢ়ে গপ্প কথাটার সঙ্গে কিভাবে জানি না লোকজন, মানে আমাদের লিসেনাররা আর কি, ভূতকে খুব রিলেট করেছে এবং প্রচুর ভূতের গল্প পেয়েছে।
1: এবং সেই জন্য আমাদের পরবর্তী গল্প যে লিখেছে প্রত্যুষ লাহিড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, সেও কিন্তু একটা ভূতেরই গল্প লিখেছে, পড়ে শোনাই তোমাদেরকে।
0: ওকে।
1: ছোটবেলায় যারা ভূতের গল্প শুনেছ বা পড়েছ তাদের প্রত্যেকের মনে ভূতকে দেখার সুপ্ত ইচ্ছে থেকেই যায়। আমিও তার ব্যতিক্রম নই, আমরাও কেউ নই। কিন্তু কলেজে পড়ার সময় একদিন শুনলাম গত তিন চার মাস ধরেই একটি গ্রামে নাকি অনেকের ভূত দর্শন ঘটেছে। শুনেই মনটা নেচে উঠল, এতদিনে সুপ্ত ইচ্ছেটা পূর্ণ করার সুযোগ ভগবান করে দিয়েছেন। একদিন রাত ১২টার পর ভূতপ্রেমী তিন বন্ধু মেস থেকে বেরিয়ে পড়লাম। আমার ইচ্ছে ছিল ভূতের সাথে একটা সেলফি তুলে আনার, যাতে সবাইকে ভূতের আসল স্বরূপ দেখাতে পারি। গুড আইডিয়া। কিন্তু মনের তীব্র এক্সাইটমেন্ট সঙ্গে করে পথ চলা শুরু করলাম, মাঠ পেরিয়ে দূরে রেললাইন, পরে তারপরেই সেই গ্রাম। নিঝুম রাতে হঠাৎ এই তিনজনকে হাঁটতে দেখে ভূত বাবাজি কিছু না হলেও ভয় দেখানোর জন্য আসতেই হবে। চারিদিকে অন্ধকার, শুনশান রাস্তায় মজা করতে করতে হাঁটছি। খানিক পরেই ঘরবাড়ি পার হয়ে কেবল মাঠ আর জঙ্গল দেখা গেল। আমরা সজাগ রইলাম, ভূত না হোক, গ্রামের দিকে অনেক সময় চোর ডাকাতের ভয় থেকেই যায়, আর ওদের কাছে অস্ত্রও থাকার সম্ভাবনা থাকে। আমরা যত এগোচ্ছি চারিদিকের নিস্তব্ধতা আর হাওয়ার গাছের পাতা খসার শব্দ, চমকে ওঠা ছাড়া আর কিছু অনুভব করতে পারছিলাম না।

0: প্রায় ঘন্টা দুয়েক বেশি হাঁটার পর রেললাইনের কাছে পৌঁছালাম, কিন্তু ভূত বাবাজির সাড়া পেলাম না। ব্যর্থ মনোরথ হয়ে সাত পাঁচ ভাবছি, হঠাৎ অনতিদূরে একটা পোড়া বাড়ি থেকে সাই সাই আওয়াজ শুনে আমরা মোবাইলের টর্চটা জ্বেলে ওদিকে এগিয়ে গেলাম। দরজাটা অর্ধেক খোলা, ভেতরে খুটখুটে অন্ধকার, ভয়ে গা ছমছম করে উঠল।
1: কি সাহস গো, এগিয়ে গেল এই দরজা খোলা দেখে?
0: একেবারেই। দরজাটা সন্তর্পণে ঠেলে পা চেপে চেপে ঘরের মধ্যে ঢুকতেই একটা বিরাট আকায় বাদুর ঝাপটের সঙ্গে বাইরে বেরিয়ে গেল। শানু এক নিমেষের জন্য থতমত খেয়েছিল, তারপর আর কিছু দেখা গেল না, বাইরে বেরিয়ে এলাম। এবার ঝমঝম আওয়াজ শুনতে পেলাম। এদিক ওদিক টর্চের আলোয় নিরীক্ষণ করতে করতে দেখি ওই বাড়ির টিনের চালের ওপর একটি বাঁশ গাছ বাতাসের ছন্দে ছন্দে একবার করে টিনের ওপর পড়ছে, ওরই এমন ঝমঝম শব্দ। ততক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করেছে। হ্যাঁ প্রত্যুষ, এই অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে শেয়ার করেছে। আমরা কিন্তু পড়ে ফিল করলাম যে প্রত্যুষ কি ফিল করেছে। প্রত্যুষের চোখ দিয়ে চলে গেলাম, পৌঁছে গেলাম সেই বাড়িতে, কি বলো দেবজিৎ?
1: একদমই তাই। আবার মানে ভূতের গল্প এমন ভাবে চলছে না, আমার না এবারে সত্যি সত্যি কিরকম একটা হাত পা ঠান্ডা হয়ে আসছে, বুঝলি কি না? মানে আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে ভূতের গল্প কিন্তু একটা দুটো আমরা পাইনি,
0: বেশ কিছু পেয়েছি।
1: এত সুন্দর গল্প কিছু কিছু পেয়েছি যেগুলো না পড়লেই নয়, তার মধ্যে একটা অন্যতম সুন্দর গল্পও রয়েছে। এই সুন্দর গল্পটা একটু আজকে পড়ি। তো এই গল্পটা লিখেছে পূবালী বিশ্বাস, বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে। তো পূবালী লিখছে যে গল্পটা, তার নাম সহচর। বারো বছর আগের এক গ্রীষ্মের সন্ধ্যা, সন্ধ্যাবেলায় টিউশন পড়ে একা বাড়ি ফিরছি। ঝোড়ো হাওয়ার দাপটে জোরে পা চালানোই দেয়। মাঝে মধ্যেই চোখে মুখে ধুলো ঢুকে যাচ্ছে, হাত দিয়ে আড়াল করে কোনো রকমে হাঁটছি। এমন সময় ঝপ করে অন্ধকার নেমে এলো চোখের সামনে, লোডশেডিং। ভেতর রাস্তা বলে লোকজনও কম, দোকানপাট তেমন নেই। যে যেখানে থাকে, যে যেখান যেখান সেখান থেকে অল্প অল্প আলো আসছে, পুরো নিশ্ছিদ্র অন্ধকার। আর সে সময় সবার হাতে মোবাইল ফোনও আসেনি, তাই আমার কাছেও টর্চ ছিল না, কি করা যায়। ভাবতে ভাবতেই পিছন থেকে পায়ের একটা শব্দ পেলাম। শব্দটা পাশ কাটিয়ে এগিয়ে গেল। আমি খড়কুটো আঁকড়ে ধরার মতো সেই শব্দটাকে অনুসরণ করে এগোতে লাগলাম। দুরু দুরু বুকে হেঁটে চলেছি। হঠাৎ মনে হলো পায়ের কাছে লুমোস কিছু একটা ঘুরে বেড়াচ্ছে, বিড়াল বা কুকুর নাকি। কিন্তু এই ঝড়ের মধ্যে আমার পায়ের কাছে এসে ঘুরঘুর করতে যাবে কেন? এগোতেই এগোতে যেতেই আবার সেই স্পর্শ পেলাম। থমকে দাঁড়িয়ে পড়ে হাত নিচু করে দেখতে গেলাম, না কেউ কোথাও নেই, কিচ্ছু নেই। এবারে এগোতে যাব। মনে হলো কোনো বিড়াল যেন খুব আদুরে হয়ে গোড়ালির কাছে বারবার মুখ খসছে। দাঁড়িয়ে পড়লাম, আর ঠিক তখনই মর্মর শব্দ করে একটা গাছের ভারী ডাল ভেঙে আমার প্রায় সামনেই পড়ল। ঘটনার আকস্মিকতায় স্থির হয়ে গেলাম কিছুক্ষণের জন্য। দু একজনের কৌতূহলী আওয়াজ পৌঁছতেই চমক ভাঙল। হ্যাঁ তো এটার মধ্যে অস্বাভাবিক কী আছে? বন্ধুর কথায় ফিরে তাকালাম, কেন ওই স্পর্শ? কারণ তারপর বাকি রাস্তায় ওরকম আর কিছুই হয়নি। তোর ধারণা ওটা তোদের বাড়ির পোষা বেড়াল ভূত যে কয়েক মাস আগে মারা গিয়েছিল, ও তোকে বাঁচিয়েছে, তাই তো? বন্ধুর গলায় অবিশ্বাসের সুর খেয়াল করেও দৃঢ়ভাবে হ্যাঁ বললাম। আর ঠিক তখনই কোলের কাছে আবার পেলাম সেই স্পর্শ। খুব আদুরে হয়ে কেউ যেন মাথা ঘষছে আমার হাতে, মনে মনে হাসলাম। এমন ভালোবাসার গল্পগুলো বোধহয় আষাঢ়ে গপ্প হয়েই থেকে যায়। পূবালি, এই গল্পটা পড়ার পরে আমার কি বলা উচিত আমি জানি না, কারণ আমরা এর আগের গল্পগুলো যেগুলো পেয়েছি সেগুলো ভয় পেয়েছি আমরা সাংঘাতিকভাবে, কিন্তু এই গল্পটাতে না
0: নিজের ফিলিংস যেন একটা
1: ভয়ও আছে যেমন, তেমন সঙ্গে সঙ্গে কোথাও একটা খুব স্বস্তির একটা একটা জায়গাও রয়েছে। কারণ খুব মানে ইন্টারেস্টিং যে তোমার সেই পোষা বিড়ালটা হয়তো সত্যি সত্যি সেদিন তোমাকে বাঁচিয়েছিল।
0: এবং আমি একটা জিনিস বুঝি না, দেখবে দেবজিৎ, বেশিরভাগ ক্ষেত্রে ভূতের গল্পগুলোতে যখন কোনো পোষ্য থাকে সেটার বেশিরভাগ সময় বিড়াল হয়। ধরো তুমি ওই সত্যজিৎ রায়ের গল্পটা যদি দেখো, সাইমন কিন্তু একটা পোষা বেড়াল এবং তাকে সবাই ভয় পেত, আর সেই পোষা বেড়ালটা সাইমন সাহেবের চেয়ারে এসে বসলো, পোষা বেড়াল সাইমন।
1: এবং মানে এটা সত্যি ঘটনা যে হয়তো ভূতের গল্পের সঙ্গে বিড়ালের কোনো একটা লিংক থাকতে পারে, কিন্তু আমার এই জিনিসটা খুব অদ্ভুত লাগে। হয়তো সত্যি সত্যি আমাদের আমাদের পোষ্য

0: যাদেরকে আমরা হয়তো ওই আর কি চারবেলা খেতে দিই, কোলে নিয়ে আদর করি, তাদের সঙ্গে অনেক রকমের মন খারাপ মনের গল্প শেয়ার করি আমরা ঠিকই, কিন্তু হয়তো কোথাও না কোথাও তারাও অনেক কিছু আমাদেরকে বলতে চায়, অনেক কিছু ভাবে আমাদেরকে নিয়ে। সেই ভাবনাগুলো হয়তো কখনো কখনো তারা আমাদের থেকে অনেক দূরে চলে যাওয়ার পর ফিরে আসে। যাই হোক, এতগুলো ভূতের গল্প যখন শুনলাম,
1: হ্যাঁ
0: তাহলে কি একটা ভূতের গানও হতে পারে?
1: Obviously, why not?
0: একদম। তো অরুণা দাস, অরুণা দাসের কণ্ঠে আমরা শুনে নেব গল্প, আর সেই গল্পের পরে ফিরছি আবার, এটাও কিন্তু গল্প।

0: তোমাদের সঙ্গে রয়েছি আমি দেবজি, তার আমার সঙ্গে রয়েছে শর্বাণী। আর আজকে তোমাদের বলতে চাই এর গল্পের একটা লম্বা লিস্ট নিয়ে আমরা বসেছি, যেখানে প্রচুর প্রচুর গল্প তোমরা পাঠিয়েছো এবং সবকটাই অপূর্ব। তবে নিশ্চয়ই সময়ের অভাবে হয়তো আমরা কিছু গল্প পড়তে পারছি।
1: আমরা অ্যাবসলিউটলি যে গল্পগুলো ভূতের পেয়েছি না, সেইগুলো পড়ে কিন্তু আমাদেরও কোথাও গিয়ে একটা হারহিম ব্যাপার হচ্ছেই।
0: একদমই তাই, একদমই তাই। এবং এরকমই আর একটা ভূতের গল্প আবারও আমাদের হাতে চলে এসেছে।
1: যাক, ভূতের গল্প কিন্তু কারোর ইন্টারেস্ট নেই, এরকম হয় না। মানে ভূতের গল্প সকলেরই ভালো লাগে,
0: ভূতে যতটা ভয় ততটাই তার প্রতি ইন্টারেস্ট এবং মজা। সেই সেই জায়গা থেকে আমরা ভূতের গল্পগুলো পড়ছি এবং বেশ সুন্দর সুন্দর গল্প শুনতে থাকো।
1: পরবর্তী গল্প লিখেছে ইন্দ্রতনু মুখোপাধ্যায়, যতীন দাসনগর, বেলঘরিয়া থেকে। মানুষের জীবনে যে কোনো জিনিসের অভাব থাকতেই পারে, তবে আষাঢ়ে গল্পের অভাব হয় না। আমার সঞ্চিত অনেক আষাঢ়ে গল্পের মধ্যে একটি আজ তোমায় শোনাবো যুববাণী। আমরা শুনতে আগ্রহী। জন্মদিন উপলক্ষে বাড়ির চার বন্ধু একত্রিত হয়ে জমিয়ে আড্ডা দিচ্ছি। হঠাৎই রাত আটটা নাগাদ শুরু হলো প্রবল ঝড়।

0: দুর্যোগের কারণে বিচ্ছিন্ন হলো বিদ্যুৎ সংযোগ। আবহাওয়ার ক্রমশ অবনতি লক্ষ্য করে সকলে নিজ ঘরে ফোন করে জানালো আজ তারা আমাদের বাড়িতেই থাকবে। এর মধ্যে আমরা ঠিক করলাম অন্ধকারে সকলে একটা করে গল্প শোনাব। অবশেষে সবার গল্প শুনে শেষে এলো আমার সুযোগ। হঠাৎই মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো, গেথে ফেললাম আষাঢ়ে গপ্পের মালা। নাটকীয় ভঙ্গিতে বলতে শুরু করলাম, ওই যে তোমরা দেখছ ওই ভাঙা বাড়িটা, সেখানে একসময় এক সুখী পরিবার থাকত, কিন্তু শুনেছি ওই বাড়ির ছোট মেয়েটা নাকি ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। বাবারে, ভয় লাগছে। তার নাম ছিল মণিকাঞ্চনা, বিয়ে হয়েছিল মেয়েটার, কিন্তু ওর স্বামীটা নাকি বউকে ফেলে পালিয়ে যায়, সেই থেকে মেয়েটা স্বামীর খোঁজে পাগল হয়ে যায়। রাস্তায় কোনো যুবককে দেখলেই নিজের স্বামী ভেবে গিয়ে হাত ধরতো। এইসব দেখে মণিকাঞ্চনার বাবা ওকে বাড়িতে এনে আটকে রাখে। বিকালে যখন মণিকাঞ্চনা তিনতলার ছাদে উঠে কোনো যুবককে দেখতে পেত, তখনই ডাকতো স্বামীর নামে। একদিন একজন বদমাস ছেলে মেয়েটিকে বলে ছাদ থেকে লাফ দিতে। পাগল মেয়েটি সত্যি সত্যি, এরপর সকলেরই একটা দীর্ঘশ্বাস পড়ল। আমি আবার বলতে শুরু করলাম, এটাও পরে শোনা যায় খালের ধারে ছেলেটারও মৃতদেহ কয়েকদিন পরে পাওয়া যায়, আর ওর বুকে ছিল দুটো আঁচড়ের দাগ। শুনেছি আজও মণিকাঞ্চনার অতৃপ্ত আত্মা দূরের ওই টাওয়ারের ওপর বসে নিজের স্বামীকে খোঁজে। এইসব বলে যখন দেখছি সকলে বড় চোখ করে তাকিয়ে আছে, ঠিক তখনই কায়দা করে এমন নিঃশ্বাস ফেললাম যে অন্ধকারে আমাদের মাঝে একমাত্র প্রজ্বলিত মোমবাতিটাও নিভে গেল। সঙ্গে সঙ্গেই এক মুহূর্ত নষ্ট না করে আমি একটু ন্যাকা সুরে বললাম, প্রিয়, তুমি এসেছ।
1: শর্মানি, তুমি কি ওইখানে প্রেজেন্ট ছিলে? এবারে তো আমার সেটাই দাও হচ্ছে।
0: আমার মনে হচ্ছে, দেখো ভূত এরম ভাবেই কথা বলে, মানে আমি নিজে দেখিনি, কিন্তু ভূতের সব সিনেমা যেগুলো দেখেছি, আমি প্রচুর ভূতের মুভি দেখেছি। হয়তো
1: ভূতের সঙ্গে তুমি একটা লাইভ শো করেছিলে বোধহয়, যুবমানিতে।
0: না না না, ভূত ভূত আমার সাথে মাঝে মাঝে কথা বলে। ভূতকে যখন আমি সিনেমাতে দেখি তখন আমি রাত্রিবেলা ভূতের কথা ভাবি, তো ভূতের সাথে বেশ
1: এটা ইয়ারকি সম্পর্ক আছে।
0: তো শেষ লাইনটা পড়ি। সেই মুহূর্তে সকলে ভয়ে এমন চিৎকার করেছিল যে পাশের বাড়ি থেকে কমল কাকুও ছুটে এসেছিল। কমল কাকুর কিছু দোষ নেই,
1: কমল কাকুর কোনো দোষ নেই, আর কমল কাকুর জন্য আমার সবথেকে বেশি খারাপ লাগছে। ভদ্রলোক হয়তো সদ্য ভাত ঘুম দিয়ে ঘুমোচ্ছে, আর হঠাৎ করে এত প্রিয় তুমি এসেছো, আর শর্মানি যেভাবে বললো সেটা আমি সেই দিকে আর নাই বা যাচ্ছি। ওর সাথে হয়তো ভূতেদের খুব ভালো সম্পর্ক আছে। না ভাই, আমার সাথে নেই, আমি ভূত শুনলে খুব ভয় পাই।
0: আমি একটুও ভয় পাই না। আমি অনেকবার চেষ্টা করেছি যে একদম অন্ধকার ঘর কেউ নেই, এবং আমি একটা ভূত চতুর্দশীর জন্য চেষ্টা করেছি যে একদম অন্ধকার ঘরে আমি একটা ভূতের সিনেমা দেখবো, এবং দেখবো যে রাত্রিবেলা আমার ভয় লাগে কিনা, এবং আমি তখনও দেখেছি যে রাত্রিবেলা আমার ভয় লাগেনি, জানি না।
1: রীতিমতো সাহসী মানুষ সঙ্গে নিয়ে বসে রয়েছি, মানে আমার কিন্তু ক্ষেত্রে এসব হয় না। হ্যাঁ, আমি পরিষ্কার বলে রাখি, যারা শুনছো, আমি কিন্তু প্রচণ্ড ভয় পাই। মানে রাত্রিবেলা একা বাথরুমে যেতে গেলেও আমার দুটো লাইট লাগে, ঠিক আছে, এবং একা রাস্তায় হাঁটতে গেলেও আমার একটুখানি গা ছমছম করে। বাট হ্যাঁ, এটা সত্যি কথাই যে এরম নয় যে অন্ধকার রয়েছে বলেই ভয় পাবো, বা মানে একা আছি বলেই ভয় পাবো, এরকম হয় না। কিন্তু
0: আমি জীবনে দুটো জিনিসে বিশ্বাস করি না, এক হচ্ছে ভূত, দ্বিতীয় হচ্ছে প্রেম।
1: এই না, এবারে কিন্তু গন্ডগোল হচ্ছে শর্বাণী, কারণ তুমি কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলছো। তুমি বললে যে ভূতের সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে, বন্ধুত্বের সম্পর্ক।
0: হ্যাঁ, মানে তুমি বিশ্বাস করো না কি করে? ভয় পাই না, ভয় পাই না।
1: আচ্ছা, ভয় পাও না, কিন্তু প্রেমে বিশ্বাস না করার কি আছে?
0: ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে।
1: ওকে, আচ্ছা আচ্ছা, সেই দিকে, হ্যাঁ সেই দিকে আমরা বরং যাব না। তবে প্রেমের কথা বলতে মনে পড়লো, আসলে প্রেম কিন্তু শর্বাণী অনেক রকমের হয়। মানে যদি আমরা প্রেমকে ভালোবাসার নজরে দেখি, স্নেহের নজরে দেখি, তাহলে সেটা কিন্তু অনেক রকমের হতে পারে। যেমন আমাদের বাবা মারা আমাদেরকে ভালোবাসে, আমাদের বন্ধুরা আমাদেরকে ভালোবাসে, আমাদের প্রিয়জনেরা আমাদেরকে ভালোবাসে, ঠিক সেরকমই একটা গল্প।
0: এবং প্রেম কিন্তু সবসময় সম্মানের।
1: একদমই তাই, প্রেম সম্মানের, প্রেম বিশ্বাসের, প্রেম স্নেহের। তো সেই স্নেহের একটা গল্প এরপরে পড়ছি। গল্পটার নাম ছেঁড়া নোট, লিখেছে পল্লবী দত্ত, যাদবপুর, কলকাতা থেকে। গল্পটা এইভাবে শুরু হচ্ছে। ঘটনাটা আজ থেকে প্রায় 7 বছর আগের। সেদিন অফিস থেকে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। বাড়ির কিছু জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করবার জন্য পাড়ার একটা ছোট্ট মুদির দোকানে ঢুকলাম। দোকানটিতে একজন বয়স্ক মানুষ একাই বসতেন, মুখে সব সময় হাসি লেগে থাকতো, তাই সবাই তাকে খুব সম্মান করত। আমি জিনিসপত্র নিচ্ছিলাম, এমন সময় একজন ক্রেতা রাগারাগি শুরু করলেন। তিনি দোকানদারের হাতে একটি ছেঁড়া 500 টাকার নোট দেখিয়ে বললেন, এটা আমি নেব না, আপনি অন্য নোট দিন। বৃদ্ধ মানুষটি শান্ত গলায় বললেন, বাবা, আমিও অজান্তে কারুর কাছ থেকে পেয়েছি, এখন আমার কাছে বদলানোর মতো আর কোনো টাকা নেই। কিন্তু কেউ তার কথা শুনল না। আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন নানা মন্তব্য করতে লাগলো। মুহূর্তের মধ্যে বৃদ্ধের মুখটা লজ্জায় নুয়ে পড়ল। দৃশ্যটা দেখে আমার খুব খারাপ লাগলো। আমি পকেট থেকে নিজের একটি ভালো 500 টাকার নোট বের করে তার হাতে দিয়ে বললাম, আপনি এটা রাখুন, ছেঁড়া নোটটা আমি নিয়ে নিলাম। তিনি বারবার আপত্তি করতে যাচ্ছিলেন, বলছিলেন, তোমার ক্ষতি হবে বাবা। আমি শুধু বলেছিলাম, টাকা আবার আসবে, কিন্তু মানুষের সম্মান যদি একবার নষ্ট হয় তাহলে তা সহজে ফিরবি না। ঠিক যেটা শর্বাণী একটু আগে বলেছিল যে প্রেম বা ভালোবাসা কিন্তু সম্মানের জায়গা,
0: এবং এটা কোথাও গিয়ে একটা অন্য রকম প্রেমের গল্প, একটা অন্য রকম ভালোবাসার গল্প।
1: একদমই তাই। হয়তো প্রেম ঠিক আমরা কোট আনকোট বলতে পারি না, ভালোবাসা স্নেহ সেটা কিন্তু এখানে রয়েছে, পরের অংশটা পড়লেই আমরা বুঝতে পারবো। ঘটনাটা তারপর ভুলেই গিয়েছিলাম। প্রায় 5 বছর পরে একটি প্রতিষ্ঠানে চাকরি ইন্টারভিউ দিতে গেছি। বোর্ডের একজন সদস্য আমার নাম শুনে হঠাৎ জিজ্ঞেস করলেন, আপনি কি অমুক পাড়ায় থাকেন? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনি হয়তো আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। সেই ছোট্ট মুদির দোকানের বৃদ্ধ মানুষটি আমার বাবা ছিলেন। আমার বিস্ময় তখনও কাটেনি। তিনি আবার বললেন, বাবা জীবনের শেষ দিন পর্যন্ত আপনার কথা বলতেন। তিনি বলতেন, ছেলেটা শুধু একটা ছেঁড়া নোট বদলায়নি, আমার সম্মানটাও ফিরিয়ে দিয়েছিল। ইন্টারভিউ শেষে বেরিয়ে আসার সময় আমার মনে হচ্ছিল, মানুষ আসলে তার ভালো কাজের হিসাব নিজে রাখে না, কিন্তু জীবন রাখে। কখন কোথায় কিভাবে সেই হিসাব ফিরে আসবে তা কেউ বলতে পারে না। তাই আজও আমি বিশ্বাস করি, সামান্য সহানুভূতিও কখনো কখনো সামান্য নয়, একদিন সেটাই কারো স্মৃতিতে সবচেয়ে বড় সম্পদ হয়ে বেঁচে থাকবে।
0: একেবারেই তাই। এবং এই গল্পটা শুনে আমার মনে হলো এটা একটা ছোট গল্প, কারণ ওই যে হয় না, ছোট গল্পের শেষে পাঠককে ভেবে নিতে হয় যে পরবর্তী তার গল্পের কি হবে। তো আমার এই গল্পটা শুনে একটা প্রশ্ন মনে আসছে যে পরে কি চাকরিটা ও পেয়েছিল, সেটা বোধহয় পল্লবী বলতে পারবে।
1: সেই প্রসঙ্গে হয়তো আমরা যাব না, কিন্তু তবে এই গল্পটা পড়ে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে শর্বাণী, এটা না ঠিক কোনো আষাঢ়ে গল্প নয়,
0: এটা একটা সত্যি ঘটনা,
1: খুব বাস্তব একটা মানবিক গল্প যেই গল্পটা আমরা পেয়েছি। কিন্তু গল্পটা দারুণ লাগলো, এক কথায় অপূর্ব সুন্দর।
0: একেবারেই তাই। এবং এবং এবং আচ্ছা, তুমি যখনই কোনো গাছের সঙ্গে কোনো ভূত অ্যাসোসিয়েট করো, তখন তোমার প্রথম কোন গাছের কথা মনে পড়ে? আমাদের পরবর্তী চিঠি যেটা, তিনি কিন্তু একটা খুব সুন্দর রোমান্টিক গল্প লিখেছেন, কোথাও গিয়ে ভূত আছে কিনা আমি জানি না, তাও সেটা টগর গাছের সঙ্গে অ্যাসোসিয়েট করে। তো পরের গল্পটা পড়ি। পরের গল্পটা সিঙ্গুর হুগলি থেকে লিখেছেন চৈতালি কর্মকার। টগর ফুল ভোরে ফোটে আর বিকেলে ঝরে পড়ে মাটিতে, কেউ তাকে করতলে আদর করে তুলে নেয় না। কিন্তু এইবার কেউ তুলে নিল সযত্নে মুঠো ভরে। মালা গাঁথবে বুঝি? না গো দিদি, আজ আমাদের টগরের জন্মদিন, আমাদের সন্তু মাস্টারের মেয়ে তো, এক্ষুনি দেখা হলো। টগরের জন্মও না ঠিক ভোরের আলোর সময় হয়েছিল। ওর প্রথম কান্নায় বাগানের চারপাশের টগর ফুলগুলো শ্বেত শুভ্র তুষারের মতো একসঙ্গে প্রস্ফুটিত হচ্ছিল ধীরে ধীরে, তাই ওর নাম টগর। আমি বিদেশে চলে যাওয়ার আগে তাকে সেই ছোট্টটি দেখেছিলাম, আজ তো সে অনেক বড় হয়ে গেছে রে। এই যে আমি আসার পরে ছুটতে এলো, আমাকে জড়িয়ে ধরে গাল ফুলিয়ে বলল, তুমি এতদিন কোথায় ছিলে? আমি ওর মাথা ছুঁয়ে দিলাম, পাগলি, আমি বিদেশে পড়াশুনো করতে গিয়েছিলাম, তুই আমাকে চিনতে পারলি কি করে? তুমি তো সেই আমার সই দিদি, চকাশ করে গালে চুমু খেয়ে

0: চমকে উঠলি কেন রে? মাথা নামিয়ে গোপা বলল, চলো মাস্টারবাবুর বাড়ি, গেলেই সব জানতে পারবে। হাত ধরে টানতে টানতে নিয়ে চলল আমাকে। আমি প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? মাস্টারবাবু কান্নায় ভেঙে পড়লেন। আমার মেয়েটা অকালে চলে গেল, ভোরের টগর দিনের আলোয় হারিয়ে গেল। কিন্তু আমি যে তাকে এক্ষুনি দেখলাম, সেই ছোট্ট মিষ্টি টগর কত বড় হয়ে গেছে, আমাকে জড়িয়ে ধরে কত কথা বলল। মাস্টারবাবু আর গোপা ভ্যাবাচাকা খেয়ে বলল, কি বলছো কি, এ সম্ভব নয়, এ তোমার কল্পনা মা। কেউ বিশ্বাস করল না কথাটা। জল ভরা চোখ নিয়ে টগরের মিষ্টি মুখের ছবি সামনে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। মনে হলো আমাকে দেখে মেয়েটা হাসছে।
1: আহ, এরকম গল্পের পরে অ্যাকচুয়ালি আর কোনো কথা থাকে না,
0: শুধু একটা দীর্ঘশ্বাস পরে।
1: একদমই তাই, মানে অন্যরকম, বেশ অন্যরকম। মানে আমরা যে গল্পগুলো পেয়েছি সেগুলো আষাঢ়ে গল্প কি নয় সেই সেই জায়গাতেই যাচ্ছি না, কিন্তু যে গল্পগুলো পেয়েছি সেগুলো এক কথায় মন ছুঁয়ে যাওয়ার মতো, সেগুলো এক কথায় মনে রাখার মতো। সেই জায়গা থেকে এই গল্পটা একটুখানি তো মনটা ভারী করলো বটেই
0: বটেই। এবং আমাদের সকলেরই জীবনে কোথাও না কোথাও একটা ওই ছোট্ট টগর আছে, পাড়াতুতো টগর, যাকে আমরা বড্ড ভালোবাসি, বড্ড স্নেহ করি। এবং এতদিন বাদে এসে যখন তার চলে যাওয়ার খবর পাই, আমরা কিন্তু সত্যিই বিশ্বাস করতে পারি না। আমাদের মনে পড়ে যায় সেই শেষ যখন মেয়েটাকে দেখে গেছিলাম, তখন তার মুখে যেই সুন্দর হাসিটা লেগেছিল, আমাদের কিন্তু মনে থেকে যায় সেটাই।
1: ঠিক, সেটাই আসল কথা। হয়তো আমাদের গল্পগুলো যদি এইভাবে মুখ না লোকাতো তাহলে অন্যরকম হতে পারত। তাই এই বেহায়া গল্পগুলোর জন্যই পরের গানটা রইল লগ্নজিতার কণ্ঠে।

0: আবারও ফিরে এলাম গানের পর। আজ বলতে চাই এর আড্ডায় আমি সর্বাণী এবং আমার সঙ্গে রয়েছে দেবজিৎ। আর আজকে আমরা কথা বলছি এই মাসের বলতে চাই নিয়ে, এবং বলতে চাই এর আড্ডায় বন্ধুদের চিঠি তো আমরা প্রচুর পড়লাম এবং গল্পগুলো পড়ে আমাদের বেশ ভালো লাগলো। আর এইবার সেই সময় যেই সময় আমরা ইন্ট্রোডিউস করব এই মাসের সেরা পত্রদাতাকে,
1: একদম
0: এই মাসের সেরা পত্রদাতা উষশী ঘোষ আজকে সঙ্গে রয়েছে আমাদের স্টুডিওতে। তো উষশী, ওয়েলকাম, ওয়েলকাম টু যুববাণী।
1: কেমন লাগছে উষশী এখানে এসে?
2: খুবই ভালো লাগছে। আকাশবাণী আমাদের শ্রোতাদের কাছে ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, তাই এখানে আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।
1: বাহ, খুবই ভালো লাগছে আমাদেরও তোমাদেরকে, তোমাকে ডাকতে পেরে। এবং আমরা যেমনটা বলেছিলাম আমাদের শ্রোতা বন্ধুদের যে আমরা আমাদের সেরা পত্রদাতাকে আমাদের স্টুডিওতে ডেকে নেবো, সেই কথা কিন্তু আমরা রেখেছি এবং আজকে আমাদের সঙ্গে রয়েছে উষশী। তো উষশী, তোমার গল্পটা যদি তুমি আমাদের শ্রোতাদেরকে এবং আমাদেরকে পড়ে শোনাও।
0: হ্যাঁ, তাহলে উষশীর গল্প উষশীর কণ্ঠে।
1: একদম।
2: আশার গাথা। সকাল থেকে এক নাগাড়ি বৃষ্টি হয়েই চলেছে, সাথে এলোপাথারি ঝুড়ো হাওয়া। অবনীবাবু চোখ রেখেছেন জানালাতে, বৃদ্ধাশ্রমের চার কোণা জানালা দিয়ে দেখা যায় নদী। কয়েক মাস আগে যখন প্রথম এসেছিলেন অবনীবাবু, তখন নদী একেবারেই শুকনো ছিল। নদীর ধারে ভিড় জমিয়েছে কয়েকটা বাচ্চা ছেলে, নদীতে ভাসিয়ে দিচ্ছে কাগজের নৌকো। একটু দূর যেতে না যেতেই হাওয়ায় উল্টে যাচ্ছে নৌকোগুলো। ওদের দেখে অবনীবাবুর মনে পড়ে তিতিনের কথা। তিতিন অবনীবাবুর একমাত্র নাতনি। অবসরের পর অবনীবাবুর একমাত্র সঙ্গী ছিল তিতিন। আগে ছেলে বৌমা কাজে বেরিয়ে গেলে সারাটা দিন তিতিনের সাথে অনায়াসেই কাটিয়ে দিতেন, আর দুপুরে প্রতিদিন শোনাতেন নিত্য নতুন গল্প। ছুটির দিনগুলোতে সবাই যখন দুপুরে একসাথে খেতে বসত, তখনও তিতিন বায়না করত গল্প শোনার। একদিন তো ছেলে অনিমেষ অবনীবাবুকে বলেই দিল, এসব কি আষাঢ়ে গপ্প শোনাচ্ছ বাবা, এর থেকে বরং ওর স্কুলের বইয়ের গল্পগুলো ওকে পড়ে শুনিও। এখন ঠিকানা বদলেছে অবনীবাবুর, আর আষাঢ়ে গপ্প শোনানো হয় না আদরের তিতিনকে। অনিমেষ হয়তো তিতিন আর বৌমাকে নিয়ে পাকাপাকিভাবে চলে যাবে বিদেশে, দুই দেশ এক পৃথিবী, এই ভেবেই নিজের মনকে সান্ত্বনা দেন অবনীবাবু। এদিকে আবার ততক্ষণে ছেলেগুলো অনেক কষ্টে নৌকোগুলোকে ভাসিয়ে দিয়েছে। অবনীবাবুও আশায় বুক বাঁধেন, হয়তো ছেলে বৌমা কোনোদিন আসবে, এসে বলবে আমাদের সাথে ফিরে চলো। পরক্ষণেই নিজের মনে হেসে ওঠেন, এসব কি আষাঢ়ে গপ্প ভাবছেন, ছেলে অনিমেষ বরং ঠিকই বলে। হঠাৎ সম্বিত ফিরে দরজার কড়া নাড়ার আওয়াজে, পেছন ফিরে দেখেন দরজাতে দাঁড়িয়ে আছে তিতিন অনিমেষ বৌমা। এ কি তোরা? তিতিন দৌড়ে এসে জড়িয়ে ধরে অবনীবাবুকে। অনিমেষ কাছে এসে বলে, ফিরে চলো বাবা, তোমার আষাঢ়ে গপ্প ছাড়া ছুটির দিনের দুপুরগুলো বড্ড পানসে লাগে। আর কিছু বলতে পারেন না অবনীবাবু, চোখের কোণে আসা জলটা লুকোতে তাকান জানালার দিকে। কাগজের নৌকোগুলো ততক্ষণে ভাসতে ভাসতে দিগন্ত ছুঁয়ে ফেলেছে। এভাবেই বোধহয় আষাঢ়ে গপ্পগুলো কখন যেন নববর্ষার ছোঁয়া পেয়ে আষাঢ়ের গল্প হয়ে ওঠে।
0: এই কাগজের নৌকা বানিয়ে আমরা মনের চিঠি অনেক সময়ই অনেকের কাছে পৌঁছে দিতে চাই। সেই মনের চিঠিগুলো কখনো কখনো কারোর কারোর কাছে পৌঁছয়, আবার কখনো কখনো কারোর কারোর কাছে পৌঁছতে পারে না।
1: অবনীবাবু চিঠিটা বোধ হয় পৌঁছেছিল তার ডেস্টিনেশনে, এবং সেই জন্যই হয়তো তিতিন এবং তার ছেলে, ছেলের বউ সবাই ফিরে এসেছে তার কাছে। এরকমই হ্যাপি এন্ডিং বোধ হয় প্রতিটা গল্পের হওয়া উচিত, বাট কিছু কিছু গল্পের হয়তো হয় না।
0: এবং বৃদ্ধাশ্রমে যারা থাকেন তারা না মানে মানে মনে করেন যে প্রত্যেক দিনই হয়তো তার প্রিয় মানুষটা আসবে, এবং তার অপেক্ষায় প্রত্যেকটা

0: প্রত্যেকটা মুহূর্ত গুনতে থাকেন এবং সেই প্রত্যেকটা দিন তাদের কাছে মনে হয় এক একটা বছরের মতন। মানে আমার বাড়ির সামনে একটা বৃদ্ধাশ্রম রয়েছে, আমি সেখানে মানুষদের কাছে বেশ কিছুবার ইন্টারঅ্যাক্ট করেছি, সেইখান থেকে আমি বলছি। মানে তারা যে কতখানি অপেক্ষা করেন তাদের নিজের আপত্তির জন্য, মানে লিটারালি। তো
1: তবে আজকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্টুডিওতে উষ্ণশী, আমাদের সেরা পত্রদাতা। তো এরপর আর বেশি আমরা কথা বলবো না, একটুখানি উষ্ণশীর গল্প শুনবো। তো উষ্ণশী, কি করা হয়, কি করতে, মানে এখন কি করছো আর কি করতে ভালো লাগে আদতে?
2: আমি এখন পড়াশোনা করছি, আমার এমএসসি চলছে ফিজিক্সে।
1: বেশ,
0: বাবার খুব কঠিন তো
2: ওই আর কি। আর আমার অবসর সময়ে লেখালেখি করতে, গান গাইতে, গল্প পড়তে, এসব করতেই ভালো লাগে।
1: সেটা তো বুঝতেই পারছি। তো মানে এমনিতে প্রিয় লেখক
2: রবীন্দ্রনাথ?
1: প্রিয় লেখক রবীন্দ্রনাথ।
0: বাহ, রবীন্দ্রনাথের প্রিয় গল্প বা উপন্যাস বা কবিতা?
2: আসলে রবীন্দ্রনাথ এমন একজন মানুষ, সবই প্রিয়। প্রিয়টা
1: ডিফাইন করা খুব মুশকিল। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। তো এই গল্পটা লেখার যদি পেছনের গল্পটাও একটু আমাদেরকে শোনাও, যে হঠাৎ করে কিভাবে এই
0: আইডিয়াটা মাথায়
1: এলো, এই গল্পটা ইন্সপিরেশনটা কি?
2: এই গল্পের যে ঠিক পারফেক্ট কিছু ইন্সপিরেশন আছে এরকমটা নয়, শুধু লিখতে বসে রিলেট করতে চেয়েছি এই নৌকার সাথে মানুষের জীবনটা আর কি।
1: বুঝতে পারছি, বুঝতে পারছি। তো এরকম মানে সত্যি তো তাই, এরকম আষাঢ়ের গল্পগুলো কখনো কখনো আষাঢ়ের গল্প হয়ে ওঠে, সেটা মানে সেটা উষ্ণশীর গল্প থেকে তো আমরা বুঝতে পারলাম বটেই। কিন্তু উষ্ণশী, যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি কি কখনো এরকম কোনো গল্প নিজের জীবনে প্রত্যক্ষ করেছো যেখানে আষাঢ়ের গল্পটা আষাঢ়ের গল্প হয়ে উঠেছে?
2: হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, যে ভাবছি এটা আষাঢ়ের গল্প, এটা কখনো হয়তো সম্ভব নয়, কিন্তু সেটা হয়তো আষাঢ়ের গল্প হয়ে উঠেছে।
1: যেরকম যেরকম কোন স্মৃতি যদি আমাদের সঙ্গে শেয়ার করতে চাও তাহলে? আচ্ছা, হয়তো উষ্ণশী এই মুহূর্তে কোনো স্মৃতি হয়তো এক্স্যাক্টলি উষ্ণশী আমাদের সাথে শেয়ার করবে না, কিন্তু নিশ্চয়ই উষ্ণশীর গল্পে বা লেখায় আমরা কিন্তু সেই ইয়েটা পেয়েছি, এবং হয়তো এরকমই কোনো গল্প বা কোনো স্মৃতি থেকেই উষ্ণশী আমাদেরকে এই লেখাটা,
0: এবং আরও অন্য কোনো সময় উষ্ণশীর অন্য কোনো স্মৃতির কথা নিশ্চয়ই আমরা পাবো আমাদের যুববাণীর পাতায়।
1: একদমই তাই, একদমই তাই। কারণ মানে আমাদের এই বলতে চাই অনুষ্ঠানটাই আসলে কিন্তু তোমাদের জন্য, তোমাদের গল্প শোনবার জন্য, তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্যই আমরা সবসময়তে এই এই এই ধরনের অনুষ্ঠানগুলো করে থাকি, এবং সেই জন্যই বলতে চাই আসলে আজকে উষ্ণশী আমাদের সঙ্গে রয়েছে। তো আমরা মানে এই যে আষাঢ়ের গল্পের যে টপিক, সেই টপিকে যে তোমরা মনের কল্পনার ডানা একদম মেলে দিয়েছো, তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই আড্ডা তো প্রায় শেষের দিকে, সময় প্রায় হয়ে এসেছে। তো এখন একটা গান, তো এই গানের পরে আবার ফিরছি, সঙ্গে থাকো।

0: ফিরে এলাম গানের পর, আর আজ আমাদের সঙ্গে বলতে চাই এর আড্ডায় রয়েছি আমি সর্বাণী, আমার সঙ্গে দেবজিৎ, এবং এ মাসের বলতে চাই এর সেরা পত্র প্রেরক উষশী। উষশীর সাথে গল্প করছিলাম গানে যাওয়ার আগে। তো উষশীর কাছে প্রশ্ন, তুমি কোথা থেকে এসেছো উষশী, সেটা জানা হয়নি। এবং এই যে তুমি বললে যে তুমি ফিজিক্সের ছাত্রী, ফিজিক্স ছাড়া তুমি লেখালেখি করো, এই লেখালেখি কিভাবে শুরু, কিভাবে তোমার মনে হলো আমি লেখালেখি করব? মানে
1: বিপরীত,
0: একেবারে বিপরীত ধর্মী, তো সেটা একটু জানতে চাইবো ছোট্ট করে।
2: প্রথমেই বলি, আমি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে আসছি, আর দ্বিতীয়ত আমি ফিজিক্সে এখন এমএসসি করছি, কিন্তু আমার লেখালেখির শুরুটা আমার মা বাবার হাত ধরেই। মা বাবাই আমার এই লেখালেখির ক্ষেত্রে ইন্সপিরেশন। আমার মা বাবা বাংলার শিক্ষক এবং আমার মা হচ্ছে অধ্যাপিকা বাংলার।
1: আচ্ছা,
2: সেখান থেকেই মানে মা বাবা লেখালেখি করে নিয়মিত আকাশবাণীতে, তো সেখান থেকেই সূচনা আর কি, হাতে খড়ি মা বাবাকে দেখে দেখে।
1: তা তোমার মানে লিখতেও ভালো লাগে আবার ফিজিক্সও খুব ভালো লাগে, মানে জেনারেলি আমরা এই কম্বিনেশনটা খুব একটা পাই
0: না,
1: বাট এটা খুব ইন্টারেস্টিং লাগলো আমাদের। এবং আরেকটা কথা তোমার কাছ থেকে জানতে চাইবো যে মানে লেখালেখির মানে তুমি বললে ইন্সপিরেশনটা বাবা মার হাত ধরেই, তো লেখালেখি ছাড়া আর কি করতে ভালো লাগে? অবশ্য তুমি বলেছিলে তোমার গান করতে ভালো লাগে, তো মানে গানটাতেও কি এইভাবেই বাবা মার হাত ধরেই আসা?
2: হ্যাঁ, আমার মা গান করেন, তো মায়ের সাথে আমিও গান করি।
0: আচ্ছা, চলতে থাকো কুশশীর কলম এবং কণ্ঠ। আর আজ আমরা কথা বলতে বলতে চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে,
1: কিন্তু যাদের নাম না বললেই নয়, সর্বাণী, গ্রন্থিকা চক্রবর্তী এবং শিল্পানন্দী, তারাও কিন্তু আমাদের লেখা পাঠিয়েছে। তো আজকে হয়তো আমরা সেই লেখাগুলো পড়তে পারলাম না কিন্তু
0: সময়ের অভাবে,
1: কিন্তু নিশ্চয়ই
0: আমরা কোনোদিন অন্য কোনোদিন ওদের লেখা পড়ব।
1: আজকের মতো বোধহয় এই আষাঢ়ে গপ্পের আসর থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে, আবার নিশ্চয়ই কোনো একটা অনুষ্ঠানে তোমাদের সঙ্গে কথা হবে, আড্ডা হবে। এবং উষশীকে অনেক অনেক ধন্যবাদ, আজকের মতো টাটা জানাচ্ছি আমি এবং আমার সঙ্গে সর্বাণী,
0: বাই।

0: শুনলেন যুববাণীর অনুষ্ঠান আকাশবাণী কলকাতা।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন পুরাতনী গান শুনবেন রোশনী পালের কণ্ঠে। প্রথম গানের গীতিকার গোপাল উড়ে। পুরাতনী গান, শিল্পী রোশনী পাল।

পুরাতনী গান শুনলেন রোশনি পালের কণ্ঠে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন লোকগীতে শিল্পী সঙ্গীতা সেন।

0: সঙ্গীতা সেনের কণ্ঠে শুনলেন প্রচলিত লোকগীতে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন। সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গ্রামীণ সংবাদ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি ধৃতি সেন শর্মা। সিকিমের নামচি জেলার সামানথাংয়ে NHPC তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের জেরে ধসের ঘটনায় এ পর্যন্ত 13 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে 12 জনের দেহ উদ্ধার হয় গতকাল। আজ সকালে একটি মৃতদেহ পাওয়া গেছে। এখনও ওই সুড়ঙ্গে 12 জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে অন্তত 4 জন জলপাইগুড়ির বাসিন্দা বলেও জানা গেছে। রাজ্যের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সিকিম প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে এককালীন 4 লক্ষ, আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা অর্থ সহায়তা ঘোষণা করা হয়। সাধারণ মানুষকে বিদ্যুতের বিল থেকে মুক্তি দিয়ে অচিরাচরিত বিদ্যুতের ব্যবহার বাড়াতে রাজ্য সরকার কেন্দ্রের PM সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করেন। এখনও পর্যন্ত 1,810 জন গ্রাহক এই প্রকল্পের সুবিধে পাচ্ছেন। রাজ্যে নবনির্বাচিত সরকার গঠনের প্রথম 2 মাসে গ্রামোন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গে প্রায় 2,525 কোটি টাকা মঞ্জুর করেছে। লোকসভায় গতকাল ঘাটালের সাংসদ দীপক অধিকারীর লিখিত উত্তরে মন্ত্রক জানিয়েছে, মনরেগা প্রকল্পে 316 কোটি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 455 কোটি ও দীনদয়াল অন্ত্যোদয় যোজনায় প্রায় 480 কোটি টাকা মঞ্জুর হয়েছে। VVG রামজি প্রকল্পে প্রাথমিকভাবে 1,264 কোটি টাকা মঞ্জুর হয়েছে বলেও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান জানিয়েছেন। দীঘার ওপর দিয়ে সক্রিয় মৌসুমি অক্ষরেখা বিস্তৃত থাকায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমলেও জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। একটানা বৃষ্টিতে মুর্শিদাবাদের গঙ্গা ও পদ্মার জলস্তর বাড়ায় আতঙ্কিত নদীপাড়ের বাসিন্দারা। ফারাক্কার জলস্তর 19.74 মিটারে পৌঁছেছে, যা বিপদসীমার সামান্য নিচে। এদিকে গঙ্গার ভাঙনের ফলে নদীগর্ভে চলে যেতে বসা হটনগর গ্রামের অস্তিত্ব রক্ষায় জেলার বৃহত্তম বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। সারগাছি রামকৃষ্ণ মিশন স্কুলের পড়ুয়া ও শিক্ষকদের পাশাপাশি ধান্য গঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা এই অভিযানে যোগ দিয়েছে। লাগাতার বৃষ্টিতে দামোদর নদেও জলস্তর বাড়তে শুরু করেছে। এর ফলে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের গৈতানপুর চরমান এলাকায়। উল্লেখ্য, প্রতি বছর ভাঙনের জেরে এলাকায় আতঙ্ক বাড়ছে। অমাবস্যার কোটালের জেরে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের কপি

0: শিলমুনির আশ্রম সংলগ্ন 1 থেকে 6 নম্বর ঘাট এলাকায় ফের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বাঁধের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সেবকের কাছে জাতীয় সড়কের মাঝখানে গত রাতে আচমকা একটি দাঁতাল হাতি দাঁড়িয়ে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। গাড়ির চালকরা বেশ কিছুক্ষণ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে অপেক্ষা করতে বাধ্য হন। কিছুক্ষণ পর অবশ্য হাতিটি রাস্তা পেরিয়ে জঙ্গলে চলে যায়। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, তারই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কিছু জায়গায়। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে শ্রী ভবন।
2: গ্রাম বাংলার মা বোনেদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। আজকে একটু অন্যরকম আলোচনা আমরা করব। কিছুটা বলা যেতে পারে যে এই বাংলার মাটি, জল, এই সবের সঙ্গে যে কবিতা লুকিয়ে রয়েছে বা যে সুর ছন্দ লুকিয়ে রয়েছে সেই নিয়ে আমরা আজকে একটু কথা বলবো, বলা যেতে পারে একটু আড্ডা দেব। এবং আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন তিনি হলেন একজন বিখ্যাত বাচিক শিল্পী এবং সংস্কৃতির সঙ্গে তার নিবিড় যোগাযোগ, পূবালী ধর আমাদের সঙ্গে রয়েছেন। আর আজ আমরা কথা বলবো কবিতার চরণে, কৃষি ও কবিতা এই বিষয় নিয়ে। পূবালী দি, আপনাকে আকাশবাণী স্টুডিওতে স্বাগত জানাই।
3: নমস্কার।
2: কৃষি কাজের কথা উঠে আসবে এবং সেই সঙ্গে অবশ্যই মানুষের জীবন এবং জীবিকার সঙ্গে তো প্রেম, প্রকৃতি সব মিলেমিশে একাকার হয়ে যায়, তো সেই সব জায়গাকেও আজকে আমরা ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব।
3: কবিতার নাম, মানে অনুষ্ঠানটির নামটি এত সুন্দর করা হয়েছে, কবিতার চরণে কৃষি ও কৃষক, যার মধ্যে যেন ছন্দ মিলে রয়েছে। আর এই কৃষক এবং কবিতা এবং কৃষি, সংগ্রাম, প্রকৃতি সব মিলেই তো একটা কবিতার ছন্দ, নিবিড়তা, প্রকৃতির সান্নিধ্য সবই এসেছে। তো এসবের সঙ্গে কৃষিকাজ ও কৃষকের মেলবন্ধন আছে সাহিত্য দর্শনে। কৃষি এবং কৃষক সমাজ এক অবিচ্ছেদ্য জায়গা দখল করে আছে, আর সেখানে আমাদের প্রথমেই যার সহায়তা বা যার চরণে আমাদের প্রণিপাত করতে হয় তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
2: একদমই ঠিক। কিন্তু যদি আমরা আর একটু আগের দিকে যাই পূবালী দি, ধরুন আমরা যদি মঙ্গল কাব্যের দিকে নজর রাখি, তারপরে আমাদের যিনি শ্যামা সঙ্গীতের রচয়িতা রামপ্রসাদ সেন, যিনি বলেছেন মন রে কৃষি কাজ চলো না, এমন মানব জমিন রইল পতি, তাবাদ করলে ফল শোনানো। হয়তো এখানে ঈশ্বর দর্শনের কথা বলা হয়েছে, কিন্তু এই রূপকের মাধ্যমে তিনি বলতে চেয়েছেন যে কৃষিকাজ যেমন ভাবে যত্ন সহকারে লালন করা উচিত, ঠিক তেমন ভাবেই যত্ন করে ঈশ্বর সাধনাও করা উচিত। এই যে সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তার কারণ কিন্তু একটা, কারণ ওই সময়ে মানুষের প্রধান জীবিকাই ছিল কৃষিকাজ। তো সেখান থেকেই শুরু, এবং আজকে আমরা যাব পরতে পরতে প্রত্যেকটা জায়গা ছুঁয়ে যেতে চেষ্টা করব। আমরা রবীন্দ্রনাথকে তো ভুলে যেতে কিছুতেই পারবো না, তিনি তো রয়েছেন, কারণ তিনি বলে গেছেন আমরা চাষ করি আনন্দে। তার পরবর্তী যুগে মহিতলাল মজুমদার, দ্বিজেন্দ্রলাল রায়, কাজী নজরুল ইসলাম, এবং আমার মনে হয় এই আমরা যারা আধুনিক কবিতার রূপটি পেয়েছি বা আধুনিক কবি হিসেবে যাদের পেয়েছি তাদের মধ্যে সুকান্ত ভট্টাচার্য, জীবনানন্দ দাস, এই সকলের কবিতাই আমরা একটু একটু করে ছুঁয়ে যেতে চেষ্টা করব। এবং সেখান থেকে নিশ্চয়ই একটা আজকের যে শিরোনাম আমরা রেখেছি যে কবিতার চরণে কৃষি ও কৃষক, তার একটা সুন্দর রূপ ফুটে আসবে। আর আমার বিশ্বাস যে মা বোনেরা আমাদের এই অনুষ্ঠান আজকে শুনছেন, তাদের নিশ্চয়ই এটা একটা অন্যরকম
3: ভালো লাগা তৈরি করবে। আসলে সময়টা খুবই কম, কিন্তু ক্ষেত্রটা

0: অনেক বড়,
1: ঠিক
0: সুতরাং আমাদের সবাইকে হয়তো ছুঁতে পারবো না। প্রথমে বলি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে আমরা শুরু করব। তিনি বলেছেন, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। দেখো স্বাগতা, রবি ঠাকুরের সোনার তরি কবিতায় ফসল

0: নদী অকালে কুল ছাপিয়ে চরের ধান দিনে দিনে ডুবিয়ে দিচ্ছে। কাঁচা ধানে বোঝাই চাষিদের ডিঙি নৌকা হু হু করে স্রোতের উপর দিয়ে ভেসে চলেছে। এই যে নদীর সময় স্রোতে কৃষকের সোনার ধান হারিয়ে যাওয়ার রূপকে মানুষের চিরন্তন অসহায়তা ও প্রকৃতির মহিমা কবিগুরু কি সুন্দর জাদু বলে তার কলমে তুলে ধরেছেন।
1: ঠিক ঠিক। আর তারপরে এই যে কৃষকের একটা দুঃখ বা তার বেদনা যেমন এখানে ফুটে উঠেছে, ঠিক দেখো পুপালি দি, আমরা যদি 2 বিঘা জমির কথা ভাবি, সেখানেও কিন্তু এই দুর্বিষহ কষ্ট কৃষকের কথা, ভূমিহীন কৃষকের কথা খুব স্পষ্ট ভাবে সেখানে বলা হয়েছে। এবং আমরা তো জানি যে পরবর্তীকালে রবি ঠাকুর এই কৃষকদের কথা ভেবেই আধুনিক কৃষি পদ্ধতি কি করে পল্লী বাংলায় নিয়ে আসা যায় সেটাও তিনি চেষ্টা করেছিলেন, সে কথা আমাদের সকলেরই জানা, তাই তো? এর পরবর্তী যুগে আমরা এক এক করে যদি একটুখানি সময় কালটা ধরে এগোতে থাকি, রবীন্দ্রনাথ ঠাকুর যেমন অনেক অনেক কবিতা রচনা করেছেন কৃষি নিয়ে, কৃষক নিয়ে, তাদের দুঃখ দুর্দশা নিয়ে, ঠিক তেমনি ভাবেই মহিতলাল মজুমদারের কবিতায় আমরা পল্লী বাংলার রূপ, পল্লী বাংলার ফুল ফল এইসবের চিত্র পাই। আমি এই রকম একটি কবিতার কথা তোমার কাছে জানতে চাই।
0: খুব ভালো একটা প্রসঙ্গ উত্থাপন করেছো তুমি। আসলে স্বাগতা, কৃষি শব্দের উৎপত্তি তো কর্ষণ থেকে, কিন্তু এই কর্ষণ কি লৌকিক জগতে সীমাবদ্ধ? নিশ্চয়ই নয়।
1: ঠিক,
0: এটি আমাদের প্রকৃতিতে ও মানুষের চিত্ত জগতে প্রতিনিয়ত ঘটে চলেছে। শুধুমাত্র ধান চাষ, পাট চাষ, আলু চাষ আমাদের প্রাত্যহিক চাহিদা মেটানোর জন্য খুবই জরুরি, কিন্তু মনের চাহিদা, মনেও তো একটা কৃষিকাজ চলে। সেই জন্য তুমি একটু আগে বললে যে মনরে কৃষিকাজ জানো না, সেক্ষেত্রে মনের ক্ষুধা মেটাচ্ছে প্রকৃতি তার সামগ্রিক পটভূমিকার মাধ্যমে। ওই যে ফুল ফল, প্রকৃতি সৌন্দর্য, ঋতু বৈচিত্র্য সবই এর মধ্যে এসে পড়েছে। সেইখানে আকর্ষণজীবী সভ্যতা আর কর্ষণজীবী সভ্যতা, দুটো সভ্যতা আমরা দেখতে পাই।
1: শুধু তাই নয় রূপালি দি, এর সঙ্গে আমি একটু জুড়ে দিই যে আমাদের পশ্চিমবঙ্গ যেমন ধান বা তৈলবীজ বা ডাল শস্য চাষে, ঠিক তেমনি ভাবে কিন্তু পশ্চিমবঙ্গ ফুল চাষেও এগিয়ে আছে বা ফল চাষও আমাদের এখানে ঠিক একই রকম ভাবে হয়। তাহলে চাষের মধ্যে সবই পড়ে,
0: সবই পড়ে, চাষের মধ্যে সবই পড়ে, বর্ষা ঋতুও পড়ে, ফুল ফল সবই পড়ে,
1: ঋতুচক্র বাদ দিয়ে তো চাষ হবেই না।
0: তো তুমি যে কবির নাম বললে, মানে অসাধারণ তার অনেক সৃষ্টি রয়েছে, তার মধ্যে একটি ছোট জায়গা আমি বলছি। এই বাংলার ত্রিনে ত্রিনে ফুল, কুলে কুলে মধুমতি, শ্যামলে সবুজে ধুলাম মাটি ঢাকা আলোকের আলপনা, জুঁই শেফালির গন্ধে আকুল সন্ধ্যা মৌনবতী, সমীরে নীরব ঝরে সে বকুল সুরভি তুষার কণা। কবি মহিতলাল মজুমদার এখানে ঝরে যাবে একদিন সবাই, দেখো ফুল ফল যাই হচ্ছে বা ধানও আমরা তো তুলে নিচ্ছি, বা তারও তো এক সময় মৃত্যু ঘটছে, তা আমার জীবনেরও তো এক সময় মৃত্যু হবেই, কোনোটাই চিরস্থায়ী নয়। সেই রূপটাই উনি খুব সুন্দরভাবে কটা লাইনের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। কবি যেন জীবনের মায়া ও সৌন্দর্যের প্রতি মুগ্ধ, যেভাবে প্রকৃতির প্রতি মুগ্ধতা সৃষ্টি করেছেন। নিধাগের শেষ গোলাপটি একা ফুটে আছে, সুকুমার তার সাথীরা সব শুকিয়ে ধুলায় লুটে, আপনার কেউ কুসুম কলি কাছে নাই কো তথায়, হতে সুখে সমসুখী সম দুঃখী ব্যথায়। এই কবিতাটি হলো দ্বিজেন্দ্রলাল রায়ের।
1: আচ্ছা,
0: যাকে ছাড়া হয়তো আজকের এই অনুষ্ঠানটা সমার্থকই নয়।
1: হ্যাঁ ঠিক, একেবারেই তাই। আর দ্বিজেন্দ্রলাল রায়ের কথা যখনই মনে পড়ে, তখনই মনে পড়ে যে এমন একটা সুরের ছন্দ দোলা তার কবিতা বা তার গানে রয়েছে, যেটা একেবারেই আমাদের এই যে পশ্চিমবাংলার মাঠে ঘাটে নদীর কুলে কুলে তার যে নিজস্ব ছন্দ রয়েছে, নিজস্ব ধারা রয়েছে, কিভাবে যেন একটা সুন্দরভাবে সেটা মিলেমিশে একাকার হয়ে গেছে।
0: একদম। এই যে গোলাপ চাষ নিয়ে কবিতাটা উনি লিখেছেন, যে চাষ করে যে বাগান হয়েছে একটা মর্মস্পর্শী রূপকের মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন। আমি তোমাকে একটু আগে যেটাই বললাম, জীবনের নিঃসঙ্গতা, বার্ধক্য, প্রিয়জন বিচ্ছেদের পর পৃথিবীতে একা বেঁচে থাকার কঠিন বাস্তবকে তুলে ধরেছেন। গ্রীষ্মের দাবদাহে গোলাপ বাগানে সব ঝরে যাওয়ার পর একটি গোলাপ একা বাগানে রয়েছে নিঃসঙ্গ অবস্থায়, আর কেউ নেই তার সাথে। ঠিক নীরব জীবন করা কতটা দুঃসহ তা ফুটে উঠেছে এখানে। আর দ্বিজেন্দ্রলাল রায় তো শুধু কবি ছিলেন না, নাট্যকারও ছিলেন, সঙ্গীত স্রষ্টাও ছিলেন, সবার উপরে তিনি কৃষিবিদ্যা নিয়ে পড়াশুনো করেছিলেন এবং কৃষিবিদ্যা নিয়ে পড়াশুনো করার জন্য তিনি সরকারি বৃত্তি নিয়ে ইংল্যান্ডে যান।
1: আচ্ছা, এটা একটা মানে সংযোজন অবশ্যই আমাদের আজকে এই অনুষ্ঠানে।
0: সেখানে তিনি উচ্চতর ডিগ্রি লাভ করেন এবং ভারতবর্ষে ফিরে এসে

0: তিনি জরিপ বিষয়ে প্রশিক্ষণ করেন এবং মধ্যপ্রদেশে সরকারি দপ্তরে যোগদান করেন। পরে দিনাজপুরে সহকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ হন দ্বিজেন্দ্রলাল রায়। 1890 সালে বর্ধমান এস্টেটের সুজামুতা পরগনায় সেটেলমেন্ট অফিসার হিসাবে কর্মরত অবস্থায় কৃষকদের অধিকার বিষয়ে তার সাথে ইংরেজ গভর্নরের বিবাদ বাধে।
1: আচ্ছা, এইভাবে তিনি যেমন তার জীবন জীবিকার সঙ্গে কাজ করতে করতে যে অনুভূতি তিনি ঋদ্ধ হয়েছিলেন নিজে, সেটা তার লেখায় পরবর্তীতে ফুটে উঠেছে।
0: আমরা তো মানে প্রত্যেক বাঙালির অন্তত মুখে মুখে ঘোরে ধনধান্য পুষ্পে ভরা, যেটা ছাড়া বোধহয় আবাল বৃদ্ধ বনিতা সবাই জানে। তো সেখানে উনি বলেছেন, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের উপরে ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। কি অসাধারণ কথা! পুষ্পে পুষ্পে ভরা শাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। কি অসাধারণ অপূর্ব এই যে মাটির প্রতি, মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা, অকৃত্রিম শ্রদ্ধা, আমার গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্যের বন্দনা দ্বিজেন্দ্রলাল রায় ছাড়া কে করতে পারবে বলো, যার একদম প্রত্যক্ষ যোগাযোগ মাটির সাথে।
1: ঠিক, তিনি কর্মজীবনেও কৃষিকাজের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তার লেখায় তার প্রতিফলন বা এই বাংলার প্রতি তার ভালোবাসা একেবারেই আমরা সবসময় পেয়েছি।
0: একদম।
1: এবার আমরা সেই কবির কথা বলি যাকে আমরা সাধারণত বিদ্রোহী কবি হিসেবেই বলি, কিন্তু বিদ্রোহী কবি ছাড়াও তিনি কিন্তু আমার মনে হয় প্রেমিক কবি,
0: একদম
1: প্রকৃতি প্রেমিক কবি, এবং তিনি কৃষকের জয়গান গেয়ে গেছেন। সাথে সাথে এই যে ক্ষেতের কথা, শস্যের কথা, সুন্দর গ্রাম বাংলার রূপের কথা, ঋতুভেদে রূপের কথা তার লেখনীতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি কাজী নজরুল ইসলামের কথায় আসবো এবার।
0: একদম, সবাই বলি আমরা বিদ্রোহী কবি, কিন্তু বিদ্রোহী না, তুমি একটু আগেই বললে স্বাগতা, প্রেমেরও কবি,
1: তাই সাম্যবাদের,
0: সাম্যবাদের কবি। ওঠরে চাষি জগৎবাসী, ধরকোষে লাঙল, আমরা মরতে আছি ভালো করেই মরবো এবার চল। আজ জাগরে কৃষাণ সপ্ত গেছে, কিসের বার ভয়, এই ক্ষুধার জোরেই করব এবার সুধার জগৎ জয়। এই কবিতায় কৃষক সমাজের আত্মজাগরণ ও বৈপ্লবিক এক ডাক দিয়েছেন কবি। কিভাবে ধনিক বণিক ও শোষক শ্রেণী জোকের মতো কৃষকদের রক্ত চুষে খায়, কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে শ্রম কিভাবে বুর্জুয়া সমাজ হরণ করেছে তাও তুলে ধরেছেন।
1: ঠিক, একেবারেই ঠিক কথা। এই কথা যেমন তিনি বলেছেন, আবার তিনি কিন্তু প্রকৃতির কথা বলেছেন বা ক্ষেতের সরাসরি কথা তিনি বলেছেন। যদি আমরা একটু অবেলার ডাকের কথা ভাবি, ওই ঘাসের ফুলে মটরশুটির ক্ষেতে আমারই মন মৌমাছি ভাই উঠেছে আজ মেতে, এই রোদ সোহাগী পৌষ প্রাতে অথির প্রজাপতির সাথে বেড়াই কুঁড়ের পাতে পাতে পুষ্পল মৌ খেতে। কি সুন্দর কথা! আবার দেখো পূবালি দি, যদি আমরা একটু ঝিঙে ফুলের কথা যদি আমরা ভাবি, ঝিঙে ফুল ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল, ঝিঙে ফুল গুলমে পর্ণে লতিকার কর্ণে ঠল ঠল স্বর্ণে ছলমল দোলে দোল ঝিঙে ফুল। এই কবিতার যদি একেবারে শেষ চরণের দিকে বা পঙ্ক্তির দিকে আসি, তাহলে সেখানে কি বলা হয়েছে দেখো। আমি হায় ভালোবাসি মাটি মায়, চাই না এ অলকায় ভালো এই পথ ভুল ঝিঙে ফুল। এই যে মাটির সঙ্গে একটা নিবিড় বন্ধন, সেটা ফসলের, সেটা কৃষকের, সেটা কৃষি পরিবারের, এই যে আত্মিক যোগাযোগ, কাজী নজরুল ইসলামের কবিতায় এত সুন্দর করে সেটা ফুটে উঠেছে।
0: মানে কবিতাটা তুমি বললে স্বাগতা, মানে শুনতে শুনতে আমি যে কোথায় চলে গেছিলাম সে বলার নয়, কিন্তু তার সঙ্গে এই যে ওনার বিদ্রোহ, ওনার তাদের প্রতি যে সহমর্মিতা, তার সাথে এই যে প্রকৃতির বন্দনা, সব মিলেমিশে যেন এক হয়ে যায়। যেমন একজন চাষি, আমরা কি বলি চাষা, চাষা বলি তো আমরা, ওই চাষা এরকম ভাবে চাষিকে কেউ চাষা বলে করিও না ঘৃণা, বাঁচতাম না আমরা কেহই সে কৃষাণ বিনা।
1: ঠিক, এই সম্মান কাজী নজরুল ইসলামই বোধহয় নিতে পারে।
0: একদম,
1: এবং এটাই তো সত্যি কথা। দেখো আজকে এই যে আমাদের নতুন ভারত গড়া বা নতুন ভারতের যে স্বপ্ন, সেখানে কিন্তু বারবার আমাদের সরকারও এই কথাই বলছেন যে কৃষিই আমাদের প্রধান অস্তিত্ব বা কৃষিকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, অন্নদাতাকে প্রণাম জানাতে বলছেন। এবং সেই কথা কাজী নজরুল ইসলাম কত বছর আগে বলে গেছে, কত শাশ্বত কথা,
0: সত্যি
1: ঠিকই কথা। এরপরে আরেকজন কবির কথায় আসি, যেই কবি একেবারে পল্লী বাংলার রূপ একেবারে খুব সুন্দর করে আমাদের তুলে ধরেছেন, একটু যতীন্দ্রমোহন বাগচীর কথায় আসি, হবে?
0: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, বললাম তো সবাইকে হয়তো ধরা যাবে না, যাদেরকে আমরা পারবো অবশ্যই বলবো। যতীন্দ্রমোহন বাগচীর কর্ম কবিতায় উনি বলছেন, পৃথ্বীমাতার পুত্র মোরা, মৃত্তিকা তার শয্যা তাই, পুষ্পে তৃণে বাষ্টি ছাওয়া, দীপ্তি হাওয়া ভগ্নি ভাই, তৃপ্তি তাঁরই শস্যে জলে, খুত পিপাসা দুঃসহ, মুক্ত মাঠে যুক্ত করে বন্দি তারেই প্রত্যহ। কি সুন্দর দেখো স্বাগতা, কৃষিজীবী মানুষ ও প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্ক, তাদের সরল জীবনযাপন এবং প্রকৃতি নির্ভরতার কথাও তুলে ধরেছেন। কৃষকদের জীবন ফসল ও জলের উপর নির্ভরশীল, জানি জল ছাড়া চলবেই না। সে প্রকৃতির মুক্ত পরিবেশে বাঁচতে ভালোবাসে, কিন্তু জীবিকার প্রয়োজনে প্রতিদিন নানা শ্রম ও দায়বদ্ধতার বন্ধনেও আবদ্ধ হয়ে থাকে। এখানে কৃষকের প্রকৃতি প্রেম ও শ্রমময় জীবনের এক সুন্দর চিত্র কবি যতীন্দ্রমোহন বাগচী তুলে ধরেছেন।
1: একেবারেই তাই। এবং এই যতীন্দ্রমোহন বাগচীর যে কবিতা, সেই কবিতা যেটি তুমি আমাদেরকে শোনালে আজকে, তার যে ছন্দ, সেই ছন্দ একটা অন্যরকম আবেশ তৈরি করে আমাদের মনের মধ্যে। কৃষি আর বর্ষা, অর্থাৎ বর্ষা বা ঋতু যাই বলি না কেন, আমরা ঋতু নির্ভর আমাদের কৃষি, জলবায়ু নির্ভর আমাদের কৃষি, এবং বর্ষার সেখানে একটি বিশেষ প্রভাব রয়েছে। কারণ এখনো কবে বর্ষা আসবে, সেই প্রেক্ষিতে কোন চাষ শুরু করা হবে, বিশেষত ধান চাষ তো ভীষণ ভাবে সেইভাবে নিবিড় ভাবে চোখসূত্র রয়েছে বা যোগ রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু বারবার বাংলার কবিতায় বিভিন্ন সময়ে বিভিন্ন কবি তুলে ধরেছেন। তার মধ্যে অন্য একজন মানকুমারী বসু,
0: এবং
1: তার কথায়, এবং মহিলা কবি তার কথায় আমরা একটু আসি।
0: কৃষি আর বর্ষা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। রাত দিন ঝমঝম, রাত দিন টুপ টুপ, কি সাজে সেজেছে রানী, একি আজ অপরূপ, আননে বিজলি হাসি, গলায় কদম হার, আঁচলে কেতকি ছটা, এ আবার কি বাহার, সিকি নাচে ভেক্কায় মেঘে গুরু গরজন, বসুধা আনন্দ ভরে কত করে আয়োজন।
1: হ্যাঁ, এই যে কি সুন্দর একটা কবিতা বললে, যেমন তার ছন্দ,
0: হ্যাঁ মনে হচ্ছে বৃষ্টি পড়ছে,
1: ঠিক বৃষ্টির ধারার মতো একেবারে। তার পাশাপাশি দেখো একটা আনন্দের ধারাও যেন লুকিয়ে রয়েছে, এবং কৃষকের সঙ্গে বর্ষার সঙ্গে তার যে জীবনের আনন্দও একটা নিবিড় ভাবে জুড়ে রয়েছে, সে কথাই কবিতায় ভীষণভাবে ব্যক্ত করা হয়েছে, তাই না?
0: একদম।
1: এবং একটুখানি যদি এটার বিশ্লেষণে যাই আমরা, তাহলে আরো ভালো হয় আর কি, শ্রোতা বন্ধুদের ভালো লাগে।
0: এই যে কৃষিকার্যে বৃষ্টির গুরুত্ব তো আমরা জানি অপরিসীম, আর তার সঙ্গে শুধু যে কৃষিকাজে তা না, প্রকৃতি একটা পুরোটাই একটা সামগ্রিক ভাবে একটা অন্যরকম রূপে সেজে ওঠে। সেই সাজগুলোকে উনি এক একটা লাইনে, এক একটা ছন্দে কি সুন্দরভাবে বিশ্লেষণ করে গেছেন। এই যে বলছেন, কি সাজে সেজেছে রানী, একি আজ অপরূপ, মানে প্রকৃতি আজ একদম রানীর সাজে সেজেছে, যা দেখে শুধু কৃষক মুগ্ধ নয়, আমরাও মুগ্ধ হয়ে গেছি। তাহলে কৃষকের আনন্দ সেখানে কি অপরিসীম হবে, সেইগুলোই উনি ছত্রে ছত্রে তুলে ধরেছেন কবি মানকুমারী বসু। এই কবি মানকুমারী বসুর সঙ্গে আরেকজন কবির খুব নিবিড়ভাবে সম্পর্ক পাওয়া যাচ্ছে, প্রকৃতি নির্ভর বা প্রকৃতি প্রেমীর মতন, সেখানে অবশ্য অন্য জীবন দর্শন অবশ্যই আছেন, তিনি হলেন কবি জীবনানন্দ দাস,
1: এই সময়ের একজন আধুনিক কবি।
0: হ্যাঁ,
1: এবং যার কবিতা এখনো হয়তো আমরা সবকটা পেয়েও উঠিনি,
0: না
1: কবিতা রয়েছে, এবং এই কবিতার ধরনটাই একেবারে অন্যরকম, একটা অন্য আঙ্গিকে সেই চিত্র ফুটে ওঠে। আবার আসিব ফিরে ধান শেড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খ চিল শালিখের বেশে। যাই একটু জীবনানন্দ দাশের কথায়।
0: আচ্ছা, জীবনানন্দ দাস, তুমি একটা সুন্দর কবিতা দিয়ে শুরু করলে, বিখ্যাত কবিতা সবার মুখে মুখেই ঘোরে, জীবনানন্দ বললেই, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, তো কবিতার মধ্যে আমরা নবান্নের উৎসবের, ধানের ক্ষেত, এসবের মধ্যে বারবার ফিরে আসার এক আকুতি কবির মধ্যে প্রকাশ পেয়েছে কবির কবিতায়। আবার কার্তিকের কুয়াশার শস্য

0: ক্ষেতে ফসল পাকার অপরূপ প্রাকৃতিক চিত্র তিনি রূপায়িত করেছেন। যখন ঝরিছে ধান বাংলার খেতে খেতে ম্লান চোখ বুঝে, যখন চড়াই পাখি কাঁঠালি চাঁপার নিড়ে ঠোঁট আছে গুজে, যখন হলুদ পাতা মিশিতেছে খয়েরি পাতায়, আবার প্রকৃতির আরেকটা সবুজ রূপ আর ক্ষেতের ফসলের মধ্যে সমগ্র বাংলার রূপটাও এখানে উনি ফুটিয়ে তুলেছেন। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকার জেগে উঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। কি সুন্দর দেখো স্বাগতা, কৃষি ও প্রকৃতির এরকম সৌন্দর্য, এরকম মেলবন্ধন কবি জীবনানন্দ দাশের পক্ষে সম্ভব আমার মনে হয়।
1: ঠিক, ধান ক্ষেত, নবান্ন এবং বাংলার শস্য প্রকৃতি এক মায়াবী রূপ ধারণ করেছে যেন তার লেখনী। জসীমউদ্দিনের কথা, কবি জসীমউদ্দিনের কথা যদি আমরা ভাবি, যাকে আমরা একেবারেই পল্লী কবি হিসেবে চিহ্নিত করি, তার কবিতা যেমন নকশিকাথার মাঠ, সজনবাদিয়ার ঘাট, সেখানে গ্রামীণ জনপদ, কৃষক কৃষাণীর প্রেম এবং প্রকৃতির নিখুঁত চিত্রায়ণ আমরা পাই। একটু জসীমউদ্দিনের কবিতায় যাব আমরা।
0: কৃষিতে যিনি যুক্ত থাকেন কৃষক, তার একটা আন্তরিক আমন্ত্রণ থাকে তো, মাটির প্রতি তার এক আমন্ত্রণ, চাষের প্রতি তার এক আমন্ত্রণ। সেই আমন্ত্রণটা আমাদের তরফ থেকে কতটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারি বা বলতে পারি আমরা জানি না, কিন্তু তার আমন্ত্রণটা সাংঘাতিক আন্তরিক থাকে। সেই রকমই তুমি যদি যাও আমাদের গায়ে, তোমারই সঙ্গে করি নদীর ওপারে চলে যাই, তবে লইয়া ঘাটের দড়ি, মাঠের যতনা রাখাল ডাকিয়া তোরসানে মিতালি করিয়া ঢেলা কুড়াইয়া গড়ি ইমারত সারা দিন মান ধরি। অদ্ভুত এক কৃষকের অতিথি পরায়ণতা এখানে ফুটে উঠেছে। স্নেহমায়ার আকর্ষণ, তার সাথে প্রকৃতি। দেখো স্বাগতা, কৃষক বলতে গেলে প্রকৃতি আসবেই।
1: ঠিক,
0: কৃষক প্রকৃতি ছাড়া কৃষক হয় না, হতে পারে না। তাহলে সেখানে প্রত্যেকজন কবি কিন্তু কৃষকের সাথে সাথে প্রকৃতির শরণাপন্ন হয়েইছেন।
1: ঠিক কথা।
0: তো এইখানে কবি আরেকটা জায়গায় বলেছেন, পথের কেনারে মোর ধান ক্ষেত সবুজ পাতার পরে, সোনার ছড়ায় হেমন্ত রানী সোনা হাসিখানি ধরে, মাঝে মাঝে এর পাকি আছে ধান কোনোখানে পাকে নাই, সবুজ শাড়ির আঁচলে যেন ছোপ লাগিয়াছে তাই, আজান গায়ের কৃষাণ কুমারী এইখান দিয়ে যেতে, সোনার পায়ের চিহ্নগুলিরে গেছে এর বুকে পেতে, মোর ধান ক্ষেত এইখানে এসে দাঁড়ালে উচ্চশিরে, মাথা যেন মোর ছুইবারে পারে সুদূর আকাশটিরে। তাহলে এখানে দেখো কবি কি সুন্দর খরার মধ্যে আষাঢ়ের আমন্ত্রণ জানিয়েছেন। শেষ লাইনটা এরম করে আছে, এইখানে এসে দুঃখের সাথে কহি তাহাদের সনে, চৈত্র দিনের ভীষণ খরায় আষাঢ়ের বরিশনে।
1: বেশ,
0: বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্য, গ্রামীণ জীবনের সজীবতা এবং সর্বোপরি কৃষকের অকৃত্রিম আনন্দে চিত্রায়ণ করেছেন কবি।
1: বেশ, একেবারে সময় আমাদের শেষ হয়ে আসছে, ছুঁয়ে যাব যে কবির কথা একেবারেই না বললে নয় সেই কবিকে, আধুনিক কবি সুকান্ত ভট্টাচার্যকে দিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব এবং তার কথা, তার রচনা বা তার কবিতা নিয়ে কথা বলবো।
0: সত্যি কথা, তার কবিতায় অনেক জায়গায় আমরা কৃষক এবং কৃষকের জীবন এবং তার দুঃসহ জীবন এবং তার সবকিছু সামগ্রিক রূপ আমরা দেখতে পেয়েছি। তার লেখায়, এ বন্ধা মাটির বুক চিরে এইবার ফলাবো ফসল আমারে বলিষ্ঠ বাহুতে, আজ তার নির্জন বোধন, এ মাটির গর্ভে আজ আমি দেখেছি আসন্ন জন্মেরা ক্রমশ সুস্পষ্ট ইঙ্গিতে দুর্ভীরে অন্তিম কবর, আমার প্রতিজ্ঞা শুনেছ কি গোপন একান্ত এক পন, এ মাটিতে জন্ম দেব আমি অগণিত পল্টন ফসল।
1: হ্যাঁ, ফসল ফলানোর গান, ফসল ফলানোর কথা এবং কৃষকের দাবির কথা বারবারই উঠেছে তার কলমে।
0: বহুদিন উপবাসী নিঃস্ব জনপদে, মাঠে মাঠে আমাদের ছড়ানো সম্পদ, কাস্তে দাও আমারে হাতে, মনে আছে একদিন তোমাদের ঘরে নবান্ন উজাড় করে পাঠিয়েছি সোনার বছরে, নির্ভাবনার হাসি ছড়িয়েছি মুখে, তৃপ্তির প্রগাঢ় চিহ্ন এনেছি সম্মুখে, সেদিনের অলক্ষ সেবার বিনিময়ে আজ শুধু কাস্তে দাও আমারে হাতে।
1: হ্যাঁ, একদমই, আমরা সুকান্ত ভট্টাচার্যের এই কবিতা দিয়েই আজকের অনুষ্ঠানের সমাপ্তি আমাদের টানতে হবে। বন্ধুরা,

0: আজকে এই স্বল্প পরিসরে আমরা চেষ্টা করলাম বাংলার বিভিন্ন কবিদের কবিতা নিয়ে, যেখানে বারবার ফসলের কথা, কৃষকের কথা এবং পল্লী বাংলার রূপের কথা ফুটে উঠেছে, সেই কথা বলার চেষ্টা করলাম। হয়তো আরও একটু সময় পেলে আরও সুন্দরভাবে আপনাদের কাছে আরও বিস্তারিত এই বিষয়ে কথা বলা যেত। কথা বললাম কবিতার চরণে কৃষি ও কৃষক এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আজকের অনুষ্ঠান সুন্দর করে কবিতার বর্ণমালায় সাজিয়ে দিলেন বাচিক শিল্পী এবং সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে যার যোগ রয়েছে পূবালী ধর। পূবালী দি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর করে আজকের অনুষ্ঠানটি সাজিয়ে দেওয়ার জন্য।
1: তোমাকে ধন্যবাদ স্বাগতা, এত সুন্দর কথামালায় অনুষ্ঠানটিকে নিয়ে যাওয়ার জন্য।
0: আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার, বিদায় নিচ্ছি, আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক।
2: শ্রীভবন এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। শুরুতেই বহুরূপী ছবির গান, শ্রেষ্ঠা দাস, ননীচোরা দাস বাউল এবং বনি চক্রবর্তীর সমবেত কণ্ঠে।
3: আজ বসন্তের গাই হলো, আজ বসন্তের

নির্বাচিত বাংলা ছায়াছবির গান শুনছেন। বহুরূপীর পর এবারে বাস্তুসাপ ছবির গান। শ্রীকান্ত আচার্য, প্রিয়ম মুখোপাধ্যায় এবং তাদেরই সঙ্গে সৌরশেষ ভট্টাচার্যের কণ্ঠে। ছবির নাম ইতিম ঋণালিনী।

শরৎ সার, হাসিও কান্নার শরৎ সার, এ যেন নিশি ডাক মৃতের হাত ছানি, এ যেন কুহকের অজানা বীজ, এমন মোহময় কিছুই কিছু নয়, হৃদয় খুঁড়ে তোলা মায়া খনিজ, আমাকে যেতে হবে।

খুলে যায় মধ্যরাত্রির বন্ধ দ্বার, আমাকে ডান মারে রাত্রি যা।

0: বাস্তু সাহেব ছবির গানের সঙ্গেই শেষ হলো নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। খবর একটু পরেই।
2: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিরোধীদের লাগাতার হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন বেলা 2টো পর্যন্ত স্থগিত হয়ে গেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত এবং আসিয়ান সামুদ্রিক সহযোগিতা বর্ষকে দুপক্ষই এক সময়োপযোগী কার্যকাল বলে মনে করে। আজ তিনি ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান ও কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেন। কর্ণাটকের কারওয়ারে আজ অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটারক্রাফ্ট INS মালভান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। সিকিমের নামচিতে NHPC জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মীয়মান টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 13, উদ্ধার কাজ চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় উত্তেজনা আবার বেড়েছে। আসছি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ বেলা 2টো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। লোকসভার কাজ শুরু হবার সঙ্গে সঙ্গে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার অনুমতি দিলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভ এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়গুলি উত্থাপন করে আলোচনার দাবি জানান। শ্রী বিড়লা সবার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিরোধীদের সহযোগিতার আহ্বান জানান, কিন্তু বিরোধী সদস্য বিষয়ে আলোচনার দাবিতে অনড় থাকলে লোকসভার কাজ প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টো পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। একই দৃশ্য চোখে পড়ে রাজ্যসভায়। বেলা 11টায় সবার কাজ শুরু হলে রাজ্যসভা চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন সিকিমের দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সবার পক্ষ থেকেও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এরপর চেয়ারম্যান বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেকে বলার সুযোগ দিলে শ্রী খার্গে নিটের বিষয়টি তুলে ধরেন। বিরোধী এবং সরকার পক্ষের সদস্যদের মধ্যে এই নিয়ে বাগবিতণ্ডা শুরু হলে সবার কাজ প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টো পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদের আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন। এর আগে গতকাল এনডিএ সংসদীয় দলের বৈঠকে মঙ্গল মিলনে প্রধানমন্ত্রী আগামী দিনে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে সারা দেশের সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বৈঠক চলাকালীন সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু বলেন, দেশের যুব সম্প্রদায়ের স্বার্থ সুরক্ষার পাশাপাশি নিট প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সরকার দায়বদ্ধতার কথা প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন। এদিকে লোক কল্যাণ মার্গের কাছে বিক্ষোভ স্থল থেকে আটক করার পর গতকাল দিল্লি পুলিশ কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী দলের সকল নেতাকে মুক্তি দিয়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিনা অনুমতিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ায় বিজেপির পক্ষ থেকে নিন্দা করা হয়েছে। নতুন দিল্লিতে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ সাংবাদিকদের জানান, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এটি অত্যন্ত নিন্দাজনক দিন। প্রধানমন্ত্রীর বাসভবনের মর্যাদা উপেক্ষা করে বিরোধী দলনেতা দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন বলেও তিনি জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থিরতা এবং প্রতিকূলতায়

0: জর্জরিত বর্তমান সময়কালে সরবরাহ শৃঙ্খলের ওপর সবচেয়ে বেশি চাপ দৃশ্যমান হয়েছে। ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান পোস্ট মিনিস্ট্রিয়াল সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, জ্বালানি, খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা সকলের কাছে সুলভ নয় এবং একে সহজাত বিষয় বলে ধরে নিলে চলবে না। ভারত এবং আসিয়ান এ ব্যাপারে অত্যন্ত ইতিবাচক অবস্থান গ্রহণ করেছে। উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলায় সম্ভাব্য সব রকম সুযোগের ওপর নজর দিতে হবে। ডক্টর জয়শঙ্কর বলেন, এবছর আসিয়ান ভারত সামুদ্রিক সহযোগিতা বর্ষকে দুপক্ষই আরও নিরাপদ, ভবিষ্যৎ ও স্থিতিশীল বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য এক সময়োপযোগী কার্যকাল বলে মনে করছে।
1: In this era of volatility and disruption, the most visible stress is on supply chains. Energy, food and health security can no longer be taken for granted. Observing international law in that regard is therefore vital. 2026 is the ASEAN-India year of maritime cooperation. At the same time, both India and ASEAN are optimistic about their prospects. Our eyes must therefore be firmly fixed on opportunities even while addressing challenges.
0: তিনি আজ ফিলিপিন্সের মানিলায় অনুষ্ঠিত আসিয়ান ও কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীদের সঙ্গে আলোচনায় অংশ নেন। বৈঠকের পাশাপাশি শ্রী জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও সাক্ষাৎ করেন। দুজনের মতে বাণিজ্য, শুল্ক, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ ভারত মার্কিন বিস্তৃত আন্তর্জাতিক ও কৌশলগত অংশীদারিত্বের অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গেও আলোচনায় অংশ নেন। ডক্টর জয়শঙ্কর তার বক্তব্যের শুরুতেই ভারত চীন সম্পর্ক স্বাভাবিক করতে সীমান্ত অঞ্চলে শান্তি স্থাপনের বিষয়ে জোর দেন। তিনি বলেন, উভয় দেশই স্থায়ী এবং সহযোগিতার সম্পর্কে বিশ্বাস করে, এর ফলে পরস্পরের প্রতি সম্মান, স্বার্থ ও সংবেদনশীলতা বৃদ্ধি পাবে। কর্ণাটকের কারোয়ারে আজ মাহে শ্রেণীভুক্ত অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটারক্রাফ্ট INS মালাফান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এয়ার চিফ মার্শাল APC সিং। এছাড়া ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাচ্চন, কোচিন শিপইয়ার্ডের প্রতিনিধিরা, ঊর্ধ্বতন নৌসেনা অফিসাররা উপস্থিত ছিলেন। INS মালভানের 80% বেশি দেশীয় উপাদান বা প্রযুক্তির ব্যবহার করা হয়েছে বলে এয়ার চিফ মার্শাল জানিয়েছেন।
2: As far as naval shipbuilding is concerned, India has always had an edge and we had carried our legacy forward in making ships. So very good progress has been made in our Atmanirbharta as far as shipbuilding is concerned. I just hope that, you know, other two services, especially Indian Air Force, learns the lesson as to how Indian Navy has been able to, you know, get this whole concept right, where you have your Indian Navy officers who are embedded in your shipbuilding right from the beginning.
0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সিকিমের নামচি জেলার সামারডাং এ NHPC-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 13 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে 12 জনের দেহ গতকালই উদ্ধার হয়। আজ সকালে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে বলে আকাশবাণীর প্রতিনিধি মানস প্রতিম শর্মা জানিয়েছেন। সুড়ঙ্গের মধ্যে এখনও 12 জন আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে অন্তত 5 জন জলপাইগুড়ির বাসিন্দা। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে, তবে বিষাক্ত মিথেন গ্যাস, অক্সিজেনের স্বল্পতা ও প্রতিকূল পরিবেশের কারণে এই উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি প্রশাসনিক আধিকারিকরাও দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করছেন। খনি বিপর্যয়ে প্রশিক্ষিত একটি দলকে আসানসোল থেকে সিকিমে নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিকিমের দুর্ঘটনায় হতাহত এ রাজ্যের বাসিন্দাদের পরিবারকে সবরকম সহায়তা আশ্বাস দিয়েছেন। তিনি আজ রাজ্য বিধানসভায় এক বিবৃতিতে বলেন,
3: গতকাল ভোরে আপনারা জানেন যে আমাদের জলপাইগুড়ির বেশ কিছু শ্রমিক সিকিমে তারা বিপর্যস্ত অবস্থায় পড়েছিলেন এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, আমাদের মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র এবং হিল অ্যাফেয়ার্স এর প্রতিমন্ত্রী বিশাল লামা এবং নাগরাকাটার বিধায়ক পুনা ভেঙ্গরা তাদেরকে আমরা সিকিমে পাঠিয়ে দিয়েছি। ইন্ডিয়া

0: আর্মি সিকিম সরকার তারা চেষ্টা করছেন, আমাদের ওখানকার এসপিডিএম আছেন, এদের ক্ষেত্রেও আমরা আর্থিক ক্ষতিপূরণ সহ যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা নেব।
1: হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের বাধা দেওয়ার ক্ষমতা আরও কমিয়ে আনতে গতরাতে ইরান বিমান হামলা চালানো হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। এই নিয়ে টানা ১১ রাত মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা

0: চালানো হয়। এর আগে গত 3 মাস কৌশলগত এই জলপথ দিয়ে চলাচলকারী 30টিরও বেশি বাণিজ্যিক জাহাজের ওপর ইরান হামলা চালিয়েছিল। শেষ করার আগে খবরের বিশেষ বিশ্লেষণ আরেকবার। বিরোধীতে লাগাতার হইহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন বেলা 2 পর্যন্ত স্থগিত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও আসিয়ান সামুদ্রিক সহযোগিতা বর্ষকে দুপক্ষই এক সময়োপযোগী কার্যকাল বলে মনে করে। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মাণ সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত যে 13 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে তাদের মধ্যে অন্তত 5 জন জলপাইগুড়ির বাসিন্দা বলে জানা গেছে। আকাশবাণীর প্রতিনিধি মানুষ প্রতিম শর্মা জানাচ্ছেন, 12 জনের দেহ গতকাল উদ্ধার হয়, আজ সকালে 1টি মৃতদেহ উদ্ধার হয়েছে। সুড়ঙ্গের মধ্যে এখনও 12 জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ত্রাণ উদ্ধারের কাজ চলেছে, তবে বিষাক্ত মিথেন গ্যাস, অক্সিজেনের স্বল্পতা ও প্রতিকূল পরিবেশের কারণে এই উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আইজি নর্থ বেঙ্গল সুকেশ কুমার জৈন জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, মৃতদেহগুলি শনাক্তকরণের কাজও চলেছে।
2: আমি ডিএম কালিম্পং, এসপি কালিম্পং, আমাদের এডিএম সহ অনেক আধিকারিক সকাল থেকে আমরা আছি এখানে। যতগুলো দেহ এখন অব্দি আইডেন্টিফাই হয়নি তাদেরকে দিয়ে চিহ্নিত করানো হবে, তাদের রাখার ব্যবস্থা থেকে শুরু করে সব রকম ওদের পাশে আমরা দাঁড়িয়েছি।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিকিমের দুর্ঘটনায় হতাহত এই রাজ্যের বাসিন্দাদের পরিবারকে আর্থিক সহায়তা সহ প্রয়োজনীয় সব রকম সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন। রাজ্য বিধানসভায় আজ দৃষ্টি আকর্ষণী পর্বে বিজেপি বিধায়ক চন্দ্রশেখর মণ্ডলের বক্তব্যের জবাবি ভাষণে তিনি জানান, এনডিআরএফ, সেনাবাহিনী এবং সিকিম সরকার যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে।
3: গতকাল ভোরে আপনারা জানেন যে আমাদের জলপাইগুড়ির বেশ কিছু শ্রমিক সিকিমে তারা বিপর্যস্ত অবস্থায় পড়েছিলেন এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, আমাদের মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র এবং হিল অ্যাফেয়ার্স এর প্রতিমন্ত্রী বিশাল লামা এবং নাগরাকাটার বিধায়ক পুনা ভেঙ্গরা, তাদেরকে আমরা সিকিমে পাঠিয়ে দিয়েছি। এনডিআরএফ, আর্মি, সিকিম সরকার তারা চেষ্টা করছেন, আমাদের ওখানকার এসপিডিএম আছেন, এদের ক্ষেত্রেও আমরা আর্থিক ক্ষতিপূরণ সহ যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা নেব।
1: এদিকে সিকিমে দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী কালচিনির বিধায়ক বিশাল লামা জানিয়েছেন, সিকিম সরকারের সঙ্গে সব রকমভাবে যোগাযোগ রাখা হচ্ছে।
4: এখানকার প্রশাসন, যে সিকিমের প্রশাসনের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী সিকিমের সাথে ওনার কথাবার্তা হয়েছে, যারা ফ্যামিলিরা আমরা এখানে আসতেছেন তাদের থাকার ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলি এখান প্রশাসনের সাথে কথা হচ্ছে। আর সাথে সাথে আমাদের যে পক্ষ থেকে যা করণীয়, যে পরিবারের যে লোকদেরকে, যে ডেড বডি যারা শনাক্ত হয় না তাদের শনাক্ত করে তাদের বাড়ির দিকে পৌঁছানো, সেই দায়িত্ব এখন আমাদের।
1: সিকিমের রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর ও মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংগোলে গতকালই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিকিম প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে 1,40,000 ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আগেই মৃতদের পরিবার পিছু 1,20,000 টাকা অর্থ সহায়তা ঘোষণা করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবিও এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে সম্প্রতি সমুদ্রে দুর্ঘটনায় প্রাণ হারানো মৎস্যজীবীদের পরিবারের জন্য একাধিক সহায়তার কথা ঘোষণা করেছেন। রাজ্য বিধানসভায় তিনি আজ জানান, প্রত্যেক নিহত মৎস্যজীবীর পরিবারকে 5,00,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে, পাশাপাশি প্রতিটি পরিবারের একজন সদস্যকে স্থানীয় থানায় সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী রবিবার রামনগর 1 নম্বর ব্লক প্রশাসনিক কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য বাবদ চেক তুলে দেওয়া হবে। রাজ্য বিধানসভায় 14 বছর পর স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আজ পৃথক ও পূর্ণাঙ্গ আলোচনা শুরু হয়েছে। 3 ঘন্টার আলোচনার সূচনা করেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজনৈতিক দলের মোট 12 জন বিধায়ক বিতর্কে অংশ নিচ্ছেন। তাদের বক্তব্যের পর বাজেট আলোচনার 45 মিনিটের জবাবি ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, 2012

0: সালের পর এই প্রথম স্বরাষ্ট্র দপ্তরের বাজেট গিলোটিনের মাধ্যমে পাশ না করে পূর্ণাঙ্গ আলোচনার মাধ্যমে গৃহীত হচ্ছে। মুখ্যমন্ত্রী আজ রাজ্যস্তরের এক অনুষ্ঠানে রোজগার মেলায় অংশ নেবেন। কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বিকেল 4টে নাগাদ এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা। দীঘার ওপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টি চলবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে লাগাতার বৃষ্টিতে দামোদর নদে জলস্তর বাড়তে শুরু করেছে। এর ফলে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের গৈতানপুর চরমান এলাকায়। বর্ষা নামতেই মুর্শিদাবাদের কান্দি মহকুমা জুড়ে শুরু হয়েছে আমন ধান রোয়ার কাজ। তবে ঝাড়খণ্ড ও বিহার থেকে শ্রমিক না আসায় এবছর সংকট দেখা দিয়েছে। একটানা বৃষ্টিতে মুর্শিদাবাদের গঙ্গা ও পদ্মা নদীর জলস্তর বাড়ায় আতঙ্কিত নদীপাড়ের বাসিন্দারা। গঙ্গা ভাঙনের ফলে নদীগর্ভে চলে যেতে বসা হটনগর গ্রামের অস্তিত্ব রক্ষায় জেলার বৃহত্তম বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। অমাবস্যার কোটালের জেরে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম সংলগ্ন 1 নম্বর 6 ঘাট এলাকায় ফের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বাঁধের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রজাত তরঙ্গে। একটু পরে মহিলা মহল।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: অলিভিয়া নার্সিং হোম। অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: বৌমা। হ্যাঁ মা। এই বাড়ির কিছু নিয়ম আছে।
5: যেমন?
4: যেমন এখানে ক্যাশের কোনো প্রচলন নেই।
5: তাহলে লেনদেন?
4: ওটা আমরা ডিজিটাল পেমেন্ট করি।
5: ওহ,
4: যেমন UPI দিয়ে?
5: আচ্ছা।
4: হ্যাঁ, আর শোনো, আরো একটা নিয়ম আছে।
5: সেটা কি মা?
4: তোমার মুখ দেখার টাকাটাও UPI দিয়েই পাবে।
5: আপনিও না মা?
6: ভারত ডিজিটাল পেমেন্ট করে,
7: এখন সব লেনদেনই সহজ একেবারে।
8: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই।

নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আর এই বৃষ্টির সজীবতায় সকলে নিশ্চয়ই আনন্দেও আছেন। বন্ধুরা, যে কথাটা বলার, যে আপনাদের পাঠানো চিঠি পড়ব, আমার কলম বিভাগে আপনারা যে যে চিঠি পাঠিয়েছেন সেগুলো সমস্ত পড়ব, কিন্তু চিঠি পড়ার ফাঁকে ফাঁকে আরও একটা জরুরি কাজ আছে। ধরুন চিঠিটা পড়া হলো, কিন্তু আপনি যে লিখবেন তার জন্য তো আপনাকে বইটা পড়তে হবে বা মনের মধ্যে ভাবতে হবে যে আমাদের যেমন এবছরে, মানে এই জুলাই মাসের বিষয় ছিল জীবনের সন্ধ্যা তারা, তো এইটা নিয়ে আপনি একটা কিছু ভাববেন। তার জন্য তো আপনার একটা সুন্দর জায়গা লাগবে থাকার জন্যে, একটা বাড়ি লাগবে। তো এইরকম নানা কিছু প্রয়োজন আমাদের জীবনে রয়েছে এবং সেই সমস্ত ক্ষেত্রে সেগুলো মেটায় কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার এবং অবশ্যই রাজ্য সরকার। তাদের নানা রকম স্কিম আছে। আজকে কেন্দ্রীয় সরকারের এক স্কিমের কথা আপনাদের জানাই, প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনা হলো ভারত সরকারের একটি প্রধান আবাস প্রকল্প বা আবাসন প্রকল্প, যার লক্ষ্য হলো গৃহহীন ও কাঁচা বাড়িতে বসবাসকারী দরিদ্র পরিবারগুলিতে পাকা বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করা। সমতল এলাকায় বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা এবং পাহাড়ি এলাকায় 1,30,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। এই যোজনার কিছু বৈশিষ্ট্য আছে, আবার কিছু সুবিধেও আছে। এই যোজনার যে প্রধান উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো দারিদ্র সীমার নিচে, অর্থাৎ যারা বিপিএল, বিলো পভার্টি লেভেল, দারিদ্র সীমার নিচে যারা বসবাস করেন, তাদের, যাদের নিজস্ব কোনো পাকা বাড়ি নেই, তাদের তারাও যাতে পাকা বাড়ি তৈরি করতে পারেন। আর্থিক অনুদানের ক্ষেত্রে আগেই বলেছি, সমতলে যারা বাসিন্দা তাদের জন্য 1,20,000 টাকা এবং যারা পাহাড়ি বা দুর্গম অঞ্চলে বসবাস করেন তাদের জন্য 1,30,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। এবার হচ্ছে, তার প্রত্যেকেরই কিছু শর্ত থাকে, তো সেই ক্ষেত্রে নির্মাণ এলাকার ব্যাপারে কিছু শর্ত রয়েছে। বাড়িটি অবশ্যই ন্যূনতম 25 বর্গমিটারের হতে হবে এবং এর সাথে রান্নাঘর ও শৌচাগারের সুবিধে থাকতে হবে। মানে আপনি যে টাকাটা পাবেন তাই দিয়ে কাঁচা বাড়ি থেকে যে পাকা বাড়ি বানাবেন তার জন্য সেই বাড়িটি ন্যূনতম 25 বর্গমিটারের হতে হবে এবং তার সাথে রান্নাঘর ও শৌচাগারের সুবিধেও থাকতে হবে। এবার কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আপনি তালিকাভুক্ত হয়েছেন কিনা সেটা দেখবেন। যারা এই প্রকল্পের জন্য যোগ্য তারা স্থানীয় পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভার সাথে যোগাযোগ করে আবেদন করতে পারেন। এছাড়া আপনার নাম নতুন আবাস যোজনার তালিকায় রয়েছে কিনা তা যাচাই করতে ভারত সরকারের অফিসিয়াল PMAY ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আপনি যদি আবাস যোজনায় আবেদনের যোগ্যতা বা আপনার এলাকার ব্লক অফিসে যোগাযোগের সঠিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চান তবে অবশ্যই জানতে পারেন। তার মানে আপনি আপনার এলাকার ব্লক অফিসে অবশ্যই যোগাযোগ করুন যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছেন তারা। সেক্ষেত্রে আপনার যোগ্যতা আছে নেই সবটাই কিন্তু আপনি সমানভাবে জেনে যেতে পারবেন। ভারতবর্ষে প্রত্যেক মানুষের পাকা বাড়ি হোক, এই স্বপ্ন আমাদের সরকারের এবং এই স্বপ্ন আমাদের প্রত্যেকের, এই স্বপ্ন সার্থক হোক।

এবার পাঠাবো, পড়বো আপনাদের পাঠানো চিঠিপত্র। প্রথম যে চিঠিটি পড়ছি সেটি ডলি বন্দ্যোপাধ্যায় দিকপার বাঁকুড়া থেকে পাঠিয়েছেন। জীবনের গতি নদীর মতন বাঁকে বাঁকে চলে, অনেক প্রতিকূলতার মধ্যে লড়াই করে বাঁচতে হয়, বিশেষত নারীদের। নিজেদের

তাদের কথা ভাবার সময় নেই। তাদেরও জীবনে হয় বাবা মা নয় ঘনিষ্ঠ আত্মীয়, কেউ না কেউ সন্ধ্যা তারা হয়ে জীবন আকাশে জল জল করে পথ দেখায়, কারো আবার পুত্র কন্যা ও জীবনের সন্ধ্যা তারা হয়ে যায়। মোট কথা, জীবনের সন্ধ্যা তারা ঠিক খুঁজে পায়। চিঠিটি লিখেছেন ডলি বন্দ্যোপাধ্যায় দিকপার বাঁকুড়া থেকে।

যাব পরের চিঠি দিয়ে। পরের চিঠিটি পাঠিয়েছেন শর্মিষ্ঠা মোদক খণ্ডঘোষ পূর্ব বর্ধমান থেকে। জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা বিপত্তি তো আসেই, সেই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে যারা সঠিক পথের দিশা দেখান জীবনের একদম প্রথমে, তারা অবশ্যই মা বাবা। তাদের একনিষ্ঠ কর্তব্য ও আশীর্বাদ পাথেয় করেই তো এগিয়ে যেতে হয় আমাদের। সেই কারণে বাবা মাই তো জীবনের প্রথম সন্ধ্যা তারা। তাছাড়াও অনেক সময় বেশ কিছু প্রতিকূলতার মুখোমুখি হলে এমন কিছু মানুষ সঠিক পথের দিশা দেখিয়ে বন্ধুর পথকে মসৃণ করে তোলেন। আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই তখন বাবা বলেছিলেন বাড়ি থেকে অনেক দূরে বর্ধমানে গিয়ে অনার্স পড়তে হবে, তাই উচ্চ মাধ্যমিকের পরে পড়াশুনোর ইতি টানতে হবে। সেই সময় আমার জীবনের সন্ধ্যা তারা হিসেবে যাকে পেয়েছিলাম তিনি হলেন আমার দাদামশাই, মানে আমার দাদু, আমার মায়ের বাবা। তিনি তার বাড়িতে রেখেই আমাকে অনার্স পড়তে সাহায্য করলেন। অনার্স পাস করার আগেই বাবা বিয়ে দিয়ে দিলেন এক একান্নবর্তী পরিবারে। তখন আমার শাশুড়ি মা আমাকে এমএ ও পরবর্তীতে বিএড ডিগ্রি লাভ করার ক্ষেত্রে সুযোগ করে দেন। শাশুড়ি মা নিজে নিরক্ষর হলেও এতটাই আধুনিক মনস্ক ছিলেন যে তাকে জীবনের সন্ধ্যা তারা হিসেবে সবসময় মেনে নিয়েছি। আজ থেকে প্রায় 33 বছর আগে এইরকম একজন উদার মানা সন্ধ্যা তারার সহযোগিতায় নিজের জীবনকে যেমন সঠিক পথে পরিচালিত করতে পেরেছি, তেমনই আবার তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে 37 জন সদস্য বিশিষ্ট এক একান্নবর্তী পরিবারে নিজেকে খাপ খাইয়েও নিতে পেরেছি। আজ তিনি নেই, কিন্তু তিনি সবসময় আমার মনের মধ্যে আছেন, আমার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা তারা। মহিলা মলকে শুভেচ্ছা জানিয়েছেন শর্মিষ্ঠা মোদক খণ্ডঘোষ পূর্ব বর্ধমান থেকেই চিঠিটি লিখে পাঠিয়েছেন আমাদের।

এবার চলে যাব তারপরের চিঠিতে। চিঠিটি লিখেছেন সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর এক, পশ্চিম বর্ধমান থেকে। পিতামাতা যতদিন জীবিত ছিলেন সন্ধ্যা তারার ভূমিকায় তারাই ছিলেন। সফলতার আনন্দ যেমন তাদের সঙ্গে ভাগ করে নিতাম, আবার ব্যর্থতায় পর্যবসিত হলেও তারাই ক্ষতস্থানে প্রলেপ দিতেন। নক্ষত্রের মতো পথ দেখিয়ে জীবনে এগিয়ে যাওয়ার দিশা দেখাতেন তারাই। কিন্তু বহু বছর পূর্বে আমার পিতা মাতা ইহলোকের মায়া কাটিয়ে পরলোকে পাড়ি দিয়েছেন, আজ তাদের দেখানো পথই সম্বল। তবে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কবিগুরুর এই বাণী যেমন পাথেও ঠিক তেমনি আমার স্বামী আমার জীবনে সন্ধ্যা তারার ভূমিকায় অবতীর্ণ হয়ে আমার সফলতার আনন্দ যেমন ভাগ করে নিয়েছেন, ঠিক তেমনি ব্যর্থতার গ্লানিও তিনি হজম করার শক্তি জুগিয়েছেন। দৈনন্দিন জীবনের পরতে পরতে সফলতার পাশাপাশি ব্যর্থতাও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। বর্তমানে যত দিন যাচ্ছে এগিয়ে যাচ্ছি শেষ যৌবনের দ্বার প্রান্তে, বুঝতে পারছি ধীরে ধীরে মন শরীর সবই যেন জবাব দিচ্ছে। পেয়েছি মনের মানুষকে যে সন্ধ্যা তারার ভূমিকায় পথ দেখায় আর আমি নিশ্চিন্তে পথ চলি। লিখেছেন সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর এক, পশ্চিম বর্ধমান থেকে।

চলে যাব এর পরের চিঠিতে। পরের চিঠিটি লিখেছেন ধর্মদাসবাড়ি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, লিখেছেন জয়তী নন্দ আচার্য। তোমারই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, তিনি তো সন্ধ্যা তারা হয়ে যুগ যুগ ধরে সাফল্য ব্যর্থতা প্রেম বিরহ মৃত্যু সবখানি জীবনকে আগলে রেখেছেন। তার অলৌকিক সম্মোহনী সত্তা দিয়ে তিনি হলেন আমার চিরদিনের কবি, আমার চিরদিনের রবীন্দ্রনাথ ঠাকুর। তার পরে যদি কেউ হন তবে তিনি আমার পিতামহী। সেই কোন শৈশব থেকে আমার যৌবন পর্যন্ত চলার পথের প্রতিটি পদক্ষেপে ভুল ঠিক মানুষ চিনতে শেখা সময়ের সঙ্গে নিয়মানুবর্তিতা কিছু আপ্তবাক্য কিছু সংস্কৃত শ্লোক চাণক্যের শ্লোক প্রভৃতির মাঝে কী করে অসীম ধৈর্য ও সহ্য শক্তি দিয়ে সার্বিক প্রতিকূলতাকে প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার দক্ষতা অর্জন করতে হয় তা শিখিয়ে দিয়েছেন সুনিপুণভাবে, যাকে সঙ্গী করে আজ অবধি বেঁচে আছি আমি। তবে দিনের শেষে বুঝেছি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সবাইকে বর্ষামুখর দিনের শুভেচ্ছা জানিয়েছেন জয়তী নন্দ আচার্য, ধর্মদাসবার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে এই চিঠিটি আমাদের পাঠিয়েছেন।

চিঠি পড়বো এবং আজকের আমার কলমে সম্ভবত এটাই শেষ চিঠি। শ্রাবণী ভট্টাচার্য কলেজ স্ট্রিট কলকাতা থেকে আমাদের চিঠি লিখেছেন। ছোটবেলায় কখনো মা, কখনো বাবা, আবার কখনো বা দাদা দিদি, কেউ না কেউ জীবনের সন্ধ্যা তারা হয়ে চলেছে, আলো দেখিয়েছে। ছোট ছিলাম বলে হয়তো চাপ কম ছিল সেই সময়, বড় হওয়ার সাথে সাথে নিজের দায়িত্ব একটু একটু করে নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। দিদিকে মা তুলে দিত ভোর ভোর, দিদির দেখা দেখি পড়তে বসতাম ভোরবেলায়। পাশের বা যে দিদির বন্ধুকে ডেকে দিত দিদা, আমি ছিলাম ওর প্রতিদ্বন্দ্বী, আমার কিন্তু তা কখনো মনে হতো না। দিদির দাদার সিলেবাস আমার সিলেবাস এক না হলেও আমার নিজের সিলেবাস বাদ দিয়ে ওদের পড়াগুলোও আমার কখন যেন মুখস্থ হয়ে যেত। কখনো এমন হয়েছে পরীক্ষা ভালো হয়নি? গতদিনের এই কথা নিয়ে আলোচনা হচ্ছে দেখে অঞ্জলি দিদিমণি দেখতে পেয়ে বললেন, আজকের পরীক্ষা ভালো মনে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। জীবনের অনেক পরীক্ষা পার হয়ে আজ মনে হয় জীবনের এই সময় যে পরীক্ষা পার করছি তা আমার ওনার অর্থাৎ অঞ্জলি দিদিমণির অনুপ্রেরণা ছাড়া হয়তো সম্ভব হতো না। কোন সময় পাশে থেকে আমাকে উনি পথ দেখান, সেই পথ খুব বন্ধুর হলেও আমি ঠিক উতরে যাই। 2009 সালে আমার হলো ডাবল ম্যালেরিয়া, পারিবারিক

ডাক্তার ভরসা পাননি আমি সুস্থ হতে পারবো। আমি কিছুই জানতাম না এই কথার। ওষুধের কোর্স কমপ্লিটও হলো, সেরেও উঠলাম শুধুমাত্র ওষুধ আর ওনার সেবায়, আর সবার উপর ঈশ্বরের আশীর্বাদ, এছাড়া তো আর কিছুই সম্ভব নয়। লিখেছেন শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। আজ আমার কলম এ পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম আমি, উমা মৈত্র।

0: এখন শুনবেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।
1: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজের পরিবর্তনের কাণ্ডারি হওয়ার। আমাদের আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ এই সমস্ত জানাতে আমাদের ফোন করুন 8100750040 এই নাম্বারে। আর হ্যাঁ, আপনাদের সমস্ত চিঠি, কবিতা বা নাটকও এখন থেকে আপনারা আমাদের এই নাম্বারে পাঠাতে পারেন। যদি আপনি চিঠি লিখতে চান তাহলে পাঠান 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782, 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782 এই ঠিকানায়। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম।
0: আজকের নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন জগদ্দল্লা, বাঁকুড়া থেকে সব্যসাচী কর্মকার। আমরা ধন্যবাদ দিই সব্যসাচীবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম খোকা ফিরে আয়। সাম্প্রতিক সময়ে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাই বৃদ্ধ বৃদ্ধা বাবা মাকে তাদের সন্তানেরা চাকরি সূত্রে বিদেশে পাড়ি দিয়েছে বলে বাড়িতে একা রেখে চলে যায়। সেখানে সন্তানেরা এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে মা বাবার খবর নিতে ভুলে যায়। একাকিত্বে একা হয়ে পড়ে মা বাবা, দিনের পর দিন বিষণ্ণতায় ভুগতে হয় তাদের। এরকমই একটি ঘটনা শুনুন আজকের নাটকের মাধ্যমে। খোকা, তোর ট্রেনের সময় হয়ে গেল, তাড়াতাড়ি কর, সব কিছু গোছগাছ করে নে, দেখিস কিছু ভুলিস না যেন। আর এই খাবারটা টিফিন বক্সে রেখে দিলাম, মনে করে খেয়ে নেবে কিন্তু।
2: হ্যাঁ রে দীনেশ, তুই অতটা পথ একা যেতে পারবি তো? সব জিনিসপত্র নিজের কাছে খুব যত্ন করে রাখবি, যা চুরি ছিনতাই বেড়েছে, চুরি হলেই হলো, একটু এদিক ওদিক হলেই ব্যাস, দেখবি তুই আছিস কিন্তু জিনিসপত্র হওয়া।
3: আহ, তোমরা যা করো না, আমি কি আর ছোট্ট আছি মা? তাছাড়া বাইরে ঘোরার অভ্যাস আমার আছে, তোমরা একদম চিন্তা করো না, আমি ঠিক থাকবো।
2: চিন্তা কি আর সাধে হচ্ছে বাবা, চিন্তা কেন হচ্ছে তা জানতে হলে তোকেও যে বাবা হতে হবে দীনেশ। সন্তান বিদেশে থাকলে বাবা মায়ের বুকের মধ্যে যে কি হয় তা তুই বুঝবি না রে।
0: হ্যাঁ রে খোকা, তুই কবে বাড়ি ফিরবি?
3: 3 মাস তো বাড়িতে আসতে পারবো না মা, তাছাড়া আমার তো ওখানে প্রথমে ট্রেনিং হবে, কতদিন হবে তা আমি জানি না। তবে আমি কথা দিচ্ছি মা, ফাঁকা পেলেই তোমাদের কাছে ফিরে আসব, তোমাদেরকে আমি ঠিক দেখে যাব।
2: আর কটা দিন পর যদি তোর যাওয়ার ডেট পড়তো, তাহলে তোর বিয়েটা একটা ভালো পাত্রীর সঙ্গে দিয়ে তোকে আর বৌমাকে একসঙ্গে বিদেশে পাঠাতাম, কিন্তু তার হলো না।
3: দেখি মা, তোমার পা দুটো একটু প্রণাম করি।
4: থাক বাবা থাক।
3: বাবা আমি আসছি বাবা, তোমরা চিন্তা করো না, সাবধানে থেকো তোমরা দুজনেই।
4: হ্যাঁ রে বাবা, তুইও সাবধানে থাকিস। কেমন হ্যাঁ গো, ছেলেটা চলে গেল, বুকের ভেতরটা কেমন কেমন হু হু করছে গো। ছেলেটা ঠিক থাকবে তো?
2: চিন্তা করো না মালতী, এখন তো আমাদের খুশির দিন, অতদিনের স্বপ্ন আমাদের পূরণ হয়েছে। ছেলে বড় চাকরি করবে, বিদেশে যাবে, তোমার বন্ধক রাখা গয়না নিয়ে আসব, ভাঙা ঘর আবার নতুন হবে, ছেলের পড়াশোনার জন্য যে লোন ব্যাংক থেকে নিয়েছিলাম তা পরিশোধ করব। আর এখন তো আনন্দের দিন মালতী, আনন্দের দিন।
0: চাকরিতে জয়েন করার কয়েক মাস পর্যন্ত দিনেশ তার মা বাবাকে ফোন করত, খবর নিত, কিন্তু যত দিন গেল ততই আস্তে আস্তে ফোন করা বন্ধ হলো। একদিন দিনেশ ফোন করে জানালো যে সে বিয়ে করেছে, পাত্রী ওখানকার, তাদের একটা পুত্র সন্তানও হয়েছে।
2: শুনছো গিন্নি, আজ তোমাকে একটা ভালো খবর শোনাবো। খবরটা হলো তোমার ছেলে বিয়ে করেছে, আবার তাদের একটা পুত্র সন্তানও হয়েছে, মানে আমার আর তোমার নাতি হয়েছে, তুমি ঠাকুমা হয়েছ গিন্নি।
4: তাই নাকি? এ তো খুব ভালো খবর গো। কিন্তু আমাদের আমাদের একবার জানাতে তো পারতো, খোকা এতদিন পর ফোন করেছে, তাও আবার বলল সে বিয়ে করেছে, পুত্র সন্তান পর্যন্ত হয়ে গেছে, এই এত কটা দিন। হ্যাঁ, এটা এটা ঠিক যে আমরা হয়তো সেখানে যেতাম না, কিন্তু খোকা তার মা বাবার আশীর্বাদটুকুর প্রয়োজন কি পড়ল না গো, পড়ল না।
2: না গো না, আমাদের কথা তার মনে রাখার সময় ছিল না, হয়তো খুব তাড়াহুড়োতে সে বিয়ে করেছে। এখন গিন্নি এই লাভ ম্যারেজে পৃথিবীর সব মা বাবাই ছেলে মেয়েদের কাছে উজ্জ থেকে যায়, বুঝলে গিন্নি?
0: এইভাবেই দিন কাটতে লাগলো। দিনেশের মা খোকার কথা চিন্তা করতে করতে খুব অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বড় কোনো হাসপাতালে তাকে ভর্তির পরামর্শ দিয়েছে। মা শুধু খোকা খোকা করে দিন রাত চোখের জল ফেলতে লাগলো। এইসব দেখে শুনে দিনেশের বাবাও খুব অসহায় বোধ করতে লাগলো। এদিকে লোন পরিশোধের নোটিস এসেছে, বাড়ি ছাড়তে হবে। এত কিছু ভাবতে ভাবতে দিনেশের বাবা যখন দিশাহারা, তখন তার গ্রামের এক পড়শির সঙ্গে তার দেখা হলো। সে বলে,
5: কি গো দাদা, এত মন মরা হয়ে কোথায় যাচ্ছ? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না, কি হয়েছে তোমার বলো তো?
2: এতদিন আমি আলো জ্বেলেছি, ঝড় তুফান সব কিছুকে জয় করে এগিয়ে গেছি, যখন আজ নিয়তি

0: খেলায় সেই আলো নিভতে শুরু করেছে, তখন সেই আলোর তলে চোখ পড়তেই আমি চমকে গেছি। অন্ধকার, অন্ধকার, সব অন্ধকার।
1: শুনে তো খুব খারাপ লাগছে গো। তাছাড়া তোমার ছেলেকে তো দেখেছি, তুমি কত কষ্ট করে মানুষ করেছ। তোমার ছেলে যে এরকম করবে বিশ্বাসই হচ্ছে না। তুমি বরং এক কাজ করো, তোমার ছেলেকে ওর মায়ের অসুস্থতার কথা আর বাড়ি খালি করার কথা বলো, দেখো ওর যতই কাজ থাকুক না কেন ঠিক ফিরে আসবে।
0: আমি ফোন করেছিলাম, সব কিছু বলেছি। একজন বাবা তার ছেলের কাছে হাত জোর করেছে, তবুও তার শরীরে দয়া হয়নি।
1: তোমার ফোনটা আমাকে একটু দাও তো, আমি একবার কথা বলে দেখি।
2: হ্যালো, গুড মর্নিং, হু ইজ স্পিকিং? হ্যালো,
1: একবার দিনেশকে একটু ফোনটা দিন তো।
2: হোয়াট, হু ডু ইউ ওয়ান্ট টু টক টু? প্লিজ টেল ক্লিয়ারলি।
1: আই ওয়ান্ট দিনেশ, গিভ ফোন দিনেশ, গিভ ফোন দিনেশ, আই ওয়ান্ট দিনেশ।
2: রবিশ,
1: যা, ফোনটা কেটে দিল। এটা মনে হয় তোমার বৌমা, বাংলা কথা জানে না তো, বিদেশি, তাই বুঝতে পারেনি, ফোনটা কেটে দিল।
0: কি ভেবেছিলাম আর কি হলো, সবই আমার কপাল। না খেয়ে না পড়ে ছেলেকে পড়াশোনা করালাম, কিন্তু মানুষের মতো মানুষ করতে পারলাম না। আমার বাবা ছিল, মা ছিল, কোনদিন এক ফোঁটা চোখের জল ফেলতে দিইনি, আর আর আজ আমার ছেলে।
1: আর কেঁদো না, কি হবে বলো, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। যাও, তোমার স্ত্রীর কাছে যাও, পাশে গিয়ে বসো, তোমাকেও তো এখন শক্ত হতে হবে, যাও তাড়াতাড়ি যাও।
0: হ্যালো, কে? দিনেশ, এতদিন পর তোর বাবার কথা মনে পড়ল।
3: হ্যাঁ বাবা, আমি দিনেশ বলছি। তুমি একটুও চিন্তা করো না বাবা, তোমাকে আমি বাড়ি গিয়ে সব বলবো।
0: কেমন আছিস বল? তোর মা তো খুব অসুস্থ, তোকে দেখার জন্য ছটফট করছে।
3: আমি গ্রামে চাষবাস করে খাবো বাবা, তবুও বিদেশে আর আমি ফিরে আসবো না। তুমি মাকে বলো, তার খোকা ফিরে আসছে।
0: শুনেছো, শুনেছো গিন্নি, তোমার খোকা চিরদিনের জন্য এখানে ফিরে আসছে, আর কিছুদিন অপেক্ষা করো গিন্নি।
2: আমার খোকা ফিরে আসছে? সত্যি সত্যি বলছো আমার খোকা ফিরে আসছে? ঈশ্বর, ঈশ্বর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। খোকা, খোকা,
0: তুমি অমন করো না গিন্নি, তুমি ভালো হয়ে যাবে, দেখো তুমি ভালো হয়ে যাবে। এই খোকা, খোকাই এলো বলে।
2: খোকা, তুই ফিরে আয় খোকা।
0: গিন্নি,
3: মা, মা, মা, আমি এসে গেছি মা।
0: খোকা, খোকা,
3: মা, চোখ খোলো মা।
0: তোর মা, তোর মা নেই খোকা।
3: মা, আমায় খো।
4: মামা।

0: ক্ষমা করো।
1: শুনলেন সব্যসাচী কর্মকারের লেখা নাটক খোকা ফিরে আয়। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

বঙ্গ এবং বিহারের বেশিরভাগ জায়গায়। খুব হালকা থেকে হালকা বৃষ্টি হয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও, উড়িষ্যা, বিহার এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে দমকা বাতাস বয়ে গেছে। বৃষ্টিপাতের পরিমাণ দুর্গাচক 8 সেন্টিমিটার, কংসাবতী ড্যাম 7 সেন্টিমিটার, আসানসোল CWC 6 সেন্টিমিটার, কন্টাই 5 সেন্টিমিটার, বাঁকুড়া 5 সেন্টিমিটার, নলহাটি 4 সেন্টিমিটার, বার্নপুর 3 সেন্টিমিটার, ফুলবেড়িয়া 3 সেন্টিমিটার, কালিম্পং 3 সেন্টিমিটার, মাথাভাঙা 3 সেন্টিমিটার, মেখলিগঞ্জ 2 সেন্টিমিটার, মাঝগাঁও 15 সেন্টিমিটার, সোনুয়া 9 সেন্টিমিটার, আতগার 21 সেন্টিমিটার, গুরুডিয়া 17 সেন্টিমিটার, বাটলি 13 সেন্টিমিটার, সত্যবাদী 10 সেন্টিমিটার, বাঁকি 9 সেন্টিমিটার, যোশীপুর 7 সেন্টিমিটার, বারকোট 7 সেন্টিমিটার। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, উড়িষ্যা ও সিকিমের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও বিহারের বেশিরভাগ জায়গায়। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার সতর্ক বার্তাতে জানানো হয়েছে যে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া ও বীরভূম জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে বিহার, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলোর দু একটি জায়গার ওপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও কুচবিহার জেলার দু একটি জায়গার ওপর দিয়ে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ এবং আগামীকাল প্রধানত মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে আজ 30 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং আগামীকাল 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে তেমন কোনো সতর্কবার্তা নেই। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আজকে কোনো সতর্কবার্তা না থাকলেও জানানো হয়েছে যে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 23 তারিখ রাত্রি 11:30 মধ্যে, তাই ওই দিন খুব সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। এরপর যে অনুষ্ঠান রয়েছে জানিয়ে দিই, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 2:30 বাংলা আধুনিক গান, দ্বিতীয় অধিবেশনে ক্রীড়াঙ্গন 5টায় গুগলি উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য 10ম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে আলোচনায় স্টুডিওয় উপস্থিত থাকবেন মিতপুকুরিয়া কবিগুরু আদর্শ বিদ্যায়তনের শিক্ষক জয়ন্ত কুমার মণ্ডল এবং 2 বিদ্যার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি পরিবেশন করবেন সরস্বতী কিস্কু ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর বিষয়ে গবাদি প্রাণীর টিকাকরণ, ডক্টর অনিমেষ শিকদারের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাসরায়। এরপরে আমাদের রাজ্যে সামুদ্রিক মাছ চাষের সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য নিয়ে আলোচনায় অতনু রায়, অমলেশ চট্টোপাধ্যায় এবং সুব্রত চক্রবর্তী থাকবেন। 7:30 সমীক্ষা, রাত 8টায় বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, আইনি কথা 8:30 চিকিৎসাগত অবহেলা আইন, এ বিষয়ে আইনজীবী সিদ্ধার্থ গোস্বামীর সাক্ষাৎকার নিয়েছেন এবং প্রযোজনা করেছেন শুভেন্দু বাগ। 8:50 বিধানসভা পর্যালোচনা, রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী কৌশম্বি মুখোপাধ্যায়। 9:30 অনুরোধের আসর, রাত 10টায় ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সোমা রায়ের কণ্ঠে,

হবে যে 45 মিনিটে নজরুল গীতি শিল্পী উৎপল উপাধ্যায়, পুরাতনী গান রাত 11টায় শিল্পী রোশনী পাল, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী তরুণ চট্টোপাধ্যায়। সঞ্চয়িত প্রচার তরঙ্গে একটু পরেই 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী সুরঞ্জনা দাস। দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সোমা রায়ের কণ্ঠে। উর্বশী 5:20 উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 গুলগুল সেন। 7:10 পুরাতনী গান শিল্পী রোশনী পাল। 7:30 দর্পণ উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। রাত 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 সংসদ পর্যালোচনা হরাইজন। 8:30 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, সে সম্পর্কে এখন আধুনিক গান।

বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান, এবারের শিল্পী মৃণাল চক্রবর্তী।

আধুনিক গান শুনলেন মৃণাল চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর খড়িতে এখন সময়

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:13। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। একটু পরে এখন ক্রীড়াঙ্গন।

0: নমস্কার, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্টুডিওতে উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায়, নিয়ে এসেছি দেশ বিদেশের খেলাধুলার বিভিন্ন খবরাখবর। আর আজ যেহেতু বুধবার, আমাদের শ্রোতা বন্ধুদের নিশ্চয়ই মনে আছে আজ হচ্ছে গুগলির দিন। হ্যাঁ, প্রশ্নোত্তর পর্ব, গুগলি বিশেষ অনুষ্ঠান আমাদের, সে গুগলির দিন। তাই কিন্তু আপনাদের রেডিও সেটটি খুব কাছে রাখতে হবে, আর ফোন হাতের কাছে রাখবেন 0332213 1342। আরেকবার বলে দিই, 0332213 1342 নাম্বার। এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, চেষ্টা করবো আপনারা প্রত্যেকেই উত্তর দিতে পারবেন। তবে এখন শুনে নেব এক নজরে আজকের স্পোর্টস হেডলাইন্স।
1: এক নজরে

0: ফিফা ফুটবল বিশ্বকাপ ফাইনালে পারেদেসের লাল কার্ড মুছে দিল ফিফা। প্রায় 20 লক্ষ সমর্থকের সামনে সেলিব্রেশন স্পেনের, হেরেও সম্বর্ধনা পেল মেসিহীন আর্জেন্টিনা। বিরাট কোহলির টোটকায় কামব্যাক পেলেন পিভি সিন্ধুর, অকপট স্বীকারোক্তি এই ব্যাডমিন্টন তারকার। ২২ বছরের বর্ণাঢ্য কেরিয়ারের ইতি টানলেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের নজর কাড়া পারফরমেন্স, আশুতোষের 3 উইকেট, চাহাল পেলেন 2টি। সুইস ওপেনে দীর্ঘ শিরোপা খরা কাটালেন সিৎসিপাস।
1: আতশ কাঁচের তলায়।

ফিফা ফুটবল বিশ্বকাপ ফাইনালে পারেদেসের লাল কার্ড মুছে দিল ফিফা। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হারার পর নতুন বিতর্কে জড়িয়ে পড়েছে আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার পর মাঠেই দুই দলের ফুটবলারদের মধ্যেই উত্তপ্ত বাগবিদণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে। সেই ঘটনায় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে প্রথমে খবর ছড়ালেও সেটা পরে জানা যায় সেই তথ্য সঠিক ছিল না। এখন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফিফা। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের শিরোপা জয়ের উদযাপনের সময় দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তেজনা ছড়ায়। ঘটনাটির সূত্রপাত হয় যখন স্পেনের মিডফিল্ডার রদ্রি বেঞ্চ থেকে উঠে সতীর্থদের সঙ্গে উদযাপনে যোগ দিতে যান। সেই সময় আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনার সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। পরে স্পেনের এরিক গার্সিয়া সতীর্থকে সমর্থন করতে এগিয়ে এলে পারেদেসও সেখানে জড়িয়ে পড়েন। সম্প্রচারকারী সংস্থার ক্যামেরায় দেখা যায় পারেদেস যেন গার্সিয়ার গলায় আঘাত করার চেষ্টা করেছেন। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্পেনের গাভি পরিস্থিতি সামলাতে এগিয়ে এলে তাকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। পরে পারেদেসকে গাভির মুখে ধাক্কা দিতেও দেখা যায়। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাও ঘটনাস্থলে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকারেরা জানান যে পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে, কিন্তু পরে এক প্রতিবেদনে জানানো হয় ফিফার সরকারি ম্যাচ রেকর্ডে ভুলবশত সেই তথ্য যোগ করা হয়েছিল এবং ফিফা তা পরেও নিশ্চিত করে যে সেই সময় পারেদেসের বিরুদ্ধে কোনো লাল কার্ড বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, অর্থাৎ ম্যাচের পর তাকে লাল কার্ড দেখানোর খবরটি ভুল ছিল। তবে এখানে কিন্তু বিষয়টি শেষ হচ্ছে না। পুরো ঘটনার তদন্তের জন্য ফিফা একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে, পাশাপাশি একজন তদন্তকারীও নিয়োগ করা হয়েছে।

0: আরও কিছু খবর রয়েছে আপনাদের জন্য। তবে শ্রোতা বন্ধু, আজকে আপনাদের আকর্ষণীয় গুগলির দিন, আপনারা প্রস্তুত তো?
1: স্পোর্টস উইথ গুগলি।
0: আজকে গুগলি রাউন্ডটিকে আমি দুটি বিভাগে বিভক্ত করেছি, যেটা হচ্ছে যে প্রথম রাউন্ড হবে ডাক নাম শুনে চেনুন। আমরা প্রত্যেকেই ডাক নাম শব্দটির সঙ্গে নিশ্চয়ই পরিচিত, আর খেলার জগতে কিন্তু ডাক নামের একটি মাহাত্ম্য আছে। খুব আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে পারি, যে মহারাজ, মহারাজ বললে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন আমরা কার কথা বলছি, বা লিটল মাস্টার। হ্যাঁ, এই ধরনেরই কিছু ডাক নাম খুব বিখ্যাত, বিশেষত আমাদের এই স্পোর্টস অর্থাৎ ক্রীড়া জগতে। তো সেই ডাক নামটি আমি বলবো, এবং আপনাদেরকে বলতে হবে সেই ডাক নামের যে মানুষটি, সেই ব্যক্তিটি, তিনি কে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডাক নাম শুনে চিনুন আজকের প্রথম রাউন্ড। প্রথম প্রশ্নটি গুগলির জন্য রইল ডাক নাম শুনে চিনুনের। আমাকে বলা হয় দ্য ডিভাইন পনিটেল। আবার প্রশ্নটি করছি, আমাকে বলা হয় দি ডিভাইন পনিটেল, আমি কে? শ্রোতা বন্ধু ফোন লাইনে, নমস্কার। কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আমার ডাক নাম দ্য ডিভাইন পনিটেল, আমি কে? আমি একটু ছোট্ট হিন্ট কি দিতে পারি? হ্যাঁ, একটু দিই। সেটা হচ্ছে, ইনি হচ্ছেন একজন ফুটবলার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বারবার। 0332213134 নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। প্রথম প্রশ্নটি হচ্ছে, আমার ডাক নাম শুনে আমাকে চিনুন, আমি কে? দ্য ডিভাইন পনিটেল। নমস্কার, হ্যালো। প্রশান্তবাবু বলুন।
2: রবার্টো বাজো।
0: ঠিক করে বলুন, কাছাকাছি গেছেন আপনি। রবার্টো বাজিও কোথাকার প্লেয়ার ছিলেন?
2: ইতালি।
0: ইতালির রবার্টো বাজিও, একদম সঠিক উত্তর বলেছেন আমাদের প্রতিবারের মতোই এইবারও প্রশান্ত বাবু। তাহলে প্রথম প্রশ্নটি শুনে বোঝা গেছে আমরা আজকে যে কথা বলছি তা হলো আমাকে চিনুন ডাক নাম দিয়ে। পরবর্তী প্রশ্ন আমি করছি, আমাকে বলা হয় এল ফেনোমিনো, আমি কে? নমস্কার, হ্যালো, কে রয়েছেন? নমস্কার, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বন্ধুদের সঙ্গে। আরেকবার প্রশ্নটি করি, আমাকে বলা হয় আমার ডাক নাম এল ফেনোমিনো, আমি কে? বলুন তো দেখি, এল ফেনোমিনো কাকে বলা হয়? শ্রোতা বন্ধুরা তাড়াতাড়ি ফোন করুন, হাতের সময় খুব কম। নমস্কার,
3: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
3: আমি ঈশান মণ্ডল বলছি, কৃষ্ণনগর ঘুর্ণি থেকে।
0: ঈশান বলো, উত্তরটি কি?
3: মণ্ডল।
0: ঈশান মণ্ডল, হ্যাঁ, উত্তরটি কি? অ্যানসারটা, হ্যাঁ, রোনাল্ডো নাজারিও। ভেরি গুড। আচ্ছা, রোনাল্ডো কোন দেশের প্লেয়ার ছিলেন জানো ঈশান? ভেরি গুড, খুব ভালো। ঈশানের গলা শুনে মনে হচ্ছে ঈশানের বয়স খুব কম। খুব ভালো লাগলো একজন এত ছোট্ট শ্রোতা বন্ধু আমাদের উত্তর দিলেন। একদম সঠিক উত্তর, রোনাল্ডো নাজারিও। তাহলে বোঝা যাচ্ছে যে উত্তরটি খুব, মানে প্রশ্নটি খুব ভালো লেগেছে আপনাদের। আচ্ছা, একটু কঠিন প্রশ্ন করব, তাহলে একটু বলুন তো দেখি, ফুটবল জগতে আমার ডাক নাম দ্য ফ্লি, লা পুলগাও বলে আমাকে জানা যায়, আমি কে? আমার ফুটবল জগতের ডাক নাম দ্য ফ্লি। নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন?
4: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন? আপনি রেডিও সেটের ভলিউমটি, আমি শ্রোতা বন্ধুদের অনুরোধ করব, আপনারা যারা রেগুলার আমাদের অনুষ্ঠান শোনেন নিশ্চয়ই জানেন যে রেডিও সেটের সামনে যদি আপনারা কথা বলেন তাহলে আওয়াজটি ইকো হয়, আমরাই সেটা শুনতে পাই। তাই যখন ফোন করবেন রেডিও সেটটি একটু আপনাদের থেকে

0: দূরে রেখে ফোন করবেন। আরেকবার প্রশ্নটি করছি, দ্য ফ্লি বা লা পুলগা এটি কার ডাকনাম? শ্রোতা বন্ধুরা, টাইম খুব কম আমাদের হাতে, তাই চটপট আপনাদের কিন্তু উত্তর দিতে হবে, না হলে কিন্তু আমি পরবর্তী প্রশ্নে ফিরে যাব। নমস্কার, হ্যালো, হ্যালো, কে বলছেন? আবার ঈশান, বলো উত্তরটি কি? আরে বাহ, তুমি তো ফুটবল নিয়ে খুব ভালো জানো, তুমি কি রোজ বিশ্বকাপ দেখেছো? ফুটবল নিয়ে এত তোমার জ্ঞান কোথার থেকে? হ্যাঁ, তুমি কি বিশ্বকাপ দেখেছো এইবার? বাহ, ভেরি গুড। কোন টিমকে সাপোর্ট করতে? কোন টিমকে সাপোর্ট করেছো বিশ্বকাপে এবার?
1: হ্যালো,
0: বলছি তুমি এইবারের বিশ্বকাপে কোন দেশকে সাপোর্ট করেছো? ঈশানের সঙ্গে আর একটু কথা বলার ইচ্ছা ছিল কিন্তু যোগাযোগ করা গেল না। তাহলে আমি আমার পরবর্তী প্রশ্নে ফিরে যাই, যেটা হচ্ছে একটু কঠিন কঠিন একটু দি। আমাকে বলা হয় দ্য আইসম্যান, আমি একজন ফর্মুলা ওয়ান ড্রাইভার। খুব একটা হিন্ট আমি কিন্তু দিয়ে ফেললাম, আমাকে বলা হয় দ্য আইসম্যান, আমি কে? হাতে সময় খুব কম, আমাকে বলা হয় দ্য আইসম্যান, আমি কে? হ্যাঁ, ফোন লাইনে কেউ একজন রয়েছেন। নমস্কার, কে রয়েছেন?
2: আমি অমিত মালি বলছিলাম।
0: অমিত বাবু, হ্যাঁ বলুন উত্তরটি। হ্যালো, প্রশ্নটি বোধহয় আপনি বুঝতে পারেননি, আমি আরেকবার বলি। ডাক নাম শুনে চিনুন, আমাকে বলা হয় দ্য আইসম্যান, আমি একজন কিংবদন্তি ফর্মুলা ওয়ান ড্রাইভার, আমি কে? হ্যাঁ, হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন? না, সঠিক উত্তর নয়। ফর্মুলা ওয়ানের সঙ্গে আমাদের মাইকেল সুমাকারের নামটা খুব রিলেট হয়ে যায়, তবে এটি সঠিক উত্তর নয়, দ্য আইসম্যান অন্য একজনকে বলা হয়। নমস্কার, হ্যাঁ কে বলছেন?
3: টিমি রাইকোনেন, ফিনল্যান্ডে।
0: একদম সঠিক উত্তর, আপনার নামটি একটু বলবেন? বারাসাত থেকে শ্যামলবাবু একদম সঠিক উত্তর দিয়েছেন, ফর্মুলা ওয়ান ফিনল্যান্ডের কিংবদন্তি ফর্মুলা ওয়ান ড্রাইভার কিমি রাইকোনেনকে বলা হতো দ্য আইসম্যান। শেষ প্রশ্ন, আমাকে বলা হয় দ্য ফ্লাইং সিখ, আমি কে? নমস্কার,
4: নমস্কার অর্কদা।
0: হ্যাঁ, দ্য ফ্লাইং সিখ কাকে বলা হয়?
4: আমি দেবাশিস মাল, গঙ্গাধরপুর হাই স্কুল হাওড়া থেকে।
0: বলো দেবাশিস।
4: উত্তর হবে মিলখা সিং।
0: একদম সঠিক উত্তর দেবাশিস, মিলখা সিং, আমাদের দ্য গ্রেট, দ্য লেজেন্ডারি, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড মিলখা সিংকেই বলা হয় ফ্লাইং সিখ।
5: সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwi.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: ক্রীড়াঙ্গনের আবার ফিরে এলাম এই বিরতির পর। আজকে 135তম ডুরান্ড কাপ অর্থাৎ 2026-27 মরশুমের যা শুরু হতে চলেছে আগামী 25 জুলাই, আজ তাই সেখানে একটি প্রেস কনফারেন্স ছিল, সেখানে আমাদের প্রতিনিধি শ্রী অঞ্জন চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। আমরা শুনব আমাদের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর বক্তব্য ডুরান্ড কাপ নিয়ে।
6: গুড আফটারনুন এভরিওয়ান, ইটস আ ভেরি অগাস্ট অকেশন টুডে দ্যাট উই আর উইটনেসিং, ইন ফ্যাক্ট উইথ অ্যাডভেন্ট অফ দ্য নিউ গভর্নমেন্ট, দ্য ফার্স্ট civil and military administration coming together to organize what the people of West Bengal love most after Rasgulla, that's football. And with the FIFA World Cup fever yet to get away from us, I think it's the best time to start the Durand Cup. And we are very much thankful to the Indian Army, specifically the Eastern Command, for choosing Kolkata and for the both the inauguration as well as the final of this prestigious 135th edition of the Durand Cup. Since 1888, you know, the legacy of Durand Cup, the history of Durand Cup, and the glory of Durand Cup that has come back to the city of joy, the city of Kolkata. And with the double engine government, the double engine governance as well, we are going to witness the grandest ever Durand Cup in the history of this entire tournament. I am very much thankful to Lieutenant General Sri Gambhir Singh Ji, the Honorable Chief of Staff, Headquarters, Eastern Command, as well as the Chairman of the Durand Cup Organizing Committee. Very much thankful to Major General Dinesh Kumar Singh, the GOC Bengal Sub Area and Vice Chairman of the Durand Cup Organizing Committee, and who has been consistently prodding us to get into the act as soon as we got into, as soon as on the very day, I think I took charge, the very next day, we had the first Durand Cup, and from then on, the Durand Cup 2026, the 135th edition, the grandest ever Durand Cup tournament in its history. I'm very much thankful to my Department of Youth Services and Sports, with such a senior person like the Honorable Additional Chief Secretary. আমি বলবো যে প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ অবধি আমাদের যারা ফুটবলার্স আছে, লেটস এনকারেজ দেম এন্ড গিফট, আমরা প্রত্যেকে মিলে লেটস গিফট আওয়ার ফুটবলার্স আ প্যাক স্টেডিয়াম ইন ইচ এন্ড এভরি ম্যাচ অফ দিস ডুরান্ড কাপ। এটা দিস ইজ মাই ফার্ভেন্ট প্লি টু অল দ্য ফুটবল লাভার্স, দ্য স্পোর্ট লাভার্স অফ ওয়েস্ট বেঙ্গল। আর এবার আপনাদের সুবিধার্থে আমরা টিকিটিং নিয়ে, এটা প্রত্যেকবার আমাদের মানুষের অনেকে আমাকে সাজেশন দিয়েছিলেন, অনেকে ফেসবুকের মধ্যে দিয়েছেন, কেউ টুইটারের মধ্যে দিয়েছিলেন, কেউ মেল করেছিলেন। আমি পুরো বিষয়টা নিয়ে আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছিলাম, এবং তারপর আমি ধন্যবাদ জানাই দ্য ইন্ডিয়ান আর্মি অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস। আমরা সকলে মিলে একসাথে মিলে উই হ্যাভ স্টার্টেড উইথ দিস পেপারলেস টিকিটস ফর দ্য ফার্স্ট টাইম এভার। আর কখনো স্ট্যাম্পিং নিয়ে ছোটাছুটি টিকিট যেটা আছে সেটা নিয়ে ডাইরেক্ট আপনি স্টেডিয়ামে যাবেন, ছোটাছুটি করতে হবে না স্ট্যাম্পিং এর জন্য আর ডিপার্টমেন্টে।
0: তাহলে আপনারা শুনলেন 135তম ডুরান্ড কাপের প্রেস মিট সেরিমনির থেকে মাননীয় ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর বক্তব্য। সেই ইভেন্টে কিন্তু সরাসরি উপস্থিত রয়েছেন আমাদের একজন প্রতিনিধি, শ্রী অঞ্জন চ্যাটার্জি চট্টোপাধ্যায়। অঞ্জন চট্টোপাধ্যায়, অঞ্জনদা তোমার থেকে শুনবো কেমন ছিল আজকের এই প্রেস মিট।
1: সাংবাদিক সম্মেলন হলো, ট্রফি উন্মোচন হলো, আগামী 25 থেকে কিন্তু শুরু, প্রায় এক মাস ধরে চলবে এই প্রতিযোগিতা। এবং কলকাতার দুটো ভেন্যুতে কিন্তু
0: বেশ, এর থেকে কি প্রতিশ্রুতি পেল অন্তত বাংলার যারা ফুটবল লাভার, যে সমস্ত দর্শকেরা রয়েছেন, তাদের জন্য আলাদা করে ডুরান্ড কাপ এবার কি উপহার দিতে চলেছে?
1: বাংলা ফুটবলের জন্য একটা কিন্তু সুন্দর একটা ফুটবল মৌসুম কিন্তু শুরু হতে চলেছে। এখন ভারতীয় ফুটবল কোন দিকে যাবে, কোন দিকে মন, সেটা এখনো ঠিক নেই, কিন্তু বাংলা ফুটবলের জন্য কিন্তু এটা কিন্তু খুশির খবর। এবং কলকাতায় একটা উদ্বোধনী অনুষ্ঠান ম্যাচ হবে
0: একদম,
1: এবং ফাইনালও যদি বারবার গত কয়েকবার কলকাতা হয় তাহলে কিন্তু অবাক।

0: বেশ, অনেক ধন্যবাদ অঞ্জন দা, আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের এই প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। সেই ডুরান্ড কাপের প্রেস মিট থেকে, আপনার ডুরান্ড কাপের তো এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের কথা আপনারা প্রত্যেকেই জানেন, সেটা আবার ভালোভাবে এই ফুটবলের পীঠস্থান কলকাতায় ফিরে এসেছে, তাই নিয়ে আমরা ভীষণ গর্বিত। তবে আমরা ফিরে যাই আবার আমাদের আজকের গুগলির দ্বিতীয় রাউন্ডে। আজকের গুগলির দ্বিতীয় রাউন্ডের যে বিষয় সেটা হলো সত্য না মিথ্যা। আমি একটি স্টেটমেন্ট বা আমি একটি বাক্য বলবো, একটি কথা বলবো, সেটা আপনাদের বলতে হবে যে এটা সত্য না এটি মিথ্যা। তাহলে আমি যাই প্রথম প্রশ্নে। প্রথমটি হলো, ফিফা বিশ্বকাপে ব্রাজিলই একমাত্র দেশ যারা প্রতিটি আসরে খেলেছে, সত্য না মিথ্যা? ফোন লাইনে বন্ধুরা ফোন করুন 2213134 নম্বরে। এই বাক্যটি সত্য না মিথ্যা যে ফিফা বিশ্বকাপে ব্রাজিলই একমাত্র প্রতিটি আসরে খেলেছেন? নমস্কার।
1: নমস্কার দাদা।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি সুব্রতমাল, গঙ্গাধরপুর, ধনতলা হাওড়া থেকে বলছি। উত্তরটা হবে সত্য।
0: সত্য, ব্রাজিলই একমাত্র দেশ যারা প্রত্যেকটি আসরে খেলেছে ওয়ার্ল্ড কাপের, তাই তো?
1: হ্যাঁ।
0: সুব্রতমাল, একদম সঠিক উত্তর দিয়েছেন আপনি, একমাত্র ব্রাজিলই খেলেছে সবকটি বিশ্বকাপে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নে যাই, সেটা হলো, মহেন্দ্র সিংহ ধোনি তার প্রথম আন্তর্জাতিক ইনিংসে 0 রানে আউট হয়েছিলেন, সত্য না মিথ্যা? মহেন্দ্র সিংহ ধোনি তার প্রথম আন্তর্জাতিক ম্যাচে 0 রানে আউট হয়েছিলেন, সত্য না মিথ্যা? নমস্কার। হ্যালো হ্যালো, না, যোগাযোগ করা যাচ্ছে না। 2213134 নম্বরে আপনারা সঠিক উত্তরটি দিতে পারেন। আরেকবার পড়ছি, মহেন্দ্র সিংহ ধোনি তার প্রথম আন্তর্জাতিক ইনিংসে 0 রানে আউট হয়েছিলেন, এই কথাটি সত্য না মিথ্যা? নমস্কার।
2: নমস্কার, আমি বর্গাছা থেকে প্রশান্ত ধর বলছি।
0: প্রশান্তবাবু বলুন।
2: হ্যাঁ, এটা সত্য।
0: বেশ, একদমই তাই, প্রশান্তবাবু আবার সঠিক উত্তর দিলেন। মহেন্দ্র সিংহ ধোনি 0 রানে আউট হয়েছিলেন শুধু না, নন স্ট্রাইকার এন্ডে আউট হয়েছিলেন গোল্ডেন ডাক হিসাবে। পরবর্তী কথায় যাই, স্টেটমেন্টে যাই, লিওনেল মেসি তার প্রথম আন্তর্জাতিক ম্যাচে গোল করেছিলেন, সত্য না মিথ্যা? নমস্কার। হ্যালো, আরেকবার প্রশ্নটি করছি, লিওনেল মেসি তার প্রথম আন্তর্জাতিক ম্যাচে গোল করেছিলেন, উত্তরটি সঠিক না সত্য না মিথ্যা? হ্যালো হ্যালো, কে রয়েছেন?
3: হ্যালো,
0: কে বলছেন? হ্যালো, মিথ্যা? আচ্ছা, কেন বলুন তো? এই রে, উনি সঠিক উত্তরটি দিলেন কিন্তু নাম বললেন না, একদমই মিথ্যাই এটা, কারণ অভিষেকে লাল কার্ড দেখেছিলেন লিওনেল মেসি, কিন্তু তারপরে তিনি দ্য গ্রেট হয়েছেন, সেটা আলাদা কথা। আচ্ছা, এবার আরেকটি জায়গায় যাই, ভারত একটিমাত্র দেশ যারা ক্রিকেটে, হকিতে ও কাবাডিতে বিশ্বকাপ জিতেছে, এই স্টেটমেন্টটি সত্য না মিথ্যা? আরেকবার বলি, ভারত একটিমাত্র দেশ বা একমাত্র দেশ যারা ক্রিকেট, হকি ও কাবাডিতে বিশ্বকাপ জিতেছে, উত্তরটি সত্য না মিথ্যা? নমস্কার।
4: হ্যালো, আমি জাঙ্গিপুরা থেকে গোপাল দত্ত বলছি।
0: গোপাল, সঠিক উত্তর এটি? সঠিক উত্তর। গোপাল বাবু, আপনাকে একটু দুঃখ দিয়েই বলি, না, এটি মিথ্যা। আরেকটি নেব, তার মানে এটা কি তাহলে উত্তরটা, আর কে জিতেছে, এটাই আমার পরবর্তী প্রশ্ন।
4: আরেকটি নেব, তার মানে এটা।
0: নমস্কার।
5: নমস্কার,
0: হ্যাঁ, কে বলছেন? ভারত একটিমাত্র দেশ, একই দেশ মানে একমাত্র দেশ যারা ক্রিকেট, হকি ও কাবাডিতে বিশ্বকাপ জিতেছে, এই স্টেটমেন্টটি সত্য না মিথ্যা? না, এটা একটু গুগলি প্রশ্ন ছিল, একমাত্র, আপনি ভালো করে যদি শুনে থাকেন, আমি বলেছি একমাত্র দেশ কিনা, না, একমাত্র দেশ ভারত নয়, তার সঙ্গে পাকিস্তানও রয়েছে, যারা এই তিনটি ইভেন্টে, তিনটি খেলাতে বিশ্বকাপে তারা জিতেছে। এই সমস্ত খবর দিয়েই আজকের ইন্টারেস্টিং গুগলি রাউন্ড এখানেই শেষ করছি। আজকের অনুষ্ঠানও এখানে শেষ করছি, কারণ সময় হয়ে গেছে। আজকে এতক্ষণ ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে উপস্থিত ছিল।

0: শুনছিলেন ক্রীড়াঙ্গনে, তখন সঙ্গে ছিলেন অর্ক বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য।
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলোচনা। সঙ্গে থাকবেন মিটপুকুরিয়া কবিগুরু আদর্শ বিদ্যায়তনের শিক্ষক জয়ন্ত কুমার মণ্ডল ও দুই শিক্ষার্থী।
2: শ্রেয়া ঘোষ।
3: আর আমার নাম রোহিত মল্লিক।
4: আমরা আজ আলোচনা করব 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নিয়ে। তোমরা বিষয়টা ভালো করে দেখে এসেছো তো?
3: হ্যাঁ হ্যাঁ।
4: আমরা তাহলে বিষয়ের গভীরে আলোচনা শুরু করি। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ শুরু করেছিল সিপাহীরা। আমাদের ভারতবর্ষের যে সমস্ত সিপাহী বা সৈনিক শ্রেণী ছিল তারাই বিদ্রোহটা শুরু করেছিল। কি কারণে বিদ্রোহটা তারা শুরু করেছিল সেটা কিন্তু আমরা ক্লাস এইটে পড়ে এসেছি। আমরা আজ আলোচনা করব বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নিয়ে। বিদ্রোহটার প্রকৃতি কি ছিল বা চরিত্র কি ছিল সেটা নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত ব্যক্ত করেছেন। কেউ মনে করেন যে এই বিদ্রোহটা সিপাহীদের বিদ্রোহ, আবার কেউ মনে করেন এই বিদ্রোহটা সামন্ত শ্রেণীর বিদ্রোহ, আবার অনেকে মনে করেন যে এই বিদ্রোহটা মুসলিম শ্রেণীর গণজাগরণ, আবার কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে এই বিদ্রোহটা ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। তো কোন

0: যাই আমরা ফেলবো বা ঐতিহাসিকরা ফেলেছেন সেটা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। আমরা বিষয়ের গভীরে যদি আলোচনা শুরু করি তাহলে বিষয়টা সম্পর্কে আমরা ভালোভাবে ধারণাটা হবে আমাদের। তো এক এক করে আলোচনা করি। প্রথমেই আমরা আলোচনা করি সিপাহীদের বিদ্রোহ কিনা। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে এই বিদ্রোহ অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সিপাহীদের বিদ্রোহ। এটা প্রথম উল্লেখ করেন তৎকালীন ভারত সচিব আর্ল স্ট্যানলি। তার মতকে অনেকে সমর্থন করেছেন, স্যার জর্জ লরেন্স, চার্লস রেইকস, টি আর হোমস, এনারা কিন্তু আর্ল স্ট্যানলির মতবাদকে সমর্থন করেছেন। তো কেন? তারা মনে করেন যে এটা সিপাহীরা শুরু করেছিল, সিপাহীদের দ্বারা পরিচালিত হয়েছিল এবং সিপাহীদের ব্যর্থতার সঙ্গে সঙ্গে এই বিদ্রোহ ব্যর্থ হয়ে যায়। আমাদের কোনো কোনো ভারতীয় ঐতিহাসিক তারাও কিন্তু এই মতকে সমর্থন করেছেন, যেমন সুরেন্দ্রনাথ সেন, ঐতিহাসিক সুরেন্দ্রনাথ সেন। তিনি তার 1857 গ্রন্থে বলেছেন যে সিপাহীরা এই বিদ্রোহ তাদের স্বার্থের জন্যই শুরু করেছিলেন এবং পরিচালনা করেছিলেন। আবার রমেশচন্দ্র মজুমদার, তিনিও সুরেন্দ্রনাথ সেনের মতবাদের মতোই তিনি ব্যাখ্যা করেছেন যে এই বিদ্রোহটা ছিল সিপাহীদের বিদ্রোহ। তাদের সকলের মতবাদ সেই একই যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ শুরু করেছিল সিপাহীরা, পরিচালনা করেছিলেন সিপাহীরা এবং সেই সিপাহীদের ব্যর্থতার মধ্যে দিয়েই এই বিদ্রোহ ব্যর্থ হয়। তাই এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ ছাড়া আর কিছুই বলা যায় না। আবার কোনো কোনো ঐতিহাসিক বলছেন এই বিদ্রোহটা ছিল সামন্ততান্ত্রিক বিদ্রোহ। কারণ হিসাবে তারা বলছেন যে মারাঠা নায়ক নানা সাহেব, তাঁতিয়া টোপি, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ বা বিহারের পদচ্যুত জমিদার কুনওয়ার সিং অথবা অযোধ্যার বেগম হজরত মহল বা ফৈজাবাদের মৌলভী আহমদুল্লাহ, আসামের মরিরাম দেওয়ান, বেরিলির বাহাদুর খাঁ, এরা সবাই ছিল এই বিদ্রোহের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি। তারা এই বিদ্রোহকে নেতৃত্ব দিয়ে চরম পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন। তাই এই বিদ্রোহকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলতে কোনো কোনো ঐতিহাসিক চেষ্টা করেছেন, যেমন রজনী পাম দত্ত খালদুন। আবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঐতিহাসিক এরিক স্টোকস, তারা মনে করেন যে এই বিদ্রোহটা সামন্ততান্ত্রিক বিদ্রোহ। আমাদের ভারতীয় ঐতিহাসিক সুরেন্দ্রনাথ সেন, তিনিও মনে করেন যে যদি এই বিদ্রোহ সফল হতো তাহলে ভারতবর্ষে সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতো। তাহলে তাদের মতকে যদি সমর্থন করতে হয় তাহলে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহটাকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলাই যুক্তিযুক্ত। আবার কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ মুসলিম শ্রেণীর গণজাগরণ। কেন? কারণ তারা বলছেন যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন বাহাদুর শাহ, অর্থাৎ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। তাই মুসলিম শ্রেণীর যে সমস্ত ঐতিহাসিক রয়েছেন, যেমন ডক্টর কুরেশি, তিনি বলছেন যে এই বিদ্রোহ মুসলিম শ্রেণী নেতৃত্ব দিয়ে চরম পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তাদের চিন্তা ভাবনা ছিল মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে পুনঃপ্রতিষ্ঠিত করা, দিল্লির সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠিত করা। তাই যদি হয় তাহলে এই বিদ্রোহকে মুসলিম শ্রেণীর গণজাগরণ বলতে হয়। ডক্টর কুরেশি বা সৈয়দ মইনুল হক এই সমস্ত ঐতিহাসিক যে মন্তব্য করেছেন যে এই বিদ্রোহটা ছিল মুসলিম শ্রেণীর গণজাগরণ, সেটাকে সমর্থন করতে হয়, তাই তো? এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা যে বিষয়টা হচ্ছে আমাদের ভারতবর্ষের 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ঐতিহাসিকরা কি বলতে চেয়েছেন, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলতে চেয়েছেন। যেমন আমাদের প্রখ্যাত বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকর, তিনি মনে করেন যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহটা ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। একে সমর্থন করেছেন অশোক মেহতা, অধ্যাপক হীরেন মুখোপাধ্যায়। তারা বলছেন যে বিভি সাভারকর অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকর, তিনি যেটা বলেছেন সেটাই সঠিক। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে সমস্ত বৈশিষ্ট্য, জাতীয়তাবাদী আন্দোলনগুলোর যে সমস্ত বৈশিষ্ট্য প্রয়োজন ছিল বা আমরা পরবর্তীকালে দেখেছি, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলোই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের মধ্যে লক্ষ্য করা যায়। আর এই কারণেই তারা বলছেন যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। কিন্তু এর বিরুদ্ধেও বিভিন্ন ঐতিহাসিক মত ব্যক্ত করেছেন। তারা বলছেন যে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম যদি হয় 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ, তাহলে ভারতের সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত স্থানের মানুষ এই বিদ্রোহে তো অংশগ্রহণ করেনি। তার বিরুদ্ধে অধ্যাপক সুশোভন সরকার, তিনি বলছেন যে একটা স্বাধীনতা সংগ্রামে, কোনো দেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের সকল শ্রেণীর মানুষ বা কোনো স্থানের সমস্ত অঞ্চলের মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করবে এমন কোনো কথা নেই। কারণ পৃথিবীর কোনো কোনো ইতিহাসে এই রকম উদাহরণ দেখা যায়নি যে তাদের স্বাধীনতা সংগ্রামে সমস্ত অঞ্চলের সমস্ত শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে, এরকম কোনো উদাহরণ পৃথিবীর কোনো ইতিহাসে বা কোনো স্বাধীনতা সংগ্রামে নেই। তিনি উদাহরণ হিসাবে ফরাসি বিপ্লব, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ বা গ্রিসের স্বাধীনতা যুদ্ধ, এই সমস্ত দেশের যুদ্ধের উদাহরণ টেনে বলেছেন যে এই সমস্ত দেশের যুদ্ধে সেই দেশের সমস্ত অঞ্চলের সমস্ত শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল, এই উদাহরণ কিন্তু নেই। তাহলে কি সেই যুদ্ধগুলোকে, অর্থাৎ ফরাসি বিপ্লব বা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ বা গ্রিসের স্বাধীনতা যুদ্ধ, এই সমস্ত যুদ্ধ কি তাদের স্বাধীনতা আন্দোলন নয় বা মুক্তি সংগ্রাম নয়? সুশোভন সরকার বলছেন এগুলোও কিন্তু তাদের দেশের মুক্তিকামী মানুষের স্বাধীনতা সংগ্রাম ছিল। তাই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে সমস্ত অঞ্চলের মানুষ বা সমস্ত শ্রেণীর মানুষ যদি বা অংশগ্রহণ নাও করে, তাহলেও এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলাই যুক্তিযুক্ত। এই যে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নিয়ে আলোচনা করেছেন, সেগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কোন পর্যায়ে আমরা ফেলতে পারি এই বিদ্রোহকে? আমরা কি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহি বিদ্রোহ বলবো, নাকি সামন্ত বিদ্রোহ বলবো, নাকি মুসলিম গণজাগরণ বলবো, নাকি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলবো? সেটা ব্যাখ্যা করতে গেলে আমাদের বলতে হয় যে যদি সিপাহী বিদ্রোহ বলি, শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলি, সেটা কিন্তু বলা যায় না। কারণ কি? কারণ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহটা শুরু করেছিল সিপাহীরা, কিন্তু সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিস্তৃতি দেওয়ার জন্য সাধারণ মানুষ এগিয়ে এসেছিল, তাই তো? তাহলে সেই সাধারণ মানুষের যোগদানের ফলে, ব্যাপকভাবে যোগদানের ফলে এই বিদ্রোহটা একটা ব্যাপক বৃহত্তর আন্দোলনে পরিণত হয়েছিল। তাই এটাকে শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলার যুক্তিযুক্ত হবে না। আবার যদি এই বিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলি, সামন্ত শ্রেণী এই বিদ্রোহকে এগিয়ে নিয়ে গিয়েছিল, পরিচালনা করেছিল, এটা ঠিক। কিন্তু শুধুমাত্র সামন্তরা যে বিদ্রোহে যোগদান করেছিল, এই বিদ্রোহকে পরিচালনা করেছিল, তা কিন্তু নয়।
1: না না,
0: আরো অন্যান্য নেতৃত্ব এসেছিল সাধারণ মানুষের মধ্যে থেকে। আর তাছাড়া যত পরিমাণ সামন্তরা এই বিদ্রোহে নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিলেন, তার থেকে বেশি পরিমাণে সামন্ত শ্রেণী এই বিদ্রোহ দমনে ইংরেজদেরকে সাহায্য করেছিল। তাহলে এই বিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলাও ঠিক যুক্তিযুক্ত হবে না, তাই তো? এরপরে যদি আমরা বলি মুসলিম শ্রেণীর গণজাগরণ, তাহলে এই মুসলিম শ্রেণীর গণজাগরণও যুক্তিযুক্ত নয়। কারণ শুধুমাত্র মুসলিম শ্রেণী এই বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিল বা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, তা কিন্তু নয়। এই বিদ্রোহে মুসলিম শ্রেণীর মতো হিন্দুরাও নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিল। হিন্দুদের মধ্যে বহু পরিমাণে মানুষ, সাধারণ মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। তাই এই বিদ্রোহকে মুসলিম গণজাগরণ বলাও কিন্তু যুক্তিযুক্ত হবে না। আবার ধরো আমরা যদি এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলি, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম যদি বলি, তাহলেও কিন্তু সঠিকভাবে যুক্তিযুক্ত হবে না। কেন? কারণ এই বিদ্রোহ সাধারণ মানুষ যেমন যোগদান করেছিল, কিন্তু এই বিদ্রোহটা সীমাবদ্ধ ছিল উত্তর ভারতের মধ্যে। সাধারণ মানুষ হচ্ছে এই উত্তর ভারতের সাধারণ মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, দক্ষিণ ভারত একদম নিশ্চুপ ছিল। দক্ষিণ ভারতের মানুষেরা বা দক্ষিণ ভারত থেকে কোন রকম নেতৃত্ব এগিয়ে আসেনি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে নেতৃত্ব দিতে, বা সাধারণ মানুষও এগিয়ে আসেনি এই বিদ্রোহে যোগদান করতে। অতএব একটা অঞ্চল একেবারে নিশ্চুপ ছিল। আবার শুধুমাত্র উত্তর ভারতের সাধারণ মানুষ যে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল তাও নয়, অনেক মানুষ নিশ্চুপ ছিল। আবার নেতৃত্ব দিতে যারা এগিয়ে এসেছিল তাদের মধ্যেও উত্তর ভারতের অনেকেই এগিয়ে আসেনি। তাছাড়া শিখ, গোর্খা, রাজপুত এরাও কিন্তু এই বিদ্রোহ থেকে মুখ ফিরিয়েছিল, এমনকি এই বিদ্রোহ দমনে ইংরেজদেরকে সাহায্য করেছিল। তাই এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলাটাও খুব বেশি যুক্তিযুক্ত হবে বলে মনে হয় না। তবে একথা বলা যায় এই বিদ্রোহটা ছিল বহুমাত্রিক। কেন বহুমাত্রিক? কারণ এই বিদ্রোহটা শুরু করেছিল সিপাহীরা। আমরা জানি যে ব্যারাকপুর ছাউনির সেনা ছাউনির মঙ্গল পাণ্ডে, হিউরোজ সাহেবের বিরুদ্ধে বন্দুক উঁচিয়ে বিদ্রোহের সূচনা করেছিলেন। তাহলে আমরা বলতে পারি যে সিপাহীরা সূচনা করেছিলেন এই বিদ্রোহের, আর নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিলেন সামন্তরা, আর বিপুল পরিমাণে জনসাধারণ এই বিদ্রোহকে বিস্তৃতি দান করেছিল। তার ফলে সিপাহীদের দ্বারা শুরু হয়ে সামন্ত শ্রেণীর দ্বারা পরিচালিত হয়ে

সাধারণ মানুষের অংশগ্রহণের ফলে এই বিদ্রোহটা হয়েছিল, হয়ে উঠেছিল একটা মহাবিদ্রোহ, বৃহত্তর একটা বিদ্রোহ। তাই এই বিদ্রোহকে মহাবিদ্রোহ বলাই যুক্তিযুক্ত। তবে এই বিদ্রোহে জাতীয়তাবাদী চেতনার কিন্তু অভাব হয়নি। সমস্ত জনসাধারণ জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে ইংরেজদের বিতাড়নের জন্য এই বিদ্রোহ শুরু করেছিল, নেতৃত্ব দান করেছিল এবং বিস্তৃতি দান করেছিল।

0: যখন এগিয়ে যায় তখন ইংল্যান্ডের ব্রিটিশ সরকার তারা মনে করলেন যে এই বিদ্রোহটা সাধারণ মানুষের মনে ক্ষোভের একটা সঞ্চার করেছে, আর এই ক্ষোভ নিরসন করতে যদি না পারা যায় তাহলে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য অবলুপ্ত হয়ে যাবে। এতদিন ধরে ভারতবর্ষে যারা শাসন করেছে ব্রিটিশ কোম্পানি সরকার, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে এসে আমাদের ভারতবর্ষের রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ভারতবর্ষ শাসন কার্য নিজেদের হাতে তুলে নিয়েছিল। তাই এতদিন ধরে অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের এই মহাবিদ্রোহের আগে পর্যন্ত যে শাসন ব্যবস্থা পরিচালনা করেছিল সেই শাসন ব্যবস্থাটা ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার। তাই এই কোম্পানি সরকারের অবসান ঘটিয়ে ব্রিটিশ সরকার অর্থাৎ ইংল্যান্ডের ব্রিটিশ সরকার ভারতবর্ষের শাসন ব্যবস্থা নিজেদের হাতে তুলে নেওয়ার জন্য চেষ্টা শুরু করে। এবং তৎকালীন রানী ছিলেন অর্থাৎ মহারানী ছিলেন ভিক্টোরিয়া, তিনি 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর একটা ঘোষণাপত্র জারি করে ভারতবর্ষের শাসন ব্যবস্থা বা শাসনভার কোম্পানির হাত থেকে অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবলুপ্তি ঘটিয়ে ভারতবর্ষের শাসনভার ব্রিটিশ সরকার নিজেদের হাতে তুলে নেয়। অর্থাৎ মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে ব্রিটিশ ইংল্যান্ডের ব্রিটিশ সরকার ভারতবর্ষের শাসনভার কোম্পানি সরকারের হাত থেকে নিজেদের হাতে তুলে নিল। তাহলে ভারতবর্ষের শাসনভার আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডের ব্রিটিশ সরকার তারা ব্রিটিশ কোম্পানি সরকারের হাত থেকে নিজেদের হাতে তুলে নিল। কিসের মাধ্যমে? মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে। 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর যে ঘোষণাপত্র জারি করা হয় সেই ঘোষণাপত্রের মাধ্যমে ভারতবর্ষের শাসন কার্য নিজেদের হাতে তুলে নিল। তৎকালীন মহারানী ভিক্টোরিয়া তিনি তার সচিব অর্থাৎ ভারত সচিব ডার্বি সাহেবকে অনুরোধ করেছিলেন যে ভারতবর্ষের জন্য এমন একটা ঘোষণাপত্র জারি করুন বা ঘোষণাপত্র রচনা করুন যে ঘোষণাপত্রের মাধ্যমে ভারতবাসীর মনে যে ক্ষোভ ছিল এতদিন সেই ক্ষোভটা নিরসন হয়। এই ডার্বি সাহেব মহারানীর চিন্তা ভাবনা অনুযায়ী তিনি সেইভাবে ঘোষণাপত্রটি রচনা করলেন যে ধর্মনিরপেক্ষ, সামাজিক উদারতা, রাজনৈতিক নিরপেক্ষতা এই সমস্ত বিষয়ে সামগ্রিকভাবে চিন্তা ভাবনা করে ডার্বি সাহেব মহারানীর ঘোষণাপত্র রচনা করলেন। আর সেই ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর জারি করা হলো। তাহলে সেই ঘোষণাপত্রে এই যে বলা হলো রাজনৈতিক নিরপেক্ষতা বা সামাজিক উদারতা এই যে বলা হলো সেটা কি ছিল, ঘোষণাপত্রের শর্তগুলো কি ছিল, সেই শর্তগুলোই এখানে ভারতবাসীর কাছে পৌঁছে দেওয়া হলো। যেমন ঘোষণা করা হলো যে ভারতবর্ষের শাসন কার্য এখন থেকে ব্রিটিশ সরকার তার প্রতিনিধির মাধ্যমে শাসন কার্য পরিচালনা করবে। ভারতবর্ষে সেই ভাইসরয় বা রাজ প্রতিনিধি আসবেন, এসে ভারতের শাসন কার্য পরিচালনা করবেন। তিনি ব্রিটিশ রাজের নিয়ন্ত্রণাধীন তাদের অনুমতি নিয়ে তাদের চিন্তা ভাবনা অনুযায়ী ভারতের শাসন কার্য পরিচালনা করবেন। আর সেই অনুযায়ী ভারতের প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং। কে তাহলে ভারতের প্রথম ভাইসরয়?
1: লর্ড ক্যানিং।
0: দ্বিতীয়ত বলা হলো যে ভারতবর্ষে এখন থেকে ব্রিটিশ রাজ রাজ্য বিজয় নীতি পরিত্যাগ করবে। অর্থাৎ এতদিন ধরে বিভিন্ন নীতি প্রয়োগ করে ব্রিটিশ কোম্পানি সরকার যে ভারতবর্ষের রাজ্য দখল নীতি গ্রহণ করেছিল ব্রিটিশ রাজ কিন্তু সেই নীতি ত্যাগ করবে, অর্থাৎ রাজ্য বিজয় নীতি ত্যাগ করবে। তিন নম্বর বলা হচ্ছে এখন থেকে সত্ত্ববিলোপ নীতি ত্যাগ করবে। ব্রিটিশ রাজ এখন থেকে অর্থাৎ 1858 খ্রিস্টাব্দ থেকে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বরের পর থেকে কি করবে? সত্ত্ববিলোপ নীতি ত্যাগ করবে। লর্ড ডালহৌসি সত্ত্ববিলোপ নীতি প্রয়োগ করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য দখলের নীতি গ্রহণ করেছিল। সত্ত্ববিলোপ নীতি হচ্ছে ভারতীয় অপুত্রক রাজারা দত্তক পুত্র গ্রহণ করতেন। লর্ড ডালহৌসি সত্ত্ববিলোপ নীতি প্রয়োগ করে সেই নীতি প্রয়োগ করে কি করেছিলেন? রাজ্যগুলো দখল করে নিতেন। মহারানীর ঘোষণাপত্রে এই শর্ত ঘোষণা করা হলো যে সত্ত্ববিলোপ নীতি পরিত্যাগ করা হলো, এখন থেকে ভারতীয় অপুত্রক রাজারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে। চার নম্বরে বলা হলো যে ওই যে বলা হলো ধর্মীয় সামাজিক উদারতা দেখানো হবে, বলা হচ্ছে এখন থেকে ব্রিটিশ রাজ ভারতীয় ধর্মীয় এবং সামাজিক রীতিনীতিতে হস্তক্ষেপ করবে না। ভারতীয়রা তাদের চিন্তা ভাবনা অনুযায়ী ধর্মীয় নীতি পালন করবে, ধর্মীয় রীতিনীতি পালন করবে, সামাজিক রীতিনীতি পালন করবে, তাতে ব্রিটিশ রাজ কোনো রকম হস্তক্ষেপ করবে না। পাঁচ নম্বরে বলা হলো

0: যে এই যেমন ধর্মীয় এবং সামাজিক রীতিনীতিতে হস্তক্ষেপ করছে না, তেমনি যদি যোগ্যতা থাকে, ভারতীয়দের যোগ্যতা যদি থাকে, তাহলে যোগ্যতা অনুযায়ী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ব্যক্তি সরকারি চাকরি লাভ করতে পারবে, সরকারি চাকরিতে নিয়োগ করা হবে যদি যোগ্যতা থাকে, তাতে জাতি ধর্ম বর্ণ কোন রকম ভেদাভেদ করা হবে না। ছ নম্বরে বলা হচ্ছে ভারতীয়দের ধর্মীয় আবেগে এখন থেকে ব্রিটিশ সরকার হস্তক্ষেপ করবে না, কোনো রকম বাধা প্রদান করবে না। ধর্মীয় বিভিন্ন রীতিনীতি রয়েছে, বিভিন্ন ভারতবর্ষ হচ্ছে বিভিন্ন ধর্মের বসবাস স্থল। ওই যে রবীন্দ্রনাথের কথা, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের ভারতবর্ষ ছিল বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের বাসস্থান। তো এখন থেকে ব্রিটিশ সরকার ভারতীয়দের নিজস্ব ধর্মীয় রীতিনীতিতে বাধা প্রদান করবে না, ধর্মীয় রীতিনীতি পালনে বাধা প্রদান করবে না, তেমনি বাইরের কোনো ধর্ম তাদেরকে গ্রহণের জন্য জোর করাও হবে না। এটা ব্রিটিশ সরকার এই মহারানীর ঘোষণাপত্রে জারি করে বলে দিলেন। এরপরে তিনি বললেন এই ঘোষণাপত্রে, এই মহারানীর ঘোষণাপত্রের আগে কোম্পানি সরকারের সঙ্গে বিভিন্ন রাজারা যে সমস্ত চুক্তি সম্পাদন করেছিলেন সেই সমস্ত চুক্তি বহাল থাকবে, ওটা বাদ দেওয়া হবে না। তাই যদি ভারতীয় রাজারা এই ধর্মীয় রীতিনীতি যে সমস্ত চুক্তি করেছিলেন সেই সমস্ত চুক্তি কোনো রকমভাবে বাতিল করা হবে না, সেগুলো যথাযথভাবে পালন করা হবে। এছাড়া আরেকটা কথা বলা হলো যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে অনেক হতাহত হয়েছিল, এই ঘোষণাপত্রে জারি করা হলো যে সমস্ত ব্যক্তি ব্রিটিশ কর্মচারীদের হত্যার সঙ্গে সরাসরি যুক্ত তাদের ছাড়া আর সবাইকে মুক্ত করে দেওয়া হবে, কোনো রকম তাদের প্রতি কেস দেওয়া হবে না, কোনো রকম তাদের শাস্তি প্রদান করা হবে না, শুধুমাত্র ব্রিটিশ সরকারের কর্মচারীদের সরাসরিভাবে হত্যার সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে বিচারের মাধ্যমে বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হবে। যদি তাদের শাস্তির মেয়াদ বিভিন্ন রকমের হতে পারে, কেউ সরাসরি হত্যা করছে তাদের এক ধরনের শাস্তি, আবার সরাসরি হত্যা করছে না কিন্তু পরিকল্পনা করেছে তাদের আরেক ধরনের শাস্তি, আবার সাহায্য করেছিল যারা তাদের আরেক ধরনের শাস্তি। এইভাবে মহারানীর ঘোষণাপত্র জারি করা হয়েছিল এবং ভারতবর্ষের ক্ষেত্রে এই মহারানীর ঘোষণাপত্র ভারতবাসীর ক্ষোভের কিছুটা নিরসন করেছিল। তবে এই বক্তব্যের সমর্থনে কিছু কিছু ঐতিহাসিক তাদের মত ব্যক্ত করেছেন। তারা মনে করেন যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পর এই যে মহারানীর ঘোষণাপত্র জারি করা হয়েছিল সেটা ভারতবাসীর মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছিল সেই ক্ষোভটাকে নিরসনের জন্য চেষ্টা করা হয়। এই মহারানীর ঘোষণাপত্র জারি করার মাধ্যমে চেষ্টা করা হয়েছিল যে যাতে ভারতবাসীর ক্ষোভ নিরসন হয়, না হলে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ যে ব্যাপক একটা গণজাগরণ দেখা গিয়েছিল সেইটা মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে নিরসন না করলে পরবর্তীকালে আরো ব্যাপক একটা বিদ্রোহের রূপ নিতে পারত, ব্রিটিশ সরকারের যে শাসন ব্যবস্থা সেটা ধ্বংস হয়ে যেতে পারত। তাই ব্রিটিশ সরকার, ইংল্যান্ডের ব্রিটিশ সরকার, তারা এই মহারানীর ঘোষণাপত্র জারি করে ভারতবাসীর ক্ষোভের নিরসনটা করেছিলেন। এই যে মহারানীর ঘোষণাপত্রে যে সমস্ত শর্তগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু বাস্তবায়িত করা হয়নি সঠিকভাবে। পরবর্তীকালে যখন এই মহারানীর ঘোষণাপত্রের যে শর্তগুলো সেগুলো প্রয়োগের জন্য বলা হলো, তখন কিন্তু সঠিকভাবে তারা বাস্তবায়িত করার পক্ষে মত ব্যক্ত করেনি বা মত করেনি। তাই বলা হয় যে কিছু কিছু রাজার মনের যে ক্ষোভ সেটা নিরসিত হলেও ভারতবাসীর, সমগ্র ভারতবাসীর মনের যে ক্ষোভ সেটা নিরসন করা সম্ভব হয়নি। ভারতবর্ষের সাধারণ মানুষের ক্ষোভ থেকেই গিয়েছিল এবং এর থেকেই পরবর্তীকালে আরও জাতীয়তাবাদী আন্দোলনের একটা রূপ নিয়েছিল, এর কথা বলা যেতেই পারে। আচ্ছা, তাহলে আমরা এখন আলোচনা করলাম যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র কি ছিল, আমরা সেটা সামগ্রিকভাবে বুঝে গেলাম। আর তার পরবর্তীকালে আমরা আলোচনা করলাম যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পর মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে ভারতবাসীর ক্ষোভ নিরসনের জন্য যে চেষ্টা ব্রিটিশ সরকার, ইংল্যান্ডের ব্রিটিশ সরকার চেষ্টা করেছিলেন সেটা বুঝলাম। তো এই বিদ্রোহ আমরা যেটা আলোচনা করলাম সেটা সম্পর্কে তোমাদের কি মনে হয় যে এই বিদ্রোহকে শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলা হবে, নাকি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যাবে, নাকি মুসলিম শ্রেণীর গণজাগরণ বলা যাবে, নাকি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যাবে, কোনটা কি মনে হয় রোহিত বলো?
1: এই বিদ্রোহ নানা লোকের নানা মত আছে, এই বিদ্রোহ এখনো সঠিক হয়নি যে এটা এখনো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ নামেই চলছে।
0: আচ্ছা আচ্ছা শ্রেয়া, আমরা এই যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের কথা বললাম, এর প্রকৃতি বা চরিত্র নিয়ে আলোচনা করলাম, এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে আখ্যায়িত করেছিলেন কে, প্রথম আখ্যায়িত করেছিলেন কে? আমাদের ভারতের যে জাতীয়তাবাদী চেতনা, সেই জাতীয়তাবাদী চেতনার জাগরণ ঘটেছিল 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের মাধ্যমে, সেই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছিলেন আমাদের একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী রোহিত
1: সুরেন্দ্রনাথ সেন।
0: নো, আমরা এর আগে আলোচনা করেছি তার নাম বিভি সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর, বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। তিনি বলেছিলেন যে 1857 খ্রিস্টাব্দে যে ধরনের সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন যত বেশি পরিমাণে, তাতে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে এই বিদ্রোহটাকে একটা জাতীয় রূপ দিয়েছিলেন তারাই। তাই এই বিদ্রোহকে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ না বলে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলাই যুক্তিযুক্ত। এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পরিপ্রেক্ষিতে রোহিত বলবে, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার ভারতবর্ষের শাসন কার্য নিজেদের হাতে তুলে নিয়েছিলেন কোন ঘোষণাপত্রের মাধ্যমে?
1: মহারানী ঘোষণাপত্রের মাধ্যমে।
0: কবে সেই মহারানীর ঘোষণাপত্র জারি করেছিলেন শ্রেয়া?
2: 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে।
0: তোমাদের এই বিষয়ে আমরা কোন কোন প্রশ্নগুলো অধিক ইম্পর্টেন্ট আর কি, সেইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করি। যেমন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় কি, এটা একটা প্রশ্ন আসতেই পারে। টিকা হিসাবে আমরা বলতে পারি যে মহারানীর ঘোষণাপত্র, এটা বলতেই পারি ইম্পর্টেন্ট। এছাড়া আর একটা প্রশ্ন আসে যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর ভূমিকা কি ছিল বা মনোভাব কি ছিল? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব কেমন ছিল, এটা একটা প্রশ্ন আসতেই পারে। এছাড়া আমরা লক্ষ্য করেছি যে অনেক সময় প্রশ্ন আসে যে ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনে বা ব্রিটিশ সরকারের বিরোধী মনোভাব নিয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার কার্যাবলী আলোচনা করো, এটাও একটা প্রশ্ন আসে। এছাড়া অবনীন্দ্রনাথ ঠাকুর যে জাতীয়তাবাদী চেতনা উজ্জীবনের জন্য একটা ছবি অঙ্কন করেছিলেন, চিত্র অঙ্কন করেছিলেন ভারতমাতার
2: চিত্র,
0: সেই ভারতমাতার চিত্র কিভাবে ভারতের জাতীয়তা বোধ জাগরিত করেছিল, এটা সম্পর্কে আলোচনা করে আসতে পারে বা প্রশ্ন আসতে পারে। আবার আরেকটা প্রশ্ন আসতে পারে, লেখায় এবং রেখায় ভারতের জাতীয়তাবাদী চেতনা কিভাবে জাগরিত হয়েছিল, এই প্রশ্নটাও আসতে পারে। আবার প্রশ্ন আসতে পারে লেখার ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ গ্রন্থ কিভাবে ভারতের জাতীয়তা বোধ জাগরিত
2: করেছিল।
0: সেই সঙ্গে সঙ্গে আর একটা প্রশ্ন আসতে পারে, স্বামী বিবেকানন্দ রচিত বর্তমান ভারত গ্রন্থ কিভাবে ভারতের জাতীয়তা বোধ জাগরিত করেছিল। রবীন্দ্রনাথ রচিত গোরা উপন্যাসের মাধ্যমে রবীন্দ্রনাথ কিভাবে ভারতের জাতীয়তা বোধ ফুটিয়ে তুলেছিলেন, এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসতে পারে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আবার এই প্রশ্ন আসতে পারে, রবীন্দ্রনাথ কিভাবে শান্তিনিকেতনে বিদ্যাশ্রম তৈরি করেছিলেন, অর্থাৎ শান্তিনিকেতনের আশ্রম কি উদ্দেশ্য নিয়ে রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন। আবার এটাও আসতে পারে যে শিক্ষা, শিক্ষার্থী এবং প্রকৃতি, এদের মধ্যে সংযোগ স্থাপনের জন্য রবীন্দ্রনাথ কি চিন্তা ভাবনা নিয়েছিলেন, এটা নিয়েও প্রশ্ন আসতেই পারে। এই সমস্ত বিষয়গুলো তোমরা একটু চিন্তা ভাবনা করো। আরেকটা অধ্যায় রয়েছে, ষষ্ঠ অধ্যায়, সেই অধ্যায়ে রয়েছে যে শ্রমিক শ্রেণী এবং কৃষক শ্রেণী, ভারতের বিভিন্ন যে জাতীয়তাবাদী আন্দোলন হয়েছিল সেই জাতীয়তাবাদী আন্দোলনগুলোতে কিভাবে অংশগ্রহণ করেছিলেন, যেমন বঙ্গভঙ্গ আন্দোলন বা অহিংস অসহযোগ আন্দোলন অথবা বারদৌলি আন্দোলন বা একা আন্দোলন, এই সমস্ত আন্দোলনে কৃষক শ্রেণী কি ভূমিকা নিয়েছিলেন, বা শ্রমিক শ্রেণী, কিভাবে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন বা এই আন্দোলনটাকে সফল করার জন্য তাদের ভূমিকা কি ছিল। এছাড়া পরবর্তীকালে আইন অমান্য আন্দোলন ছিল, ভারত ছাড়ো আন্দোলন ছিল, সেই সমস্ত আন্দোলনে যে কৃষক শ্রেণী বা শ্রমিক শ্রেণী অংশগ্রহণ করেছিলেন তারা কিভাবে এই আন্দোলনকে বিস্তৃতি দান করেছিলেন বা এই আন্দোলনগুলোকে সফল করার জন্য

0: এর ভূমিকা কতটা ছিল, এই প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেকেন্ড সামিটিভে। তাহলে আমাদের বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আজ এই পর্যন্তই আমরা শেষ করছি।
1: এতক্ষণ শুনছিলেন দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন মিটপুকুরিয়া কবিগুরু আদর্শ বিদ্যায়তনের শিক্ষক জয়ন্ত কুমার মণ্ডল ও দুই শিক্ষার্থী।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন। জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
4: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট। থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা। অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
5: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
6: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
7: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
5: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
8: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে প্রধানত মেঘলা আকাশ, সঙ্গে দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 82%। গত 24 ঘন্টায় 5.3 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে চান তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্ক বার্তা নেই। শুনলেন আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি। পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 6:05 থেকেই সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি সরস্বতী কিস্কু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:38 কৃষি কথার আসর, বিষয় গবাদি প্রাণীর টিকাকরণ। ডক্টর অনিমেষ শিকদারের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। এরপরে আমাদের রাজ্যে সামুদ্রিক মাছ চাষের

সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য নিয়ে আলোচনায় অতনু রায়, অমলেশ চট্টোপাধ্যায় ও সুব্রত চক্রবর্তী থাকবেন। 7:30 সমীক্ষা, রাত 8টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। ৮:30 আইনি কথা, চিকিৎসাগত অবহেলা আইন, এ বিষয়ে আইনজীবী সিদ্ধার্থ গোস্বামীর সাক্ষাৎকার, গ্রহণ ও প্রযোজনায় শুভেন্দু বাগ। বিধানসভা পর্যালোচনা 8:50। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9টায় শুনবেন খেয়াল শিল্পী কৌশম্বী মুখোপাধ্যায়। 9:30 অনুরোধের আসর, রাত 10টায় ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সোমা রায়ের কণ্ঠে, 10:45 নজরুলগীতি শিল্পী উৎপল উপাধ্যায়, রাত 11টায় পুরাতনী গান শিল্পী রোশনী পাল, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী তরুণ চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, জাতীয় পতাকা গ্রহণ দিবস, 6:30 গুলগুলশান উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 7:10 পুরাতনী গান শুনবেন রোশনী পালের কণ্ঠে, 7:25 উত্তর ম্যাসিডোনিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের বিশেষ সাক্ষাৎকার, 7:35 দর্পণ উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা, 8:30 হরাইজান, 9:16 স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে। শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

আকাশ বাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্ছান্তাল মাখন পৌন সাই মড়েগেল তুরুই গেটুড তুরুই মিটার এহব নাতে ইঞা সান্তাড়ি আখড়া তেহিঞা সান্তাড়ি আখড়া রিয়া এতহব রেদ আজম তাবন পে সরস্বতী কিসকু আর সাঁতেন কোয়া পরব সেরিঞ সেরিঞ রেদ সরস্বতী কিসকু আর রেণু হেমব্রম

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে গর্ভবতী মহিলা, প্রসূতি মা এবং শিশুদের জন্য পুষ্টিকর খাবারের বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরম রান্না করা খাবার ও সকালের জলখাবারের ডিম কেনার খরচে অতিরিক্ত 2 টাকা করে দেবে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন করা হয়। উল্লেখ্য, এতদিন এই ক্ষেত্রে শিশুদের জন্য 10 টাকা ও মহিলাদের জন্য 12 টাকা করে বরাদ্দ ছিল। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নতুন উদ্যোক্তাদের উৎসাহ দিতে নদিয়ায় এই প্রথমবার শুরু হচ্ছে 2 দিনের PMFME সচেতনতা শিবির। কৃষ্ণনগর 1 ব্লকের দেপাড়া গ্রাম পঞ্চায়েত অফিস, চাকদহ ব্লক অফিস, তেহট্ট 1 নম্বর ব্লক অফিস এবং রানাঘাট ও নবদ্বীপ পৌরসভা অফিসে আগামীকাল এবং শুক্রবার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে এই শিবিরের আয়োজন করা হচ্ছে। উল্লেখ্য, মুড়ি, ফ্রুট জুস, বেকারি সামগ্রী, চানাচুর, গুঁড়ো মশলা সহ বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ যুক্ত বা নতুন করে যুক্ত হতে ইচ্ছুক ব্যক্তি এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এখানে সহায়তা পাবেন। পুরুলিয়ার ঝালদা 1 নম্বর ব্লকের ইলু জার্গো গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। নতুন পঞ্চায়েত প্রধান নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 3 সদস্য অনুপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন তৃণমূলের 4 ও বিজেপির 4 সদস্য। ভোটাভুরিতে বিজেপির হেমানি মাহাতো নতুন প্রধান নির্বাচিত হন। উল্লেখ্য, 12 সদস্যের এই গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূল 7টি এবং বিজেপি 5টি আসন পেয়েছিল। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের সাগর ব্লকের জলসম্পদ ব্যবস্থাপনা, পরিশ্রুত পানীয় জল সরবরাহ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জল নিরাপত্তা এবং জলবায়ু সহনশীল প্রকল্পের সূচনা হয়েছে। এই উপলক্ষে সাগর ব্লক উন্নয়ন দপ্তরের উদ্যোগে এক কর্মশিবিরের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্ট। কর্মশালায় ম্যানগ্রোভ সংরক্ষণ, পানীয় জলের সংকট দূরীকরণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও সমন্বিত কর্ম

0: পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় পুলিশের পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা তোলাবাজির অভিযোগে দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত মোহাম্মদ সাইদ মণ্ডল এবং জিশান বিশ্বাস নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করছিল বলে অভিযোগ। ভিন রাজ্য থেকে অবৈধভাবে কয়লা পাচারের চেষ্টা বানচান করল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কোকোভেন থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অঙ্গদপুর এলাকায় অভিযান চালিয়ে নথিহীন কয়লা বোঝাই দুটি ড্রাক বাজেয়াপ্ত করা হয়। গ্রেপ্তার করা হয় দুই ট্রাক চালককে। পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকের কামতা জাঙ্গিধারী অঞ্চলের ডাকাকেন্দু গ্রামে টিউবওয়েলে ফেরাডাল বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে আজ ব্যাপক উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। তিনি মানবাজার হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে কেন্দা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মুর্শিদাবাদের রানীনগরে বোলতার কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বর্দরপাড়ার বাসিন্দা বছর পঞ্চাশের মন্টু মণ্ডল গত সোমবার সকালে নিজের ক্ষেতে ঝোপঝাড় পরিষ্কার করছিলেন। এই সময় কোনোভাবে ক্ষিপ্ত শতাধিক বোলতার দল তার উপর আক্রমণ করে। ছুটে পালাতে গিয়ে রাস্তার উপরে পড়ে জ্ঞান হারান মন্টু। স্থানীয় ব্লক হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হয়নি। ওইদিন রাতেই তার মৃত্যু হয়। গ্রামীণ সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধে সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে। বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে। বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে। পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে। বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে। DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টার জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির অধিকাংশ জায়গায়। আগামী 48 ঘন্টার জল হাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে 7-11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া এবং বীরভূম জেলার দু একটি জায়গায়। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাস, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গার ওপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও কুচবিহার জেলার দু একটি জায়গার ওপর দিয়ে। পরবর্তী দুদিনের জল হাওয়ায় সামান্যই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস। আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: সব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা যারা গ্রামে থাকি আমরা কিন্তু গবাদি প্রাণী বাড়িতেই রেখেই থাকি। কারোর বাড়িতে হয়তো একটা গাই গরু রয়েছে, আবার কেউ হয়তো ছাগল পুষছেন বা অন্যান্য হাঁস মুরগি পুষছেন। তো এই গবাদি প্রাণীকে রক্ষা করাটা আমাদের একটা বিরাট দায়িত্ব। কিন্তু তা রক্ষা করতে গেলে যে জিনিসটা দরকার, যে টিকাকরণ, কারণ টিকাকরণের মধ্য দিয়েই কিন্তু গবাদি প্রাণীর মধ্যে একটা প্রতিরোধক ক্ষমতা জন্মায় রোগের বিরুদ্ধে। তো আমরা কি করে টিকা করব গবাদি প্রাণীদের, এ বিষয়ে আজকে আমরা জেনে নেব গবাদি প্রাণীর টিকাকরণ। আর এ বিষয়ে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন রাজ্য সরকারের প্রাণী সম্পদ ও প্রাণী স্বাস্থ্য অধিকারের যুগ্ম অধিকর্তা ডক্টর অনিমেষ শিকদার। নমস্কার ডক্টর শিকদার।
3: নমস্কার।
2: যে কথাটা বলছিলাম যে গবাদি প্রাণী আমরা সকলে পুষে থাকি কম বেশি, তো টিকাকরণ একটা বড় দিক গবাদি প্রাণীর জন্য, সেই বিষয়টা আমাদের সকলের মাথায় রাখা উচিত। বিশেষত আমরা যারা প্রাণী পালক রয়েছি, আমরা যদি ঠিকমতো না জানি যে কখন কোন টিকা দিতে হবে, তাহলে কিন্তু আমরা প্রাণীর স্বাস্থ্য অনেকটাই ঠিক রাখতে পারব না এবং সেক্ষেত্রে প্রাণীর মৃত্যুও হতে পারে, তাই তো?
3: একদমই ঠিক।
2: তো প্রথমেই আপনার কাছে জেনে নিতে

0: বলবো, এই টিকা ব্যাপারটা যদি একটু খুলে বলেন।
1: আসলে টিকা কথাটা বহু প্রচলিত এবং আমরা কম বেশি সবাই এই টিকা শব্দটির সঙ্গে পরিচিতি আছে আমাদের। টিকা হচ্ছে, আমি যদি টিকা কেন করা হয় বা সেখান থেকে কিন্তু টিকা কি সেটা বোঝা যাবে। টিকা হচ্ছে সেই সমস্ত রোগের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য টিকা দেওয়া হয় যে রোগগুলো সারা বছর আমাদের গবাদি প্রাণীদের সময়ে অসময়ে বিভিন্ন কারণে।

0: কিন্তু টিকাটা তৈরি হয় যে ব্যাকটেরিয়া ভাইরাস ওই গবাদি প্রাণীর রোগের কারণ হয় এবং তার মৃত্যুর কারণ হয়। এবং এরা হচ্ছে নির্দিষ্ট জীবাণু বা পরজীবী বা তাদের উপাদান থেকে তৈরি এবং শরীরে প্রয়োগ করার পর নির্দিষ্ট জীবাণু বা পরজীবী ঘটিত রোগ প্রতিরোধ ক্ষমতা ওই প্রাণীর কিন্তু গড়ে ওঠে। অর্থাৎ আরো নির্দিষ্টভাবে যদি বলতে চাই বলতে পারি সেটা হচ্ছে বিশেষ একটি জীবাণু যে জীবাণুটা ওই প্রাণীর রোগ তৈরি করে সেই জীবাণুটার ক্ষমতা কমিয়ে তার শরীরে প্রয়োগ করা হয়। যে প্রয়োগের ফলে সেই জীবাণুর কিন্তু রোগ তৈরি করা সৃষ্টি করার ক্ষমতাটা আর থাকে না, কিন্তু রোগের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করার মতো একটা পরিস্থিতি সে শরীরে তৈরি করে। অর্থাৎ পরবর্তী সময়ে ওই জীবাণু দ্বারা কিন্তু ওই প্রাণীটি আক্রান্ত হলেও কিন্তু আক্রান্ত হওয়া মানে যদি সে সামনাসামনি মুখোমুখি হয় সে শরীরে প্রবেশ করলেও কিন্তু সেই প্রাণীটিকে আক্রান্ত করতে পারবে না, কারণ তার শরীরে ইতিমধ্যে টিকার মাধ্যমে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে রয়েছে।
1: তার মানে আপনি বলতে চাইছেন যে টিকা হচ্ছে এমন একটা উপাদান যা নাকি আমরা যখন গবাদি প্রাণীর শরীরে প্রবেশ করাই যে কোনো ভাবে সেটা ও যে রোগ ওর মধ্যে আসতে পারত এই টিকাটা দেওয়ার ফলে তার মধ্যে শরীরে এমন একটা প্রতিরোধক ব্যবস্থা গড়ে উঠছে যাকে আমরা অ্যান্টিবডি বলি, এবং সেটা কিন্তু ওই যে বিশেষ রোগ তার শরীরে আসতে দিচ্ছে না, তাই তো? তা এই যে টিকা কথা আমরা বলছি যে টিকা করলে প্রাণীর স্বাস্থ্য বা উৎপাদন কি কোনোভাবে ব্যাহত হতে পারে?
0: দেখুন, এটা এটা নির্ভর করে সেই প্রাণীটির স্বাস্থ্যের পরিস্থিতি কিরকম ছিল টিকাকরণের সময় তার উপর অনেকটা নির্ভর করে। সাধারণত টিকা প্রয়োগ করা হয় কোন নির্দিষ্ট জীবাণু বা পরজীবীর বিরুদ্ধে রোগ প্রতিরোধ করার জন্য, এতে স্বাস্থ্যহানির কোন রকমের কোন সম্ভাবনা কিন্তু থাকে না। তবে এখানে যদি দুর্বল অথবা অসুস্থ প্রাণী বা পাখির টিকাকরণ যদি আমরা করতে চাই, আমরা যদি প্ল্যান করি বা পরিকল্পনা করি, তাহলে আমি বলবো প্রাণীপালকদের অবশ্যই আপনারা নিকটবর্তী প্রাণী চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। এবং প্রাণীর যে উৎপাদন, অর্থাৎ আমি গরু গাভীর ক্ষেত্রে যদি দুধের উৎপাদন ভাবি, মুরগির ক্ষেত্রে যদি ডিমের উৎপাদন ভাবি, এই উৎপাদনের ক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষ প্রভাব একেবারেই নেই টিকার। অর্থাৎ টিকা করলে কিন্তু উৎপাদন কোন রকমভাবে ব্যাহত হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি প্রাণী যদি দুর্বল থাকে বা অন্য কোনো অসুবিধা তার শরীরে থেকে থাকে, সামান্য কিছু প্রভাব পড়লেও পড়তে পারে, কিন্তু সেই প্রভাবটা কিন্তু অত্যন্ত ক্ষণস্থায়ী। অর্থাৎ টিকাকরণের ফলে যদিও বা কোনো প্রভাব পড়ে সেটা কিছু সময়ের জন্য, এক দুদিন বা অল্প সময়ের জন্য থাকে, তারপরে কিন্তু আবার একেবারেই পুনরায় সে আগের অবস্থাতেই ফিরে আসে সেই প্রাণীটি।
1: অর্থাৎ এক্ষেত্রে প্রাণী পালনদের যে টিকার সম্পর্কে কোনো ভীতি বা সেরকম কিছু ভাবনা মনে রাখা একদম উচিত নয়।
0: একদমই না, একদমই না।
1: তো প্রাণী পালককে ভাবতে হবে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কোন রোগের জন্য যদি টিকা করা জরুরি হয় সেটা প্রাণী চিকিৎসকের সঙ্গে কথা বলে একদম বিন্দুমাত্র ভয় না পেয়ে টিকা করিয়ে নেওয়া, তাই তো?
0: একদম।
1: একটু যদি বলেন যে টিকাকরণের আগে প্রাণী পালকদের কি দরকার?
0: প্রথম কথা, টিকাকরণের আগে তো আপনিও বলেছেন এবং আমাদের এটা গাইডলাইনের মধ্যেই আছে যে টিকাকরণের আগে সেই প্রাণী পালক কিন্তু নিকটবর্তী প্রাণী চিকিৎসকের সঙ্গে কথা বলেই টিকাকরণের পরিকল্পনা করবেন।
1: ঠিক।
0: এবং টিকাকরণের পূর্বে যে জিনিসটা বিশেষভাবে দেখার, যে প্রাণীপালককে জানাতে হবে পশু চিকিৎসককে যে প্রাণীটি সদ্য কোন রোগে আক্রান্ত হয়েছিল কিনা, চিকিৎসক কিন্তু সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন টিকা করা যাবে কিনা। এছাড়া টিকা করার আগে কৃমিনাশক ওষুধ, অর্থাৎ কৃমির ওষুধ যেগুলো আমরা বলি প্রাণীদের, সেই কৃমিনাশক ওষুধ কিন্তু মাত্রা অনুযায়ী প্রয়োগ করতে হবে। সাধারণভাবে কৃমি থাকার ফলে প্রাণী বা পাখিটি অপুষ্টি বা রক্তাল্পতার শিকার হয়। এছাড়া কৃমি থেকে বিষাক্ত পদার্থ যেগুলো নির্গত হয় যা ওই প্রাণীর প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে দেয়। একই সাথে টিকা করলে টিকার প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষমতাও ব্যাহত হয় যদি সেই প্রাণীটি কৃমিতে আক্রান্ত হয়ে থাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ প্রাণী চিকিৎসক কিন্তু নির্দিষ্টভাবে ওনাকে পরিকল্পনা করে দেবেন যে টিকাকরণের আগে সেই প্রাণীটিকে কৃমিনাশক ওষুধের মাধ্যমে তার কৃমি নাশ করে তারপরে টিকাকরণের পরিকল্পনা তৈরি হয়।
1: আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইব যে কখনো সখনো তো এমনটা হয়েই থাকে যে গাভী মনে করুন বা অন্য কোন প্রাণী তার শরীরটা হয়তো ঠিক নেই বা ভাবছে প্রাণী পালক যে তার হয়তো জ্বর হয়েছে বা কিছু, তো সেই সময়ে ওনারা কি করবেন? প্রাণী চিকিৎসকের সঙ্গে কথা বলেন
0: অবশ্যই, এবং কারণ আমাদের একদম নির্দিষ্টভাবে আমাদের যে গাইডলাইন যেটা সেখানে হয়তো অসুস্থ প্রাণীকে কিন্তু টিকা করা যায় না,
1: যায় না।
0: সুতরাং জ্বর বা অন্যান্য অসুখ যদি হয় তাহলে প্রাণী চিকিৎসকই ঠিক করবেন, সিদ্ধান্ত নেবেন যে সেই প্রাণীটিকে সুস্থ করে তোলা, সুস্থ করে তারপরে

0: টিকাকরণ বা ভ্যাকসিনেশনের প্রোগ্রামের মধ্যে আনতে হবে।
1: আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের আমাদের জীবাণু রয়েছে যারা আমাদের মানুষের শরীরেও বলুন বা প্রাণী ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য, যে ওরা বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায়, তো সেই কারণেই আমরা টিকা করিয়ে থাকি যে কোন একটা মানে বাইরের যে উপাদান যেগুলো রোগ ছড়াতে পারে তো তার একটা প্রতিরোধক ব্যবস্থা আমরা নিই। তো আজকাল তো আমরা দেখতে পাচ্ছি গ্রামে গঞ্জে গবাদি প্রাণীর ক্ষেত্রে এক রকমের চামড়ার মধ্যে কোন একটা রোগ সৃষ্টি হচ্ছে, এ সম্পর্কে ঠিক যদি একটু ধারণা।
0: একদমই একদমই, আপনি একদম ঠিক জায়গাতে প্রশ্নটা করেছেন, কারণ এটা এই মুহূর্তে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বলা যায় যে আমাদের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে এই চামড়ার রোগ যেটি বলছেন, আরো নির্দিষ্টভাবে বলতে গেলে এটি একটি ভাইরাস ঘটিত গরু এবং মোষের কিন্তু রোগ, এটি শুধুমাত্র গরু এবং মোষের রোগ, যেটাকে আমাদের চিকিৎসা পরিভাষায় আমরা বলি লাম্পি স্কিন ডিজিজ বা সংক্ষেপে LSD। এটা মোষের ক্ষেত্রে ততটা ভয়ঙ্কর না হলেও গরুর ক্ষেত্রে কিন্তু দিনের পর দিন এটা বিস্তার লাভ করছে, এবং ভারত সহ প্রতিবেশী দেশ যেগুলো আছে, পাকিস্তান বা বাংলাদেশ, সেখানেও কিন্তু এই রোগের অবাধ বিস্তার ঘটছে এবং বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমবঙ্গে এই রোগের প্রাদুর্ভাব খুব সামান্য, পক্স ভাইরাস পরিবারের একটি ভাইরাস এই রোগের জন্য দায়ী। মূলত বাহক পতঙ্গ যেমন মাছি, মশা, এঁটুলি, এই সমস্ত দিয়ে কিন্তু এই রোগ রোগাক্রান্ত প্রাণী থেকে সুস্থ প্রাণীতে ছড়িয়ে পড়ে। তাছাড়া আক্রান্ত প্রাণীর দুধ, লালা, মলমূত্র এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এটি প্রাণীদের মধ্যেই হয়, মানুষের হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এই রোগে প্রাণীর চামড়ার উপরে চাকাচাকা দাগ পরিলক্ষিত হয়। আর লক্ষণ যদি বলি, প্রথমে একটু জ্বর আসে, অর্থাৎ আমি কিন্তু পুরোপুরি গরুর কথা বলছি, মোষের এই রোগের কিন্তু প্রাদুর্ভাব প্রায় নেই বললেই চলে। প্রথমে জ্বর আসবে, সারা শরীরে গুটি গুটি দানার মতো তৈরি হবে, পরে সেই গুটি ওগুলো ফেটে গিয়ে ঘা তৈরি হবে, সেই ঘায়ে মাছি বসবে এবং সেখানে পোকা তৈরি হবে।
1: তাহলে এই যে রোগের কথা আপনি বললেন যে মানে গরুর ক্ষেত্রে, এই যে এর চিকিৎসা বা এর কি কোন টিকাকরণ?
0: হ্যাঁ, দেখুন, প্রথমে হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, যেহেতু ভাইরাস ঘটিত রোগের কিন্তু চিকিৎসা থেকে কিন্তু টিকাকরণই হচ্ছে একমাত্র উপায় সেই রোগটাকে, রোগ থেকে প্রাণীকে রক্ষা করা। যেহেতু এটি ভাইরাস ঘটিত রোগ, তাই প্রত্যক্ষভাবে ভাইরাস মেরে ফেলার কোন চিকিৎসা কিন্তু নেই, কিন্তু ভাইরাস আক্রমণের পরেই ওই প্রাণীর ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে যায়, আক্রমণ ঘটে, সেই ব্যাকটেরিয়া ও আনুষঙ্গিক উপসর্গের চিকিৎসা তো অবশ্যই করাতে হবে, এবং এতেই বেশিরভাগ প্রাণী সুস্থ হয়ে যায়। এবং এখানে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমার বলে নিতেই হবে, একবার যদি এই ভাইরাস দিয়ে কোনো প্রাণী আক্রান্ত হয়, সে কিন্তু তার আজীবন, সারা জীবনের জন্য কিন্তু সে কিন্তু সুরক্ষিত হয়ে যায়, যে আক্রান্ত প্রাণী। আর যেগুলো আক্রান্ত নয়, সেই প্রাণীকে কিন্তু আমাদেরকে ভ্যাকসিন করতে হবে, এবং এই মুহূর্তে সেই ভ্যাকসিনেশন প্রোগ্রাম কিন্তু কার্পেট ভ্যাকসিনেশন, অর্থাৎ 100% ক্যাটল পপুলেশন, 100% যে গরুর যে সংখ্যা আমাদের এখানে রয়েছে, সেই গরুকে পুরোপুরি কার্পেট ভ্যাকসিনেশনের আওতায় কিন্তু এই লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন কিন্তু পশ্চিমবঙ্গে চলছে।
1: এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন যে টিকা ঠিক কখন করা হবে, কি বয়সে করা হবে?
0: দেখুন, গরু মোষের ক্ষেত্রে 1 মাস বয়সের পর থেকে এই রোগের টিকা করা যেতে পারে, তবে মায়ের যদি টিকা করা থাকে তাহলে বাছুরের 3 থেকে 6 মাস বয়সে এই টিকা করা উচিত। আমাদের রাজ্যে যে টিকা ব্যবহৃত হচ্ছে তা 4 মাস বয়সের পর থেকে করার কথা বলা হয়েছে। এটা যারা প্রস্তুতকারক সংস্থা তারা নির্দিষ্টভাবে, এক এক প্রস্তুতকারক সংস্থা তাদের গাইডলাইন অনুযায়ী সেটা আমরা, তারা
1: যেভাবে এই টিকাটা করা হয়
0: এক্ষেত্রে প্রস্তুতকারক সংস্থার যে নির্দেশ, সেই নির্দেশে অনুসরণ করা থাকে। অর্থাৎ এই টিকা যে শিশি বা ভায়াল যাই বলি, তার সেখানে নির্দিষ্টভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে বা কিভাবে করা হবে সেটা লেখা থাকে। আমাদের এখানে কর্মসূচিতে টিকা ব্যবহার করা হয় তা 1 মিলি, অর্থাৎ 1 মিলিলিটার চামড়ার নিচে করতে হবে, এবং যেটাকে আমরা চিকিৎসা পরিভাষায় বলি সাবকিউটানিয়াস রুট। চামড়ার নিচে।
1: আচ্ছা, এই যে টিকাটার কথা আপনি বললেন যে বিশেষত গরু এবং মোষের ক্ষেত্রেও এই যে চামড়ার রোগের জন্য যে ভাইরাস ঘটিত স্কিন ডিজিজ হয়, তো সেক্ষেত্রে যে টিকা সেটা আপনারা বলছেন যে একদম 100% টিকাকরণ করতে হবে,
0: কার্পেট ভ্যাকসিনেশন।
1: এই কর্মসূচি একদম চালু হয়ে গেছে,
0: চালু হয়ে গেছে এবং সেটা প্রায় শেষের মুখে,
1: সেটা একদম বিনা খরচে করা,
0: বিনা খরচে, একদম বিনা খরচে, প্রাণীপালকের কোনো

0: একটু যদি আপনি বিস্তারিত ভাবে বলেন যাতে আমাদের কৃষক বন্ধুরা যাতে উপকৃত হতে পারে, মানে কিভাবে কত টিকাটা করাতে হবে, কতদিন বাদে করাতে হবে, এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা,
1: একদমই
0: যেন কৃষক বন্ধুরা উদ্বিগ্ন না হন।
1: একদম, আমি প্রথমেই বলবো কৃষক বন্ধুদের, আমি আবারও বলবো, এই লাম্পি স্কিন ডিজিজ বা চামড়ার যে রোগ খুব অল্প অল্প জায়গাতে, কিছু কিছু জায়গাতে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দেখা দিয়েছিল, এই এখন যদি বলি আজকের দিনে দাঁড়িয়ে বলি, সেই রোগ কিন্তু প্রায় আমাদের এখানে কিন্তু প্রায় তার প্রাদুর্ভাব নেই বললেই বলা যায়। সাধারণত টিকাকরণের 14-21 দিন পরে কিন্তু তার প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে শুরু করে এবং এই প্রতিরোধ ক্ষমতাটা স্থায়ী হয় 1 বছর, অর্থাৎ তারপরে 1 বছরের পর কিন্তু মাত্রা ধীরে ধীরে, অর্থাৎ তার প্রতিরোধের মাত্রা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। সেই জন্য এই টিকা কিন্তু বছরে একবার করা বাঞ্ছনীয়। অর্থাৎ আজকে যে টিকাটা করা হলো প্রাণীটিকে, সেই প্রাণীটির জীবদ্দশায় যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে 1 বছর পরপর কিন্তু সে প্রাণীটিকে টিকা করতে হবে। এবং আপনি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলছিলেন, তেমন কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু এই টিকার একেবারেই নেই। টিকার স্থান, টিকা করার পর ঈষৎ ফুলে যেতে পারে, সামান্য একটু জ্বর আসতে পারে, সামান্য একটু ব্যথা হতে পারে এবং একদিন হয়তো সে একটু কম খাওয়া দাওয়া করল, একটু দুধের প্রোডাকশন হয়তো একটু কমলো, এই সাময়িক যে এইগুলো লক্ষণ, এইগুলো ছাড়া তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং সময়ের সাথে সাথে কিন্তু এইগুলো একেবারেই আর ওই প্রাণীটির শরীরে থাকে না। সুতরাং প্রাণীপালকদের আবারও বলবো, আপনারা নিশ্চিন্ত থাকুন, কোন রকমের যে পার্শ্ব প্রতিক্রিয়া, সামান্য যে পার্শ্ব প্রতিক্রিয়াটা টিকাকরণের পরে পরেই দেখা দেয়, সেটা 1-2 দিনের মধ্যে কিন্তু পুরোপুরি নির্মূল হয়ে যায়।
0: তাহলে আপনি কি বলতে চাইছেন যে টিকাকরণের পরে এই যে এলএসডি হওয়ার সম্ভাবনা সেটা একেবারেই থাকবে না?
1: দেখুন, 100% সুনিশ্চিত করা কোন টিকার পক্ষে কিন্তু সম্ভব নয়। অর্থাৎ আমি টিকা করলাম এবং 100% আমি গ্যারান্টি দিচ্ছি যে সেই রোগটি আর হবে না, এটা কিন্তু বলা বিজ্ঞানের ইয়েতে কিন্তু
0: মানে ঠিক বলা
1: যায় না, বলা ঠিকও নয়। সাধারণত টিকাকরণের 14-21 দিন পর থেকে ইমিউনিটি, যাকে বলে প্রতিরোধ ক্ষমতা, সেটা তৈরি হতে শুরু করে। তার মাঝখানে কোন প্রাণী যদি আক্রান্ত হয় তাহলে রোগের প্রকাশ ঘটবেই। অর্থাৎ 14-21 দিন, আমি আজকে টিকা করেছি, তার পুরোপুরি প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে 14-21 দিন হতে পারে। কিন্তু যদি এর মাঝখানে যদি প্রাণীটি ওই ভাইরাস দিয়ে আক্রান্ত হয় ফ্রেশ, অর্থাৎ তার শরীরে পুরোপুরি প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার আগেই যদি সে আবার আক্রান্ত হয়, তাহলে কিন্তু একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এছাড়া আরও বহু কারণ আছে একটি টিকা 100% সফল না হওয়ার ক্ষেত্রে, যেমন টিকাকরণের স্থান, মাত্রা, সময়, প্রাণীর শারীরিক অবস্থা, টিকা প্রদানকারীর প্রযুক্তিগত দক্ষতা, টিকা সংরক্ষণ এবং সংবহন প্রভৃতির কোন একটি হেরফের হলে টিকার সফলতার হার কম বেশি হতে পারে।
0: আচ্ছা, আমরা যদি ভাবি যে এই টিকাকরণ ছাড়া যে এলএসডি রোগ দমন, নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করব, তার কি কোন সম্ভাবনা রয়েছে?
1: হ্যাঁ, অবশ্যই। যে প্রথমত গণটিকাকরণের মাধ্যমে এই রোগ দেশ থেকে নির্মূল করা যেতে পারে, এই সেই কর্মসূচি কিন্তু আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় মিলে কিন্তু এই কর্মসূচি নেওয়া হয়েছে, গণটিকাকরণ, যেটাকে আমরা কার্পেট ভ্যাকসিনেশন বলছি। এছাড়া আরো কয়েকটি ব্যবস্থা অবশ্যই মানতে হবে, তার মধ্যে আমি যদি পরপর গুরুত্ব অনুযায়ী কিন্তু আমি পরপর যদি বলতে থাকি, সেগুলো হচ্ছে সংক্রমিত প্রাণীকে সুস্থ প্রাণীদের থেকে আলাদা রাখতে হবে। এটা কিন্তু যে কোনো রোগের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। প্রাণীপালকরা এবং অনেক প্রাণীপালক কিন্তু এই বিষয়ে যথেষ্টভাবেই অবগত আছেন এবং তারা কিন্তু এটা ফলোও করেন, কিন্তু আমি সেই সমস্ত প্রাণীপালকদেরই বলতে চাইছি যারা এখনো পর্যন্ত এই রোগের বিস্তার বা এই রোগকে, একটি রোগগ্রস্ত প্রাণীকে আর একটি সুস্থ প্রাণী থেকে আলাদা করা বা সুস্থ প্রাণীটিকে নতুন করে রোগ সংক্রমণ তার যাতে না হয় সেটা কি করে আমরা আটকাতে পারি নিজেদের কিছু উপস্থিত বুদ্ধি এবং কিছু ম্যানেজমেন্টের মাধ্যমে, আমি কিন্তু তাদের জন্য এটা বলতে চাইছি বিশেষত। যেমন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি প্রথমেই বলেছিলাম যে ভেক্টর, অর্থাৎ মশা, মাছি, এঁটুলি কিন্তু এই রোগটা কিন্তু ছড়াতে সাহায্য করে, এই লাম্পি স্কিন ডিজিজ। সুতরাং মশা, মাছি, এঁটুলির জন্মবিস্তার নিয়ন্ত্রণে রাখতেই হবে, অর্থাৎ আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সেইখানে যাতে মশা মাছির জন্ম নিয়ন্ত্রণ যদি আমরা করতে পারি এঁটুলির ক্ষেত্র, তাই তাহলে কিন্তু প্রাদুর্ভাব কিন্তু অনেকটা কম ছড়ানোর ক্ষেত্রে কিন্তু একটা ভালো রকমের পদক্ষেপ আমরা নিতে পারব। খাবার ও জলের পাত্রে নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। যে প্রাণীটি যে পাত্রে জল খাচ্ছে সেই জলটা কিন্তু নিয়মিত সেই জলের পাত্রটিকে কিন্তু পরিষ্কার করতে হবে। অসুস্থ প্রাণীর চিকিৎসার ক্ষেত্রে ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রাণী চিকিৎসক, এটা প্রাণী চিকিৎসকের দায়িত্ব, যদিও এটা প্রাণী পালক সচেতন থাকতে হবে যে অসুস্থ প্রাণী চিকিৎসার ক্ষেত্রে ডিসপোজেবল সিরিঞ্জ

0: সেটা ডাক্তাররা করেই থাকেন। আর এই রোগে অসুস্থ কোনো প্রাণী মারা গেলে খোলা জায়গায় না ফেলে চুন সহকারে বড় গর্ত করেই কিন্তু পুঁতে দিতে হবে, যাতে করে ওই মৃত প্রাণীর থেকে যাতে এই রোগটি আরো বেশি করে না ছড়িয়ে পড়ে।
1: বেশ, এবারে আমাদের মূল যে আলোচনার বিষয় যে গবাদি প্রাণীর টিকাকরণ, একটু যদি প্রাথমিক ধারণা আমাদের কৃষক বন্ধুরা পান, যারা নাকি প্রাণী পালক তাদের জন্য বলছে, যদি গবাদি প্রাণীদের কি ধরনের টিকা দেয়া হয় বা দেয়া উচিত, এবং হাঁস মুরগির ক্ষেত্রে কি করা উচিত, যদি একটু ছোট করে বলেন।
0: আচ্ছা, আমি আলাদা আলাদা করে আমি বলার চেষ্টা করছি। প্রথমে আপনি আমি যদি প্রথমে বলি গবাদি প্রাণীর যে বিভিন্ন টিকা, তাদের কি টিকা দেওয়া হয় এবং হাঁস মুরগির কি টিকা দেওয়া হয়, আমি খুব সংক্ষেপে প্রাণীপালকদের জন্য বলছি, যেটা অত্যন্ত প্রয়োজনীয় তথ্য। আমি প্রথমে গবাদি প্রাণীর কথা যদি বলি, সেখানে আমরা বলি অ্যানথ্রাক্স ভ্যাকসিন আমরা করি, ব্ল্যাক কোয়ার্টার ভ্যাকসিন করি, হিমোরেজিক সেপ্টিসিমিয়া তাই গলা ফোলা বলি সেই রোগের ভ্যাকসিন করি। এটা হচ্ছে বড় যে সমস্ত প্রাণী আছে তাদের জন্য। আমরা ছাগলকে করি কি ভ্যাকসিন, সেটা হচ্ছে আমরা পিপিআর ভ্যাকসিন করি এবং গোট পক্স ভ্যাকসিন করি। আমরা হাঁসের ক্ষেত্রে কি করি, হাঁসের ক্ষেত্রে আমরা ডাক প্লেগ করি এবং ডাক প্যাস্তুরেলা করি। আর মুরগির ক্ষেত্রে আমরা রানীক্ষেত এবং ফাউল কলেরা এই ধরনের ভ্যাকসিনগুলো করি। এবং সেইখানে আমি প্রথমে যদি বলি গবাদি প্রাণীর বড় যে প্রাণী তাদের যে ভ্যাকসিনগুলো সেগুলোর যদি বলি, তাহলে সেখানে বলতে হবে আপনাকে, ধরুন অ্যানথ্রাক্স এর কথা যদি বলি, সেখানে হচ্ছে 1 ml ডোজ, এবং ব্ল্যাক কোয়ার্টারের ক্ষেত্রে তার ডোজ হচ্ছে 5 ml, হেমোরেজিক সেপ্টিসিমিয়া তারও ডোজ কিন্তু 5 ml। আর এইগুলো সাধারণত যে সমস্ত ভ্যাকসিনেশন প্রোগ্রাম সরকার নির্ধারিত যে দিনগুলোতে হয়, যে ক্যাম্প হয়, প্রাণী স্বাস্থ্য শিবির হয়, সেই শিবিরের মাধ্যমে যেমন করা হয়, তেমনি প্রাণী চিকিৎসা কেন্দ্র যেগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু এই
1: করা হয়ে থাকে। তাহলে একটা জিনিস এখানে খুব পরিষ্কার, যে সমস্ত প্রাণী পালক রয়েছেন তারা যদি তাদের কাছাকাছি যে প্রাণী স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু এই ব্যাপারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবারে আমরা একটু জেনে নেব যে পাখিদের ক্ষেত্রে, সেটা তো হাঁস মুরগি বা যে কথাগুলো বলছিলেন, সাধারণত খুবই মানে আমরা খুব সহৃদয়তার সঙ্গে এদেরকে পালন করি, তো সেক্ষেত্রে ভ্যাকসিনেশন শিডিউলটা যদি একটু আমাদের বলে দিন।
0: একদম, দেখুন পাখি আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই পাখির বিতরণ, আমাদের মুরগি বিতরণ যেটা বলি, সেই মুরগি বিতরণ কিন্তু সারা বছর ধরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হয়ে থাকে, এবং প্রায় 1 কোটির কাছাকাছি পাখি বিতরণ করা হয়। এবং গ্রামীণ অর্থনীতিতে এই পাখি, আমাদের যে সমস্ত পাখি ডিম পাড়া মুরগি আমাদের গ্রামীণ বাড়িগুলোতে পোষা হয়, তাদের অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেখানে এই ভ্যাকসিন কিন্তু বা টিকা কিন্তু অত্যন্ত জরুরি একটা অঙ্গ। আমি যদি এজ গ্রুপ ধরে বলি, একটা পাখি কথা বলছি, অর্থাৎ পাখি বলতে আমি এখানে মানে করব মুরগি, হাঁস এবং টার্কি। যদি 7 দিনের মধ্যে, 0 থেকে 7 দিনের মধ্যে ওই পাখিটিকে ভ্যাকসিন করা হয় রানীক্ষেত ডিজিজের এফ স্ট্রেন দিয়ে, কিভাবে করা হয়, তার নাকে ড্রপের মাধ্যমে করা হয়। 12 থেকে 16 দিনে করা হয় ইনফেকশাস বার্সাল ডিজিজ, যেটা ওই ড্রপে, চোখে ড্রপ দিয়ে অথবা জলের সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয়। 21 দিনের মাথায় করা হয় ইনফেকশাস ব্রঙ্কাইটিস, যেটা চোখে ড্রপের মাধ্যমে করা হয়। 28 থেকে 30 দিনের মধ্যে করা হয় রানীক্ষেত ডিজিজ এফ স্ট্রেন, যেটা ওই চোখে অথবা নাকে ফোঁটার মাধ্যমে দেওয়া হয়। 35 থেকে 37 দিনের মাথায় করা হয় ইনফেকশাস বার্সাল ডিজিজ, যেটা জলের সঙ্গে মিশিয়ে করা হয়। 42 দিনে করা হয় পক্সের ভ্যাকসিন, পক্সের, এবং এটা কিন্তু তার যে ডানা রয়েছে সেইখানে কিন্তু প্রিক করে করা হয়। 9 সপ্তাহ যখন পাখিটির বয়স হল, তখন তাকে এবারে 8 টু বি স্ট্রেন রানীকে দিয়েছে, 8 টু বি স্ট্রেন দিয়ে করা হয়, সেটা কিন্তু চামড়ার নিচে করা হয়। 10 সপ্তাহে করা হয় ইনফেকশাস ব্রঙ্কাইটিস, সেটা চোখে ফোঁটা অথবা জলের, খাবার জলে মিশিয়ে করা হয়। 12 সপ্তাহে করা হয় ফাউল কলেরা, এটা কিন্তু চামড়ার নিচে দিয়ে করা হয়। 14 সপ্তাহে আবার তাকে পক্সের ভ্যাকসিন করা হয়, যেটা ওই চামড়াতে ঘষে কিন্তু এটা অথবা ডানাতে প্রিক করে করা হয়। 16 সপ্তাহে করা হয় ইনফেকশাস ব্রঙ্কাইটিস, যেটা আইবি বলি, সেটা কিন্তু ইন্ট্রামাস্কুলার অর্থাৎ মাসেলে করা হয়। 19 সপ্তাহে রানীক্ষেত ডিজিজ এবং ইনফেকশাস বার্সাল ডিজিজ ইন্ট্রামাস্কুলার অর্থাৎ মাংসেতে করা হয়। 40 সপ্তাহে রানীক্ষেত ডিজিজ এবং ইনফেকশাস বার্সাল ডিজিজ, এটাও ইন্ট্রামাস্কুলার। আর সবশেষে 42 সপ্তাহে করা হয় ফাউল কলেরা, যেটা হচ্ছে চামড়ার নিচে।
1: তাহলে এই যে সমস্ত টিকাগুলোর কথা বললেন, আমাদের প্রাণী পালক বন্ধুরা আছেন, তারা নিশ্চয়ই শুনে নিলেন যে কি ধরনের টিকাগুলো করা হয়। তো এই যে টিকাগুলোর কথা বলা হলো, সেগুলো কোথায় পাওয়া যাবে এবং কি ধরনের খরচ হতে পারে একটু যদি বলেন।
0: দেখুন, এই যে সমস্ত টিকার কথা আমি পাখিদের কথা বললাম বা

0: গবাদি প্রাণীদের কথাও বললাম, এর অধিকাংশ 90% বেশি কিন্তু টিকা কিন্তু আমরা রাজ্যেই তৈরি করি।
1: আচ্ছা,
0: শুধুমাত্র যদি LSD বাদ দিই, ফুট অ্যান্ড মাউস এসো বা খুরাই বাদ দিই এবং জলাতঙ্ক রোগের ভ্যাকসিন বাদ দিই, বাকি সমস্ত পাখির সমস্ত ভ্যাকসিন আমাদের কলকাতার বেলগাছিয়া স্থিত ইনস্টিটিউট অফ অ্যানিমেল হেলথ অ্যান্ড ভেটেরিনারি বায়োলজিক্যালস ওখানেই তৈরি হয়। 13 রকমের ভ্যাকসিন ওখানে পাখি এবং গবাদি প্রাণীর টিকা তৈরি হয় ওখানে, এবং এই প্রত্যেকটি টিকাই কিন্তু বিনামূল্যে, আমি পাখিদের সমস্ত টিকা কিন্তু বিনামূল্যে সরকারি চিকিৎসা কেন্দ্র থেকে কিন্তু আমরা দিয়ে থাকি।
1: তো আমাদের এই যে পশ্চিমবঙ্গের কথা যদি আমরা ধরে নিই, তাহলে তো আমাদের অধীন বিভিন্ন ব্লক রয়েছে, মোটামুটি ব্লকের সংখ্যা কিরকম?
0: 342টি ব্লক
1: আছে। যদি একটু বলেন যে ওরা কিভাবে কি করবেন।
0: হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন 342টি ব্লকের প্রায় প্রত্যেকটি ব্লকেই 3 জন করে প্রাণী চিকিৎসক থাকেন। সরকারি প্রকল্পের অধীন সমস্ত টিকাকরণ কর্মসূচি বিনামূল্যে করা হচ্ছে। এই সমস্ত প্রকল্পগুলিতে কোন এলাকায় টিকাকরণের আগে প্রচার করা হয়, কিছু প্রকল্প আছে রোগ দূরীকরণ প্রকল্প, কিছু রোগ নিয়ন্ত্রণ প্রকল্প যেটা আগেও বলেছি, এছাড়াও আছে নিয়মিত টিকাকরণের কাজ, কোন ক্ষেত্রেই মূল্য লাগে না। তবে প্রাণীবন্ধু, প্রাণীসেবী, প্রাণী মিত্রা যারা দপ্তর থেকে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত এবং তারা এই সেলফ এমপ্লয়মেন্ট স্কিমের মাধ্যমে আমাদের এই কাজগুলো করেন, তারা বাড়ি গিয়ে টিকা করলে প্রাণীপালককে টিকাকরণের জন্য মূল্য দিতে হয়। এখানে উল্লেখযোগ্য কুকুর, বিড়াল, খাঁচার পাখি বিনামূল্যে টিকাকরণের আওতায় কিন্তু আসে না।
1: আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা বুঝে গেলাম আজকের এই আলোচনা থেকে যা উঠে আসলো, যে সমস্ত শ্রোতাবন্ধু বিশেষত প্রাণীপালক বন্ধুরা যারা আজকের অনুষ্ঠান শুনলেন, যে গবাদি প্রাণীর ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত প্রাণী আমরা গৃহপালিত, গৃহে খুব আদরের সঙ্গে তাদের মানে পালন করে থাকি এবং তাদের থেকে আমরা একটা পারিবারিক পুষ্টির যোগানো পাই, তাদের যদি আমরা ঠিকঠাকভাবে লালন পালন করতে চাই এবং এটা যদি বজায় রাখতে চাই, তাহলে কিন্তু এই টিকাকরণটা করতেই হবে।
0: বিকল্প নেই, টিকাকরণের কোনো বিকল্প নেই।
1: তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা এটা খুব পরিষ্কার করে বুঝলাম যে যে সমস্ত কৃষক বন্ধুরা, বিশেষত প্রাণীপালক বন্ধুরা রয়েছেন, তারা কিন্তু একটু প্রাণী স্বাস্থ্য বিকাশ কেন্দ্রে হাতের কাছে যে রয়েছে, বা আপনি যে বললেন যে যারা
0: প্রাণীবন্ধু আছে, প্রাণী মিত্রা রয়েছে,
1: তাদের সঙ্গে একটু যোগাযোগ করে টিকাকরণটা যেন সঠিক সময় করিয়ে নেন, তাই তো?
0: একদম, একদম।
1: আমাদের হাতে সময় আর একদম বেশি নেই, আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। আজকে আমরা আলোচনা করছিলাম গবাদি প্রাণীর টিকাকরণ নিয়ে, আর এই বিষয়ে এতক্ষণ বুঝিয়ে বললেন রাজ্য সরকারের প্রাণী সম্পদ ও প্রাণী স্বাস্থ্য অধিকারের যুগ্ম অধিকর্তা ডক্টর অনিমেষ শিকদার। ডক্টর শিকদার, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার, ধন্যবাদ।
2: বন্ধুরা, আজকের আমরা আমাদের আলোচনার বিষয় রেখেছি পশ্চিমবঙ্গে সামুদ্রিক মাছ চাষ, সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির স্টেট কোঅর্ডিনেটর অতনু রায়। অতনুবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
3: নমস্কার।
2: সেই সঙ্গে রয়েছেন একজন প্রগতিশীল কৃষক বন্ধু এবং ফেডারেশন অব অ্যাসোসিয়েশন অব স্মল ইন্ডাস্ট্রিজ অব ইন্ডিয়া FASII তার চেয়ারম্যান অমলেশ চট্টোপাধ্যায়। অমলেশবাবু, আপনাকেও স্বাগত।
3: নমস্কার।
2: আর সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী। যে কথা বলছিলাম প্রথমে অতনুবাবু আপনার কাছে আসি, যে আমাদের আজকের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গের সামুদ্রিক মাছ চাষ। এই সামুদ্রিক মাছ চাষ বলতে আমরা কি বোঝাতে চাইছি?
3: অ্যাকচুয়ালি সামুদ্রিক মাছ চাষ হচ্ছে আমরা যদি সমুদ্রে, যদি যেমন আমরা অন্যান্য মাছ চাষ করি, যেমন সমুদ্রে যদি আমরা মাছের চাষ করতে পারি, বিশেষ করে কোনো জায়গায় ঘিরে খাঁচার মতো করে, যাকে আমরা কেচ কালচার বলি, সেভাবে আমরা কিছু কিছু সামুদ্রিক মাছের চাষ করতে পারি। সাধারণত আমাদের এখানে একটা প্রচুর সামুদ্রিক একটা মাছ হচ্ছে কুবিয়া, সেটা চাষ করা যেতে পারে, ভেটকি মাছ চাষ করা যেতে পারে, কাঁকড়া চাষ করা যেতে পারে, বা আমাদের সামুদ্রিক অঞ্চলে আমরা পম্পানো, অনেকটা পম্পলেট মাছের মতো দেখতে, যেটা আজকে প্রচুর বাণিজ্য বাজার ভালো পাচ্ছে, পম্পানো চাষ করতে পারি, এবং গিফট থেরাপিয়া, জেনেটিক্যালি ফার্ম রেস থেরাপিয়া, সেটাও আমরা সামুদ্রিক ইয়েতে চাষ করতে পারি।
2: এগুলো মূলত কি শুধুমাত্র সমুদ্রতেই পাওয়া যায়? এই যে সমস্ত মাছের কথা বললেন, এখন তো মিঠে জলেও তো বোধহয় চাষ হচ্ছে।
3: হ্যাঁ, এগুলো এমনই মাছ যে এর মধ্যে কিছু কিছু মাছ, যেমন আমাদের ভেটকি মাছ বা তেলাপিয়া মাছ বা পম্পানো, এগুলো মিষ্টি জলও হয়, আবার নোনা জলও হয়, আবার সামুদ্রিক জলও হয়।
2: আচ্ছা।
3: যেখানে নদী এবং সমুদ্র মিলছে, তাকে আমরা বলি ব্রাকিশ ওয়াটার, সেই

0: অবলম্বনাক্রমে আমরা চাষ করতে পারি।
1: বেশ, এটা তো শুনলাম। আর একটু অমলেশ বাবু আপনার কাছে আসি, মূলত যে সমস্ত মাছের কথা বললেন এগুলো তো চাষ হচ্ছে, শুধুমাত্র সামুদ্রিক মাছ চাষের কথাটা যখন বলছি, তাছাড়া কি কোনো চিংড়ি জাতীয় যে চাষের কথা ধরি, তাহলে চিংড়িকে একটা তো জল পোকা বলা হয়,
0: অবশ্যই,
1: কিন্তু আমাদের প্রচলিত কথায় আমরা যদি আসি তা চিংড়ি মাছ,
2: চিংড়ি
1: সেটাও কি চাষ করা সম্ভব?
2: চিংড়ি আছে, পার্শে আছে, ট্যাংরা আছে, পাবদা আছে, ভেনামি আছে, অনেক মাছ আছে, যেমন আমরা সামুদ্রিক মাছের সঙ্গে সামুদ্রিক মাছ হিসেবে আমরা ভেনামি চাষ করি বা চাষ আমরা করছি, ভবিষ্যতে করবো। আমাদের পশ্চিমবঙ্গের যেটা আমাদের ভেড়ি অঞ্চল, দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকা, মানে হাড়োয়া থেকে শুরু করে একদম মানে হেনরি আইল্যান্ড অব্দি, মানে নামখানা বকখালি অব্দি, এই যে টোটাল যে আমাদের বিদ্যাধরীর দুপার, মাতলার দুপার, এটা টোটাল আমরা ভেড়ি অঞ্চল বলি।
1: আচ্ছা,
2: এই ভেড়ি অঞ্চলে সমস্ত মাছ চাষ হয়, পাবদা, পার্শে, ভাঙর, ভেটকি, তার সঙ্গে তো গলদা বাগদা আছেই, এটা আমাদের এখানকার লোকাল একটা ভ্যারাইটি চিংড়ি আছে, হন্যে চিংড়ি আমরা বলি, সাইন্টিফিক নামটা
0: মনোসেরাস মেটাপিনিয়াস মনোস,
2: আমরা ওটাকে হন্যে বলি আমরা। এই হন্যে চিংড়িটা হচ্ছে আমাদের বলতে পারলে আমাদের ভেড়ির ইকোনমি, পার্শে এবং হন্যে চিংড়ি ভেড়ির ইকোনমি, একটা ভেড়িতে লাভ লোকসান যদি হন্যে এবং পার্শে হয় ভেড়িতে কোনোদিন লোকসান হবে না। এবং এই হন্যে এবং পার্শে এর কিন্তু সিডের এখনো হ্যাচারি কোনো তৈরি হয়নি, টোটাল নদী থেকে যে মাছটা ঢুকে আমাদের জলের যখন সঙ্গে আসে তাতেই আমাদের ইকোনমিটা ভেড়ির ইকোনমি দাঁড়িয়ে যায়। অনেক রকমের গুলশে ট্যাংরা কুলে অনেক রকম সামুদ্রিক মাছ আমাদের নদী থেকে আমরা অটোমেটিক্যালি পাই, যেমন আমাদের ভেড়িতে চাষ হয়। ভেড়িতে আমাদের পশ্চিমবঙ্গের মাছ চাষের সবচেয়ে বড় অন্তরায় বিশেষ তো বাগদা মানে ব্যাকরিশোয়াটার চাষে, নোনা জল বা সামুদ্রিক মাছ চাষে, পশ্চিমবঙ্গের জিওগ্রাফিক্যাল মানে ভৌগোলিক কারণে এখানে নোনা জলের মাছের কোন রকম হ্যাচারি করা সম্ভব নয় টেম্পারেচার এবং নোনার জন্য। আমাদের বর্ষাকালে একটা সময় জল একদম শূন্য জিরো সালিনিটি হয়ে যায় এবং টেম্পারেচার কমে যায়, যার জন্য আমাদের এখানে আমাদের টোটালটা আমাদের মাছ চাষ করতে হয় উড়িষ্যা এবং অন্ধ্রের ওপর মানে নির্ভর করে। আমাদের মাছের চারা, বিশেষ তো মাছের চারা, চারাটা মেন একটা জিনিস চাষ করতে হলে মেন তো দরকার বীজ, চারা বা বীজ আপনি যাই বলুন সেটা সম্ভব আমাদের অন্ধ্র বা উড়িষ্যার উপর, আমাদের কিছু কিছু তামিলনাড়ুর উপর আমাদের ডিপেন্ড করতে হয়। এবং এখন একটা নতুন মাছ চাষ আমরা শুরু করছি, সেটা হচ্ছে গিফট তেলাপিয়া, রতন বাবু বললেন, এবং এটা একটা সম্ভাব্যময় মাছ। এবং গিফট তেলাপিয়া সারা পৃথিবীতে যত সাদা মাছ আছে তার মধ্যে সবচেয়ে বেশি চাষ হয় কিন্তু গিফট তেলাপিয়া। গিফট তেলাপিয়া থেকে আপনার যে কোনো রকম ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করা যায়, গিফট তেলাপিয়ার চামড়া থেকে আমরা স্কিন ডেভেলপ করতে পারি, মানে বিভিন্ন রকম গিফট তেলাপিয়াটা ভীষণ
1: মানে অনেক সম্ভাবনাময় দিক রয়েছে পশ্চিমবঙ্গের এই জল আবহাওয়াতে। রতন বাবু, এই যে অমলেশবাবু যেটা বলছেন, কিছু তো সমস্যার কথা উনি তুলে ধরলেন, মূলত আমাদের এই পশ্চিমবঙ্গে যে সামুদ্রিক মাছ চাষের একটা সম্ভাবনাময় দিক রয়েছে, সেক্ষেত্রে প্রতিকূলতা কোন কোন দিক?
0: দেখুন, প্রতিকূলতার দিক থেকে বলতে গেলে যদি আমি যদি মেরিন সেক্টরের কথা বলি, কারণ আমরা দুটো ব্যাপার নিয়ে আলোচনা করছি একসাথে, সেক্ষেত্রে আমাদের এখান থেকে যে মাছ রপ্তানি করে বেশিরভাগ মাছ যায় হচ্ছে আমেরিকাতে, ইউরোপের বিভিন্ন দেশে, চায়নাতে এবং সাউথ ইস্ট এশিয়াতে। কিন্তু বিগত 2018 সালে ইউরোপিয়ান আমেরিকা গভর্নমেন্টের নোয়া বলে একটা অর্গানাইজেশন রয়েছে USFDA, তারা এসে 2018 সালে আমাদের দেশকে ব্যান করে দিয়ে যায়, কারণ আমরা একটা সার্টিফিকেট, মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি একটা সার্টিফিকেট ইস্যু করে আমেরিকার কাছে সামুদ্রিক চিংড়ি মাছ রপ্তানির জন্য, ওটা হচ্ছে DS-2031। তাতে বলা হয় যে কোনোভাবে আমি মাছ চিংড়ি মাছ ধরতে গিয়ে যেন সামুদ্রিক কচ্ছপের ক্ষতি সাধন না করতে পারি। সেক্ষেত্রে যে জলযানের মাধ্যমে, বিশেষ করে ট্রলারের মাধ্যমে সেগুলো ধরা হয়, যে চিংড়ি মাছ ধরা হয়, সেক্ষেত্রে আমাদের টার্টাল এক্সক্লুডার ডিভাইস বা টেট লাগাতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও নোটিফিকেশন রয়েছে টেট বাধ্যতামূলক, কিন্তু আমরা কেউ ব্যবহার করি না, যার জন্য 2018 সাল থেকে আমাদের এখান থেকে সামুদ্রিক চিংড়ি মাছ আমেরিকার রপ্তানি বন্ধ হয়ে গেছে। এবং এর জন্য আমাদের দেশ অর্থনৈতিক থেকে অনেকটাই ক্ষতি সাধন করছে, প্রায় 4,500 কোটি টাকা আমরা লস করছি, এবং যারা মৎস্যজীবী রয়েছে তারাও কিলো প্রতি প্রায় 100-150 টাকা লস হচ্ছে।
1: এই ব্যাপারটা একটু বলুন যে মানে মাছ যারা সংগ্রহ করছেন, ধরছেন যারা নদীতে ফিশারম্যানরা, সেক্ষেত্রে যদি কচ্ছপের কথা বললেন যে এটা মারা যাবে না বা ধরা পড়ছে কোন একটা কারণে, ওয়াইল্ড লাইফ অ্যানিমেল যেহেতু, কিন্তু এর সঙ্গে আমাদের যে এক্সপোর্ট বাণিজ্যের যে একটা দিক, সেক্ষেত্রে এর সম্পর্কটা কিরকম, যে হচ্ছে না পুরোপুরি বন্ধ হয়ে গেল?
0: অ্যাকচুয়ালি সম্পর্ক হচ্ছে এই কচ্ছপগুলো আমাদের এখানে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী উড়িষ্যা উপকূল ডিম পাড়তে আসে বিভিন্ন দেশ থেকে, এবং একটা আন্তর্জাতিক নিয়মও রয়েছে, এবং আমাদের দেশেরও ওয়াইল্ড লাইফ প্রোটেকশন যে অ্যাক্ট রয়েছে, বন্যপ্রাণ সংরক্ষণ আইন রয়েছে, সেগুলি ধরা মারা বিক্রয় করা নিষিদ্ধ। কিন্তু যখন আমরা ওরা যখন এখানে ডিম পাড়তে আসছে আমাদের উড়িষ্যা উপকূলে, তখন কোনোভাবে যদি আমরা ট্রল নেট অপারেট করি চিংড়ি মাছ ধরার জন্য, সেক্ষেত্রে ওই বোটের মধ্যে মানে জালের মধ্যে কচ্ছপ আটকে যেতে পারে, কচ্ছপ মারা যেতে পারে, এতে প্রচুর পরিমাণে কচ্ছপের ক্ষতি হচ্ছে, যার জন্য মানে আমেরিকান গভর্নমেন্ট বলে দিচ্ছে সেটা বাইরে বেরিয়ে যাওয়ার একটা ব্যবস্থাপনা, যেটা টার্টাল এক্সক্লুডার ডিভাইস, সেটা যদি আপনারা না

0: ইমপ্লিমেন্ট করেন, আমরা যা ব্যবহার করে থাকি আমরা থেকে ওরা মাছ কিনবে না। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমপিডার মাধ্যমে আমরা অলরেডি এই ব্যাপার নিয়ে সবাইকে সচেতনমূলক বিভিন্ন রকম অনুষ্ঠান করছি সব সমস্ত জায়গাতে, নতুন ল্যান্ডিং সেন্টারগুলো রয়েছে, এবং আমরা কিছু ট্রায়াল প্রোগ্রাম করছি রাজ্য সরকার মৎস্য দপ্তরের সঙ্গে, যেভাবে কত তাড়াতাড়ি সম্ভব আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে এবং মৎস্যজীবীরা রয়েছে তাদের জীবন জীবিকাটাও সুনিশ্চিত হবে।
1: এই ব্যাপারে যেহেতু আপনারাও তো প্রচার করছেন, সেই সঙ্গে আমাদের যারা শ্রোতা বন্ধুরা বিশেষ করে গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করেন এবং সমুদ্রেতে যারা গভীর সমুদ্রেতে মাছ ধরতে যান তাদেরও বোধ হয় সচেতন হওয়া দরকার, কেননা আপনাদের একটু সচেতনতার উপর দাঁড়িয়ে রয়েছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, এবং এইটা বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রচুর অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের দেশকে। তাই আমাদের যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন, যারা মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষজন রয়েছেন, যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান, আশা করছি এবার থেকে আপনারা সচেতন হবেন এবং এমপিইডিএ যেভাবে প্রচার করছেন তাদের বিভিন্ন রকম সচেতনতামূলক অনুষ্ঠানগুলো আপনারা খেয়াল করুন, এবং আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে একটাই বার্তা যে এরকম সামুদ্রিক যে সমস্ত বিরল প্রজাতির প্রাণী যারা রয়েছে, ওয়াইল্ড লাইফ এনিম্যাল যেগুলো রয়েছে, সেগুলোকে কোনো ক্ষতি সাধন না করে আপনারা মাছ ধরুন, আপনাদের জীবন জীবিকা যেভাবে নির্বাহ করেন সেইভাবে করুন। বেশ, যা বলছি।
0: আচ্ছা, আর দ্বিতীয় এবার হচ্ছে আমাদের ব্যাকি শোয়াটা, যেটা আমাদের অমলেশবাবু বলছিলেন, আমাদের এখানে যে চিংড়ি মাছগুলো হচ্ছে সেক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা হচ্ছে। একটা কথা হচ্ছে আমাদের যেখানে যেটা উনি বললেন যে আমাদের এখানে যে ভৌগোলিক পরিকাঠামো রয়েছে তাতে আমাদের এখানে কোন রকম হ্যাচারি করা সম্ভব নয়, আমাকে ভালো বীজের জন্য অন্য রাজ্যের উপর নির্ভরশীল হতে হচ্ছে। এর সঙ্গে সঙ্গে কিছু কিছু আরো নিয়ম রয়েছে, সরকারি নিয়মও রয়েছে, যেখানে আমি যদি চিংড়ি মাছ চাষ করতে যাই নোনা জলে সেখানে আমার কোস্টাল রেগুলেটরি জোন রয়েছে, সিআরজেড যাকে বলা হয়, বা আমাকে কোস্টাল অ্যাকোয়াকালচার অথরিটির তার রেজিস্ট্রেশন করাতে হবে। এবং এইটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ সুন্দরবন এবং উত্তর সুন্দরবনের এসে সমস্যার জন্য মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি থেকে আমরা ফার্মগুলোকে এনরোল করছি, যাতে এই মাছগুলো একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে, একটা এনরোলমেন্টের মাধ্যমে আমরা বিদেশে রপ্তানি করতে পারি। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা কথা বার্তা আমি যারা মৎস্য চাষিরা তাদের বলতে চাই, যে আমরা মাছ চাষ করার সঙ্গে সঙ্গে কখনো কখনো নিষিদ্ধ কোনো কেমিক্যাল বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না, কারণ আমাদের এখান থেকে যখনই আমরা মাছ বিদেশে রপ্তানি করছি আমাদের এখানে যেমন বিভিন্ন ল্যাবরেটরি টেস্ট করা হচ্ছে, আমাদের নিজস্ব এমপিডার কিছু ল্যাবরেটরি রয়েছে সেখানে টেস্ট করা হচ্ছে, এর সঙ্গে সঙ্গে বিদেশেও তারা ল্যাবরেটরি টেস্ট করছে, এবং সেখানে যদি কোনোভাবে চিংড়ি মাছে যদি কোন রকম নিষিদ্ধ অ্যান্টিবায়োটিক পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের দেশকে কিন্তু তারা ব্যান করে দেবে এবং আমাদের দেশের বাজারটা নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা যদি সেই সমস্যাটা সমাধান করতে পারি তাহলে আমার মনে হয় যে আগামী দিনে মাছ চাষের ক্ষেত্রে অনেক উজ্জ্বল দিক উঠে আসছে।
1: আপনি যেহেতু একজন প্রগতিশীল কৃষক বন্ধু এবং খুব কাছে থেকে এই সমস্ত মৎস্য চাষের সঙ্গে জড়িয়ে রয়েছেন এবং বিভিন্ন আপনার এই যে ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন অফ স্মল ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া তার একজন চেয়ারম্যান হিসেবে নানান রকম কাজ কারবার করেন, তা এই যে মাছ চাষের বিভিন্ন সমস্যা প্রতিকূলতার কথা অতনুবাবু বললেন, এছাড়াও এগুলো কাটিয়ে উঠে আরো কিভাবে সম্ভাবনাময় দিক আমাদের মৎস্য চাষী বন্ধুরা পেতে পারেন?
2: এছাড়া অনেকভাবে আমরা উপকৃত করতে পারি মৎস্য চাষীদের ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে, নতুন নতুন যে সমস্ত স্পিসিস আছে, অতনুবাবু বললেন সিলভার প্যাম্পেনো, ব্ল্যাক প্যাম্পেনো, কুবিয়া, সিবাস, তেলাপিয়া, এইগুলো সম্বন্ধে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যদি আমরা করতে পারি, চাষিদের যদি শিক্ষিত করতে পারি। যেমন গত বছর আমাদের ভেনামি বাজার খুব খারাপ গেছে, অনেক পন্ডে ভেনামি চাষ হয়নি, সেখান থেকে বিকল্প মাছ যদি আমরা আনতে পারি, বিকল্প মাছ হিসেবে তেলাপিয়া, গিফট তেলাপিয়া বা আপনার সিবাস একটু যদি নিয়ে আসি, এবং কাঁকড়া সব সেল ক্র্যাব যেটা বাষ্প করে আমরা অনেক জায়গায় চাষ শুরু হয়েছে, চব্বিশ পরগনা দক্ষিণে অনেক জায়গা হচ্ছে, এইগুলো যদি করতে পারি এবং চাষিদের তাহলে অনেকটা উপকার হবে। এবং আরেকটা যেটা সবচেয়ে যেটা অতনুবাবুকে আমি বলবো, চাষিরা তো মাছ চাষ করে কিন্তু মাছটা বৈদেশিক মুদ্রা যায় এক্সপোর্টারদের মাধ্যমে, সেই এক্সপোর্টারদের সঙ্গে চাষিদের লিঙ্কেজটা খুবই কম নেই বলেছিল। আমি আজকে ধরুন 92 সাল থেকে এই ট্রেডের সঙ্গে আছি, এক্সপোর্টারদের সঙ্গে চাষিদের কোন রকম লিঙ্কেজ নেই, এক্সপোর্টার
1: মাঝে একটা ভয়া হয়ে কোনো একজন
2: মাঝে মাঝে ভয়া হয়ে আছে। এবং এখানে সবচেয়ে যেটা অসুবিধা হয় কোয়ালিটি, ওনারা জানেন আমাদের মাছ যেটা চাষ হয় সে আর যে কোয়ালিটি থাকে, এবং এক্সপোর্টাররা যখন সে মাছটা নেয় বিভিন্ন হাত ঘোরার ফলে টেম্পে, এবং সেইভাবে আমাদের পশ্চিমবঙ্গে সেই পরিকাঠামো না থাকার জন্য, ফিলিং সেন্টার, সাইন্টিফিক ফিলিং সেন্টার না থাকার জন্য মাছটা রাস্তায় এতভাবে কোয়ালিটি ডিটোরেট করে, এবং আমাদের রাস্তা সেভাবে এক্সপোর্টার ওরিয়েন্টেড রাস্তা দিয়ে আমাদের মাছ আসে, সেখানে আলু পটলের ট্রাকও যাচ্ছে, মাছের গাড়িও যাচ্ছে। আমাদের এখনো পশ্চিমবঙ্গে সেভাবে আমাদের রেফ্রিজারেটেড ভ্যান ও ইনসুলেটেড ভ্যান সেভাবে নেই, যাতে আমরা মাছটাকে ঠিকভাবে শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থায় আমরা মাছটাকে বাড়াতে পারি। এবং আরেকটা জিনিস সবচেয়ে যেটা অতনব হয়তো আমার সঙ্গে একমত হবেন, আমাদের পশ্চিমবঙ্গে যা আইস প্ল্যান্ট আছে বরফ কল, প্রত্যেকেই সাধারণত সে লোহার ক্যানে করে বরফ করে, টিলের যেটা আমাদের ইউরোপ বা এতে করতে গেলে যে ধরনের বরফ দরকার আমরা সে ধরনের বরফ পাই না। আমরা মাছ চাষ করছি কিন্তু মাছটা যারা কিনবে সে তো তার নিজের কোয়ালিটি দেখে কিনবে, তাকে যদি আমরা ঠিকভাবে দিতে না পারি, আমরা যদি কোল চেন এই ফার্ম থেকে কলকাতা বা যে কোনো প্রসেসিং প্ল্যান্টে যেতে মাছ মিনিমাম 12-18 ঘন্টা হারভেস্ট হবার পর থেকে, বিশেষ আমি চিংড়ি মাছের কথা বলছি, হারভেস্ট হবার পর থেকে 12-18 ঘন্টা লেগে যায় প্রসেসিং প্ল্যান্টে আসতে। এই যে আইস দেওয়া থাকে, আইস তো ঠিক প্রপারলি আইস হয় না, ফ্লেক আইস প্ল্যান্ট আমাদের রাজ্যে নেই, প্রসেসিং প্ল্যান্ট আছে কিন্তু বাজারে ফ্লেক আইস প্ল্যান্ট নেই, এখান থেকে বিভিন্ন রকম যে প্রতিবন্ধকতা, এইগুলোকে যদি আমরা কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না করতে পারি, বিশেষ তো পিলিং শেড, আমরা রাস্তা ধারে যেখানে যেখানে একটা ত্রিপল পেটে চত পেটে আমাদের ওখানে মাথা পিলিং মানে আমরা বলতে মাথা বাদ দেওয়া, আপনারা নিশ্চয়ই জানবেন চিংড়ি মাছ যেটা যায় মাথা বাদ দিয়েই চিংড়ি মাছ। এবং সবচেয়ে আরেকটা জিনিস যেটা আমরা নষ্ট করে ফেলি, এই মাথা বাদ দেওয়ার পর যেটা আমরা ফেলে দিই ওয়েস্ট করি, সেখান থেকে খুব ভালো দামি জিনিস কাইটোসেন এবং কিটোসেন বলে দুটো প্রোডাক্ট হতে পারে, খুব মানে ইন্টারন্যাশনাল বাজারে খুব ডিমান্ড, কিন্তু আমাদের চাষি ভাইরা সেটাকে ফেলে দেয়।
1: এবং সেটা বোধ হয় আমাদের কৃষক বন্ধুদের মধ্যে
2: যেটা এই ধারণাটা নেই, এবং বিশেষ তো আমাদের মাছ চাষিদের যেটা ফার্মার্স প্রডিউসার কোম্পানি এই ধরনের অর্গানাইজেশন তৈরি করার মধ্যে চাষিদের মধ্যে প্রবণতা নেই। তার একটা প্রধান অন্তরায় হচ্ছে যারা আমরা মাছ চাষ করি, আমি নিজেও চাষ করি লিজের জমি নিয়ে, আমার নিজস্ব বাগদা চিংড়ি গলদা চিংড়ি বা ভেড়ি চাষ করতে গেলে যে জমি লাগে সেটা হচ্ছে লিজ নেওয়া জমি, ব্যাংক থেকে ঠিক মতো লোনও পাই না মাছ চাষের জন্য, জমিটা মাছ চাষের জন্য নয়। এই জন্য সাইন্টিফিক্যালি না করতে পারার জন্য আমরা চাষিরা কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হই, ঠিক মতো মাছের দাম পাই না, মাছের কোয়ালিটি ডাউন হয়ে যায়, এক্সপোর্টাররা নানান রকম সমস্যা, এক্সপোর্টারের সমস্যা কি ওরা নিজেরাও করছে না, ধরুন আমরা যাচ্ছি আমাদের মাছের গাড়ি যাচ্ছে রাস্তায় কোনো একটা কিছু হয়ে গেছে, মাছের গাড়ি 2-4 ঘন্টা বরফ তো একটা টাইম আছে, বরফ তো অনির্দিষ্ট কাল সময় বরফ থাকবে না, খোলা গাড়ি করে মাছ, এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এবং আমাদের মাছের গাড়ি যে কোনো যায় এমপিটাকে আমি বলবো ওনাকে আপনাদের মাধ্যমে ওনাকে আমি রিকোয়েস্ট করবো যে মাছ যে গাড়িগুলো মাছ নিয়ে আসে সারা বছর তাদের যদি একটা আলাদা করে পারমিট দেওয়া যায় না, মানে নো এন্ট্রি পারমিট যাকে বলে, এটা আমি আগে অনেক জায়গায় অনেক মন্ত্রীকেও বলেছি আমাদের রাজ্যমন্ত্রীকে, তাহলে মাছের গাড়িগুলো নো এন্ট্রি পারমিট, নো এন্ট্রি তো ঢুকছে পেরিসেবল আইটেম, মাছের মতন এত পেরিসেবল আইটেম নিয়ে, যেমন দুধের গাড়িকে যেমন আছে আমাদের মাছের গাড়িকে
1: অমলেশবাবুর কথার সঙ্গে একদম সহমত। সেই সঙ্গে আমাদের যারা অনুষ্ঠান শুনছেন যে সমস্ত মৎস্যচাষী বন্ধুরা, তারাও প্রত্যেকেই এমন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতেই থাকেন, এবং তাদের মুখ হয়ে অমলেশবাবু আজকের এমপেটার যিনি রয়েছেন স্টেট কোঅর্ডিনেটর অতনুবাবুর কাছে প্রশ্ন তুলেছেন এই ব্যাপারে। অতনুবাবু, যে এই সমস্যাগুলো রয়েছে আমাদের কৃষক বন্ধুদের মধ্যে, তাদেরকে কোনো সুরাহা হতে পারে?
0: অবশ্যই হতে পারে, কারণ আগে যে একটা প্রচলিত ভাব ছিল আমরা শুধু বাগদা চিংড়ি নিয়ে আসবো বা গলদা চিংড়ি নিয়ে আসবো করে আমরা বড় বড় ব্লক তৈরি করে পাঠাবো এক্সপোর্ট করবো, আজকের দিনে কিন্তু সেটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। এখন আমাদের এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করছি মানে মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথবা বিভিন্ন চেষ্টা করছি আমরা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করে আমরা আমেরিকা বা ইউরোপের দেশে রপ্তানি করতে পারি, যেখানে আমাদের অনেক বেশি বৈদেশিক মুদ্রা আসবে এবং পক্ষান্তরে মৎস্যজীবীরা বা মৎস্য চাষিরা অনেকটা উপকৃত হবে। সেক্ষেত্রে এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের কলকাতা অফিসের তত্ত্বাবধানে প্রায় 184 জন এক্সপোর্টার রয়েছেন, তার মধ্যে আমাদের ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের মধ্যে আমরা যে কুক প্রোডাক্ট সেটা কিন্তু অনেক অংশে বেড়েছে, এখন প্রায় সব প্রত্যেকেই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট আইকিউএফ এবং কুক প্রোডাক্ট করছে, এবং যার ফলে মৎস্যজীবীরা বা মৎস্য চাষিরা আগামী দিন আমরা আশা করছি আরো ভালো মূল্য পাবে মাছের জন্য। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা কথা উনি ওনার বক্তব্যে বলছিলেন যে মাছের খোলা নিয়ে, ওই মাছের খোলা থেকে কাইটিন এবং কাইটোসান দুটো ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি হয়। এবং আরো একটা জিনিস হচ্ছে এখন মাছের আঁশ, আমরা আগে কি করতাম মাছের আঁশ ফেলে দিতাম, এখন কিন্তু মাছের আঁশ ফেলা যায় না, মাছের আঁশ না মাছের পটকা রয়েছে, মাছের আঁশ থেকে এখান থেকে এরা ড্রাই করে কোন ফ্যাটটাকে বাদ দিয়ে এখান থেকে কয়েকটি কোম্পানি আছে তারা জাপানে এক্সপোর্ট করছে, ওখান থেকে ওরা কোলাজেন বের করছে এবং সেটা বিভিন্ন অয়েন্টমেন্ট ব্যবহার করে প্রচুর দামি একটা প্রসাধনী তৈরি করা হয়, সেটা কিন্তু মাছ থেকে হয়, মাছের আঁশ থেকে হয়, যে আঁশটা আমরা আগে ফেলে দিতাম বাজারে, এখন কেউ বাজারে ফেলে না, এগুলো নিয়ে আসছে। এবং যেটা উনি একটা কথা সংসদে বললেন পটকা, মাছের পটকার এখন উপযুক্ত দাম, মানে মাছের থেকে মাছের পটকার দাম বেশি, বিশেষ কদিন আগে আমাদের সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে মানে ক্যানিং একটি মাছ ধরা পড়েছিল তেলিয়া ভোলা, সেটা প্রায় আমরা কাগজে দেখেছিলাম 40-42 লক্ষ টাকা একটি মাছ বিক্রয় হয়েছে, এবং যে এক্সপোর্টার সে মাছটা কিনেছিলেন এবং চিনি তারপর সে পটকাটা যখন এক্সপোর্ট করেন তার দাম 5,50 লক্ষ টাকা, তার মানে মাছের পটকা থেকে
2: পটকার
0: দাম বেশি, এবং সার থেকে বিভিন্ন রকম ওষুধ তৈরি করা হয়, এবং ওষুধের যে ক্যাপসুল গুলো সেগুলো তৈরি করা হচ্ছে উপরে খোলাটা খোলসটা, এবং স্যুপ করা হচ্ছে। আর মেডিসিনাল ভ্যালু মানে আয়ুর্বেদিক কিছু তার গুণমান রয়েছে, যার জন্য মাছের পটকার একটা ভালো দিক রয়েছে। সেদিক ক্ষেত্রে আমরা সামুদ্রিক মাছে বা আমাদের ভেটকি

0: মাছের কথা যেগুলো আমরা আলোচনা করছি, ভেটকি মাছের পটকা বা আমাদের ভোলা মাছের পটকা, বড় যে বাম মাছ আছে তার পটকাগুলোকে আমরা একটু ভ্যালু এডেড প্রোডাক্ট করে ড্রাই ফিশ করে কিন্তু আমরা এখান থেকে বিদেশে রপ্তানি করতে পারি এবং তার একটা বহুত মূল্য রয়েছে।
1: আচ্ছা, এই যে বহুমূল্যবান মাছগুলোর কথা আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে দেখি, যে তেলিয়া ভোলা বা এই ভেটকি যেগুলো, এবং বিশেষ করে তেলিয়া ভোলার কথা বারবার উঠে আসে বিভিন্ন সময়, দীঘা থেকে শুরু করে বকখালি মন্দারমণি, কিছুদিন আগে আপনি বললেন ক্যানিং এ, তা এই যে সামুদ্রিক মাছগুলো, এগুলো কি আমাদের মৎস্যজীবী বন্ধুরা তার ওই যে জলাশয়টি রয়েছে সেখানে কি কোনোভাবে চাষ করতে পারেন?
0: না, এগুলো কোন গভীর সমুদ্রের মাছ, এগুলোকে চাষ করা যায় না।
2: ভেটকিটা চাষ করা যায়, আমাদের দেশে এখন ডেভেলপ,
0: সে প্রযুক্তি এখন পর্যন্ত আসেনি,
2: ভবিষ্যতে হবে না কথাও কেউ বলতে পারে।
0: আমরা চেষ্টা করতে পারি, কারণ আমরা যদি কোবিয়াকে বস মানিয়ে চাষ করতে পারি আগামী দিনে চাষ করতে পারবো,
2: ভোলা করা যাবে না কথা কেউ
1: বলতে,
0: ভবিষ্যতে অবশ্যই আমরা তাকিয়ে থাকবো সেই দিনের জন্য যেখানে আমরা বিভিন্ন সামুদ্রিক মাছেরও মানে বৈজ্ঞানিক ভাবে আমরা চাষ করতে পারি।
1: তবে অনেকটা আশার কথা যেগুলো উঠে এলো আপনার কথা থেকে গতনবাবু, যে এই সমস্ত মাছের যে ফেলে দেওয়া জিনিসগুলো, যেগুলো আমাদের কৃষক বন্ধুরা বাজারে ফেলে দেন বা যখন কোন এক্সপোর্ট করছেন তখন এই মাছের আঁশ বা যেগুলো রয়েছে আপনার পটকা, এগুলো কিন্তু থেকে যে একটা বৈদেশিক মুদ্রা আয় হতে পারে এ ব্যাপারটা হয়তো অনেকের মধ্যে জানা ছিল না।
2: এবং শুধু শুধু বৈদেশিক মুদ্রা ফেলে দেন, মাঠের ঘাট যে নাড়িগুড়ি সেখান থেকে খুব ভালো আপনার ফার্টিলাইজার তৈরি হতে পারে, বায়ো ফার্টিলাইজার,
1: এবং সেটা তো আমাদের মানে চাষবাসের একটা
2: চাষবাসে এবং অন্যতম অঙ্গ। এবং অলরেডি সেন্ট্রাল মিনিস্টার অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার সিফা ভুবনেশ্বর, তারা অলরেডি খুব সহজে চাষি ভাইয়ের এটা করতে পারেন, এমন কিছু সমস্যা নয়। ট্রেনিং ট্রেনিং প্রোগ্রাম আছে সিফাতে। মাছে মাছের কোন মাছ হচ্ছে আমরা মৎস্য দেবতা বলি, কেন বলি, মাছের কোনোটা ফেলা যায় না, মাছের তেল
1: মানে আমাদের এত কিছু রয়েছে কিন্তু সচেতনতার অভাব।
0: হ্যাঁ, সেটা অবশ্যই সচেতনতার অভাব রয়েছে, যার জন্য মানে অন্যান্য সংগঠনের মতো মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্টের যে একটা সম্প্রসারণ বিভাগ রয়েছে সামুদ্রিক যারা মাছের ব্যাপার নিয়ে বা নোনা জলে মাছের জন্য, তাদের একটা সোসাইটি রয়েছে নেটওয়ার্ক ফর ফিশ কোয়ালিটি ম্যানেজমেন্ট সাস্টেইন ফিশিং, তারা বিগত প্রায় 17-18 বছর ধরে বিভিন্ন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আমাদের উড়িষ্যা উপকূল পর্যন্ত বা প্যান ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে মৎস্যজীবীদের মৎস্যচাষীদের বিভিন্ন রকম সচেতনমূলক প্রোগ্রাম বা প্রশিক্ষণমূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকছে। সেক্ষেত্রে যারা মানে উপভোক্তা রয়েছে তাদের বিভিন্ন রকম সহায়তাও করছে, বিশেষ করে মানে প্রযুক্তিগত দিকগুলো তারা তুলে ধরছে, যার মাধ্যমে তাদের প্রযুক্তিগত দিকটা অনেকটা ভালো হয়, সঙ্গে সঙ্গে তাদের অর্থনৈতিকটা অনেকটা উন্নয়ন হয়।
1: প্রায় একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, সময় খুব বেশি নেই, এবং সবশেষে যেটা উঠে এলো অমলেশবাবু বললেন যে মহিলাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা রয়েছে, এবং আমাদের প্রান্তিক এলাকায় যে সমস্ত মৎস্যচাষীরা রয়েছে তাদের মধ্যে দেখতে গেলে অনেক মহিলা কৃষক বন্ধু রয়েছেন, মৎস্যচাষীরা রয়েছেন, ঘরোয়া ভাবে কিন্তু এই মাছ চাষ করে থাকেন, তাদের ক্ষেত্রেও তো আপনাদের অনেক,
0: তাদের ক্ষেত্রে তারা সবচেয়ে ভালো যেটা করতে পারে সেটা হচ্ছে যেটা আমাদের আমতলাতে গড়ে উঠেছে একটা বড় হাব হয়ে গেছে রঙিন মাছের জন্য, বা কৃষ্ণনগরে একটা হাব হয়েছে বা মেদিনীপুরে হয়েছে, তারা বাড়িতে গৃহস্থ কাজের সঙ্গে সঙ্গে রঙিন মাছের চাষ করতে পারে এবং সেটা কিন্তু এক্সপোর্ট বাজারে যায়, আমাদের স্থানীয় বাজারে যা তার মূল্য রয়েছে প্লাস বৈদেশিক বাজারে তার ভালো মূল্য রয়েছে, এবং পশ্চিমবঙ্গ সেদিক দিয়ে সবার উপরে রয়েছে ভারতবর্ষের মধ্যে রঙিন মাছ রপ্তানি ক্ষেত্রে বা তার উৎপাদনের ক্ষেত্রে, সেটা করতে পারে। বা তার বাড়িতে পুকুরে তারা যদি কাঁকড়া, যেটা অমলেশবাবু বলছিলেন যে সব শেল ক্রাব একটা বক্সের মধ্যে করে ছোট কাঁকড়াগুলোকে নিয়ে এসে অবশ্যই ডিম কাঁকড়াগুলোকে ছেড়ে দেওয়া উচিত তার পরবর্তী প্রজন্মের জন্য, যে 40-50 গ্রাম কাঁকড়াগুলোকে নিয়ে আমরা সব শেল ক্রাব করতে পারি এবং বাড়ির মহিলারা তারা করতে পারে, তার জন্য প্রচুর অর্থনৈতিক দিক থেকে কিছুটা সহায়তা আপনাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে করা যেতে পারে, আর প্রযুক্তিগত দিকটা মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি তারা সহযোগিতা করবে, সেভাবে যদি করা যেতে পারে তাহলে আমরা করতে পারি।
1: বেশ, অনেক কিছু হয়তো জিজ্ঞাসা ছিল আমাদের চাষী বন্ধু যারা রয়েছেন, কিন্তু ঘড়ির কাঁটা বলছে আমাদের আর বেশিক্ষণ কথা বলা যাবে না। আজকের আমরা আলোচনা করলাম পশ্চিমবঙ্গের সামুদ্রিক মাছ চাষ সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য। আমাদের মধ্যে ছিলেন মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির স্টেট কোঅর্ডিনেটর অতনু রায় এবং প্রোগ্রেসিভ ফার্মার এবং ফেডারেশন অব অ্যাসোসিয়েশন অব স্মল ইন্ডাস্ট্রিজ অব ইন্ডিয়া FASII তার চেয়ারম্যান অমলেশ চট্টোপাধ্যায়। আপনাদের দুজনকে আকাশবাণীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
0: নমস্কার।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আজ এই পর্যন্ত, সবাইকে নমস্কার।
3: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
4: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান।
3: ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
4: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
5: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবে চিনতে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
6: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
7: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
8: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।

0: আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম, জলের মতো সস্তা নয় জল। লিখেছেন বিশ্বনাথ পাল। জলের আরেক নাম জীবন। জল ছাড়া জীবন অচল। যদিও পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল, তবুও বাস্তব সত্য এই, বেশিরভাগ জলই পানের অযোগ্য। সমুদ্রের জল লবণাক্ত বলে তা মুখে দেওয়া যায় না। লবণাক্ত জল পুকুর বা শস্য ক্ষেত্রে একবার ঢুকে গেলে পুকুর বা জমির চরিত্র একেবারেই বদলে যায়, আগের অবস্থায় আর ফেরানো যায় না। সমুদ্রের জল থেকে লবণ বিযুক্ত এক লিটার জল পেতে যে খরচা হবে, তা দিয়ে দু লিটার মিনারেল ওয়াটার অনায়াসে কেনা যায়। এই মুহূর্তে বিশ্বে জল সংকটের নিরিখে ভারতবর্ষের অবস্থান পাকা। নদনদীর জল, কলকারখানার বর্জ্য, এইসবে জলে ব্যাপক হারে দূষণ হচ্ছে। রাসায়নিক সারের প্রয়োগে পোকামাকড় ও কীট পতঙ্গের প্রচুর আমদানি ঘটছে বলে টন টন রাসায়নিক কীটনাশক ছেটানো হচ্ছে। শেষ পর্যন্ত সেগুলি পুকুর, দিঘি, নদ নদীর জলকে মিশিয়ে দিচ্ছে। পুকুরের মাছ মরছে, জলের চরিত্র আমূল বদলে যাচ্ছে, আখেরে আমাদের পানীয় জলেরই সংকট দেখা দিচ্ছে। জলের সঙ্গে গবাদি পশুর দেহাবশেষ, অপচনশীল ইলেকট্রনিক্স বর্জ্য, পলিথিন, প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার সভ্যতার অগ্রগতির সঙ্গে সমান তালে এগিয়ে বিপদ বাড়িয়েছে। গ্রামে গঞ্জে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পুকুরে বিষ দেওয়া সহিংস প্রতিবাদের বড় উপায়। আর গবাদি পশুর স্নান এবং পুকুরের পারে যথেচ্ছভাবে শৌচকর্ম করার ফলে ওইসব বর্জ্য বৃষ্টির তোড়ে পুকুরের জলে মিশছে। তাই জলের সমস্যা গ্রাম বাংলাতে প্রবল আকার ধারণ করেছে। আগে মানুষ পুণ্য অর্জনের জন্য ব্যক্তিগত উদ্যোগে পুকুর কাটাতেন। ঘটক পুকুর, দত্ত পুকুর, কলু পুকুর, এইসব নাম উচ্চারণে কৌলিন্য ঠিকরে পড়ত। ক্যানেল সৃষ্টির বহু আগেই দেবখালের সৃষ্টি হয়েছিল। প্রকৃতির অকৃপণ দানকে ওইসব পুকুরে জমা করে জলের সমস্যা মেটাতেন গ্রামের মানুষ। পাড়ায় পাড়ায় পুকুর থেকে জল নিয়ে মানুষজন মাটির পাঁচিল বা ঘরবাড়ি বানাতেন। হঠাৎ কোনো কারণে আগুন লেগে গেলে পাড়ার পুকুর থেকেই আগুন নেভানো হতো। জল ধরো জল ভরোর স্লোগান তখনও হয়নি, তবে মুরব্বীর দল মাটিতে লাঠি ঠুকে আদত কথাটা জানিয়ে যেতেন। অপচয় করো না, অভাব হবে না। আজ জঙ্গলে পূর্ণ পুকুর, খালুসে ভর্তি। তাছাড়া পুকুর বুঝিয়ে জমি, খামার আর ভিটের পাশাপাশি শহরাঞ্চলে জলাশয় বুঝিয়ে রাতারাতি ফ্ল্যাট তৈরির অবৈধ কার্যকলাপ রীতিমতো জলের সংকট সৃষ্টি করেছে। জনসাধারণের ব্যবহার্য পানীয় জলের ট্যাপের মুখ অধিকাংশ সময়ই দেখতে পাওয়া যায় না, তাই শোধন করা জল ড্রেনের কালো জলে হুহু করে মেশে। কোনো জিনিসকে খুব সস্তা বোঝাতে আমরা জলের মতো সস্তা কথাটি বলি। আজ ভূগর্ভস্থ জল যথেচ্ছভাবে তোলায় সঞ্চিত জলের সংকট ঘনিয়ে এসেছে। অনেক জায়গায় জলে আর্সেনিক পাওয়া গেছে। বৃষ্টির জল সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা যেমন তৈরি হয়নি, মাটির ওপর প্রতিদিন হাজার হাজার ঘরবাড়ি তৈরি হচ্ছে, উঠোনের মাটি কংক্রিটে ঢাকা পড়ছে, তাই আকাশের জল মাটির বুক বেয়ে নিরাপদ জলের ভাণ্ডার রক্ষায় ব্যর্থ হয়েছে। বিশ্বজুড়ে পানীয় জলের যে সংকট দেখা দিয়েছে, জলের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা অমূলক নয়। এটা জেনেই আমাদের জল সংরক্ষণে নজর দিতে হবে, জোর দিতে হবে জল সঞ্চয়ে, সার্থক করতে হবে জল ধরো জল ভরো মিশনকে। বৃষ্টির জল ধরে রেখে সঞ্চয় যার অন্যতম মূল কথা। এই বর্ষার মরশুমে এই মন্ত্রই সফলভাবে রূপায়িত হবে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন বিশ্বনাথ পাল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটু পরেই সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নানা ইস্যুতে বিরোধী দলগুলির তুমুল হৈ হট্টগোলের জেরে সংসদের অধিবেশন সারাদিনের জন্য মুলতবি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ছাত্র যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উত্তর ম্যাসিডোনিয়ার রাজধানীতে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির উন্মোচন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগে দেশে 50টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ। আসি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং ছাত্রছাত্রীদের বিক্ষোভ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলি তুমুল হৈ হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন দ্বিতীয়বার মুলতবির পর বেলা দুটোর সময় আবারও বসলে বিরোধীরা নিট ইস্যুতে স্লোগান দিতে থাকেন। হৈ হট্টগোলের মধ্যেই তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জিকে বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করার একটি প্রস্তাব সভায় পাশ হয়। প্রিসাইডিং অফিসার কৃষ্ণপ্রসাদ টেনেটি বলেন, কল্যাণ ব্যানার্জি মহিলা সাংসদদের লক্ষ্য করে অসংসদীয় আপত্তিকর মন্তব্য করেছেন।
1: আজ শ্রী কল্যাণ ব্যানার্জি নে আমারে মহিলা সাংসদোঁ কে সাথ অসংসদীয় ভাষা এবং অসংসদীয় টিপ্পনিয়াঁ কি হ্যায়, জিসকি লিখিত শিকায়ত মাননীয় অধ্যক্ষ জি কো প্রাপ্ত হুয়া হ্যায়, ইয়ে সদন কি গরিমা কে বিরুদ্ধ হ্যায়।
0: উল্লেখ্য, এর আগে একই ইস্যুতে প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও দেখা যায় একই চিত্র, তৃতীয়বার মুলতবির পর বেলা 3টের সময় সবার অধিবেশন আবার বসলে নিট সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। উপাধ্যক্ষ হরিবংশ বলেন, নিট ইস্যুতে সরকার আলোচনার জন্য প্রস্তুত এবং বিরোধীদের সবার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতারও আবেদন জানান তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, সরকার আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু কংগ্রেস নতুন নতুন শর্ত আরোপ করে আলোচনায় ব্যাঘাত ঘটাচ্ছে।
2: সরকার নি পেপার লিক চর্চা কে লিয়ে পুরি তরহ সে তৈয়ার হ্যায়, অর হামনে পহলে দিন সে কাহা হ্যায়, মে অনুরোধ করতা হুঁ কি চর্চা কব হোনা হ্যায়, চর্চা কা ডিউরেশন অর কিস নিয়ম কা তহত হোনা হ্যায়, মাননীয় স্পিকার মহোদয় সারে পার্টি কে ফ্লোর লিডার সে বাতচিত।

0: करके इसका निर्णय किया जाए और इस देश के युवाओं का भविष्य के लिए हम सब मिलकर के एक सार्थक चर्चा हो, ये सरकार चाहती है।
1: বিরোধী দল নেতা মল্লিকার্জুন খাড়গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকেন। হৈহট্টগোলের মধ্যে উপাধ্যক্ষ আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। উল্লেখ্য, এর আগে রাজ্যসভার অধিবেশন প্রথমে বেলা ১২টা, পরে দুপুর ২টো এবং ৩টে পর্যন্ত মুলতবি করে দিতে হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে ছাত্রছাত্রী ও যুবদের চলতি বিক্ষোভ কর্মসূচি বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কেন্দ্রীয় সরকার এই স্পর্শকাতর বিষয়ে সবরকম আলোচনার জন্য প্রস্তুত। ব্যক্তিগত স্বার্থে কেউ কেউ ছাত্র যুবদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে শ্রী সিং অভিযোগ করেন।
2: यह अत्यंत दुर्भाग्यपूर्ण है कि हमारे देश के छात्रों और नौजवानों को कुछ लोग अपने राजनीतिक स्वार्थों की पूर्ति के लिए एक राजनीतिक औजार के रूप में इस्तेमाल करने का प्रयास कर रहे हैं। प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में हमारी सरकार विद्यार्थियों और नौजवानों की आकांक्षाओं को पूरा करने और उनके कल्याण के प्रति पूरी तरह से प्रतिबद्ध है और हमारे छात्रों की हर चिंता को सुनना, उसका समाधान करना, यह हम सबकी जिम्मेदारी है।
1: সংসদ অভিমুখে যাওয়া বিক্ষোভকারীদের উপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের কাছে জবাব তলব করেছে দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ দিল্লি পুলিশ ও প্রশাসনকে এই ঘটনা সংক্রান্ত সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং সমস্ত গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ সেপ্টেম্বর। রাজধানী দিল্লিতে নিরাপত্তার স্বার্থে বন্ধ মেট্রো স্টেশনগুলি পুনরায় যাত্রী চলাচলের জন্য আজ খুলে দেওয়া হয়েছে। এর আগে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ডিএমআরসি ১৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল। উত্তর ম্যাসিডোনিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মিউজিয়াম অব দি সিটি অব স্কোপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন। অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি বলেন, মহাত্মা গান্ধী ভারতের সন্তান হলেও তাঁর সত্য অহিংসার বার্তা সমগ্র মানব জাতির জন্য সমান প্রাসঙ্গিক। শ্রীমতী মুর্মু বলেন, দ্বন্দ্বে ভরা অসহিষ্ণু বিভাজিত বিশ্বে শান্তি, সহানুভূতি ও আলোচনার মাধ্যমে সহাবস্থান বজায় রাখার বিষয়ে গান্ধীজির আদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক। আসিয়ান বিদেশমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুজনের মধ্যে বাণিজ্য, শুল্ক, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ দ্রব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। শ্রী জয়শঙ্কর চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকের পর বলেন, ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যা দুদেশের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে। বিদেশমন্ত্রী আজ পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, রাশিয়া, সিঙ্গাপুর এবং কানাডার বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় আধিকারিকদের অবসরের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬১ করা যায় কিনা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তা বিবেচনা করে দেখতে বলেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ দেশজুড়ে জেলা বিচারকদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করার একটি আবেদনের শুনানির সময় আজ নির্দেশ দেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স বর্তমানে ৬৫ এবং হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে তা ৬২। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২৭ জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৬তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। সরকার ও সরকার পোষিত সংস্থার কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বেতন, ভাতা বৃদ্ধি, পদোন্নতি এবং পেনশন সংক্রান্ত বিষয়ে সুপারিশ করবে এই কমিশন। আগামী ৬ মাসের মধ্যে কমিশন তাদের রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেবে। কমিশনের চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব তথা অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র ফেলো সেন্টার ফর পলিসি রিসার্চ ডক্টর পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম পাল এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন অর্থ দপ্তরের বিভাগীয় সচিব দেবী প্রসাদ কর্ণম। সিকিমের

আমচি জেলার সামারদাঙ্গে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত যে 13 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে তাদের মধ্যে অন্তত 5 জন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা। সুড়ঙ্গের মধ্যে এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ত্রাণ ও উদ্ধারের কাজ চলেছে জোর কদমে, তবে বিষাক্ত মিথেন গ্যাস, অক্সিজেনের স্বল্পতা এবং প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার অভিযান অত্যন্ত

0: স্ত্রী ডক্টর এল মুরুগান এই কথা জানিয়েছেন। তিনি বলেন, সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সরকার লাগাতার এই ধরনের ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার লালচক এলাকায় জঙ্গি হামলায় আজ এক পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন। হামলাকারী জঙ্গিদের খুঁজে বের করতে গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন যে তিনি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন। ল্যাভরভ জানান, গতকাল ম্যানিলায় একটি অনুষ্ঠানে তাদের মধ্যে সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছে, সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি নিশ্চিত হয়। ঝাংঝুতে চায়না ওপেন ব্যাডমিন্টনে অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু স্বদেশীয় উন্নতি হুড়াকে হারিয়ে মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতের আয়ুষ শেট্টি ইন্দোনেশিয়ার 11 নম্বর খেলোয়াড় আলুই ফারহানকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নানা ইস্যুতে বিরোধী দলগুলি তুমুল হয়ে হট্টগোলের জেরে সংসদের অধিবেশন সারাদিনের জন্য মুলতবি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ছাত্র যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগে দেশে 50টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। একটু পরেই আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 আইনি কথা, চিকিৎসাগত অবহেলা আইন, এ বিষয়ে আইনজীবী সিদ্ধার্থ গোস্বামীর সাক্ষাৎকার, গ্রহণ ও প্রযোজনা শুভেন্দু বাগ। 8:50 বিধানসভা পর্যালোচনা, রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী কৌশাম্বী মুখোপাধ্যায়। 9:30 অনুরোধের আসর। রাত 10টায় ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সোমা রায়ের কণ্ঠে। নজরুল গীতি রাত 10:45 শিল্পী উৎপল উপাধ্যায়। রাত 11টায় পুরাতনী গান, শিল্পী রোশনী পাল। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান রাত 11:10 থেকে, সেতার বাজিয়ে শোনাবেন তরুণ চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা, হরাইজন 8:30 থেকে, স্পটলাইট 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলির সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়,

0: বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীর বাঁধতে।
2: হ্যালো হ্যালো হ্যালো,
3: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
4: আকাশবাণী কলকাতা, একটু পরে স্থানীয় সংবাদ।
5: আমার এক অবুঝ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
6: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্য পুলিশের পরিকাঠামো উন্নয়ন, জনবল বৃদ্ধি এবং আধুনিকীকরণে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বিতর্ক চলাকালীন অসংসদীয় আচরণের অভিযোগে বিধায়ক কুণাল ঘোষ দিনের জন্য সাসপেন্ড। রাজ্যে গার্হস্থ বিদ্যুৎ গ্রাহকদের জন্য স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করা হচ্ছে না বলে সরকার জানিয়েছে। আমফান দুর্নীতিসহ পূর্বতন সরকারের আমলে বকেয়া থাকা ক্যাগের সমস্ত রিপোর্ট আগামী শনিবার বিধানসভায় পেশ করা হবে। কর্মসংস্থান বৃদ্ধি, নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা হবে বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর। পঞ্চায়েতে নির্বাচিত প্রধানের পাশাপাশি সরকারি সচিবদের হাতে আরও বেশি প্রশাসনিক ক্ষমতা তুলে দিতে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন সংশোধনী বিলের খসড়া প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভার। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব, অবসরপ্রাপ্ত IAS আধিকারিক অতনু চক্রবর্তীকে। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন সেন্টার ফর পলিসি রিসার্চের গবেষক ডক্টর পার্থ মুখোপাধ্যায়, IIM কলকাতার অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম পাল। এছাড়াও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ দপ্তরের সচিব দেবী প্রসাদ করানম। অর্থ দপ্তর থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, কমিশন সরকারি কর্মচারীদের বেতন, মহার্ঘ ভাতা, পদোন্নতির নিয়ম, পেনশন ও অবসরকালীন সুযোগ সুবিধা খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ করবে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্যের বেতন কাঠামো, রাজ্যের আর্থিক অবস্থা এবং কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের সুপারিশও বিবেচনা করা হবে। কমিশনকে ৬ মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করতেও বলা হয়েছে। সপ্তম বেতন কমিশন গঠনকে স্বাগত জানিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, এর ফলে আগের সরকারের আমলে লাগাম ছাড়া আর্থিক বঞ্চনার অবসান হবে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টরকে অনুসরণ করে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন পে কমিশন চালুর দাবি জানিয়েছেন। রাজ্য পুলিশের পরিকাঠামো উন্নয়ন, মনোবল বৃদ্ধি এবং আধুনিকীকরণে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় আজ স্বরাষ্ট্র দপ্তরের বাজেট আলোচনা শেষে জবাবি ভাষণে তিনি জানান, দুর্গাপুজোর আগেই 16,000 নতুন কনস্টেবল কাজে যোগ দেবেন।
7: আধুনিক মডার্ন পুলিশ ফেসিলিটি দেব, ম্যান পাওয়ার বাড়াবো, লজিস্টিক সাপোর্ট বাড়াবো, আর পুলিশের দক্ষতা আনার জন্য ট্রেনিং শুরু হয়ে গেছে। 16,000 নতুন কনস্টেবল পুজোর আগেই মাঠে নেমে যাবে। আরো 20,000 নিয়োগ করব। সব থানায় মহিলা হেল্প ডেস্ক হয়েছে, লোক লাগবে, ঠিক কথা, মহিলা অফিসার দেব। সাইবার এখন সবচেয়ে বড় ক্রাইম, সাইবার সেল চালু করে দিয়েছি আমরা।

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা

0: জরুরি পুলিশি পরিষেবা দ্রুত পৌঁছে দিতে মহালয়ার দিন থেকে 112 জরুরি পরিষেবা চালু করা হবে। নতুন ব্যবস্থায় প্রতিটি এলাকায় একাধিক টহলদারি গাড়ি মোতায়েন করে কয়েক মিনিটের মধ্যেই পুলিশি সহায়তা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। পুলিশ কর্মীদের দক্ষতা বাড়াতে গুজরাটের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় বিএসএফ এর প্রশিক্ষণ কেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলিতে বিএসএফ এর সঙ্গে সমন্বয় বৈঠক, উপকূল পুলিশকে বিশেষ প্রশিক্ষণ এবং আধুনিক পুলিশি পরিকাঠামো গড়ে তোলার কাজও চলছে জোর কদমে। এদিকে পুলিশের বিরুদ্ধে ঘুষ বা বেআইনিভাবে অর্থ আদায়ের অভিযোগ জানাতে চালু হচ্ছে পৃথক ডেডিকেটেড হেল্পলাইন। মুখ্যমন্ত্রী জানান, আগামী দু একদিনের মধ্যে এই হেল্পলাইন নম্বর প্রকাশ করা হবে। পাশাপাশি ভবানী ভবনে অত্যাধুনিক কন্ট্রোল রুমও গড়ে তোলা হচ্ছে। রাস্তায় বা থানায় কোনো পুলিশ কর্মী যদি কারোর কাছে অর্থ দাবি করেন অথবা কয়লা, বালি, পশু, সুপারি সহ যে কোনো ধরনের অবৈধ কারবারের খবর থাকলে সাধারণ মানুষ সরাসরি ওই হেল্পলাইনে অভিযোগ জানাতে পারবেন। স্বাস্থ্য দপ্তরের আদলে ট্রাফিক ও পুলিশ প্রশাসনের জন্য পৃথক কন্ট্রোল রুম তৈরি করা হবে। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের শূন্য পদে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছে সিপিআইএম। রাজ্য বিধানসভায় আজ স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বাজেট প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে ডোমকলের সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান বলেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পুলিশের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছে। বর্তমান সরকার পুলিশ প্রশাসনের ক্ষমতা বৃদ্ধি ও আইন শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
1: যে আত্মবিশ্বাস আমাদের রাজ্যের তা প্রায় ভেঙে পড়েছিল, সেই রকম একটা জায়গা থেকে ইতিমধ্যে যে কটা সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এগুলো অত্যন্ত পজিটিভ। কিন্তু যে সমস্যাগুলো এই সময়কালে এখনও আমাদের রাজ্যে, যেমন আইন শৃঙ্খলার অবনতি আমরা দেখেছি গত 15 বছর ধরে, আমরা এই দু মাসের মধ্যে হয়তো সবটা সমাধান করা যাবে, তবুও আমরা দেখছি যে বারুইপুর, মালদা, সোদপুর, পশ্চিম বর্ধমান সহ 15-20টি ভয়াবহ খুন ও নারী নির্যাতনের ঘটনা এই সময়ে ঘটেছে। একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটা প্রত্যেকটা থানাতে মহিলা সেল, আমি বলবো যে এটা হয়েছে।
0: স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বিতর্ক চলাকালীন আজ বিরোধী তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। বাজেট আলোচনায় অংশ নেবার সুযোগ না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ। শেষ পর্যন্ত হট্টগোল, ধস্তাধস্তির মধ্যে মার্শাল ডেকে তাকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরে অসংসদীয় আচরণের অভিযোগে দিনের বাকি সময়ের জন্য তাকে সাসপেন্ড করেন অধ্যক্ষ। সরকার স্বীকৃত মুখ্য সচেতক তথা বিদ্রোহী শিবিরের বিধায়ক আখরুজ্জামান স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে বক্তব্য রাখতে গেলে কুণাল ঘোষ হঠাৎই তার সামনে চলে এসে কথা বলতে শুরু করেন। তাতে আপত্তি জানিয়ে বিজেপি এবং ঋতব্রত শিবিরের তৃণমূল কংগ্রেস বিধায়করা একযোগে প্রতিবাদে সরব হন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাকে আসনে ফিরে যাবার অনুরোধ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে চলে গেলে অধ্যক্ষের নির্দেশে মার্শালরা তাকে টেনে হিঁচড়ে বিধানসভা থেকে বের করে দেন। মহিলা সাংসদদের উদ্দেশ্যে কুরুচিকর ও সংসদীয় মন্তব্যের অভিযোগে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন, এরপর তা ধ্বনি ভোটে পাশ হয়। রাজ্যের গার্হস্থ বিদ্যুৎ গ্রাহকদের জন্য স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করা হচ্ছে না বলে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে। একই সঙ্গে আগামী বছরের জানুয়ারি মাস থেকে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রাহকদের 3 মাস অন্তর বিলের পরিবর্তে প্রতি মাসে বিদ্যুতের বিল দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। বিধানসভায় আজ বিদ্যুৎ দপ্তরের বাজেটের জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার গার্হস্থ গ্রাহকদের ক্ষেত্রে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করেনি। পশ্চিমবঙ্গেও কোনো গ্রাহককে বাধ্য করে স্মার্ট মিটার বসানো হবে না। আমফান দুর্নীতিসহ পূর্বতন সরকারের আমলে বকেয়া থাকা ক্যাগের সমস্ত রিপোর্ট বিধানসভায় পেশ করে তা নিয়ে আলোচনা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিধানসভায় আজ এই বিষয়ে এক বিবৃতি দিয়ে তিনি জানান, আগামী 25 জুলাই কমপ্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের রিপোর্টগুলি বিধানসভায় পেশ করা হবে। পরবর্তী অধিবেশনে সেই রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা এবং সুপারিশগুলি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, ক্যাগের রিপোর্টে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুমতির জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করবে সরকার।
2: আমফানে বড় দুর্নীতি হয়, আমরা বিশেষ অধিবেশন বসানোর জন্য রাজ্যপাল মহোদয়ের মাধ্যমে আপনার কাছে সুপারিশ করব, যাতে আমফানের বিশেষ ক্যাগ রিপোর্ট সহ ক্যাগ রিপোর্ট নিয়ে এই হাউসে ডিসকাশন হয়। এখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব।
0: তৃণমূল কংগ্রেসের পাশাপাশি সিপিআইএম শাসনকালে দুর্নীতির যাবতীয় অভিযোগও খতিয়ে দেখা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কর্মসংস্থান বৃদ্ধি, নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনের মতো প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আজ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত রাজ্যস্তরের রোজগার মেলায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই ক্ষেত্রে রাজ্য সরকার ইউপিএসসি মডেল অনুসরণ করবে। পঞ্চায়েতে নির্বাচিত প্রধানের পাশাপাশি সরকারি সচিবদের হাতে আরও বেশি প্রশাসনিক ক্ষমতা তুলে দিতে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন সংশোধনী বিলের খসড়া প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। খুব শীঘ্রই বিধানসভায় ওই বিল আনা হবে। এই সংশোধনের ফলে পঞ্চায়েতের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কাজকর্মে সচিবদের ভূমিকা আরও বাড়বে। প্রতারণার অভিযোগে কোচবিহারের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিককে পুলিশ গ্রেপ্তার করেছে। শিলিগুড়ির বাগডোকরা বিমানবন্দর থেকে আজ তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। রাজ্যে পালা বদলের আগে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালানো সহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন তিনি। মেদিনীপুর হয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামী তিন চার দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। আজ দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্য পুলিশের পরিকাঠামো উন্নয়ন, মনোবল বৃদ্ধি এবং আধুনিকীকরণে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: স্টুডিওর ঘড়িতে 8:44 অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ শিলিগুড়ি শান্তিনিকেতন আকাশবাণী মৈত্রী FM গোল্ড বিবিধ ভারতী এবং নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে আশার কথা।
4: শুরু হচ্ছে আশার কথা।

0: আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।
1: প্রত্যেক বুধবার আপনারা অপেক্ষায় থাকেন যে কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, আপনারা আরও একবার জানবেন এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এবং শ্রোতারা সবাই সতর্ক হবেন, কারণ এই অনুষ্ঠান আমাদের সকলের ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। আজকে আশার কথা অনুষ্ঠানে যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হতে চলেছে তা হলো HPV টিকাকরণ ও আশাদের ভূমিকা। স্টুডিওতে উপস্থিত দুই আলোচক, আমাদের মধ্যে উপস্থিত আছেন স্টেট ইমিউনাইজেশন অফিসার চিকিৎসক পাপড়ি নায়েক। ম্যাডাম, আপনাকে স্বাগত।
2: ধন্যবাদ, সবাইকে নমস্কার।
1: সেই সঙ্গে উপস্থিত আছেন স্টেট ভ্যাকসিন ম্যানেজার ত্রিপন দাস।
3: নমস্কার সবাইকে, ম্যাডাম ধন্যবাদ।
1: আর আমি আপনাদের সঙ্গে আছি শ্রোতমা মুখোপাধ্যায়। আশার কথা, সত্যি সত্যি আশাদের ভূমিকা তো আছেই, সেই সঙ্গে আমাদেরও আশার কথা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিষেবার যে নানান সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর, সেই বিষয়ে আরও একবার জানানোর কথা। প্রথমেই আমি আসব ম্যাডামের কাছে। আজকের এই যে আলোচনার বিষয় অর্থাৎ HPV টিকাকরণ, এই HPV টিকাকরণের বিষয়ে আগে যদি একটু বলেন HPV বিষয়টা কি।
2: HPV অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা একটি ভাইরাস এবং এই ভাইরাসের বিশেষ কয়েকটি প্রকারে তাদের দীর্ঘস্থায়ী সংক্রমণের ফলে আমাদের যেটা সার্ভাইকাল ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার, সেটা হতে পারে। এবং খান বলছে যে এই যে সার্ভাইকাল ক্যান্সার সেটা ভারতে দ্বিতীয় প্রধান ক্যান্সার।
1: অর্থাৎ এই মুহূর্তে আমাদের যে চিত্রটার

0: কথা আপনি বললেন সেটা যথেষ্ট উদ্বেগজনক।
1: নিশ্চয়ই
0: সেই উদ্বেগের নিরসন করার জন্যই সরকারের এই প্রচেষ্টা। এবারে সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন যে টিকাকরণ কতটা জরুরি এবং কি কি পরিষেবা কিভাবে সরকারের কাছ থেকে জনগণের কাছে পৌঁছে যাচ্ছে।
1: এই HPV টিকাকরণ আমাদের রাজ্যে গত 30 মে মাননীয় মুখ্যমন্ত্রী এটার উদ্বোধন করেছেন এবং আজ অবধি আমরা 2 লক্ষ প্রায় 25,000 কিশোরীদের এই HPV টিকাকরণ দিয়েছি এবং এটি একটি সিঙ্গল ডোজ ভ্যাকসিনেশন। এবং এই টিকাকরণ যারা পাচ্ছে তারা হচ্ছে কিশোরী মেয়েরা যাদের 14 বছরের জন্মদিন অলরেডি তারা পালন করেছে কিন্তু এখনো পর্যন্ত তারা 15 বছরের জন্মদিন পালন করেনি।
0: আচ্ছা,
1: অর্থাৎ 14 বছর বয়সী যে কিশোরীরা তারাই এই টিকা পেতে পারে সরকারি ব্যবস্থাতে।
0: সেই সঙ্গে আপনি সংখ্যাটা যেটা শোনালেন সেই সংখ্যাটা কিন্তু আমাদের মনে সত্যি সত্যি আশার সঞ্চার করছে যে এইভাবে যদি মানুষের কাছে পৌঁছে যেতে পারি এবং মানুষ যদি সচেতন হয় তাহলে হয়তো আমরা আগামী দিন এই রোগটার সঙ্গে অনেকটাই লড়তে পারব।
1: নিশ্চয়ই।
0: এবারে ক্যান্সার, এই শব্দটা শুনলেই আমাদের পরিবারে এবং যার হয়েছে তার ক্ষেত্রেও একটা মানসিক এবং দুশ্চিন্তার কারণ হয় তার খরচের কথা ভেবে। ত্রিপন দাস আছেন, আপনার কাছে একটু জানতে চাইব যে এই যে ভ্যাকসিনেশন, এই ভ্যাকসিনেশনটা কি ব্যয়বহুল?
2: একদমই ব্যয়বহুল। এই ভ্যাকসিন যদি আমরা প্রাইভেট কোনো অর্গানাইজেশন থেকে বা হসপিটাল থেকে আমরা নিতে চাই তো এটার মোটামুটি আনুমানিক এই মুহূর্তে 4,000 টাকার মতো লাগে একটা ডোজ নিতে। কিন্তু গভর্নমেন্ট আমাদের এটা ফ্রি অফ কস্টে সমস্ত এলিজেবল কিশোরী, যেটা ম্যাডাম বললেন 14 থেকে 15 বছর মানে কিশোরীদেরকেই ফ্রিতেই দিচ্ছে। অতএব এটা আমাদের কাছে একটা অপরচুনিটি, যদি আমরা এটা মিস করি তাহলে মানে অনেকটা টাকা দিয়ে এই ভ্যাকসিনটা, এই গুরুত্বপূর্ণ ভ্যাকসিনটা আমাদের কিশোরীদের নিতে হবে বা অনেক টাকা ব্যয় করতে হবে। অতএব এই অপরচুনিটিটাকে মিস করা যাবে না। এই ব্যয়বহুল ভ্যাকসিনটা যাতে গভর্নমেন্ট দিচ্ছে সেই সুযোগটা সবাইকেই নিতে হবে।
0: নিশ্চয়ই। আর সেক্ষেত্রে যদি একটু বলেন যে কোথায় কোথায় পাওয়া যাবে বা কোথায় কোথায় দেওয়া হচ্ছে
2: এই ভ্যাকসিন? এখন আমাদের সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্রে, পৌর স্বাস্থ্যকেন্দ্রে, মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল, সমস্ত জায়গাতেই এই ভ্যাকসিনটি পাওয়া যাচ্ছে
0: এবং সারা পশ্চিমবঙ্গের
2: এই মুহূর্তে আমাদের কাছে একটা পরিসংখ্যান আছে, প্রায় 930টি স্বাস্থ্যকেন্দ্র এরকম আছে বিভিন্ন লেভেলে, সেটা হতে পারে মেডিকেল কলেজ বা পৌর স্বাস্থ্যকেন্দ্র। এই 930টি মতো স্বাস্থ্যকেন্দ্রে আমাদের এই ভ্যাকসিনটি এই মুহূর্তে অ্যাভেলেবেল এবং প্রতিদিনই আমাদের সেশন চলছে। এই এলিজিবল কিশোরীরা ওইখানে গেলে অবশ্যই এই ভ্যাকসিনটি ওনারা পাবেন।
0: সেক্ষেত্রে ধরুন আপনি যে বলছেন যে বিভিন্ন জায়গায় জায়গায় আমাদের যে স্বাস্থ্য পরিষেবা আছে সেখানে সেখানে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কি ধরুন বাড়িতে একদম প্রত্যন্ত জায়গায় যিনি আছেন তিনি কি আশা দিদিদের কাছ থেকে জেনে নিতে পারেন যে কবে কোথায় টিকাকরণ চলছে?
2: একদমই। এই HPV ভ্যাকসিনেশন প্রোগ্রামের একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আশা দিদিদের, যেরকম আগেও ওনাদের অনেক ভূমিকা আছে স্বাস্থ্যের ক্ষেত্রে। তো আশা দিদিরা আমাদের বাড়ি বাড়ি ভিজিট করবেন, ভিজিট করে এই 14 থেকে 15 বছর বয়সী কিশোরী যদি থাকেন ওনাদেরকে ইনসিস্ট করবেন, ওনাদের মা বাবার সঙ্গে কথা বলবেন, নিয়ে এসে মানে ওনাদের মা বাবাদের যদি এগ্রি থাকে এটা। হ্যাঁ, আমি একটা জিনিস মেনশন করব এখানে যে এটা আমরা কোনো দিনই মানে কাউকে জোর করে দিয়ে দিচ্ছি না, আমরা মা বাবার সঙ্গে কথা বলছি, যদি ওনারা এগ্রি থাকেন তাহলেই আমরা এই ভ্যাকসিনটা ওনাকে দিচ্ছি। অতএব আশা দিদিরা যে বাড়ি বাড়ি ভিজিট করবেন সেই ভিজিট করার সময় যদি কোনো মা বাবা এগ্রি থাকে তাদের নাম এবং ঠিকানা, ফোন নাম্বার, জন্মের শংসাপত্র এগুলো নিয়ে এসে উনি ANM দিদিকে বা নিয়ারেস্ট যে স্বাস্থ্যকেন্দ্র আছে ওখানে জমা করবেন এবং উনি মোবিলাইজও করে নিয়ে আসবেন পার্টিকুলার যেই দিনে উনি ভ্যাকসিন নিতে চাইছেন। তো আশা দিদিদের ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ দুটো ক্ষেত্রে। এক হচ্ছে ওই কিশোরীদেরকে খুঁজে বার করা বা ওনাদেরকে বোঝানো, অ্যাওয়ারনেস স্প্রেড করা যে ভ্যাকসিনটি ভালো, ভ্যাকসিনটি নেওয়া দরকার আছে, বিনামূল্যে গভর্নমেন্টে পাওয়া যাচ্ছে। এবং দ্বিতীয় একটি ভূমিকা হচ্ছে যে ভ্যাকসিনেশনের দিন যাতে উনি আবার না চলে যান অন্য কোথাও, ওনাকে মানে আমরা যদি লোকাল ভাষায় বলি যে ধরে আনা,

0: ধরে এনে ভ্যাকসিনটা আমরা দেব, কারণ আমরা সরকারি স্টোরেজে থেকেও আমরা চাইছি না ওই বাচ্চাটা বা ওই কিশোরীটা ওই যেন ভ্যাকসিনটা মিস না করে যান, কারণ ওর মানে কিশোরীর বয়স যদি 15 বছর পেরিয়ে যায় আমাদের এই ক্যাম্পেনে কিন্তু উনি আর মানে ওই কিশোরী কিন্তু এই ভ্যাকসিনটা আর পাবেন না, ওনাকে তখন ওই প্রাইভেট থেকেই নিতে হবে অনেক টাকা খরচা করে। তো অতএব আশা দিদির ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ,
1: অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই জায়গাতেই আপনাদেরও বলি, যারা আজকে অনুষ্ঠান শুনছেন, যে আপনার বাড়িতে যে আশা দিদি আসছে তাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন। হয়তো আপনার বাড়ির মেয়েটি তখন স্কুলে গেছে, বাড়িতে নেই, তাকে সহযোগিতার হাতটুকু প্রসারিত করে দিন, কারণ ওই দিদির মাধ্যমেই সরকার যেভাবে প্রতিটি মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর, তার মূল সূত্রটি কিন্তু ওই আশা দিদি। কাজেই তার সঙ্গে সহযোগিতার হাত প্রসারিত করুন। আসুন আমরা একটা বন্ধন তৈরি করি, যে বন্ধনের মধ্যে দিয়ে এই যে লক্ষ্যমাত্রা সরকার রেখেছে সেই লক্ষ্যমাত্রায় আমরা যাতে পৌঁছে যেতে পারি। আমাদের সঙ্গে আমি আগেই জানিয়েছি আমাদের যিনি স্টেটের ইমিউনাইজেশন অফিসার তিনি আছেন। আপনার কাছে ম্যাডাম একটু জানতে চাইব যে এই যে বয়সটার কথা বলা হচ্ছে 14 বছর পর্যন্ত, এই বয়সটা বাবা মাদের কাছে বেশ চিন্তার বয়স। এবং যখন আরও একটা কথা বললেন দাস, বললেন যে বাবা মা সম্মতি থাকলে তবে, এখানে অনেক সময় নানান দ্বিধাদ্বন্দ্ব উপস্থিত হয়। একটি কিশোরী মেয়ে আগামীতে সে যখন অন্য বাড়িতে যাবে, পরিবার গঠন হবে তার, এই সমস্ত ক্ষেত্রে বা প্রজনন ক্ষেত্রে তার কোনো অসুবিধে হতে পারে কি না, যদি এই ভ্যাকসিনটা নিলে আর কোনো সমস্যা দেখা দেয়, এরকম নানান প্রশ্ন মায়েদের মধ্যে তোলপাড় হয়। সেই মায়েদের চিন্তার জায়গাটা যদি একটু নিরসন করেন।
2: নিশ্চয়ই, এখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে এই ভ্যাকসিন কিন্তু নতুন নয়। পৃথিবীর প্রায় 160টিরও ওপর দেশে এই ভ্যাকসিনটি কিন্তু মানে সম্পূর্ণ নিরাপদভাবে দেওয়া হচ্ছে, এবং আমাদের অলরেডি আমাদের মানে ভারতবর্ষে প্রতিটি স্টেটে, প্রতিটি রাজ্যে এটি দেওয়া হয়েছে। আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো সেখানেও এই ভ্যাকসিন কিন্তু অলরেডি তারা দিয়ে ফেলেছে। সুতরাং এটা মানে WHO আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তার এটা প্রি কোয়ালিফাইড ভ্যাকসিন, সম্পূর্ণ নিরাপদ ভ্যাকসিন, এবং এটা আমরা আমাদের মানে কিশোরীদের যতটা তাড়াতাড়ি এই ভ্যাকসিনটা দিতে পারবো ততটাই কিন্তু আমরা তাদের সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রতিরোধ করতে পারবো। এটা আমাদের যে বিভিন্ন গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্সের অ্যাসোসিয়েশন যারা আছেন তারাও এটা কিন্তু বারে বারে বলছেন যে এটা কিন্তু আমাদের একটা খুব অমূল্য সুযোগ আমাদের কিশোরীদের এই সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রতিরোধ করার। একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে যে বিভিন্ন মানে আমাদের সংশয় বা আপনি যেটা বললেন মায়েদের মধ্যে একটা দ্বিধা, এটা কিন্তু অমূলক, এটা অ্যাকচুয়ালি এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি কিন্তু নেই একদমই। এটা আমরা আমাদের মানে কিশোরীদের আগামী ভবিষ্যতে যদি আমরা তাদেরকে সুস্থ রাখতে চাই, তাহলে কিন্তু এই মারণ রোগ ক্যান্সারের থেকে তাদেরকে যদি আমরা বাঁচাতে চাই, আমরা প্রত্যেকটা মা বাবা অভিভাবক শিক্ষক শিক্ষিকা জনসাধারণের কাছে এটা আমাদের আবেদন যে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আমাদের এই যে বয়সের কিশোরীরা যাদের এই ভ্যাকসিনেশন এখন সরকার থেকে দেওয়া হচ্ছে, 14 থেকে মানে যাদের 14 বছরের জন্মদিন তারা পালন করে নিয়েছে কিন্তু এখনও 15 বছরের জন্মদিন পালন করেনি, এই যে কিশোরীদের কিন্তু আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন দিতে হবে। এবং এটা একটা বলার যে আমরা যে এই 30th May যখন আমাদের এটা উদ্বোধন হলো, সেদিন কিন্তু আমাদের ডাক্তার কলিগস, আমাদের নার্সিং স্টাফস, আমাদের স্বাস্থ্যকর্মী যাদের এই বয়সের মানে কিশোরীরা, তারা কিন্তু প্রত্যেকে এই সুযোগটা নিয়েছে। এবং আমাদের সল্টলেক যেটা এখন আমাদের মানে ডক্টর বিধানচন্দ্র রায় মহকুমা হাসপাতাল হিসেবে নামকরণ হয়েছে, সেখানে এটার উদ্বোধন হয়েছিল, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তাদের হাতে শংসাপত্র তুলে দিয়েছে, এবং আমাদের কলিগসদের অনেক কিশোরীরা সেদিনকে ভ্যাকসিনেশন অলরেডি নিয়েছে। এবং এখানে একটা জিনিস যেটা বলার যে এই যে ভাইরাস যেটা

0: এর যেই দীর্ঘস্থায়ী একটা সংক্রামণ, এইটার ফলে কিন্তু আমরা আমরা যেই একটা দ্বিধা মধ্যে আছি যে হয়তো ভবিষ্যতে কিছু অসুবিধা হতে পারে, আপনি যেটা বললেন প্রজননের অসুবিধা, এটা কিন্তু এই যেই ভাইরাসের যদি দীর্ঘ সংক্রমণটা থেকে যায় সেক্ষেত্রেই কিন্তু বেশি অসুবিধা হতে পারে। এবং এই ভাইরাসের সংক্রমণ থেকে এই ভ্যাকসিন নিলে এই ভাইরাসের সংক্রমণ থেকে আমরা বাঁচাতে পারবো আমাদের কিশোরীদের, তার ফলে কিন্তু তাদের এই যে অসুবিধা সেই অসুবিধাটা কিন্তু তাদের একদমই থাকবে না। সুতরাং এই জায়গাতে আমার মানে অভিভাবকদের কাছে একটাই বলার যে গুজবে কান না দিয়ে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের সাথে অবশ্যই আপনারা পরামর্শ করুন এবং তাদের কাছে সঠিক তথ্যটা নিন।
1: অত্যন্ত জরুরি কথা, এরকম জরুরি আরও কিছু কথা বলবেন। এই মুহূর্তে টেলিফোনে কোনো শ্রোতা আছেন, দেখি। হ্যালো।
2: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার।
2: হ্যাঁ, আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি। ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে এই যে এই সার্ভাইকাল ক্যান্সার টিকা দেওয়ার জন্য এবং আপনাদের মাধ্যমে প্রচার করবার জন্য। আচ্ছা, এইবারে বলছি এই যে আশা কর্মীরা এই সমস্ত ব্যাপারে অবহিত আছেন কিনা, কারণ আমি খুব ভালো রকম ভাবে জানি এখনো পর্যন্ত সার্ভাইকাল ক্যান্সারের সম্বন্ধে তাদের কাছে কোনো রকম পেয়ে নেই, মানে আমাদের কাছে কোনো খবর নেই বা আমরা কিছু জানি না। আচ্ছা, যদি থাকে তাহলে এই যে ব্লক হসপিটাল থেকে একটা মানে বিভিন্ন যে গ্রামের তো 20-25 কিলোমিটার দূরে, এর মাধ্যমে যে সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্র আছে সেই উপস্বাস্থ্য কেন্দ্রে এই সমস্ত সার্ভাইকাল ক্যান্সারের টিকাগুলো পাওয়া যাবে কিনা।
1: বেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি জানতে চেয়েছেন, আপনার উত্তর আমাদের আলোচক আজকে যারা আছেন তারা দেবেন, অনেক ধন্যবাদ। ঠিক এরকম যদি কোনো গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানতে চাওয়ার থাকে তাহলে সরাসরি চলে আসুন 2248-8085-এ। এবার যে প্রশ্ন উনি করেছেন তার উত্তর।
0: ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য, এটা আমাদের খুবই ভালো লাগছে যে আপনারা এতটাই সচেতন যে মানে আপনার নিকটবর্তী কিশোরীদের, আপনার প্রতিবেশীদের যাতে তারা এই ভ্যাকসিনেশনটা পায়। এক্ষেত্রে যেটা বলার ঠিকই একদম মানে যেটা আমাদের সরকারি নিয়মাবলী তা অনুযায়ী কিন্তু আমাদের প্রথম দিকে কিছু কিছু ডেজিগনেটেড সেন্টার ছিল যেখান থেকেই মাত্র আমাদের এই ভ্যাকসিনেশনটা দেওয়া হচ্ছিল, সেটা কিছু কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনে। এবারে কিন্তু আমরা তখন দেখলাম যেটা সত্যি কথাই যে একদম গ্রামের প্রত্যন্ত জায়গা থেকে এই যে ডেজিগনেটেড সেন্টারগুলো আছে তার দূরত্বটা কিন্তু বেশ খানিকটা, তার ফলে এই আসা যাওয়াটা একটা অসুবিধাজনকই। সেক্ষেত্রে কিন্তু এখন পশ্চিমবঙ্গ সরকার মানে বিভিন্ন আলোচনার মাধ্যমে এটা একটা অর্ডার অলরেডি ইস্যুড হয়ে গেছে যে মানে আমাদের যে উপস্বাস্থ্য কেন্দ্র আছে একদম তার নিকটবর্তী মানে উপস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু আমাদের এখন এই ভ্যাকসিনেশনটা দেওয়া হবে, সব কিছু নিয়মাবলী যেগুলো ছিল সেগুলো মেনেই, যে সেটা মেনেই। এবং এমন যদি হয় যে কোনো স্কুলে, যেহেতু আমরা জানি এই যে বছরটা আমরা বলছি 14 থেকে যাদের এখনও 15 বছরের জন্মদিন যারা পালন করেনি তারা স্বাভাবিকভাবেই স্কুলেরই কিশোরীরা, সুতরাং এই এমন স্কুলে আমরা যদি তারা মানে সেই সম্মতি দেন তাহলে কিন্তু আমরা এই ভ্যাকসিনেশনটা স্কুলের কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রে উপস্বাস্থ্য কেন্দ্রে বা এমন কিছু হলেও স্কুলেও কিন্তু আমরা এটা আয়োজন করতে পারি,
1: স্কুলেও ক্যাম্প করে দেওয়া
0: করতে পারি। সমস্ত সতর্কতা এবং নিয়মাবলী যেগুলো আছে সেক্ষেত্রে আমরা সবটাই সেক্ষেত্রে স্কুলের ক্ষেত্রেও আমরা সেগুলো মেনেই এটা করব।
1: বাহ, অত্যন্ত দরকারি কথা, এবং সেই সঙ্গে কিভাবে সরকার প্রতিনিয়ত চিন্তা করছে যে প্রত্যন্ত মানুষটির কাছে যাতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেটি করতে সরকার বদ্ধপরিকর। আর আমাদের খুব ভালো লাগার যে আপনারাও সচেতন আছেন, সচেতন হচ্ছেন, কারণ আপনাদের সচেতন করাই আমাদের একমাত্র লক্ষ্য। আরও একজন টেলিফোনে আছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার।
3: অনেকের ধারণা আছে যদি এই ভ্যাকসিনটা নেওয়া হয় তো তার সাইডে কি সাময়িক ভাবে কিছু হবে, বা যদি ভ্যাকসিন নিতে গেলে তার আগে জ্বর হলে বা অন্য কিছু হতে নেওয়া যাবে কিনা, বা কদিন করে পিছিয়ে যেতে হবে যদি দেখে বলে?
1: বেশ, আরো একটা গুরুত্বপূর্ণ কথা, যে কথাটা আমরা আলোচনা করছিলাম যে এর কোনো সাইড এফেক্ট আছে কি না, আর এখন চারিদিকেই আমরা দেখতে পাচ্ছি এই সময়টায় খুব ভাইরাল ফিভার হচ্ছে, সেক্ষেত্রে অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত আর কোনো বিধিনিষেধ আছে কি না?
0: এই ভ্যাকসিনটি অত্যন্ত নিরাপদ, এর বিশেষ কিছুই পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সামান্যভাবে আমরা যে ইঞ্জেকশন নিলে ইঞ্জেকশনের জায়গাতে যেটুকু ব্যথা বা অল্প একটু ফোলা হতে পারে সেটাই হয়, সেটা আপনা থেকেই সেটা কমে যায়। এবং আরেকটা আপনি যেটা জিনিস বললেন যে যদি কারোর ভাইরাল ফিভার হয়ে থাকে বা হয়তো একটু অসুস্থতা আছে, সেক্ষেত্রে আমরা এটাই বলবো যে ক্যাম্পেইনটা যেহেতু 3 মাস চলছে, আমাদের ধরুন 30th May থেকে শুরু হয়েছে 31st August অবধি চলবে, তো অসুস্থতা যদি কারোর থাকে, যদি মনে করেন যে না আমি এখন ভ্যাকসিনটা আমি 1 সপ্তাহ বাদেই নেব, তাহলে অবশ্যই 1 সপ্তাহ বাদে আপনি নিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের একটাই বলার যে যেহেতু আমাদের ভ্যাকসিন যেখানে দেওয়া হচ্ছে সেখানে ডাক্তার উপস্থিত থাকেন, মেডিকেল অফিসার, সুতরাং সেক্ষেত্রে আপনারা কিন্তু তার পরামর্শ অবশ্যই সবসময় নিতে পারেন। তবে এটাই বলার যে ভ্যাকসিনটা কিন্তু আপনারা নিয়ে নিন, আপনাদের কিশোরী আমাদের মেয়েদের প্রত্যেককে এই ভ্যাকসিনটা যাতে আমরা দিতে পারি, এবং আপনাদের সচেতনতাও তে আপনারাও এটা প্রচার করুন যাতে আমরা এটাতে মানে সবাই মিলে এটা যাতে আমরা সফল হতে পারি।
1: এই সফলতার প্রশ্নেই একটা কথা, এই ভ্যাকসিনেশন, এই যে HPV ভ্যাকসিনেশন, এটা দিয়ে কি আমরা সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ করতে পারি? এটার দ্বারা কি একদম এই রোগটা থেকে মুক্তি হতে পারে?
0: দেখুন, ভ্যাকসিন দিলে একদম রোগটা থেকে মুক্তি হতে পারে এটা বলাটা মানে বৈজ্ঞানিকভাবে হয়তো একদমই সঠিক হবে না, কিন্তু নিশ্চয়ই এটা আমাদের প্রতিরোধের অনেকটাই মানে অনেকভাবেই প্রতিরোধ ক্ষমতাটা বাড়াবে, এবং আমরা এটা প্রতিরোধ তো নিশ্চয়ই করতে পারবো।
1: আরও একজন শ্রোতা বন্ধু আছেন, হ্যালো।
4: নমস্কার, আমি মলা ব্যানার্জি বলছিলাম বিহালা থেকে। বলছি যে আমার মেয়ে বয়স হচ্ছে এই 10 বছর থেকে 11 বছর, তা ও কি মানে যতক্ষণ না 14 ক্রস করছে 14-15 মাঝখানে ইঞ্জেকশনটা দেওয়া তো?
0: হ্যাঁ, ধন্যবাদ আপনাদের সবাইকে, মানে এই যে প্রশ্নগুলো এটা যে আপনারা করছেন সেটা শুনে সত্যি খুব ভালো লাগছে। যেটা আমরা বারেবারেই বলছি যে সরকারিভাবে যে আমরা এখন HPV ভ্যাকসিনেশন ক্যাম্পেইন যেটা আমাদের এখন চলছে সেইটাতে কিন্তু আমাদের 14 বছর বয়সী যে কিশোরীরা, যাদের 14 বছর জন্মদিন হয়ে গেছে অথচ তারা 15 বছর জন্মদিন এখনও পালন করেননি, এই যে কিশোরীরা, এই কোহর্টের যে কিশোরীরা তাদেরকেই কিন্তু এই ভ্যাকসিনেশনটা দেওয়া হচ্ছে। এবারে আপনি সরকারিভাবে দিতে গেলে কিন্তু আপনার মেয়েটি যখন এই বয়সের মানে হবে তখনই আপনি দিতে পারবেন। এক্ষেত্রে আপনার এমনি অবগতির জন্য জানানো দরকার যে এটা মানে বেসরকারিভাবে কিন্তু আরও 9 বছর থেকে দেওয়া হয়, কিন্তু সেটা কিন্তু আপনি সরকারি পরিষেবার মধ্যে এখন পাবেন না।
1: আরও একজন টেলিফোনে আছেন, হ্যালো।
5: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
5: নমস্কার,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: নমস্কার, আমি আমি দেবশঙ্কর মাইতি বলছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। প্রথম শ্রোতা যে বললেন যে উনার প্রত্যন্ত গ্রামে বাড়ি আসার খবর দেয় না, কিন্তু আমার নিজের বাড়িতে আশা আছে, আমার ওয়াইফ, কিন্তু ও ফিল্ডে 10 জনকে নিয়ে হসপিটাল থেকে ওই টিকা দিয়ে আনালো।
1: আপনার নিশ্চয়ই নিশ্চয়ই
5: এত সক্রিয়,
1: ঠিক ঠিক ঠিক,
5: তারা পরিশ্রম করে কাজ করে, কি করে যে এই ধরনের কথাগুলো উনারা?
1: না না, আপনার কোনো প্রশ্ন আছে? মান অভিমান করবেন না প্লিজ।
5: না না না না, আমি সেটা বলছি এই ধরনের কথাগুলো উনারা যে বলেন কিভাবে বলেন, আর তারা এখন খুব অ্যাক্টিভ।
1: ঠিক ঠিক ঠিক, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
5: হ্যাঁ।
1: ঠিক ঠিক আপনারা এই যে অনুভব আমাদের সঙ্গে ভাগ করে নেন, আপনাদের ভালো লাগা খারাপ লাগা, এটা কিন্তু আমাদেরও অনুপ্রাণিত করে যে হয়তো কোনো কোনো সময় হয় না যে কোনো একটা জায়গায় হয়তো একটু কম বেশি, আমাদের হাতের পাঁচটা আঙুল কি সমান বলুন, সেই রকমভাবে সবসময় তো সব জায়গায় হয়তো ঠিকঠাক আমরা যতটা চাইছি, সরকার যতটা চাইছে ততটা হয়তো করে উঠতে পারা গেল না, বা সেই মানুষটি হয়তো কোনোভাবে মিস করেছেন, সেই জায়গা থেকে তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন। এই জন্য রাগ করবেন না প্লিজ, আমরা জানি আমাদের স্বাস্থ্য পরিষেবার একেবারে যে নিম্ন স্তর সেই স্তরে আশা দিদিরা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমরা সব সময় দেখে আসছি, আর তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্যই কিন্তু তাদের কথা ভেবে, তাদের আরও আরও করে সচেতন করার কথা ভেবেই আমাদের এই অনুষ্ঠান। আমরা দেখতে দেখতে প্রায় আমাদের সময়সীমা পার করে ফেললাম, একটু আমি আরেকবার ত্রিপন স্যারের কাছে যাব। একটা প্রশ্ন করেছিলেন যে আশা দিদিরাও কতটা সতর্ক, সেই ট্রেনিংটা যেহেতু এটা নতুন পরিকল্পনা নতুনভাবে আমাদের রাজ্যের ক্ষেত্রে বলছি, এত বদ্ধপরিকর সরকার, সেক্ষেত্রে আপনারাও কি আশাদিদের প্রতিনিয়ত ট্রেনিং দিচ্ছেন বা এটা সম্পর্কে উন্নত করছেন?
6: একদমই, আমাদের এই যখন HPV ভ্যাকসিন লঞ্চ হয় তার একটা প্রোটোকল থাকে, তার একটা মডিউল থাকে, সেই মডিউল অনুযায়ী আমরা সমস্ত জেলার স্বাস্থ্যকর্মীদের এবং আশাদিদিদের অলরেডি আমরা ট্রেনিং দিয়েছি এবং অলরেডি ওনারা ট্রেন্ড এবং সমস্ত জায়গাতে ওনারা অ্যাক্টিভভাবে কাজ করছেন। অতএব এইরকম মানে ভাবার ব্যাপার নয় যে আশা দিদিরা এই ব্যাপারে মানে জানেন না বা কোনো ব্যাপার নয়, দিদিরা যথেষ্টভাবে ওনারা অজ্ঞ এই ব্যাপারে ওনারা কাজ করছেন। আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, একজন শ্রোতাবন্ধু বললেন যে ওনার মেয়ের বয়স 11, তো আমাদের এই ক্যাম্পেন পিরিয়ডটা কিন্তু 3 মাসের, এই 3 মাসের পরে কিন্তু এই ভ্যাকসিনটি আমাদের যে রুটিন ইমিউনাইজেশন সেশন সেখানে অ্যাভেলেবেল থাকবে। অতএব যারা 15 পেরিয়ে যাচ্ছে ওনাদের জন্য একটু মানে চিন্তার বিষয়, কিন্তু যারা এখন 14 নিচে আছে ওনাদের কিন্তু কোনো চিন্তার বিষয় নেই, কারণ 3 মাসের পরেই এই ভ্যাকসিনটি আমাদের অ্যাভেলেবেল থাকবে সমস্ত রুটিন ইমিউনাইজেশন সেশানে, যেখানে বাচ্চাদের ভ্যাকসিন পাওয়া যায় সেখানে এই ভ্যাকসিনটি অ্যাভেলেবেল থাকবে, এটা ফ্রিতেই পাওয়া যাবে, অতএব চিন্তার কোনো কারণ নেই।
1: বেশ, অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি নিতে নাও পারেন তাহলেও ওই বছর যেটা বারবার আজকের আমাদের দুই আলোচক বলছেন যে 15 বছরের আগে, 15 বছরের জন্মদিনের পূর্বে আপনার হাতে যতটা দিন আছে তার মধ্যে আপনি সরকারি যে কোনো জায়গায় অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা বা যেটা বারবার বলছেন যদি আপনার স্কুলে ক্যাম্প হয়, স্কুলের নিকটবর্তী কোনো জায়গায় জেলা হাসপাতাল, সেখান থেকে আপনারা এই ভ্যাকসিনটা সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন। আরও একজন শ্রোতা বন্ধু আছেন, হ্যালো, হ্যালো,
7: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
7: আমি সাত গেছি, আমি মিমাড়ি থেকে মাধব পাল কথা বলছি। বলছি যে আচ্ছা সরকারি ভাবে এটা কেন 14 থেকে 15 মধ্যে এই বয়সটা বেছে নেওয়া হলো, এর পরে নয় কেন? যদি কেউ যদি পরে কেউ এই 15 বছরের পর নিতে চায় আর কি, তাহলে তাকে ওই বেসরকারি হাসপাতাল থেকে কিনতে হবে তো?
1: আচ্ছা বুঝতে পেরেছি।
0: হ্যাঁ, আসলে আপনাকে মানে আমরা আগে আলোচনার মাধ্যমে বলেছি যে এই ভ্যাকসিনটি খুবই ব্যয়বহুল, আপনারা বুঝতেই পাচ্ছেন এটা এক একটি এটা সিঙ্গেল ডোজ ভ্যাকসিন এবং একটি ডোজের এখানে মূল্য হচ্ছে 4,000 টাকা। সুতরাং আমাদের মানে রাজ্যে এখন প্রায় 7,65,000 এই 14 থেকে 15 বছর যে কিশোরীদের তাদেরকে আমরা আমাদের টার্গেট। এবারে এটা নিশ্চয়ই আপনি যেটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, তবে এই মুহূর্তে কিন্তু আমরা এই মানে এই যে টার্গেট তার মধ্যেই আমরা আছি এই বয়সসীমায়। নিশ্চয়ই পরবর্তীকালে সরকার হয়তো নিশ্চয়ই চিন্তাভাবনা করে এই বয়সসীমাটা বাড়াবে বা হয়তো আরও আগেও দেওয়ার চিন্তাভাবনা করবে, তবে এই সময় কিন্তু সব দিক বিবেচনা করে আমাদের এখন এই 14 থেকে 15 এই বয়সে কিশোরীদের কেই আমাদের মানে আমাদের টার্গেটটা করা হয়েছে, যাতে তাদেরকেই আমরা এখন এই ভ্যাকসিনটা দিতে পারি।
1: আজকের এই যে আমাদের আসার কথা অনুষ্ঠান, সেখানে অত্যন্ত ভালো লাগার একটা বিষয় যে আপনারা, সরকার যেমন চেষ্টা করছে, আপনাদের মধ্যেও একটা আলোড়ন তৈরি হয়েছে এই ভ্যাকসিনেশন নিয়ে। বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন কথা আপনারা জানতে চাইছেন। আমাদের সময় প্রায় একেবারেই শেষের মুখে। আমি একজন স্টেট ভ্যাকসিন ম্যানেজার হিসেবে খুব সংক্ষেপে শেষ যদি বলি এই মুহূর্তে শ্রোতা বন্ধুদের বার্তা, আমাদের মধ্যে ত্রিপন দাস আছেন, তার কাছ থেকে
6: আমি একটাই কথা বলবো, এই ভ্যাকসিনেশন মানে আমাদের কাছে বহু মূল্যবান এই মুহূর্তে, এবং সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের জন্য যথেষ্ট জরুরি এবং আমাদের এটা দরকার, কারণ আমাদের কিশোরীকে আগামী প্রজন্ম

0: এর জন্য সুরক্ষিত করার জন্য এটা খুবই দরকার। এবং সমস্ত আমি শ্রোতাদেরকে অনুরোধ করব, আপনাদের পরিচিত বা আপনাদের যদি কেউ এই বয়সী কিশোরী থাকে, অবশ্যই ওনাকে ভ্যাকসিন দিন, ওনাকে সুরক্ষিত করুন। এবং এখানে ছোট্ট করে বলবো, এই টোটাল ভ্যাকসিনেশনটা কিন্তু একটা ইউইন পোর্টাল বলে, সেই পোর্টালের থ্রুতে রেজিস্ট্রেশন হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে। একবার কেউ এই পোর্টালে রেজিস্টার করে ভ্যাকসিন পেলে ওনার রেকর্ড সারা জীবন এই পোর্টালে থাকবে, এবং উনি যখন ইচ্ছা একটা সার্টিফিকেটও উনি ডাউনলোড করে যখন যদি যে কোনো রেফারেন্সের জন্য কাজে লাগে উনি ইউজ করতে পারবেন।
1: অনেক ধন্যবাদ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কথা শুনলাম। আমাদের আশার কথার আজকের আলোচনার বিষয় ছিল HPV টিকাকরণ ও আশা দিদিদের ভূমিকা। আমাদের স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইমিউনাইজেশন অফিসার চিকিৎসক পাপড়ি নায়ক এবং স্টেট ভ্যাকসিন ম্যানেজার ত্রিপন দাস। আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। এবং সরকারের যে পরিকল্পনা যেটা পৌঁছে দিতে আপনারা বদ্ধপরিকর, আমরাও চাই প্রত্যেকটি মানুষ সচেতন হন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সেই সঙ্গে আপনাদের আপনারা কান রাখুন আশার কথা অনুষ্ঠানে। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়।

0: শুনলেন আশার কথা, অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন অনুষ্ঠান আইনি কথা, চিকিৎসায় অবহেলার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া। এ বিষয়ে আইনজীবী সিদ্ধার্থ গোস্বামীর সঙ্গে আলাপচারিতায় শুভেন্দু বাগ।
2: শুরু হচ্ছে আইনি কথা। আইনি কথা আজকের এই অনুষ্ঠানে আমরা চিকিৎসায় গাফিলতি এই বিষয়ে কথা বলবো। এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী ডক্টর সিদ্ধার্থ গোস্বামী। আমাদের শ্রোতাদের জানিয়ে দিই, আপনারা হয়তো ভাবছেন যে ডক্টর সিদ্ধার্থ গোস্বামী নামটা শুনে ডক্টর মানে ইনি সত্যিকারের চিকিৎসক, একজন MBBS ডাক্তার এবং MD, আর সঙ্গে সঙ্গে তার আইনজীবীরও ডিগ্রি রয়েছে। তিনি কিন্তু আইনজীবী হিসেবেই তার পরিচয় দেন, কিন্তু পড়াশুনো রয়েছে MBBS আর MD হিসেবেও। তো সেই জন্য আমরা বেছে নিয়েছি আজকের যে আমাদের বিষয়, চিকিৎসায় গাফিলতি সংক্রান্ত আইন। ডক্টর গোস্বামী, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে।
3: নমস্কার।
2: আচ্ছা, আমরা শুরুতেই জানব যে চিকিৎসায় গাফিলতি যখন হয় তখন আইনি সহায়তা আমরা কীভাবে পেতে পারি বা আমরা কী করব?
3: চিকিৎসায় যখন গাফিলতি হয় তখন একটা মানুষের কাছে একাধিক আইনি সলিউশন আছে। এবার চিকিৎসার মধ্যে দুটো বেসিক ডিফারেন্স আছে, একটা পার্ট হচ্ছে কনজিউমার আর একটা পার্ট হচ্ছে নন কনজিউমার। যখন কোনো ডাক্তার কোনো পয়সা না নেয়, বা চ্যারিটেবল হসপিটাল বা গভর্নমেন্ট হসপিটাল যেখানে কোনো পয়সা দেওয়া হচ্ছে না, সেখানে যে পেশেন্ট সে কিন্তু একটা ডাক্তারের কাছে কনজিউমার নয়।
2: আচ্ছা।
3: কিন্তু যখন একজন রোগী যখন হসপিটালে যাচ্ছে, যখন পয়সা দিচ্ছে, দিয়ে ট্রিটমেন্ট করছে, দিয়ে সে তার পরিষেবা পাচ্ছে, তখন সেক্ষেত্রে সে কিন্তু একজন কনজিউমার। তো এইটা হচ্ছে প্রথম বেসিক পার্থক্য, যেটা অনেকে বুঝতে পারে না যে কখন একজন রোগী কনজিউমার হবে আর কখন একজন রোগী কনজিউমার হবে না।
2: ঠিক।
3: যদি একজন রোগী কনজিউমার হয় তাহলে তার কাছে একটা রেমিডি এক্সট্রা পাওয়া যাবে, সেটা হচ্ছে কি কনজিউমার ফোরাম বা কনজিউমার কমিশন বা উপভোক্তা আদালত, যেটাকে আমরা জানি,
2: যেটা আমরা প্রাইভেট হসপিটালে যখন আমরা ট্রিটমেন্ট করাই সেক্ষেত্রে বলতে পারি।
3: শুধু প্রাইভেট হসপিটাল কেন, ডায়াগনস্টিক সেন্টার হতে পারে, প্রাইভেট হসপিটাল হতে পারে, এমন কি সরকারি হসপিটালও হতে পারে যদি সেই হসপিটালের ডাক্তার সেখানে পয়সা নিয়ে থাকে। মানে যেখানেই মানিটারি ট্রানজ্যাকশন, মানে যেখানে পয়সার লেনদেন হবে, মানে কমার্শিয়াল, পয়সার লেনদেন মানেই তো কনজিউমার,
2: যেখানে যে কোনো অ্যামাউন্ট হতে পারে। যখন আমরা যে কোনো সরকারি হসপিটালে যাই তখন আমরা 2 টাকা দিয়ে টিকিট কাটি, তাহলে ওটা কি আমরা ক্লেম করতে পারি যেহেতু আমি টাকা দিয়েছি, আমি কনজিউমার?
3: এইখানে একটা সাইকেল ডিফারেন্স আছে, কারণ যদি আপনার যে টাকাটা দিচ্ছেন 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 50 টাকা, কিছু কিছু জায়গায় নিচে একটা ডিসক্লেমার থাকে টিকিটের নিচে যে ওই টাকাটা রিসার্চে ইউজ হচ্ছে বা কোনো নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে কোনো ট্রাস্টিতে যাচ্ছে, তো সে জায়গায় কিন্তু একটা চ্যারিটেবল ইনস্টিটিউশন হচ্ছে, সেখানে কিন্তু আপনাকে যে পরিষেবাটা দেওয়া হচ্ছে,
2: আচ্ছা,
3: সেটা কিন্তু সেই পরিষেবার টাকা হিসেবে কিন্তু ডাক্তার নিচ্ছে না। মানে সাপোজ আপনি 2 টাকা দিয়ে টিকিট কাটলেন, কথার কথা, একটা হসপিটালে গেলেন, সেখানে 2 টাকার টিকিট কাটলেন, কেটে আপনার হয়তো পেটের সমস্যা, আপনি সেই ডাক্তারকে দেখালেন, তখন কি হবে, তখন ওই যে 2 টাকার টিকিট কেটে ডাক্তারের কাছে গেলেন, যে ডাক্তারের হয়তো ভিজিট নর্মালি দেখা যায় প্রাইভেট হসপিটালে গেলে হয়তো 1000 টাকা, সে হয়তো গভর্নমেন্টে একটা কনসলিডেটেড অ্যামাউন্ট অফ ফিস পাচ্ছে, সে কিন্তু ওই আপনাকে পরিষেবা দিল বলে কিন্তু সে কিন্তু কোনো ফিস পাচ্ছে না বা কোনো টাকা পাচ্ছে না। আপনি যে 2 টাকাটা দিচ্ছেন সেটা কিন্তু ইউজ হচ্ছে ফর চ্যারিটি পারপাস বা ফর ডেভেলপমেন্ট অফ দি হসপিটাল।
2: কিন্তু সেটা যে টাকাটা যেটা পাচ্ছে ডাক্তার, সেটা তো আমাদের ট্যাক্সের টাকা, আমাদের করের টাকা।
3: হ্যাঁ, কিন্তু সেটা কমার্শিয়াল ট্রানজ্যাকশন হচ্ছে না, আপনি কনজিউমার বলে সেটা তো একটা আলাদা ডিসপিউট, তার এগেনস্টে রিট লাই করবে, কনস্টিটিউশনাল রেমিডি থাকবে, সেই জায়গায় আমি এখনো ঢুকছি না। কিন্তু ওই প্রথম ফার্স্ট যে ইনস্ট্যান্সে প্রাইমা ফেসি যে কোন পেশেন্ট কনজিউমার আর কোন পেশেন্ট কনজিউমার নয়, এই বেসিক ডিফারেন্সটা হচ্ছে এইখানে। তো ফার্স্ট আপনাকে জানতে হবে আপনি কনজিউমার কি কনজিউমার নন। যদি কনজিউমার হন তাহলে আপনার কাছে একটা এক্সট্রা রেমিডি দরজা খুলে গেল, সেটা হচ্ছে কনজিউমার কোর্ট বা কনজিউমার
2: ফোরামে আমরা যেতে পারি
3: একদম।
2: আচ্ছা, আর যদি কনজিউমার না হয়,
3: কনজিউমার যদি না হয় তখন আমাদের বিএনএস এবং বিএনএসএস, এখন তো আমাদের যে
2: ভারত ন্যায় সংহিতা,
3: হ্যাঁ আমাদের যে আগের আইন যেগুলো ছিল ইন্ডিয়ান পেনাল কোড এবং আমাদের সিআরপি, সেগুলো তো চেঞ্জ হয়ে গেছে, এখন নতুন আইন নিয়ে যে বিএনএস এবং বিএনএসএস, সেইখানে কিছু প্রবিধান আছে। তো সেই প্রবিধানে একটা ডাক্তারের যদি ভুল হয়ে থাকে, নেগলিজেন্স, আগে কিন্তু এটা ছিল না, এই প্রথমবার মেডিকেল নেগলিজেন্স কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে আমাদের ফৌজদারি আইনে, আগে কিন্তু ছিল না। এখন ফৌজদারি আইনে স্পেসিফিক 106 আপনার প্রভিশনই আছে, যেখানে ডাক্তার যে নেগলিজেন্স করছে সেটাও কিন্তু নেগলিজেন্স হিসেবে গণ্য করা হবে এবং তার সাবসিকুয়েন্ট পানিশমেন্ট হবে। তো তাহলে আমাদের একটা ফৌজদারি আইনে একটা সুবিধা, মানে একটা রেমিডি পেলাম, একটা কনজিউমার পেলাম। নেক্সট হচ্ছে, একাধিক আইন আছে, নেক্সট হচ্ছে সাপোজ ধরুন আপনি একটা সরকারি হসপিটালে গেলেন, এইবার ধরুন কোনো নেগলিজেন্স হলো, তখন কি হয়, তখন আপনার যে ফান্ডামেন্টাল রাইট সেইটা ইনফ্রিঞ্জ হলো কিনা দেখতে হবে। সাপোজ আপনি একটা সরকারি হসপিটালে গেলেন, সুপার স্পেশালিটি সরকারি হসপিটাল, এবার সেখানে গেলেন, সেখানে গিয়ে কি হলো, আপনাকে বললো যে না আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হবে না, না করে দেওয়া হলো, কোনো ধর্মের ভিত্তিতে হতে পারে, কোনো জাতির ভিত্তিতে হতে পারে, বা ধরুন আপনাকে বলে দেওয়া হলো যে না এই ট্রিটমেন্ট আমাদের হবে না, আপনি হায়ার সেন্টারে চলে যান, উপরের সেন্টারে চলে যান। তাহলে আমি যদি উপরের সেন্টারে যাব, তাহলে তোমার এই হসপিটালটা সুপার স্পেশালিটি হসপিটাল কি করে হলো? সুতরাং যদি আপনার কনস্টিটিউশনাল রাইট যদি আপনার হ্যাম্পার হয়, তাহলে ডেফিনেটলি আপনি রিট কোর্টের দ্বারস্থ হতে পারেন, মানে ডাইরেক্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট।
2: আচ্ছা
3: ঠিক আছে, তাহলে আরেকটা অপশন খুলে গেল। এবার এরকম একাধিক আছে, ধরুন HOTA, হিউম্যান অর্গ্যান ট্রান্সপ্লান্ট অ্যাক্ট,
2: আচ্ছা
3: এর উপরেও একটা আছে, যদি কারোর মনে হয় বা কেউ জানতে পারে যে কারোর অর্গ্যান ট্রেডিং করা হচ্ছে, তো সেক্ষেত্রে এগুলো খুব সফিস্টিকেটেড ক্রাইম, এই ক্রাইমগুলো তো মানুষ বুঝতেই পারে না, বাট বেসিক যেটা ক্রাইম, একজন রোগী সে হসপিটালে গেল, তার নেগলিজেন্স হলো কি হলো না, সমস্যা হচ্ছে আজকের দিনে মানুষ চট করে বুঝতেই পারে না যে তার সঙ্গে নেগলিজেন্স হয়েছে কি হয়নি। তো হয়েছে কি হয়নি বোঝাটা যেরকম কঠিন এক নম্বর, আর হওয়ার পরে তার রেমিডি কি আছে সেটা কিন্তু আরেকটা অ্যাসপেক্ট।
2: আচ্ছা,
3: তো রেমিডি প্রচুর আছে, একাধিক আছে, হাইকোর্ট, লোয়ার কোর্ট, বিভিন্ন কমিশন, বিভিন্ন ফোরাম, বিভিন্ন রকম রেমিডি আছে।
2: সরকারি হাসপাতালে আমি দেখলাম যে, যেটা আপনি বললেন, একটা সুপার স্পেশালিটিতে আমি গেলাম, সেখানে বললো যে এটা আমাদের এখানে ট্রিটমেন্ট হবে না, আপনি উপরে যান। এবারে আগে তো আমাকে চিকিৎসা দেখতেই হবে, সে তো আর আদালতে যেতে পারে না। এর পরে কতদিনের মধ্যে তাকে অ্যাপ্লাই করতে হবে বা কোর্টে যেতে হবে যে আমার প্রতি একটা চিকিৎসায় গাফিলতি হয়েছে?
3: আইনে একটা পরিভাষা আছে যেখানে বলছে, প্রভার্ব, ল ইজ নট ফর সাম ওয়ান হু ইজ স্লিপিং।
2: আচ্ছা,
3: আইন কিন্তু তার জন্য নয় যে ঘুমিয়ে আছে, হঠাৎ আপনার 10 বছর পরে জেগে মনে পড়লো যে 10 বছর আগে আমার সঙ্গে একটা অপারেশন হয়েছিল যেখানে নেগলিজেন্স হয়েছিল, এখানে কিন্তু কোর্টের লিনিয়েন্ট অ্যাপ্রোচ থাকবে না, এক নম্বর। দু নম্বর হচ্ছে, যদি রিট পিটিশন ফাইল করে, ওটা তো ডিপেন্ড করবে আপনার কি সমস্যা হয়েছে, কি নিয়ে সমস্যা হয়েছে, যদি ধরুন আপনি রিট পিটিশন ফাইল করছেন, ঠিক আছে, মানে সরকারি কোনো হসপিটালে আপনার কোনো ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ হচ্ছে বা যে কোনো জায়গায় যেখানে আপনার ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ হচ্ছে, তো ধরুন আপনি রিট পিটিশন ফাইল করছেন, অ্যাজ সাচ রিট পিটিশনের কোনো লিমিটেশন নেই, রিট হ্যাজ নো লিমিটেশন, আবার এটারও আবার বিভিন্ন রকম জাজমেন্ট।

0: আছে, কাউন্টার জাজমেন্ট আছে, কোথাও বলছে লিমিটেশন আছে, কোথাও বলছে লিমিটেশন নেই, কিন্তু লিমিটেশন অ্যাক্টে অ্যাজ সাচ রিটের কোনো লিমিটেশন নেই। সুতরাং সেই অর্থে আপনি কবের মধ্যে যাবেন তার কিন্তু কোনো টাইম লিমিট অ্যাজ সাচ বাউন্ড নয়, এক নম্বর। দু নম্বর হচ্ছে কি, এরকম আরেকটা আমাদের একটা সেন্ট্রাল একটা অ্যাক্ট আছে, সেন্ট্রাল অ্যাক্টের উপরে বেস করেই আমাদের পশ্চিমবঙ্গতে তৈরি হয়েছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল রেগুলেটরি এস্টাবলিশমেন্ট কমিশন। এর কাজ কি, এই কমিশনের কাজ হচ্ছে আমাদের যত হসপিটাল আছে বা ক্লিনিক আছে বা ডায়াগনস্টিক সেন্টার আছে সেইগুলোকে রেগুলেট করা। মানে সাপোজ কোনো হসপিটালের কোনো স্ট্যাটিউটারি প্রভিশন বা রুল বা প্রোটোকল সেটা মানছে না, তখন এই কমিশনের দ্বারস্থ হলে তারা দেখবে যে হসপিটালের নেগলিজেন্স হয়েছে কি হয়নি, এবং যদি হয়ে থাকে তাদের কাছে এতটাই পাওয়ার আছে, অ্যাডজুডিকেটিং পাওয়ার আছে, তারা কিন্তু সেই হসপিটালের লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে হসপিটালকে।
1: আচ্ছা,
0: ঠিক আছে। তো সুতরাং সেইখানে যাওয়ার কিন্তু লিমিটেশন আছে, 1.5 বছর। তো এরকম যেরকম কনজিউমারে আপনি যখন কনজিউমার কমিশনে যেতে যাচ্ছেন তখন তার একটা লিমিটেশন পিরিয়ড আছে, আপনি কোন রেমিডিটা অ্যাভেল করছেন বা কোনটা আপনার জন্য অ্যাপ্লিকেবল তার উপর ডিপেন্ড করছে আপনার লিমিটেশন পিরিয়ড কত।
1: আমরা যেটা প্রায় দেখে থাকি যে কাউকে কোনো পেশেন্টকে রোগীকে ভর্তি করানো হলো কিন্তু সে দেখছে যে তাকে অ্যাটেন্ড করছে না, এবারে ওই সময় ও কি করতে পারে, ওর কি হতে পারে, মানে কি ভাবতে পারে, কোনো আইনি কোনো প্রসিডিওর কোনো আইনি ব্যবস্থা কি রয়েছে যে কোনো ডাক্তার বা নার্স ও অ্যাটেন্ড করছে না?
0: দেখুন, যদি কোনো ডাক্তার বা নার্স ওই সময় অ্যাটেন্ড না করে তো প্রথম আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি সেই হসপিটালের কাছে সমস্ত আপনার যে ডকুমেন্ট যেটাকে বলা হয় BHT মানে বেড হেড টিকিট, যখনই কোনো পেশেন্ট অ্যাডমিট হয় যে কোনো হসপিটাল সরকারি হোক বা প্রাইভেট হোক, ডেলি তার নোটস নেওয়া হয়, প্রাইভেট ডাক্তার নেয় এবং যে অ্যাটেন্ডিং ডাক্তার সে নেয় এবং যে কনসালটেন্ট সেও নোটস নেয়, প্লাস নার্সিং স্টাফ নোটস নেয়, বিশাল নোটস, মানে প্রচুর ডকুমেন্টেড, প্রত্যেকটা জিনিস ডকুমেন্টেড থাকে, ওগুলো নোটস থাকে।
1: আচ্ছা,
0: তো আপনার প্রথম কাজ হচ্ছে যে তুমি আমাকে এই BHTটাকে ইমিডিয়েট প্রোভাইড করো, কারণ আমি একটা সেকেন্ড ওপিনিয়ন, কারণ আপনি তো জানেন না অ্যাটেন্ড করছে কি করেনি। কিছু কিছু সময় এরকম হয় যে ডাক্তার হয়তো সত্যি অ্যাটেন্ড করছে আপনি বুঝতে পারছেন না, আবার কিছু কিছু সময় দেখা গেলো ডাক্তার আপনার সঙ্গে এত সুন্দর ব্যবহার করছে যে আপনার কোনো ডাক্তারের কাছে গ্রিভান্সই নেই কিন্তু দেখা গেলো সে ডাক্তার আপনার
1: যে কোনো অ্যাটেন্ডই করেনি, কিছু করেনি,
0: ট্রিটমেন্টই ভুল দিচ্ছে বা ট্রিটমেন্টই করতে পারছে না। তো এইটাকে জাজ করার জন্য আপনার কাছে কি কি করতে পারেন, আপনি একটা সেকেন্ড ডাক্তারের ওপিনিয়ন নিতে পারেন। তো তখন আপনার উচিত ইমিডিয়েটলি বেড হেড টিকিটের জন্য অ্যাপ্লাই করা এবং সমস্ত নথি নিয়ে আরেকজন আপনার যে সেকেন্ড ওপিনিয়নের জন্য কারোর সঙ্গে দেখা করা, সেখানে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার ট্রিটমেন্টটা ঠিক হচ্ছে না হচ্ছে না, না অ্যাটেন্ড করছে না করছে না। এবার যদি দেখেন যে অ্যাটেন্ড করছে না বা হচ্ছে না, তখন সেই মোমেন্টে আপনার কাছে মেন প্রায়োরিটি কি, একটা একজন রুগী তাকে বাঁচানোটাই তো আপনার মেন প্রায়োরিটি, তো আপনি অবশ্যই তাকে নিয়ে অন্য কোথাও চলে যাবেন ডিসচার্জ করিয়ে,
1: ঠিক।
0: কিন্তু আপনার কাছে যে ইয়ে ডকুমেন্ট রইলো, আপনি যে একটা অ্যাপ্লিকেশন দিলেন PHT-র জন্য, আপনাকে কিন্তু সেই অ্যাপ্লিকেশন নাও করতে পারে প্রচুর হসপিটাল। আমার কাছে প্রচুর কেস আছে যেখানে আমি দেখেছি যে হসপিটালকে অ্যাপ্লিকেশন করছে পেশেন্ট পার্টি যে আমাকে BHT দেওয়া হোক, BHT দিচ্ছে না। তো এটা কিন্তু একটা মানে বিশাল বড় একটা এক্সাম্পল মেডিকেল নেগলিজেন্সের, কারণ আমাদের স্ট্যাটিউট আমাদের সংবিধানেই বলা আছে, আমাদের স্পেশাল ল ফর্ম হয়েছে এর জন্য, সেন্ট্রাল অ্যাক্টেও বলা আছে যে 3 দিনের মধ্যে আপনাকে কিন্তু BHT প্রোভাইড করতে হবে, মানে হচ্ছে যে আপনি সাপোজ আজকে একটা BHT-র জন্য অ্যাপ্লিকেশন দিলেন, আপনাকে 4 দিনের হয়ে গেল আপনাকে ডকুমেন্টটা দিল না,
1: ঠিক।
0: তাহলে আপনি যখন মামলা ফাইল করছেন তাহলে আপনার উপরে তো ওনাস বা বার্ডেন অফ প্রুফ, তো বার্ডেন অফ প্রুফ আপনার উপরে যে কমপ্লেন করছে তাকেই না প্রথমে প্রাইমা ফেসি তাকে প্রমাণ করতে হবে যে ভাই আমার সঙ্গে নেগলিজেন্স হয়েছে। তো যখন ডকুমেন্টেই আপনি দেখতে পাচ্ছেন যে অমুক তারিখে একটা ডকুমেন্ট আপনি একটা চিঠি করেছেন BHT দেওয়ার জন্য, আর 4-5 দিন পরে দেখা গেল সে হসপিটাল আপনি যখন ডিসচার্জ নিলেন তখন আপনাকে BHT প্রোভাইড করলো, তার মানে তার যে হসপিটালের গাফিলতি তাহলে তো আপনার ডকুমেন্ট দেখেই প্রমাণিত, আপনাকে নতুন করে তো কিছু প্রমাণ করতে হবে না। এটাই আমি বলছি, মানুষ আজকের দিনে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস নেই, এই জাগরুকতাটা নেই মানুষের মধ্যে যে কোনটা আমার সঙ্গে ঠিক হচ্ছে আর কোনটা আমার সঙ্গে ভুল হচ্ছে। অর্ধেক মানুষ কিন্তু আজকের দিনে বোঝে না, জানে না যে আমার সঙ্গে আদৌ মেডিকেল নেগলিজেন্স হয়েছে কিনা।
1: আচ্ছা, হয়তো দেখলাম যে চিকিৎসায় গাফিলতি হয়েছে, এরপরে আমি কোর্টে গেলাম। কোর্টে যাওয়ার এই যেটা খরচ, উকিল ধরা, উমুক তুমুক, এটা কি কোনোভাবে ওই ব্যক্তিকেই বহন করতে হবে, না এটা কি ওই কোনো এনজিও বা কেউ যদি গরিব হয়, সে দেখেছে যে তার হয়তো ক্যাপাসিটি নেই, এটা কি কোনোভাবে তাকে আর্থিক সহায়তা বা আইনি সহায়তা কীভাবে তাকে দেওয়া যেতে পারে?
0: যখন কারোর আর্থিকভাবে মানে অপারক, সে মামলার খরচা করতে পারছে না, তখন তার জন্য লিগাল এড আছে, লিগাল এড সার্ভিসেস।

0: অফিসার আছে, প্রিসাইডিং অফিসার যিনি আছেন, উনি শুনে ওনার যদি মনে হয় যে হ্যাঁ আপনার কেসটা জেনুইন, তখন উনি কোন লিগাল এডের যে এম্প্যানেল অ্যাডভোকেট, যেরকম আমি লিগাল এডে এম্প্যানেল, তো যিনি এম্প্যানেল অ্যাডভোকেট আছেন তখন ওনাকে দিয়ে দেবেন, তখন উনি মামলা আপনারা করে দেবেন। এবার আমি হচ্ছি হাইকোর্ট লিগাল সার্ভিসেস অথরিটিতে এম্প্যানেল, তো আমাকে যদি হাইকোর্টের লিগাল এডে কোনো একজন গরিব মানুষ আসে, আমি তো করি প্রচুর, সেখানে তো আমরা টাকা পয়সা এক টাকাও নিই না, ইনফ্যাক্ট জেরক্সের টাকাও নিই না। ইউজুয়ালি আমাদের কি হয়, আমাদের সাধারণত সচরাচর যে কেসগুলো হয় সিভিল ক্রিমিনাল যে কেসগুলো হয় সেখানে একটা মামলা একটা কোর্টেই ফাইল করতে হয় এবং আমাদের আন্ডারটেকিং দিতে হয় যে আমি অন্য কোনো কোর্টে এই সেম কজ অফ অ্যাকশনে আমি মামলা করিনি। এখানে ব্যাপারটা বুঝতে হবে, এখানে কিন্তু সাকল ডিফারেন্স আছে। আপনার প্রত্যেকটা ফোরামে প্রত্যেকটা মামলা আলাদা। আপনি কনজিউমার ফোরামে মামলা করছেন অ্যাজ এ কনজিউমার,
1: ঠিক,
0: যেখানে আপনি চাইছেন কম্পেনসেশন। আপনি থানায় এফআইআর করছেন অ্যাজ এ কমপ্লেনেন্ট,
1: তাকে শাস্তি,
0: এটা কিন্তু কেস হবে স্টেট কেস, সেখানে কিন্তু আপনি সিম্পল কমপ্লেনেন্ট, ঠিক আছে। স্টেট যদি মনে করে আফটার ইনভেস্টিগেশন কি হ্যাঁ এখানে সত্যি কিছু বিশাল গাফিলতি হয়েছে, তখন সেটা স্টেট কেস হয়ে গেল,
1: মানে স্টেট ভার্সেস ওই হসপিটাল বা ওই ডাক্তার
0: হসপিটাল হয়ে গেল। যদি আপনার মনে হলো যে না এখানে হসপিটালের নিজস্ব গাফিলতি, এইবার ধরুন আপনার হয়তো সিম্পল নিউমোনিয়া হয়েছে, আপনি হসপিটালে ভর্তি হয়েছেন, ভর্তি হয়ে আইসিইউতে গেছেন, আপনার কি ট্রিটমেন্ট হয়ে বাইরে বেরিয়ে যাওয়া উচিত? দেখা গেল আপনি আইসিইউতে গেছেন, ট্রিটমেন্ট করতে গেলেন আপনি নিউমোনিয়ার,
1: বা হয়তো ব্যাকটেরিয়া,
0: এক্স্যাক্টলি, আপনি ওই ব্যাকটেরিয়াটাকে ইনফেক্ট করে, আর এটা খুব ডেঞ্জারাস, এই নোসোকোমিয়াল ইনফেকশন বা হসপিটাল বোন ইনফেকশন এগুলো খুব ডেঞ্জারাস, কারণ এর কোনো ট্রিটমেন্ট নেই, এগুলো সুপার বাগ, কারণ এত রেজিস্ট্যান্ট, এতো সারাক্ষণ হসপিটালে বসে আছে, তো সব ওষুধের এগেস্ট রেজিস্ট্যান্স ডেভেলপ হয়ে গেছে। তো আপনি গেলেন হসপিটালে চিকিৎসার জন্য, নিয়ে এলেন এমন একটা রোগ যার এন্ড রেজাল্ট হচ্ছে মৃত্যু।
1: এখানে তো হসপিটালে কোনো দোষ নেই, তাহলে তো ওখানে মেডিকেল নেগলিজেন্স হচ্ছে না,
0: 100% হচ্ছে। হসপিটাল বোর্ন ইনফেকশন মানে কি, আপনার হসপিটালে গেলাম, হসপিটালের থেকে আমি সুপার বাগ ইনফেক্ট করে নিয়ে এলাম, তাহলে আপনার কালচার রিপোর্ট নেই, আপনি ওই যে ফ্লোর মাটি, এগুলো এগুলো খুব দেখার বিষয়, এগুলোই অনেকে জানে না। আমি এই জন্যই বলছিলাম যে মানুষের মধ্যে আজকের দিনে জাগরুকতা খুব কম, আমরা বুঝতেই পারি না যে কোথায় নেই।
1: এটা তো আমরা, আমিও বলবো যে আমি তো আমার হসপিটালে তো আপনি কোন বাঘ এলো বা কোন ব্যাকটেরিয়া ঢুকলো এটা তো আমি সৃষ্টি করিনি, এখানে তো আমার কোনো দোষ নেই,
0: আপনারই তো দোষ আছে, তা আপনাকে কালচার রিপোর্ট করতে হবে না, এইগুলোই তো যে প্রোটোকল আছে তো এর জন্য।
1: আচ্ছা,
0: যে কোনো হসপিটাল যখন হয়, যে কোনো হসপিটাল যখন লাইসেন্স পায়, কিছু কিছু প্রোটোকল তাকে মেনটেন করতে হয়, এটা কোনো পাড়ার দোকানের চায়ের দোকান নয়, পাড়ার মোড়ের একটা হসপিটাল, একটা হসপিটাল যখন খোলা হচ্ছে সে কিন্তু প্রচুর ইনফেকশন নিয়ে ডিল করছে, তো তার কিছু স্পেসিফিক গাইডলাইন আছে, সে গাইডলাইনের রেগুলেট করার অথরিটি আছে, বড় বড় বডি আছে, অর্গানাইজেশন আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে, দেখবেন এখন আজকালকার দিনে হসপিটালে লেখা থাকে NABH অ্যাক্রেডিটেড, দেখেছেন কিনা জানি না, NABH অ্যাক্রেডিটেড, হ্যাঁ, ন্যাশনাল বোর্ড অফ হসপিটালস অ্যাক্রেডিশন। তো তারা যখন অ্যাক্রেডিশন দেয় তার একটা ইন্সপেকশন হয়, তার কিছু প্যারামিটার্স আছে, তার কিছু প্রোটোকল আছে, তার প্রত্যেকটা হসপিটালে যদি এত বেড হয়, বেড অনুযায়ী কত ডাক্তার থাকবে, কত নার্স থাকবে, কত স্টাফ থাকবে, তার পুরো চার্ট আছে, আইসিইউ, আইসিইউ এর ফ্লোর, ফ্লোর মুছে সেখান থেকে সব কালেক্ট করে সেটা পাঠাতে হয়, কালচার রিপোর্ট করতে হয়। এই যে আপনার যে ক্যাথেটার, মানে যেগুলো ডিসপোজেবল বায়োমেডিক্যাল ওয়েস্ট, এই বায়োমেডিক্যাল ওয়েস্ট এইগুলোরও আপনাকে কালচার করতে হয়, কারণ আপনি যেখানে সেখানে বায়োমেডিক্যাল ওয়েস্ট ফেলে দিতে পারেন না, তাহলে তো এই হসপিটাল বোর্ন ইনফেকশন তো সোসাইটিতে ছড়িয়ে দিচ্ছেন। কালকে এই যে আপনার এই যে হসপিটাল ওয়েস্ট, এটা একটা বিশাল বড় চ্যাপ্টার। আপনি ভাবুন আপনার এখানে হসপিটালে হসপিটাল বোর্ন ইনফেকশন আছে, ইনফেকশাস ডিজিজ আছে, সব কিছু ডাম্প করে আপনি রাস্তায় ফেলে দিলেন, সেটা কুকুরে খেলো বা গরু খেলো, সেই গরুর দুধ খেলো, সে বিভিন্ন জায়গায়, তো সোসাইটিতে ডেঞ্জার। আজকে করোনা ছড়ালো কি করে কেউ জানে না, মেবি এভাবে হইতে পারে, এটা ডেঞ্জার। তাহলে আপনি এটা কোনোদিনই বলতে পারেন না যে হসপিটালে ইনফেকশন এলো ভাই আমার দোষ নেই, তো তোমারই তো দোষ, তুমি তো কালচার করোনি, রেগুলেট করোনি,
1: ঠিকই। তাহলে এই ব্যাকটেরিয়াগুলো কিভাবে রেগুলেট করা যাবে, কিভাবে?
0: তার প্রোটোকল আছে, তার জন্যই তো হসপিটাল, তার QCI অ্যাপ্রুভাল আছে, NABH অ্যাপ্রুভাল আছে, NABL অ্যাপ্রুভাল আছে, এই যে অ্যাপ্রুভাল গুলো পায় একটা হসপিটাল, ঠিক আছে, তার তো কিছু রেগুলেট করতে হয়। আমার হসপিটালের ক্যাপাসিটি হচ্ছে 10টা বেড, কারণ আমি এফোর্ড করতে পারবো 2 জন নার্স 1 জন ডাক্তার, সে জায়গায় আমি খুলে দিলাম 200 বেড, তা সেটা তো খুলতে পারবে না, তো সেগুলোর জন্য রেগুলেট করতে হয়। তার বায়োমেডিক্যাল ওয়েস্ট মানে প্রচুর লাইসেন্স, এত লাইসেন্স, এটা হসপিটাল মানে একাধিক লাইসেন্স আছে তার, তো এই লাইসেন্সগুলো যখন পায় একটা হসপিটাল, তো তখন এগুলো টোটাল চেকিং হয়, ভালোভাবে চেকিং হয়, তার রিপোর্ট তৈরি করতে হয়, অডিট হয়, আপনার কটা ডেঙ্গু হলো, কটা ম্যালেরিয়া হলো, কি ইনফেকশন হলো, তার রিপোর্ট যে রেসপেক্টিভ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে জমা দিতে হয়, তো এই ডেটাগুলো দরকার। এই ডেটাগুলো কে দেবে? এই ডেটাগুলো

0: আচ্ছা, হসপিটাল
1: হসপিটাল থেকে,
0: ক্লিনিক থেকে, তো এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো রেগুলেট না করলে তো আমাদের পুরো সিস্টেমটাই তো ব্রেকডাউন হয়ে যাবে। তো এই লার্জার পিকচারটা আমরা দেখতে পাই না। মানে বলার বক্তব্য হচ্ছে এইগুলো, যে এই যে বোঝা যেখানে ডাক্তারের গাফিলতি হয়েছে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আপনি যখন জানতেই পারছেন না যে আপনার সঙ্গে অন্যায় হয়েছে,
1: ঠিকই,
0: আপনি যাবেন কোথায়? আপনি তো ভাবছেন যে আমার তো ঠিকই ট্রিটমেন্ট হয়েছে, আমার সঙ্গে তখন গাফিলতি হয়নি।
1: আজকে কিন্তু আমাদের আর সময় নেই, আমাদের শেষ করতে হবে, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে আমাদের যারা শ্রোতা শুনছিলেন, আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, এতক্ষণ আমরা আলোচনা করলাম চিকিৎসায় গাফিলতি বিষয়ে আইনি সহায়তা, এই সম্পর্কে আমাদের বিস্তারিত জানালেন ডক্টর সিদ্ধার্থ গোস্বামী। আপনাকে অনেক ধন্যবাদ।
0: হ্যাঁ, নমস্কার, ধন্যবাদ।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আইনি কথা, চিকিৎসায় অবহেলার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া। এ বিষয়ে আইনজীবী সিদ্ধার্থ গোস্বামীর সঙ্গে আলাপচারিতায় ছিলেন শুভেন্দু বাগ, প্রযোজনায় শুভেন্দু বাগ। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বিধানসভা পর্যালোচনা করছেন সাংবাদিক শ্রী সুরজিৎ দত্ত।
3: বুধবার রাজ্য বিধানসভায় ছিল দপ্তরওয়ারি বাজেটের চতুর্থ দিন। প্রথমার্ধ ছিল গুরুত্বপূর্ণ আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ঘটনাবহুল। এই দিন প্রথমার্ধ মূলত দুটো ভাগে বিভক্ত ছিল। একদম শুরুতেই দৃষ্টি আকর্ষণী পর্ব দিয়ে আজকে বিধানসভার অধিবেশন শুরু হয়। তারপরে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে চলে আলোচনা। দিনের শুরুতেই ছিল দৃষ্টি আকর্ষণী পর্ব। দিনের শুরুতে বিভিন্ন এলাকার বিধায়কেরা তাদের স্থানীয় সমস্যাগুলি সভার সামনে তুলে ধরেন। শ্রী অনুপ কুমার সাহা, শ্রী গোপাল চট্টোপাধ্যায় যথাক্রমে অজয় নদী ও খাড়ি নিয়ে সমস্যা এবং অমীমাংসিত সেতু নির্মাণের দাবি জানান। স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল দশা বিশেষত সাঁইতিয়া, তারকেশ্বর, হাবড়া, মেটিয়াবুরুজ এবং খড়গ্রামের হাসপাতালগুলোতে উপযুক্ত চিকিৎসক, নার্স ও সরঞ্জামের অভাব নিয়ে সরব হন একাধিক বিধায়ক। প্রাক্তন সৈনিকদের কর্মসংস্থানের বঞ্চনার কথা তুলে ধরেন শ্রী তপন মাইতি। এছাড়া ভাঙড়ে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত জলাভূমি ভরাট ও অবৈধ নির্মাণ নিয়ে শ্রী নওশাদ সিদ্দিকী ও বর্জরায় হাতির উপদ্রব রোধে ময়ূর ঝর্ণা প্রকল্প রূপায়ণের দাবিতে বীরেশ্বর সিনহা উদ্বেগ প্রকাশ করেন। এই পর্বে গভীর সমুদ্রে ট্রলার নিয়ে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের নিয়ে বিধানসভায় বিবৃতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী পরিবারকে এদিন আর্থিক সাহায্য ও চাকরির কথা ঘোষণা করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন ওই ঘটনায় মৃত পরিবার পিছু 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একজনকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হবে। এদিন এর পরবর্তী পর্যায়ে শুরু হয় স্বরাষ্ট্র দপ্তর নিয়ে আলোচনা। বিগত 15 বছরে তৃণমূল সরকার থাকাকালীন এই স্বরাষ্ট্র দপ্তর নিয়ে আলোচনা হয়নি। এবারই নতুন সরকার আসার পর প্রথমবার স্বরাষ্ট্র দপ্তর নিয়ে আলোচনা করলেন এই দপ্তরের মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাজেই এই আলোচনার শুরু থেকেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। আলোচনার শুরুতেই প্রসূন বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা, আধুনিক প্রযুক্তি নির্ভর অনুপ্রবেশ প্রতিরোধ ব্যবস্থা ও অনুপ্রবেশকারীদের প্রত্যার্পণের ক্ষেত্রে আরও মানবিক হওয়ার একটা আবেদন জানান। প্রাক্তন আইপিএস ডক্টর রাজেশ কুমার বিগত সরকারের আমলে পার্ক স্ট্রিট বা নন্দীগ্রামের মতো ঘটনায় পুলিশ কিভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে সেটা তুলে ধরেন। বর্তমান সরকারের নতুন নিয়োগ ও আধুনিকীকরণের ভূয়সী প্রশংসাও করেন তিনি। প্রাক্তন গোয়েন্দা কর্তা শ্রী দীপাঞ্জন চক্রবর্তী জাতীয় নিরাপত্তা ও আইএসআই এর মতো শক্তির তৎপরতা, পুলিশ বাহিনীর মর্যাদা ও মনোবল বৃদ্ধির উপরে আরও জোর দেন। অন্যদিকে মুস্তাফিজুর রহমান পুলিশে 26,000 শূন্যপদ পূরণ এবং ক্রমবর্ধমান মাদকচক্র দমনের দাবি জানান। প্রথমার্ধের শেষ ভাগে মুখ্যমন্ত্রী আরও একটি বিবৃতি দেন। মূলত এই বিবৃতি ছিল ক্যাগ রিপোর্ট নিয়ে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী শনিবার অর্থাৎ 25 তারিখ বহু প্রতীক্ষিত ক্যাগ রিপোর্টগুলি বিধানসভায় পেশ করা হবে। শুধু পেশ করাই নয়, এই ক্যাগ রিপোর্টগুলি নিয়ে আলোচনাও হবে বলে তিনি জানিয়েছেন। এদিন তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই ক্যাগ রিপোর্টে কোথাও যদি দুর্নীতির কোনো অবকাশ দেখা যায় সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার। এদিন বক্তব্য রাখতে গিয়ে আমফানের সময় বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া আগামী 1 আগস্ট থেকে মানবাধিকার কমিশন, মহিলা কমিশনের মতো গুরুত্বপূর্ণ স্বশাসিত সংস্থাগুলিকে পুনরায় কার্যকর করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এরপরেই মাননীয় অধ্যক্ষ প্রথমার্ধের সভা সমাপ্তি ঘোষণা করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই বিধানসভায় একটা অদ্ভুত বিশৃঙ্খলার পরিস্থিতি দেখা যায়। সেখানে বিরোধী দলের মুখ্য সচেতক আকরুজ্জামান, বলতে গেলে তাকে বাধা দিতে যান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, এবং এই নিয়ে শুরু হয় হুলুস্থুল কাণ্ড। মার্শালরা এরপর ওই বিধায়ককে স্পিকারের নির্দেশে চ্যাংদলা করে বাইরে বের করে দেন। এরপরই মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরে জয় ভাষণ দেন। সেখানে তিনি জানান, কোনো মহিলা কন্যার উপরে কোনো কিছু ঘটলে কারো নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না, যা করতে চান করতে পারেন পুলিশ। এর জন্য মুখ্যমন্ত্রী ঢাল হিসাবে কাজ করবেন জানিয়েছেন তিনি। এখানে প্রাক্তন সরকারের সমালোচনাও করেন তিনি। তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুললে আমি দেখিয়ে দেব মাটিগাড়ায় একজন নেপালি ক্লাস টেনের বাচ্চা মেয়েকে রেপ বা খুনের ঘটনায় তিনি কি বলেছিলেন। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2011 সালে পরিবর্তন আসার পর পূর্ববর্তী মুখ্যমন্ত্রী আগের সরকারের বিষয়ে কোনো পদক্ষেপ না নিলেও যেখানে সমস্যা ছিল সেক্ষেত্রে পানিশমেন্ট তিনি দেবেন। এক্ষেত্রে তিনি বীরভূমের সুচপুরের ঘটনা উল্লেখ করেছেন, এমনকি নন্দীগ্রামে 14ই মার্চের ঘটনা, যার বিচার এখনও হয়নি, সেটির উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এদিন মুখ্যমন্ত্রী প্রথমবারের জন্য পূর্ববর্তী বাম সরকারের সময়কার বিভিন্ন ঘটনা উল্লেখ করে সে বিষয়েও যে এই সরকার পদক্ষেপ করবে তা তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, 34 বছরের বামফ্রন্ট আপনারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও সিপিএম কী করেছে সে বিষয়ে কিছুই করেননি, কাউকে ছাড়া হবে না। এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, তার সরকার আইন শৃঙ্খলা প্রশ্নে জিরো টলারেন্স নিয়ে কাজ করবে। এরপরই বিদ্যুৎ দপ্তরের বাজেট নিয়ে আলোচনা শুরু হয়। মোট 1.5 ঘন্টার আলোচনায় 11 জন বক্তা অংশগ্রহণ করেন, এবং বিদ্যুৎ দপ্তরের বাজেট আলোচনায় জয় ভাষণেও বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভায় 5,341,39,00,000 টাকার বিদ্যুৎ বাজেট পেশ করা হয়। সেখানে সাধারণ গ্রাহক থেকে শুরু করে কৃষক ছাত্রছাত্রীদের জন্য একগুচ্ছ জনমুখী প্রকল্পের কথা জানানো হয়েছে। দপ্তরটিকে জরুরি ও নিত্যদিনের পরিষেবা হিসাবে উল্লেখ করে মন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করে দেন, গ্রাহক স্বার্থেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। সেই লক্ষ্যেই আগামী অর্থবর্ষে গ্রামীণ এলাকায় বিদ্যুতের কাস্টমার কেয়ার সেন্টারে কর্মীর সংখ্যা এক ধাক্কায় দ্বিগুণ করা হচ্ছে, বাড়ানো হচ্ছে নাইট মোবাইল ভ্যানের সংখ্যাও। স্মার্ট মিটার নিয়ে সাধারণ মানুষের মনে যে সংশয় তৈরি হয়েছিল তা দূর করতে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে ডোমেস্টিকের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয়। তিনি আরও ঘোষণা করেন, আগামী 1 জানুয়ারি থেকে 3 মাস নয় প্রত্যেক মাসে বিদ্যুতের বিল হবে। মনে করা হচ্ছে এর ফলে সাধারণ মানুষের উপর বিদ্যুতের বিলের বোঝা কমবে। তিনি আরও ঘোষণা করেন, আগামী 1 আগস্ট 2026 থেকে কৃষিকাজে বিদ্যুতের ক্ষেত্রে প্রতি ইউনিটে 2 টাকা করে অতিরিক্ত ভর্তুকি দেবে রাজ্য সরকার। পাশাপাশি পরিবেশবান্ধব যাতায়াতে জোর দিতে WBACDCLকে নোডাল সংস্থা করে রাজ্যজুড়ে বৈদ্যুতিক গাড়ির চার্জিং সেন্টার গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
2: বিধানসভা পর্যালোচনা শেষ হল। পর্যালোচনা করলেন সাংবাদিক সুরজিৎ দত্ত।
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন বাগেশ্রী রাগে খেয়াল, শিল্পী কৌশাম্বী মুখোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন সৌমেন নন্দী ও হারমোনিয়ামে সনাতন গোস্বামী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বাগেশ্রী রাগে খেয়াল, শিল্পী কৌশাম্বী মুখোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সৌমেন নন্দী, হারমোনিয়ামে সনাতন গোস্বামী।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে অনুরোধের আসর। এই অনুষ্ঠানে আজ প্রথম গানটির শুনতে চেয়েছেন পূর্ব বর্ধমানের রায়না থেকে দেবাশিস ধারা, ঋষিকা ধারা, কৌশিকী ধারা, ছন্দা ধারা, আদর্শ ধারা, মিতালী ধারা, দীপঙ্কর ধারা ও নমিতা ধারা। তারা শুনতে চেয়েছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে এই আধুনিক গানটি।

আধুনিক গানটি শুনলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের শিল্পী লতা মঙ্গেশকর, ছবির নাম মণিহার। নিশ্চিন্তপুর, জুমাই, নস্করহাট, ঢোলাহাট, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এই গানটির জন্য অনুরোধ করেছেন মোনালিসা তাঁতি, চাঁদকুমার তাঁতি, চিরশ্রী তাঁতি এবং মধুজা তাঁতি।

মণিহার ছায়াছবির গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবারে শিল্পী মুকেশ, নর্থ উলুবেড়িয়া হাওড়া থেকে ভূমিকা খটিয়াল, রিমিকা খটিয়াল ও বাদল খটিয়ালের অনুরোধ।

আধুনিক গানটি শুনলেন মুকেশের কণ্ঠে। এবারে শিল্পী ফিরোজা বেগম এই আধুনিক গানটির জন্য বাঁকুড়ার বেতালন মঙ্গলপুর থেকে অনুরোধ করেছেন অসীম কুমার মণ্ডল।

আধুনিক গানটি শুনলেন ফিরোজা বেগমের কণ্ঠে। এবারে শিল্পী মান্না দে। দক্ষিণ চব্বিশ পরগনার গুরুমশাই পাড়া চালুয়াড়ি ফলতা থেকে অনুরোধ করেছেন আকাশ মণ্ডল।

আধুনিক গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে। এবারের শিল্পী হৈমন্তী শুক্লা। নদিয়ার ফুলিয়া চটকাতলা থেকে ধীরেন বসাক, অখিল বসাক, সনদ বসাক এবং কৃষ্ণ প্রামাণিকের অনুরোধ।

গানটি শুনলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে। এবারে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই আধুনিক গানটির জন্য অনুরোধ করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ বাওয়ালি থেকে সুব্রত কুমার করণ।

আধুনিক গানটি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন অনুরোধের আসর। এই আসরে আজকের শেষ গানটি শুনুন কিশোর কুমারের কণ্ঠে। বাংলাদেশের রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর থেকে অনুরোধ করেছেন বিশ্বনাথ দাস, ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস ও সৈকত কুমার দাস।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমেই রেঞ্জার সাহেব ছায়াছবিতে বিশ্বজিৎ।

রেঞ্জার সাহেব ছায়াছবির গান শুনলেন বিশ্বজিতের কণ্ঠে। এবারে আশা ভোঁসলে এবং অমিত কুমার দ্বৈত কণ্ঠে অনুরাগের ছোঁয়া ছায়াছবিতে।

অনুরাগের ছোঁয়া ছায়াছবির গান শুনলেন আশা ভোঁসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে। এবারে শিল্পী কিশোর কুমার, প্রতিশোধ ছায়াছবিতে।

প্রতিশোধ ছায়াছবির গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। এবারে আপন আমার আপন ছায়াছবিতে আশা ভোঁসলে।

আপন আমার আপন ছায়াছবির গান শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে। এবারে লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায় দ্বৈত কণ্ঠে অদ্বিতীয়া ছায়াছবিতে।

অদ্বিতীয়া। ছায়াছবির গান শুনলেন লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। এবারে প্রাক্তন ছায়াছবিতে ইমন চক্রবর্তী।

প্রাক্তন ছায়াছবির গান শুনলেন ইমন চক্রবর্তীর কণ্ঠে। শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, শুনছেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এই অনুষ্ঠানে আজকের শেষ গানটি শুনুন রূপঙ্কর এবং শুভমিতার দ্বৈত কণ্ঠে, অন্তর্বাস ছায়াছবি থেকে।

অন্তর্বাস। ছায়াছবির গান শুনলেন রূপঙ্কর এবং শুভমিতার দ্বৈত কণ্ঠে। আর এই গানটি দিয়েই শেষ করলাম আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত সোমা রায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন সেতার, শিল্পী তরুণ চট্টোপাধ্যায়। প্রথমে দেশ এবং পরে কাফি রাগে। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন রুদ্র।

বুদ্ধিমত্তা, বলবেন ডাক্তার অর্পিতা সরকার। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ এবং কল্লোল কোনার। 7:45 রবীন্দ্রসঙ্গীতে প্রমিত সেন। 8:00 জানা অজানা, চাঁদ ও একটি বাণিজ্যিক সম্ভাবনা, তৃতীয় পর্ব, বলবেন ডক্টর শঙ্কর ঘটক। 8:05 নজরুল গীতি মৌমিতা রায়ের কণ্ঠে। 8:20 উত্তরণ, বিশেষভাবে সক্ষম বুলু ঘোষের সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শিরিন সেনগুপ্ত 8:30। 9:00 গানে গানে, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, প্রথম পর্ব। 9:25 জেলার চিঠি, কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, শর্মিষ্ঠা সরকারের উপস্থাপনায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান ঐতিহ্য, উপস্থাপনায় মেঘবালিকা আচার্য এবং শুভাশিস বন্দ্যোপাধ্যায়। 12:00 হাওয়াইন গিটারে লঘু সঙ্গীতের সুর, শিল্পী স্নেহময় বন্দ্যোপাধ্যায়। ইতু হালদারের কণ্ঠে লোকগীতি 12:15, 12:33 গ্রামীণ যুবাদের অনুষ্ঠান, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। 1:45 মহিলা মহল, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। আইনের দর্পণে স্টুডিওতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 2:30 বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। 5:30 বিদ্যার্থীদের জন্য, 11 শ্রেণীর সংস্কৃত বিষয়ে আলোচনা করবেন বেড়াবেড়ি সূর্য নারায়ণ বিদ্যা মন্দিরের শিক্ষিকা সুষমা সাঁতরা এবং দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, শিল্পী বিজয় হেমব্রম ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা ভারতীয় সম্প্রচার দিবস, বলবেন জিতেন্দ্র নারায়ণ টুডু। স্বরচিত কবিতা পাঠ করবেন গোড়াচাঁদ মুর্মু। 6:38 কৃষি কথার আসর, ভারতীয় সম্প্রচারের ক্রমবিকাশ, বর্তমান ও ভবিষ্যৎ। আলাপচারিতায় যশবন্ত চক্রবর্তী, সুমিত চক্রবর্তী এবং কল্লোল দত্ত। 7:10 রামায়ণ গান, পরিবেশনায় গৌতম মুখোপাধ্যায় ও সহশিল্পীবৃন্দ। সমীক্ষা 7:30, অনুরোধের আসর 8:00, 8:30 অন্বেষা, থাকবে বিজ্ঞান বার্তা, নো টিলেজ কাল্টিভেশন, এই বিষয়ে অধ্যাপক অর্ণব মজুমদারের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। সংসদ পর্যালোচনা 8:50, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী শিরিন সেনগুপ্ত, রবীন্দ্রসঙ্গীতে অরিন্দম ঘোষ 9:30, 9:50 হাওয়াইন গিটার, শিল্পী স্নেহময় বন্দ্যোপাধ্যায়। 10:00 শ্রবণের স্বাস্থ্য, জন্ডিসের লক্ষণ ও তার চিকিৎসা, এরপরে জলে ডোবার চিকিৎসা, সংকলনে রূপময় কোলে। 10:30 নজরুল গীতি চুনিলাল ভট্টাচার্যের কণ্ঠে। 10:45 অতুল প্রসাদের গানে সৌমী ভট্টাচার্য, আধুনিক গানে মৌমিতা রায়। 11:00, 11:10 পরম্পরা, প্রমিতা মল্লিকের সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়। এবারে আসছি সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানের কথায়। প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত, শুনবেন রুদ্রবীণা, শিল্পী উস্তাদ আসাদ আলী খাঁ। রবীন্দ্রসঙ্গীতে প্রমিত সেন। 6:25, 6:35 ধারাবাহিক রামচরিত মানুষের 180তম পর্ব। চুনিলাল ভট্টাচার্যের কণ্ঠে ভক্তিগীতি 6:45, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়। 8:30 নজরুল গীতি, শিল্পী মৌমিতা রায়। 8:50 হাওয়াইন গিটারে লঘু সঙ্গীতের সুর, শিল্পী স্নেহময় বন্দ্যোপাধ্যায়। হিন্দি অনুষ্ঠান রসধারা, সবিতা পোদ্দারের উপস্থাপনায় 9:10, 10:15 উর্দু অনুষ্ঠান অঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সাদাপ।
11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান প্রতিজ্ঞা ঘোষের উপস্থাপনায়, 12:00 হিন্দি অনুষ্ঠান সুরভি উপস্থাপনায় সবিতা পোদ্দার, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী শিরিন সেনগুপ্ত। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীতে অরিন্দম ঘোষ, 5:20 উর্বশী রোশন মোরারকার উপস্থাপনায়, হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনায় রোশন মোরারকা, 6:10 6:30 গুল গুলশান রোশন মোরারকার সঙ্গে, 7:10 নজরুল গীতি শিল্পী মৌমিতা রায়, হিন্দি অনুষ্ঠান দর্পণ রোশন মোরারকার উপস্থাপনায় 7:30, 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 সংসদ পর্যালোচনা, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান শ্রীরূপা সেনের উপস্থাপনায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান রাত 11:10। শুনলেন প্রথমে গীতাঞ্জলি এবং পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা, এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি 2-1 পশলা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94% এবং সর্বনিম্ন 82%, বৃষ্টি হয়েছে 5.3 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যাঁরা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 51 সেকেন্ড। জয় হিন্দ।